কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।

জয় ভারতী। শুভ সকাল প্রত্যেকে। নতুন ভোর, নতুন দিনের আলোয় আমাদের পথ চলা। আপনাদের সবাইকে চারে আন্তরিক শুভেচ্ছা আজকের এই ভোরে। হ্যাঁ, আজকের এই ভোরে কথা বলতে বসা তিরঙ্গার গৌরব নিয়ে। ভোরের আকাশ যখন ধীরে ধীরে অন্ধকার সরিয়ে আলোর দিকে এগিয়ে চলেছে, ঠিক সেই সময় সূর্যের কেরুয়া আভা, সাদা মেঘের শাড়ি আর চারপাশের সবুজ প্রকৃতি সব মিলিয়ে মনে হয় ভারতবর্ষ নিজেই যেন তার তেরঙ্গাকে নিয়ে আমাদের সামনে দাঁড়িয়ে আছে। একটি পতাকা, কিন্তু শুধু একটি পতাকা নয়, এর সঙ্গে জড়িয়ে আছে আমাদের ইতিহাস, স্বাধীনতার স্বপ্ন, অসংখ্য মানুষের আত্মত্যাগ, দেশের মানুষের আবেগ এবং আমাদের জাতীয় পরিচয়। সেই জাতীয় পরিচয় নিয়ে আজ কথা বলতে বসা। কোনো এক শিশুর হাতে যখন প্রথম তেরঙ্গা ওঠে, সে হয়তো স্বাধীনতা সংগ্রাম

মেয়েরে সমস্ত ইতিহাস যে জানে না মোটেই নয়, হয়তোবা একটু একটু করে সে শিখতে শুরু করেছে, কিন্তু সে অনুভব করে এই পতাকা আমাদের, এই পতাকা আমাদের দেশের পরিচয়। তাই আজ তেরঙ্গার গল্প বলতে গেলে আমাদের ফিরে যেতে হবে ইতিহাসের পাতায়, ফিরে যেতে হবে সেই দিনগুলোতে যখন ভারতীয়রা একটি স্বাধীন দেশের, হ্যাঁ একটি স্বাধীন দেশের স্বপ্ন দেখতেন। সেই স্বপ্নের কথা আজ ভোরায় জুড়ে, আজ এফএম রেইনবো জুড়ে, আরপির কথা জুড়ে সকলকে আরও একবার ওয়েলকাম, নমস্কার এফএম রেইনবোর আজ এই ভোরবেলায়।

0: প্রেমের বার্তা নিয়ে ভরাই ভরাই শুনছেন 107 FM রেইনবোতে ভরাই ভরাই 107 FM রেইনবোতে
1: তেরোগার কথা, তেরোগা আমাদের গৌরব, সেই গৌরবময় কথা আজ ভোরাই জুড়ে, আজ একেবারে বৃহস্পতিবারের সকাল জুড়ে। ভারতের বর্তমান জাতীয় পতাকা না একদিনে তৈরি হয়নি, এর পেছনে রয়েছে দীর্ঘ ইতিহাস এবং বহু পরিবর্তনের পথ। স্বাধীনতার আগে ভারতের জাতীয় পতাকার জন্য বিভিন্ন নকশা সামনে এসেছিল। 1906 সালের 7ই অগাস্ট কলকাতার পার্সি বাগান স্কোয়ারে একটি জাতীয় পতাকা উত্তোলনের ঘটনা ভারতীয় পতাকার ইতিহাসে বিশেষভাবে স্মরণীয়। সেই পতাকা বর্তমান তেরঙ্গার মতো ছিল কি? না, ছিল না। কিন্তু স্বাধীন ভারতের নিজস্ব পতাকার ধারণাকে অনেকটা পথ এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার গুরুত্ব ছিল অপরিসীম। 1907 সালে ভিকাজি কামা এবং তার সহযোদ্ধারা বিদেশের মাটিতে ভারতের স্বাধীনতার দাবি তুলে ধরেন এবং ভারতীয় পতাকা প্রদর্শন করেন। পরবর্তীকালে পিঙ্গালি ভেঙ্কাইয়া জাতীয় পতাকার নকশার সঙ্গে গভীরভাবে যুক্ত হন। 1921 সালে বিজয় ওয়াড়ায় অনুষ্ঠিত কংগ্রেস অধিবেশনে তাঁর প্রস্তাবিত পতাকার নকশা মহাত্মা গান্ধীর সামনে উপস্থাপিত হয়েছিল বলে ইতিহাসে উল্লেখ আছে। সময়ের সঙ্গে পতাকার রং এবং নকশায় স্বাভাবিকভাবেই পরিবর্তন এসেছে। অবশেষে স্বাধীনতার ঠিক আগে আগে ভারতের জাতীয় পতাকার বর্তমান রূপ এটাই কিন্তু গ্রহণ করা হয়। 1947 সালের 22শে জুলাই ভারতের গণপরিষদ জাতীয় পতাকা গ্রহণ করে আর তার মাত্র কয়েকদিন পর 15ই অগাস্ট 1947 ভারত স্বাধীন হয়। সেই দিন স্বাধীন ভারতের আকাশে তিরঙ্গা ওড়ে। সেই মুহূর্ত ছিল শুধু একটি পতাকা নয়, পতাকা উত্তোলনের মুহূর্তও নয়, সেটা ছিল বহু বছরের সংগ্রাম, স্বপ্ন এবং আত্মত্যাগের এক ঐতিহাসিক পরিণতি। এই তিন যে রং, সেই তিন রঙের কি কি বার্তা রয়েছে সে কথায় ফিরবে আরপি। কিন্তু তার আগে কিন্তু রাঘব চট্টোপাধ্যায় আপনার কানে শুধুমাত্র 107।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।
1: আজ 13 কার গৌরব নিয়ে কথা আপনার সঙ্গে। আপনার কানে 107 রয়েছে আরভি। আমাদের জাতীয় পতাকার দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত সে তো আপনি জানেন, তবুও আজ ভোরবেলা, আজ সকালবেলা আরও একবার মনে করিয়ে দেওয়া, সেই অনুপাতটা হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থ অনুযায়ী 3:2। পতাকায় রয়েছে 3টি সমান অনুভূমিক অংশ, উপরে গেরুয়া, মাঝখানে সাদা এবং নিচে সবুজ। সাদা অংশের মাঝখানে রয়েছে গাঢ় নীল রঙের অশোক চক্র। এই 3টি রং যেন ভারতের 3টি গুরুত্বপূর্ণ আদর্শের কথা মনে করিয়ে দেয়। গেরুয়া আমাদের সাহস, ত্যাগ এবং আত্মনিবেদনের কথা মনে করায়। সাদা

শান্তি, সত্য এবং স্বচ্ছতার প্রতীক। সবুজ জীবনী শক্তি, সমৃদ্ধি এবং প্রকৃতির সঙ্গে আমাদের গভীর সম্পর্কের কথা মনে করিয়ে দেয়। আর মাঝখানের অশোক চক্র যেন আমাদের বলে, জীবন থেমে থাকার নয়, এগিয়ে চলার নামই জীবন। অশোক চক্রে রয়েছে 24টি অ্যাক্সিস, অক্ষদণ্ড। এর উৎস সারনাথের অশোক স্তম্ভের ধর্মচক্রে। ভারতের জাতীয় প্রতীকের সঙ্গেও এই ঐতিহাসিক ঐতিহ্যের সম্পর্ক রয়েছে। অশোক চক্রের চলমান রূপ আমাদের মনে করিয়ে দেয়, একটি দেশও স্থির থাকতে পারে না, তাকে জ্ঞান, বিজ্ঞান, শিক্ষা, মানবতা, সেই সঙ্গে ন্যায় এবং উন্নতির পথে ক্রমাগত এগিয়ে যেতে হয়। আর স্বাধীনতার সেই ঐতিহাসিক মুহূর্ত সেটা কেমন ছিল জানবে আর পিছিয়ে কথা, কিন্তু তার আগে গানে গানে কানে কানে 107 এ এই মুহূর্তে ইন্দ্রাণী সেন।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।
1: আজ সকালবেলায় বসে একবার কল্পনা করুন তো 1947-এর সেই দিনটার কথা, সেই সময়ের কথা। দীর্ঘ সংগ্রামের পর ভারত স্বাধীনতার একেবারে দোর কোণায়। মানুষের মনে আনন্দ, প্রত্যাশা, আকাঙ্ক্ষা, চাওয়া, কিন্তু সেই আনন্দের সঙ্গে ছিল দেশভাগের গভীর বেদনা। অসংখ্য মানুষ ঘর হারিয়েছেন, পরিবার বিচ্ছিন্ন হয়েছে, চারদিকে ছিল উদ্বেগ এবং অনিশ্চয়তা। সেই কঠিন সময়ের মধ্যেই জন্ম নিল স্বাধীন ভারত। 14 আগস্টের মধ্যরাতে জওহরলাল নেহরু স্বাধীনতার নতুন অধ্যায়ের কথা বললেন। তারপর এল 15 আগস্ট, স্বাধীন ভারতের আকাশে উঠল নিজের পতাকা। যে দেশে দীর্ঘদিন বিদেশি শাসন চলেছিল, সেই দেশের মানুষ এবার নিজের ভবিষ্যৎ নিজেরাই করবে। তিরঙ্গা পতাকা যেন সেই মুহূর্তে গোটা দেশকে একটি বার্তা দিয়েছিল, ভারত স্বাধীন। আজ ভারত স্বাধীন, ভারত নিজের পথ নিজেই বেছে নেবে। সেই পতাকার প্রতিটি রঙে যেন মিশেছিল কোটি মানুষের স্বপ্ন। আসলে তিরঙ্গা মানেই কিন্তু ভারত। ভারতকে শুধু একটি মানচিত্র দিয়ে বোঝা যায় না, ভারতকে বুঝতে হলে দেখতে হয় হিমালয়ের বরফ ঢাকা পাহাড়, রাজস্থানের মরুভূমি, কেরলের সমুদ্র তট, অসমের চা বাগান, বাংলার নদীঘাট, পাঞ্জাবের সবুজ ক্ষেত, দক্ষিণ ভারতের মন্দির, উত্তর ভারতের, উত্তর পূর্ব ভারতের পাহাড় এবং অরণ্য। আর আমাদের ভাষা আলাদা, খাদ্য আলাদা, পোশাক আলাদা, সংস্কৃতি আলাদা, উৎসব আলাদা, তবু আমরা এক এই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের অন্যতম শক্তিশালী প্রতীক নিয়ে আমাদের দেশকে এগিয়ে নিয়ে চলেছি। আমাদের জাতীয় পতাকা আমাদের হাতে শক্ত করে ধরা রয়েছে। এমনটা বলতে বলতে আবারও কিন্তু গানে গানে কানে কানে 107-এ লতা মঙ্গেশকর এবং তার সহশিল্পীদের সঙ্গে আজ ভোরবেলায় পথ চলা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে,
1: FM রেইনবোতে আজ তেরকার গৌরব, আর সেই তেরকার গৌরব কথাই রয়েছে আরপি আপনার কানে শুধুমাত্র 107-এ। তেরক মানে কিন্তু ভারত। একজন কৃষক, একজন শিক্ষক, একজন বিজ্ঞানী, একজন শ্রমিক, একজন চিকিৎসক, একজন শিল্পী কিংবা একজন ছাত্র অথবা একজন সেনা, সকলের পরিচয় আলাদা হতে পারে, কিন্তু তেরগার নিচে দাঁড়ালে আমরা সবাই এক, আমাদের সবার পরিচিতি এক, আমরা ভারতীয়। তেরগা তাই শুধু দেশের পতাকা নয়, এটি ভারতের বহুত্বের মধ্যে ঐক্যের প্রতীক। শহরের রাস্তায়, স্কুলের মাঠে কিংবা বাড়ির ছাদে আমরা যখন তেরগা দেখি, তখন হয়তো তার গভীর অর্থ সবসময় আমরা অনুভব করতে পারি না, কিন্তু দেশের সীমান্তে দাঁড়িয়ে থাকা একজন সেনার কাছে, সৈনিকের কাছে এই পতাকার অর্থ অন্যরকম। তীব্র ঠান্ডা, প্রচণ্ড গরম, দুর্গম পাহাড়, প্রতিকূল আবহাওয়া, সবকিছু সবকিছুকে অতিক্রম করে তারা দেশের নিরাপত্তার দায়িত্ব পালন করেন। তাঁদের শিবিরে, তাঁদের কাজের জায়গায়, তাঁদের জীবনের সঙ্গে তেরগা জড়িয়ে থাকে ওতপ্রোতভাবে। একজন সেনার কাছে তেরগা তাঁর দায়িত্বের প্রতীক, তাঁর শপথের প্রতীক, তাঁর দেশের প্রতীক। আমরা যখন নিশ্চিন্তে ঘুমই, তখন দেশের কোনো প্রান্তে কেউ দায়িত্ব পালন করেন, আর সেই দায়িত্বের পেছনে যে জাতীয় চেতনা কাজ করে তার অন্যতম শক্তিশালী প্রতীক, হ্যাঁ, এই তেরগা। যদি ক্রীড়াক্ষেত্রের কথা বলি, ক্রীড়াক্ষেত্রে কিন্তু তেরগার গৌরব অসাধারণ। কোনো ভারতীয় ক্রীড়াবিদ যখন আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করেন, তখন তার ব্যক্তিগত পরিচয়ের সঙ্গে যুক্ত হয় দেশের পরিচয়। কোনো বড় প্রতিযোগিতায় ভারতীয় খেলোয়াড় সাফল্য অর্জন করলে গ্যালারিতে তেরগা উঠতে থাকে। পুরস্কার বিতরণীর মঞ্চে যখন ভারতের পতাকা অন্য দেশের পতাকার পাশে উঠে আসে, তখন সেই মুহূর্তে একজন ক্রীড়াবিদের সাফল্য কোটি মানুষের আনন্দ হয়ে ওঠে। একজন খেলোয়াড় হয়তো বছরের পর বছর, বছরের পর বছর কঠোর অনুশীলন করেছেন, বহু বাধা পেরিয়েছেন, ব্যর্থতার পর আবার উঠে দাঁড়িয়েছেন। তার সাফল্যের মুহূর্তে তেরগা যখন উঁচুতে ওঠে, তখন মনে হয় এই জয়, এই জয় শুধু একজন মানুষের জয় নয়, এটা একটা দেশের জয়, দশের জয়, ভারতের জয়। আর সেই জয়গাথায় এই মুহূর্তে, হ্যাঁ, এই মুহূর্তে কে রয়েছেন? এই মুহূর্তে রয়েছেন অবশ্যই অবশ্যই কিন্তু মান্না দে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছে 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।
1: তেরোগার গৌরব নিয়ে কথা, কোথায় রয়েছে তেরোগা, কোথায় নেই তেরোগা? হ্যাঁ, এই প্রশ্নটা করেই বরং অনেক বেশি বেটার। মহাকাশেও কিন্তু তেরোগার পরিচয়। কিভাবে? সেই কিভাবে কথাটা বলি। তেরোগার গৌরব শুধু মাটিতে সীমাবদ্ধ নয়, ভারতের মহাকাশ গবেষণার ইতিহাসেও কিন্তু জাতীয় পতাকার উপস্থিতি রয়েছে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর একের পর এক

সাকসেস দেশের আত্মবিশ্বাস বাড়িয়েছে। আর্যভট্ট থেকে চন্দ্রযান, মঙ্গলযান থেকে চন্দ্রযান 3, ভারতের মহাকাশ যাত্রা আজ বিশ্বমঞ্চে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। চন্দ্রযান 3-এর ঐতিহাসিক সাফল্য আমাদের মনে করিয়ে দিয়েছে যে বড় স্বপ্ন দেখার জন্য সবসময় প্রচুর টাকা দরকার, সীমাহীন সম্পদ প্রয়োজন না, সেটা কিন্তু নয়, বরং তার থেকেও বেশি প্রয়োজন জ্ঞান, পরিশ্রম, বিজ্ঞান মনস্কতা এবং একই সঙ্গে দৃঢ় সংকল্প। মহাকাশের অজানা জগতে ভারতের অগ্রযাত্রার অগ্রগতির সঙ্গে তেরঙ্গার পরিচয় কিন্তু আরও বেশি উজ্জ্বল হয়েছে। একদিন হয়তো ভারতীয় মানুষ আরও দূরের মহাকাশে যাবে এবং সেই স্বপ্নের সঙ্গে থাকবে আমাদের দেশের গৌরবময় জাতীয় পতাকা। ছোট্টবেলায় তেরঙ্গার সঙ্গে কোথায় সবচেয়ে বেশি পরিচয় হয়েছিল বলুন তো, আজ মনে করতে পারছেন? ভোরবেলায় আরপির যেটুকু মনে পড়ছে সেটুকু শেয়ার করছে, আপনারও হয়তো সেই কথাগুলো মনে পড়তে পারে। তেরঙ্গার সঙ্গে আমাদের সবচেয়ে সুন্দর এবং সহজ সম্পর্ক তৈরি হয় স্কুলের মাঠে। ভোরবেলা বা সকালে ছাত্রছাত্রীরা একবারে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, কারো হাতে ছোট্ট পতাকা, কেউ জাতীয় সঙ্গীতের জন্য প্রস্তুত, কেউ অপেক্ষা করছে পতাকা উত্তোলনের মুহূর্তের জন্য। তারপর ধীরে ধীরে একটু একটু করে পতাকাটা ওপরে ওঠে, বাতাসে উঠতে থাকে। শিশুদের চোখে তখন এক ধরনের বিস্ময়, আনন্দ। তারা হয়তো স্বাধীনতা সংগ্রামের কতটুকুই বা ইতিহাস জানে, তবুও কোথাও যেন একটা গৌরব, একটা বুক ভরে ওঠা সেই কথা। এটা তাদের দেশের পতাকা, এই অনুভূতি সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ জাতীয় চেতনা কেবল বইয়ের পাতায় তৈরি হয় না, তা তৈরি হয় অনুভূতি থেকে, অভিজ্ঞতা থেকে, ভালোবাসা থেকে। স্কুলের মাঠে তেরঙ্গার সামনে দাঁড়ানো সেই ছোট্ট শিশুই একদিন দেশের ভবিষ্যৎ নাগরিক হয়ে উঠবে, আর সেক্ষেত্রে এই পতাকার গুরুত্ব যে কতখানি সেটাকে আপনাকে আর নতুন করে বলতে হবে না, তেমন নয়। আর তারপরই আমরা গিয়ে উঠতে পারি ভারত আমার, ভারত আমার।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।
1: তিরঙ্গা শুধু কি উৎসবের জন্য? স্বাধীনতা দিবস কিংবা ধরুন প্রজাতন্ত্র দিবসে আমরা পতাকা হাতে নিই, বাড়ির ছাদে পতাকা তুলি, স্কুলে পতাকা উত্তোলন করি, কিন্তু তিরঙ্গাকে সম্মান করার দায়িত্ব শুধু বছরের দুটো দিনের নয়। জাতীয় পতাকা আমাদের প্রতিদিনের দায়িত্বের কথা মনে করিয়ে দেয়। দেশকে ভালোবাসা মানে শুধু পতাকা হাতে ছবি তোলা নয়, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা নয়, বরং একজন শিক্ষক নিষ্ঠার সঙ্গে পড়ালে তিনি দেশের ভবিষ্যৎ করে দেন, একজন চিকিৎসক মানবিকভাবে মানুষের পাশে দাঁড়ালে তিনি দেশের সেবা করেন, একজন কৃষক খাদ্য উৎপাদন করলে দেশের অর্থনীতি এবং মানুষের জীবনকে শক্তিশালী করেন, একজন বিজ্ঞানী নতুন কিছু আবিষ্কার করলে দেশের অগ্রগতি হয়, একজন নাগরিক আইন মেনে চললে গণতন্ত্র শক্তিশালী হয়। অর্থাৎ তিরঙ্গাকে সম্মান করার সবচেয়ে বড় উপায় হল প্রত্যেকে প্রত্যেকের দায়িত্ব সৎভাবে পালন করা। স্বাধীনতা আমাদের উত্তরাধিকার হিসেবে পেয়েছে, কিন্তু স্বাধীনতার মূল্য বুঝতে হলে ইতিহাস জানতে হবে। আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে রয়েছেন অসংখ্য পরিচিত এবং অপরিচিত মানুষ। ভগৎ সিং, ক্ষুদিরাম বসু, চন্দ্রশেখর আজাদ, নেতাজি, মহাত্মা গান্ধী, সরোজিনী নাইডু, মাতঙ্গিনী হাজরা, এদের নাম আমরা জানি, কিন্তু তাঁদের পাশাপাশি এমন অসংখ্য মানুষ ছিলেন যাদের নাম ইতিহাসের বড় অক্ষরে হয়তো লেখা হয়নি। কেউ কারাগারে গিয়েছেন, কেউ আন্দোলনে অংশ নিয়েছেন, কেউ পরিবার থেকে দূরে থেকেছেন, কেউ নিজের জীবন উৎসর্গ করেছেন। তাঁদের স্বপ্ন ছিল একটি স্বাধীন ভারত। আজ আমরা সেই স্বাধীন ভারতের নাগরিক, তাই তিরঙ্গা দেখলে শুধু আনন্দ নয়, কৃতজ্ঞতাও কিন্তু অনুভব করা উচিত, কারণ এই পতাকার পেছনে রয়েছে বহু মানুষের স্বপ্ন এবং সংগ্রাম। আগামীকাল বীর গাথা ভোরবেলায় আরপি থাকবে আপনার কানে, আপনাদের কানে, শুধুমাত্র 107 বীর গাথা নিয়ে। আর সেই বীরের কথা মুখরিত হবে আগামীকালের ভোরাইও। এই মুহূর্তে কিন্তু লতা মঙ্গেশকর এবং অন্যদের সঙ্গে আমাদের পথ চলা।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: তেরোগা, হ্যাঁ তেরোগা পতাকা যখন বাতাসে ওড়ে আমরা মাথা তুলে তাকাই, কিন্তু কেন? কারণ সেখানে আমরা শুধু তিনটে রং দেখি না, শুধু চক্র দেখি না, আমরা দেখি স্বাধীনতার ইতিহাস, দেখি আত্মত্যাগ, দেখি সাহস, দেখি শান্তি, দেখি উন্নতির স্বপ্ন, দেখি আমাদের ভারতকে, আমাদের ভারতবর্ষকে, আমাদের মাতৃভূমিকে। তাই আজকের এই ভোরে আসুন আমরা তেরোগা

তার সামনে মনে মনে একটি প্রতিজ্ঞা করি, দেশকে ভালোবাসব, দেশের আইন মানব, অন্যকে সম্মান করব, প্রকৃতিকে রক্ষা করব, শিক্ষাকে গুরুত্ব দেব, সত্যকে সম্মান জানাব, বিভেদ নয় ঐক্যকে শক্তিশালী করব এবং নিজের কাজ, হ্যাঁ নিজের কাজ নিষ্ঠার সঙ্গে করব। কারণ তেরঙ্গার গৌরব

তাকিয়ে বাতাসে উঠতে থাকা তিরঙ্গাকে হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধা জানিয়ে বলি, বন্দে মাতরম, জয় হিন্দ, জয় ভারত। তিরঙ্গা উড়ুক আকাশে, তিরঙ্গা থাকুক হৃদয়ে, আর তিরঙ্গার গৌরব ছড়িয়ে পড়ুক প্রজন্ম থেকে প্রজন্মে। ওই উঠছে ভারত পতাকা, এই গানের সঙ্গে আরপি বিদায় নিচ্ছে। বোরাই থেকে একটু পরে খবর এবং তারপর যথারীতি নমস্কার কলকাতা।

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং আন্দোলন নিয়ে সংসদে বিস্তারিত আলোচনা করতে সরকার সম্পূর্ণ প্রস্তুত। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আবারও এই বিষয়টি স্পষ্ট করেছেন বলে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন। সংসদের উভয় কক্ষ বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিল 2026কে আরও বিশদ পর্যালোচনার জন্য যৌথ সংসদীয় কমিটির কাছে পাঠানোর অনুমোদন দিয়েছে। এই বিলটির লক্ষ্য হল বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন 2010কে আরও সংশোধন করা, বিদেশি অনুদানের ব্যবহারকে অধিকতর স্বচ্ছ করে তোলাই এই বিলের উদ্দেশ্য। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে গ্রামীণ সেতু অ্যাপের সূচনা করেছেন। গুজরাটের গান্ধীনগর লোকসভা এলাকায় থাকা বিভিন্ন গ্রন্থাগারকে সংযুক্ত করার লক্ষ্যে এই অ্যাপটি তৈরি করা হয়েছে। বহু সংখ্যক নতুন উপভোক্তাকে যুক্ত করে আগামী 17ই আগস্ট অন্নপূর্ণা যোজনার তৃতীয় পর্যায়ের অর্থ প্রদান শুরু হবে। নবান্নে গতকাল নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ মন্ত্রী মালতী রাভা রায় পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিতা পালকে সঙ্গে নিয়ে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, এরপর প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর লক্ষ্য নিয়েছে সরকার। উত্তর চব্বিশ পরগনার বনগাঁয় ভারত বাংলাদেশ সীমান্ত থেকে পাক গুপ্তচর সন্দেহে ধৃত রানা রৌফ ওরফে ওয়াহাব আলমের নোটবুক থেকে অন্তত আরও 6 জন আইএসআই এজেন্টের হদিস পেয়েছে এসটিএফ। এদের মধ্যে 5 জন নেপাল ও 1 জন বাংলাদেশের বাসিন্দা। রানার সঙ্গে নিয়মিত তাদের যোগাযোগ ছিল বলে জানা গেছে। পাকিস্তানি নাগরিক রানার কাজ ছিল ভারতীয় সেনা ও সীমান্তরক্ষী বাহিনীর গতিবিধি সংক্রান্ত তথ্য সংগ্রহ করা। নতুন দিল্লিতে আজ বস্ত্রমন্ত্রক সৃজন ভয়েসেস ফ্রম দ্য লুম শীর্ষক একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করছে। ভারতের হস্তচালিত তাঁত শিল্পের নেপথ্যে থাকা নারীদের সম্মান জানাতে এবং তাঁত শিল্পের ঐতিহ্যে তাদের অবদানকে স্বীকৃতি দিতেই এই আয়োজন। কঙ্গোতে এবোলার প্রাদুর্ভাব নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তারা জানিয়েছে সেদেশের স্বাস্থ্য বিভাগের প্রচেষ্টা সত্ত্বেও দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে এই সংক্রমণ। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা,
2: নমস্কার, নমস্কার, নমস্কার এবং নমস্কার আরও নমস্কার, অসংখ্য নমস্কার, প্রচুর নমস্কার নিয়ে নমস্কার কলকাতা রয়েছে আজ। লক্ষ্মী মানে লক্ষ্মী সোনা হয়ে আরপি রয়েছে, আর ওদিকে ঘটিতে থাকবে না আরপি, থাকলে ঘটিতে থাকবে না, হয় নাকি বস? না মোটেই নয়, মোটেই নয়, কিন্তু না আজ ঘটিদার কথা নয় বরং ঘটিদার ছেলের কথা। বাংলা পরীক্ষায় প্রশ্ন এসেছে, হ্যাঁ বাংলা পরীক্ষায় ঘটিদার ছেলের প্রশ্ন এসেছে। আমন্ত্রণ এবং নিমন্ত্রণের মধ্যে পার্থক্য কি?
3: লেখো লেখো,
2: দু নম্বরের প্রশ্ন। কি লিখেছিল, কি লিখেছিল ঘটিদার ছেলে? শেষে অনেক ভেবে ঘটিদার ছেলে লিখেছে, যদি আপনাকে আম গাছের নিচে, হ্যাঁ যদি আপনাকে আম গাছের নিচে আমন্ত্রণ জানানো হয়, মানে ডাকা হয়, তাহলে হচ্ছে আমন্ত্রণ। আর যদি নিম গাছের নিচে ডাকা হয় তাহলে কিন্তু, হ্যাঁ তাহলে কিন্তু
3: নিমন্ত্রণ।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা, আরও একবার নমস্কার, নমস্কার, নমস্কার এবং নমস্কার, আরও নমস্কার, অসংখ্য নমস্কার, প্রচুর নমস্কার নিয়ে আর ফিরে হয়েছে নমস্কার কলকাতা। অনেকগুলো দিন পরে আসা, তো তাই বুকের মধ্যে আনছেন আনছেন আনছেন আনছেন, তাই তো। আজ কী খবর থাকবে, কী খবর থাকবে আর পিয়ের কাছে নমস্কার কলকাতায়। জানেন কি, স্বাধীনতা দিবসে কিন্তু লোকভবনে আমন্ত্রিত কত হাজার, এবং সেই অনুষ্ঠানে আর কারা থাকবেন, আর পির কাছে থাকবে, রয়েছে এই খবর এবং সেটা শেয়ার করবে আজ নমস্কার কলকাতায়। আচ্ছা, দার্জিলিং থেকে ঢিলছোড়া দূরত্ব, স্বাধীনতার সপ্তাহান্তে কি আপনি যাবেন নাকি এই অফবিট স্পটে? উত্তরবঙ্গের এই অফবিট স্পট আপনার কানে তুলে ধরবে আজ আরবি। জানেন কি, পুকুর থেকে উঠলেই কিন্তু শরীরে জ্বালা, উড়ে বাপে বাপ, পুকুরেই কিন্তু দিন কাটছে আমাদের রাজ্যের এক খুদে, বলবো না, এর খুদে থেকে ধীরে হয়ে গেছে সে, কিন্তু তার পুকুরেই কিন্তু দিন কাটছে, কারণ ওপরে উঠলেই যে গায়ে প্রচণ্ড জ্বালা জ্বালা ভাব, কার এমন অবস্থা, কিন্তু কেন হচ্ছে এমন? আচ্ছা, আপনি ভ্রু কোঁচকাচ্ছেন তো, জানি। আসলে শক্তি বাড়িয়ে দিয়ে আসছে ঘটনাবর্ত, দুর্যোগে তুলপাড় হবে সত্যি কি দক্ষিণবঙ্গ, ভাসবে কি কলকাতাও, কি বলছে, কি জানাচ্ছে আলিপুর ওয়েদার অফিস,

0: এ টু জেড জানাবে আর পি আজ নমস্কার কলকাতায়। ওদিকে একেবারে বুকের মধ্যে আহা কি আরাম, কি আরাম! কিন্তু কেন সেই আরাম? চ্যাম্পিয়ন লিগের মূল পর্বে ইস্ট বেঙ্গল পিছিয়ে পড়েও কিন্তু একেবারে দাপটে দাপটে তাদের যোগ্য মর্যাদা ছিনিয়ে নিয়েছে। আর ওদিকে জানি সেই খবরটা একটু হয়তো আপনার কাছে পুরনো লাগতে পারে, দুর্গার পর এবার কিন্তু কংক্রিটের দেওয়াল ফুড়ে বেরিয়ে এসেছে কে? দিব্যা ভারতী? না, দিব্যা ভারতীর কথা হচ্ছে কিন্তু দিব্যা। আপনার যদি না জানা থাকে তাহলে কিন্তু জানিয়ে দেবে আর পি আজ সেই কথা। জানেন কি, বিনা তেলে উঠছে যান, লম্বা ট্রাফিক থেকে মুক্তি পেতে উড়ন্ত গাড়ি বানিয়ে একেবারে তাক লাগিয়ে দিয়েছে আমাদের আশপাশের রাজ্যের একজন। কি করেছে, কি কাণ্ড ঘটিয়েছে জানাবে আপনি সে কথা আজ নমস্কার কলকাতায়। কৃত্রিম মেধার দাপটে
1: ঘোড়া দেখলে খোঁড়া, এর ফলে কি হচ্ছে আমাদের ব্রেন কি একেবারে ভোঁতা হয়ে যাচ্ছে, ব্লান্ট হয়ে যাচ্ছে?
0: কি বলছে সমীক্ষার রিপোর্ট, এটা কিন্তু জানতেই হবে আপনাকে। এরকম মজাদার খবরাখবর রয়েছে এবং একই সঙ্গে আপনার জন্য আজ কি টপিক থাকবে না আর কথা বাড়িয়ে লাভ নেই, বরং এই মুহূর্তে মুন্না ভাই MBBS এই মুভির গান আপনার কানে শুধুমাত্র 107।

0: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: শাড়ি কুঠি সর্বভারতীয় শাড়ি ও টাঙ্গাইল শাড়ির প্রস্তুতকারক ও বিক্রেতা শাড়ি কুঠি, প্রোপাইটার ননিগোপাল দাস।
4: অবিশ্বাস্য কম দামে অনবদ্য টাঙ্গাইল শাড়ির সেরা সম্ভার শাড়ি কুঠি।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
5: গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। আজকে তো আপনার দিন না, আপনার দিন ডেফিনেটলি আপনার দিন, প্রত্যেকটা দিনই, প্রত্যেকটা মুহূর্ত আপনার দিন। কিন্তু আজ আজ আপনার দিন কিংবা আপনার দিন নয়, তাহলে কাদের দিন? আজ থার্সডে, বাংলায় কি বলতো, 28শে শ্রাবণ। ওহো, 1433, ওহো, ফুল অন শ্রাবণ মাস চলছে। তাই আজকের আড্ডাতেও কিন্তু বৃষ্টির একটা ছোঁয়া থাকবে। মাত্র দুদিন পরেই 15th August, ইন্ডিপেন্ডেন্স ডে, আর তার আগে কিন্তু গোটা শহর জুড়ে একটা ফেস্টিভ্যাল ভাইব শুরু হয়ে গেছে। পাড়ায় পাড়ায় ফ্ল্যাগ আর তোরণ সাজানো হয়েছে। আজকের স্পেশাল ডে কী রয়েছে? আজ স্পেশাল ডেতে কী খবর রয়েছে আপনার কাছে? আজ হচ্ছে স্পেশাল ডে, ইন্টারন্যাশনাল লেফট হ্যান্ডেড ডে। ইন্টারন্যাশনাল লেফট হ্যান্ডেড ডে প্রতি বছর 13th August এটা কিন্তু সেলিব্রেট করা হয়ে থাকে। শুরু হয়েছিল 1976, ভাবুন একবার, এত বছর আগে কিন্তু লেফট হ্যান্ডার্স ইন্টারন্যাশনালের ফাউন্ডার ডিন আর ক্যাম্পেলের হাত ধরেই কিন্তু এই দিনটা সেলিব্রেট করা শুরু হয়েছিল। ওকে, আচ্ছা, আপনি কি লেফট হ্যান্ডেড? যদি লেফট হ্যান্ডেড হয়ে থাকেন, তাহলে আপনার জন্য আজ থাকবে স্পেশাল সং। দুনিয়ার যত লেফট হ্যান্ডেড রয়েছেন, তারা আজকে কিন্তু অবশ্যই অবশ্যই মেসেজ পাঠান, তাদের জন্য তাদের পছন্দের গান ডেফিনেটলি আপনি শোনাবে।
6: ওহো, আপনি রাইট হ্যান্ডেড, আপনার কি গান শুনতে ইচ্ছে করে না নাকি?
5: ডেফিনেটলি ডেফিনেটলি, গান বিলাতির জন্য আপনি কিছু রিকোয়েস্ট করতে পারেন, কিন্তু আপনার তো আজকে
6: অ্যাকসেপ্টেড হবে কি হবে না
5: সেটা পরের কথা। কিন্তু লেফট হ্যান্ডেড যারা, তাদের কিন্তু আজ একেবারে যাবতীয় রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হবে, এবং তাদেরকে আরপি জানাবে, ক্ল্যাপস দেবে, টাক টাক টাক টাক টাক টাক। সেই সঙ্গে যাদের মনের মধ্যে ইচ্ছে রয়েছে, আহা, আমি যদি লেফট হ্যান্ডেড হতে পারতাম না, তাহলে কিন্তু একটা আলাদা একটা স্পেশাল একটা ক্যারিশমা দেখাতে পারতাম। সত্যি সারা বিশ্বের কতজনই বা লেফট হ্যান্ডেড, সবই তো রাইট হ্যান্ডেড, রাইট। আপনার কি এমন হতে ইচ্ছে করে? আপনার কি একেবারে সেই মহাভারতের অর্জুনের মতো সব্যসাচী হতে ইচ্ছে করে? যেমন ভাবে ডান হাত চলছে, ঠিক তেমনি ভাবেই কিন্তু আপনার বাঁ হাতটাও যদি চলতো না, আহা, চিকা চিকা, এমনটাই কিন্তু লাইফ হয়ে যেত, জিঙ্গালীলা, এমনটাই হয়ে যেত আপনার জীবন। কি ভাবছেন আপনি? এই বাঁ হাতি হতে না পারার ওহো ইচ্ছেটা কি আপনার মনের মধ্যে রয়েছে? আরপির কিন্তু ভীষণ ভীষণ ভীষণ রকম ইচ্ছে করতো, আমি যদি বাঁ হাতি হতাম, লেফট হ্যান্ডেড হতাম, আহা, আমার দিকে না একটু অন্য রকমভাবে তাকাতো। আমাদের ক্লাসের এক বন্ধু ছিল, নাম তার ইন্তেজা। সেই ইন্তেজা ছিল লেফট হ্যান্ডেড, এবং কি খসখস খসখস করে আমাদের থেকেও স্পিডে লিখতে পারতো। আমি অবাক হয়ে তাকিয়ে থাকতাম তার দিকে, এখনও কিন্তু বুকের মধ্যে সেই বন্ধুর নাম, সেই বন্ধুর স্মৃতি, সেই বন্ধুর এই যে লিখে চলা, হ্যাঁ, পুরো যেন একটু ভিডিওগ্রাফি হয়ে আছে। আপনারও কি এমন কোনো বন্ধু রয়েছে যার কথা আজ মনে পড়ছে? কিংবা আপনি নিজে লেফট হ্যান্ডেড, তাহলে তো কোনো কথাই নেই।

লিখে পাঠান ছোট্ট করে পুঁচকে, পুঁচকে একটা লেখা পাঠিয়ে দিন আরপির কাছে 9903659299 0365 9999 0365 9999। নো বক বক, এই মুহূর্তে বরং চাপাকি উঠতে দিলাম তোকে। শিরজিৎ আপনার কানে 107।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা,
2: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। আজকে তো কলকাতা নিয়ে মজার মজার ইনফো, আর সেই ইনফোগুলো হয়তো বা আপনার চেনা, হয়তো বা আপনার জানা, তবুও আজ একটু একটু একটু একটু করে ছোট্ট ছোট্ট পুঁচকে পুঁচকে করে আপনার কানে পৌঁছে দেওয়া। এই ধরুন যে হাওড়া ব্রিজের কথা আপনি জানেন, যেটাকে আমরা বলি রবীন্দ্র সেতু, সেই হাওড়া ব্রিজ, সেই রবীন্দ্র সেতু ওয়ার্ল্ডের অন্যতম, হ্যাঁ অন্যতম কিন্তু বিজিয়েস্ট ক্যান্টিলিভার ব্রিজ, হ্যাঁ বিজিয়েস্ট ক্যান্টিলিভার ব্রিজ। আর ইন্টারেস্টিং পার্ট হলো কি বলুন তো, এটা তৈরি হয়েছিল কোনো নাট বল্টু ছাড়াই, কিন্তু শুধু রিভেট জুড়ে জুড়ে, শুধুমাত্র রিভেট জুড়ে জুড়ে। আর কলকাতার ট্রাম, হ্যাঁ সে নিয়েও কিন্তু মজার খবর রয়েছে। আজ একটু একটু করে সারা কলকাতাকে একেবারে হাতের থালুর মধ্যে নিয়ে আসার চেষ্টা, সেই সঙ্গে আপনিও কিন্তু পাঠিয়ে দেবেন আপনার বাঁ হাতের খেল নাকি ডান হাতের খেল, নাকি দু হাতেই আপনি খেল দেখাতে পারেন, আহা অর্জুনের মতো সব্যসাচীকে আপনি পাঠিয়ে দিন 9903653992 তে। সেই সঙ্গে গান বিলন্তির রিকোয়েস্ট, এই মুহূর্তে গান বিলন্তির রিকোয়েস্ট কে করেছে, কে পাঠিয়েছে, ওকে ওকে। স্বাধীনতা দিবস ওই তো আজ 13, মাঝখানে একটা দিন, আর তারপরেই কিন্তু ওকে, তারপরে কিন্তু আমরা সেলিব্রেট করবো আমাদের স্বাধীনতা দিবস। আর বোধহয় সে কথা মাথায় রেখেই বা অথবা আজকের ভোরাই শুনতে শুনতে সোমনাথ একেবারে হারিয়ে গিয়েছিল, কোথায় একেবারে হারিয়ে গিয়েছিল, আমাদের এই জন্মভূমিতে, আমাদের এই দেশের কথায়। তাই বোধহয় সোমনাথ দমদম ক্যান্টনমেন্টের সোমনাথ রিকোয়েস্ট পাঠিয়েছে গান বিলন্তিতে এই গানে।
3: গান মিলান্তি, গান মিলান্তি,
2: ইয়া রহমানের মা তুজে সেলাম।

0: রানীবাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো সাত সুরে সারা দিন সাত সুরে সারা দিন
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা,
3: কলকাতা হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। আজ বলেছিলেন নমস্কার কলকাতা জুড়ে টুকরো টুকরো খবরাখবর কিন্তু আর পি দেবে। আসলে আসলে আসলে বুকের মধ্যে আনচান, ওই যে এতদিন বাদে আসা, এতদিন বাদে কথা বলতে বসা আপনাদের সঙ্গে, আপনাদের কানে। কলকাতার মেট্রো কথাই ধরুন, 1984 কিন্তু চালু হয়েছিল ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ার প্রথম মেট্রো রেল সার্ভিস চালু হয়েছিল আমাদের এই কলকাতায়। এবং একই সঙ্গে আপনাদের পাঠানো মেসেজ, কার মেসেজ একেবারে সকাল সকাল চলে এসেছে। সুপ্রভাত দাদা, আজ অনেকদিন পর এলে, ভালো আছো নিশ্চয়ই? আর ভোরাইতে জাতীয় পতাকা নিয়ে অনেক কিছু জানলাম, তার জন্য ধন্যবাদ জানিয়েছে আরপির পক্ষ থেকে, অনেক অনেক ধন্যবাদ। টপিকের বিষয়ে কী লিখেছে আমাদের বন্ধু কশপাহাল তোর সৌভিক, কী লিখেছে, আমার এক বন্ধু ছিল স্কুলে বাঁ হাতে লিখতে পারতো, কি সুন্দর হাতের লেখা ছিল, কিন্তু ক্রিকেট খেলতো ডান হাতে, উড়ে পাস, এ তো পুরো বেলপুকুর তুংপাড়া শ্যামপুর হাওড়া থেকে আজ সকাল সকাল কিন্তু মেসেজ পাঠিয়েছে কে আমাদের বন্ধু দীপক কুমার, তুং টুংটাং করে গুড মর্নিং আরপি ভাই, অনেকদিন পর আপনাকে নমস্কার কলকাতায় পেলাম, খুব ভালো লাগছে। আমার পাড়ার সুরজিতা, যার ডান হাতটা কাঁধ থেকে কাটা গিয়েছিল ক্যান্সারে আক্রান্ত হওয়ার জন্য, সেই দাদা বাঁ হাতে কিন্তু ক্রিকেটের ব্যাটিং করত, বল করত, আজীবন বাঁ হাতেই কাটিয়ে দিল, ভগবান যেন দু হাতের শক্তি এক হাতেই দিয়েছিল, সবেতেই কিন্তু পারদর্শী ছিল ওই বাঁ হাত। আর সেই দাদার নাম সুরজিৎ, সুরজিতা, থ্যাংক ইউ দীপক, এমন একটা মেসেজ দেওয়ার জন্য, এমন একটা পজিটিভ থিঙ্কিং আমাদের সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য। এই মুহূর্তে গানে গানে কানে কানে 107 হাওড়া গেলে কি হবে, ওহো কি হবে, চন্দ্রবিন্দুই জানে আপনার কানে 107।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: হাওড়া গেলে গেলে না, আপনি যদি মানে হাওড়ায় আসেন, কলকাতায় আসেন, তাহলে আপনি কী দেখবেন? এবং সেই নিয়ে কিন্তু আজ টাটকাথা যে শুনতে মজা, সব খবরাখবর রয়েছে, ইনফো রয়েছে, ইনফোটেনমেন্ট রয়েছে, এবং সেই সঙ্গে কিন্তু আপনাদের হৃদয়ের এন্টারটেনমেন্ট রয়েছে, আপনাদের পছন্দের গান শুনতে চাওয়া রয়েছে। আর সেই গান মেলাতে রিকোয়েস্ট পাঠিয়েছে কি আমাদের বন্ধু রাজস্থানে যায়নি, উটও হয়নি একেবারে, কিন্তু লিখে ফেলেছে UTPL, ওকে উৎপল, উৎপলের কিন্তু গানের রিকোয়েস্ট রয়েছে গান মিলানটিতে। কিন্তু কোন গান, কোন নন্দিনীর খোঁজ রয়েছে আজই সকালবেলায়?
4: গান মিলানটি, গান মিলান।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। কিন্তু সে নমস্কার কলকাতা যদি এমন কোনো কথা শোনানো যায় যাতে আপনার একবার চোখ ছানা বড়া হয়ে যায়, তাহলে কেমন হয়, তাহলে কেমন হয়? আচ্ছা, পুকুরে পুকুরে জাল ফেললে যদি টাটকা ইলিশ উঠে আসে তাহলে কেমন লাগবে? হ্যাঁ, এমনটাই, কিন্তু এমনটাই অসাধ্য সাধন করতে চলেছেন কোথাকার বিজ্ঞানীরা, আমাদের এই বাংলার বিজ্ঞানীরা, সে কথাও থাকবে কিন্তু আজ নমস্কার কলকাতায়। শুধুমাত্র তাই নয়, কোটি কোটি বছর, কোটি কোটি বছর পরে যখন নিভে যাবে সূর্য, তখনই কিন্তু বাঁচিয়ে রাখা যাবে পৃথিবীকে। কিভাবে কিভাবে খুঁজছেন বিজ্ঞানীরা, তারা কোন সিদ্ধান্তে পৌঁছেছেন, কিভাবে সম্ভব, সে কথা কিন্তু শেয়ার করবে আজ আরবি আপনার কানে 107-এ। কৃত্রিম মেধার দাপটে ঘোড়া দেখলেই খোঁড়া, কে বা চায় বলুন তো বেশি কষ্ট করতে? দেখুন, আমরা আলসে হওয়ার জন্য কিন্তু যত কিছু আবিষ্কার পৃথিবীতে আবিষ্কার, দেখুন যত কিছু আবিষ্কার, সব কিন্তু নিজেকে, মানুষ নিজেকে আলসে করার জন্য। একটা সময় যখন দেখুন ওই অ্যান্টেনা ঘুরিয়ে ঘুরিয়ে টিভি দেখতে হতো, ঠিক আছে আমি বাঁধি, ও কি করছিস বলতে কি? আজ কিন্তু তেমনটা অবস্থা নয়, আজ একেবারে ভেতরের ঘরে, কিন্তু মানে ভেতরের ঘরে কোনো অ্যান্টেনা এদিক ওদিক করতে না, কিচ্ছুটি করতে না, ঝকঝকে তকতকে একেবারে মাল্টি মাল্টি মাল্টি আয়োজন। কিন্তু সেক্ষেত্রে উঠে গিয়ে সুইচটা অন করবো সেটাও কিন্তু ইচ্ছে করে না। যদি ভেতরে শুয়ে শুয়ে একটা রিমোটে যদি ফ্যানটা চালানো যেত তাহলে খুব ভালো হতো। হ্যাঁ, সেই আবিষ্কারও হয়ে গেছে বেশ কিছুদিন ধরে, আর এভাবে কিন্তু আমরা নিজেকে আলসে বানিয়ে ফেলছি। সমীক্ষায় উঠে এসেছে মানব বুদ্ধি ভোঁতা হওয়ার বিস্ফোরক একটা রিপোর্ট, সে কথাও কিন্তু থাকবে আজ নমস্কার কলকাতায়। আর ওদিকে স্টুডিও ঘড়ি বলছে 7:48 হয়ে 48 সেকেন্ডস, এমন মুখ্য মুহূর্তে কোন গান, কোন গান, চলো পাল্টাই।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: হাওয়া অফিসের হালচাল, হালচাল
3: হালকি বেহাল নাকি নাজেহাল হতে হবে আমাদের? হ্যাঁ, সেই খবর কিন্তু রয়েছে আপনার এখানে শুধুমাত্র 107 এ। এই মুহূর্তে কিন্তু একটাই কথা, কোন

সে কথা যাওয়ার আগে আজ ম্যাক্সিমাম টেম্পারেচার কত থাকতে পারে সেটাই শেয়ার করছে আরপি শুধুমাত্র আপনার গাড়ি 107 এ। আজ ম্যাক্সিমাম টেম্পারেচার থাকবে 29 ডিগ্রি সেন্টিগ্রেড, মিনিমাম টেম্পারেচার 26 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে। ওদিকে গতকাল ম্যাক্সিমাম টেম্পারেচার ছিল 31.9 ডিগ্রি সেন্টিগ্রেড -0.5, মিনিমাম টেম্পারেচার ছিল 27.1 ডিগ্রি সেন্টিগ্রেড +0.3। অন্যদিকে ম্যাক্সিমাম হিউমিডিটি সে কিন্তু কোনো অংশে কম নয়, 98% স্কোর করেছে, মিনিমাম হিউমিডিটি 81%, বৃষ্টি তারও তো পরিমাপ বেশ ভালো রকমই 29 মিলিমিটার, হ্যাঁ বৃষ্টির পরিমাপ। আর ওদিকে কী কী সতর্কবার্তা রয়েছে আজকের থেকে আগামী 15 তারিখ পর্যন্ত, যারা সমুদ্রে অথবা নদীতে মাছ ধরতে যান তাদের কিন্তু সতর্ক করা হয়েছে আলিপুর ওয়েদার অফিস থেকে, না প্লিজ যাবেন না, জীবনের ঝুঁকি নেবেন না, বরং এই সময়টা ঘরে থাকুন, আমরা আবহাওয়াকে পর্যবেক্ষণ করব, সেই অনুযায়ী সিদ্ধান্ত নেব। বঙ্গে ফের নিম্নচাপের প্রকটে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ক্রমে কিন্তু শক্তি বাড়িয়ে স্থলভাগের দিকে এগিয়ে আসছে। উপকূল এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই নিয়ে ডিটেল ফিরবে আরপি নমস্কার কলকাতার দ্বিতীয় ঘন্টায়, কিন্তু তার আগে কোন গান রয়েছে আপনার কাছে শুধুমাত্র 107-এ, কিন্তু তার আগে আরও একবার মনে করিয়ে দেওয়া, আজ কিন্তু বাঁহাতিদের দিন, জমিয়ে থাকার দিন, বাঁ হাত ডান হাত যাদের দুটো হাত সমান চলে, একেবারে সাহিত্যের সব্যসাচী মহাভারতের অর্জুনের মতো সব্যসাচী হয়ে ওঠার ক্ষমতা রয়েছে তাদের, তো স্যালুট স্যালুট স্যালুট। কিন্তু আরপির স্যালুট করতে বিশ্বাস করে ইচ্ছে করে যারা লেফট হ্যান্ডেড, ও ফাটিয়ে ফাটিয়ে বাঁ হাতেই কিন্তু যাবতীয় কাজকর্ম করে, তাদের জন্য স্যালুট। আরপির কী ইচ্ছে ছিল, আহা দুটো হাতেই যদি আমি কাজ করতে পারতাম, কাজ করি কিন্তু লেখা জোকা থেকে শুরু করে ক্রিকেটের ব্যাট চালানো, সেটা হয়নি কো, আর হয়নি বলেই কিন্তু সেই মনের মধ্যে একটা যা তা রকম আকাঙ্ক্ষা কষ্ট যন্ত্রণা সব রয়ে গেছে। আপনি পাঠান, আপনি শেয়ার করুন আপনার মনের ওই বাঁ হাতি হতে না পারার কথা, কিংবা আপনার সেই বন্ধুর কথা যে বাঁ হাতে এখন জমিয়ে দিত ফাটিয়ে দিত, সে কথা কিন্তু আজ শেয়ার করতে পারেন 9903653992 তে। আর এমনটা বলতে বলতে আজ এই মুহূর্তে কিন্তু গাধা কোথাকার, কতবার শুনেছি, কতবার মাস্টারমশাইয়ের কাছে শুনেছি, কিন্তু গাধা নিয়ে যে গান হতে পারে, ডাঙ্কি নিয়ে যে সিনেমা হতে পারে, কি

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং আন্দোলন নিয়ে সংসদে বিস্তারিত আলোচনা করতে সরকার সম্পূর্ণ প্রস্তুত। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আবারও এই বিষয়টি স্পষ্ট করেছেন বলে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন। সংসদের বাদল অধিবেশনের আজ শেষ দিন। গত মাসের 20 তারিখে শুরু হওয়া এই অধিবেশন আজ সমাপ্ত হবে। রাজ্যসভায় আজ খনি ও খনিজ উন্নয়ন ও নিয়ন্ত্রণ সংশোধনী বিল 2026 বিবেচনার ও পাশের জন্য উত্থাপন করার কথা রয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে 115 জন শিল্পীকে 2024 ও 2025 সালের সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ পুরস্কার প্রদান করবেন। এই অনুষ্ঠানে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত উপস্থিত থাকবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে গ্রামীণ সেতু অ্যাপের সূচনা করেছেন। গুজরাটের গান্ধীনগর লোকসভা এলাকায় থাকা বিভিন্ন গ্রন্থাগারকে সংযুক্ত করার লক্ষ্যে এই অ্যাপটি তৈরি করা হয়েছে। শিশুদের বই পড়া ও নতুন জিনিস শেখার ব্যাপারে আগ্রহী করে তুলতে প্রতিটি গ্রামে বিশেষ করে স্কুলের কাছাকাছি লাইব্রেরি তৈরি এর উদ্দেশ্য। বহু সংখ্যক নতুন উপভোক্তাকে যুক্ত করে আগামী 17 অগস্ট অন্নপূর্ণা যোজনার তৃতীয় পর্যায়ের অর্থ প্রদান শুরু হবে। নবান্নে গতকাল নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ মন্ত্রী মালতী রাভা রায়, পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালকে সঙ্গে নিয়ে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, এরপর প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর লক্ষ্য নিয়েছে সরকার। দীর্ঘ যাচাই বাছাইয়ের পর এবার প্রকৃত উপভোক্তাদের 99% প্রকল্পের আওতায় আনা সম্ভব হয়েছে। রাজ্যের নাম শুধুমাত্র পশ্চিমবঙ্গ ব্যবহারের পক্ষে রাজ্যসভায় জোরালো সওয়াল করেছেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। কেরালার নাম পরিবর্তন সংক্রান্ত বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে গতকাল তিনি বলেন, রাজ্যের সুদীর্ঘ ইতিহাসের কথা মাথায় রেখে শুধু বাংলায় নয়, ইংরেজিতে ওয়েস্ট বেঙ্গলের পরিবর্তে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নাম ব্যবহার করা উচিত। ইস্ট বেঙ্গল AFC চ্যাম্পিয়ন্স লীগ 2 এর মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে গতকাল টুর্নামেন্টের বাছাই পর্বের ম্যাচে ইস্ট বেঙ্গল 4-1 গোলে কুয়েতের ক্লাব আল RBSC কে হারিয়ে দিয়েছে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: শুনছেন নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা
2: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। এই মুহূর্তে কিন্তু আবারও ঘটিদা, ঘটিদা তুই কোথায় আছো গো? ইন ঘটিদা, ইন ঘটিদা, কি যুক্তি বলুন তো, কি যুক্তি? ঘটিদা একজন ভুঁড়িওয়ালা লোককে পরামর্শ দিচ্ছে। শুনুন দাদা, আপনি যদি ভুঁড়ি কমাতে চান, তাহলে কি করবেন?
3: তখন ভাবলাম, বলে হ্যাঁ কি করবো বলো দেখি, আমার বউ তো সারাদিন বলে আরে ভুঁড়িটা কি হচ্ছে, এরপর তো পুরো আন্দামানে গিয়ে ঠেকবে, আর ভুঁড়িটা কি করে কমানো যায় বলো দেখি।
2: ঘটিদার পরামর্শ ছিল, শুনুন মশাই, মানে দেখুন, আপনি আপনার ভুঁড়ি নিয়ে অহংকার করুন। বদলোক তো একেবারে যা তা কাণ্ড, কি
3: আমার ভুঁড়ির জন্য লোকে নিন্দে করছে আর আমি আমার ভুঁড়ির জন্য অহংকার করব? কি বলছো ঘটি, তুমি তো আমার যা তা কাণ্ড ঘটিয়ে দিচ্ছ।
2: তখন ঘটিদার পরামর্শ ছিল, ওহো আপনি এই সাদা কথাটা বুঝলেন না দাদা, আসলে এই যে ভুঁড়ি নিয়ে আপনি যদি অহংকার করেন, এবং তারপর তো সেই বেদ বাক্যটা জানেন, অহংকার হচ্ছে পতনের মূল,
3: অহংকার পতনের মূল। যত বেশি ভুঁড়ি নিয়ে অহংকার করবেন, ততই কিন্তু আপনার ভুঁড়ি পতন ঘটবে।
2: আর সেই খবরটা কি আরো আমাকে মনে করিয়ে দেওয়া, আজ কিন্তু একবারে বাঁ হাতিদের দিন, আর সেই বাঁ হাতিদের জন্য কিন্তু আজকের টপিকে টুচি পুই পুই চুই চুই করে মেসেজ পাঠানোর সুযোগ রয়েছে। আপনি যদি বাঁ হাতি হন তাহলেই মেসেজ পাঠাবেন, বাঁ হাতি না হলেও পাঠাবেন, আপনার মনের মধ্যে যদি ইচ্ছে থেকে থাকে আহা যদি বাঁ হাতি হতে পারতাম
3: তাহলে কি ভালো, কি ভালো
2: না হতে পারতো। আপনি মেসেজ নিয়ে আরপি ফিরবে, কিন্তু তার আগে জ্যামে রাখো।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। শর্মিষ্ঠা জিজ্ঞাসা শাঁখরাইল হাওড়া থেকে, আয় দাদা ভাই, এতদিন কোথায় ছিলে, কোথায় ছিলে বলো দেখি, আয় কতদিন পর এলে। ওকে, তার সঙ্গে কিন্তু গানের রিকোয়েস্ট রয়েছে, তাই তো কতদিন পরে এলাম, রাইট? আসলে আরপি এই রাজ্যেই ছিল না, রাজ্যের বাইরে ছিল, একেবারে পুরো ভারতবর্ষ ভ্রমণের মতো, না বিবেকানন্দের মতো করে পায়ে হেঁটে নয়, একেবারে ট্রেনে কিংবা প্লেনে হুস করে হাস করে এদিক থেকে ওদিক, কাজের জায়গা তো কাজের জায়গা, সেই কেরালা থেকে শুরু করে এদিকে একেবারে অরুণাচল, পুরো ঘেঁটে ফেলেছে এই কদিনে আরপি, রাইট? সেই কারণেই তো নাচতে পারে। ওকে ওকে, আর সেই সঙ্গে ওর গানের রিকোয়েস্ট রয়েছে, গানে গানে ওহো যদি শুনিয়ে দাও তাহলে খুব ভালো হয়। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ শর্মিষ্ঠা, শুনিয়ে দেবে আরপি তোমার পছন্দের গান। ওকে, এই মুহূর্তে কার কার রিকোয়েস্ট? ওকে, নিবেদিতা শেওড়াফুলি থেকে লিখেছে, না আমি না আমি মানে ছোটোবেলায় প্রথম থেকেই ডান হাতেই কাজকর্ম করি, আমার বর দিদি ডান হাতের কাজ করে কিন্তু বাঁ হাত তার বেশি চলে, ওই জন্যই আমরা সবাই ওকে লেটু বলে মানি, দিদির দুহাত অবশ্যই চলে, আজ ভোরায় খুব ভালো লাগলো, অনেক দিন পর এলে। থ্যাংক ইউ
3: অনেকদিন পর এলে
2: এটা মনে করার জন্য। নিবেদিতা এমনটাই পাঠিয়েছিল মিসেস শেওড়াফুলি থেকে, থ্যাংক ইউ। সেই সঙ্গে আর কাকে থ্যাংক ইউ করতে হয়, থ্যাংক ইউ বলতে হয়, আমি সবুজ ভুঁইয়া ঘাটাল থেকে বলছি, এখানে বন্যা পরিস্থিতির তৈরি হয়েছে, খুব ভালো নেই, বোঝে না সে বোঝে না এই গানের অনুরোধ রইল। ওকে, ঘাটালের পরিস্থিতি যাতে আমাদের সরকার আরও বেশি করে বোঝে, ঘাটাল প্ল্যান যেটা এতদিন হওয়ার কথা ছিল এবার তো সবুজ সংকেত মিলে গিয়েছে, এবার হবেই হবে, তোমাদের মন ভালো হবে এমন শুভ আকাঙ্ক্ষা কিন্তু আমাদের তরফ থেকে। সত্যি ঘাটালে বিভিন্ন সময় আরপিকেও যেতে হয়েছে, আরপি দেখেছে সেই বন্যা পরিস্থিতিতে সেখানকার মানুষরা কতটা বিপদে পড়েন, কতটা তাদের সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়, সেটা কিন্তু না দেখলে বিশ্বাস করা যায় না যে এভাবেও মানুষগুলোকে বাঁচতে হয়। ঘাটাল প্ল্যান এবার সত্যি হোক, এটা আমাদের মনে প্রাণে চাওয়া। থ্যাংক ইউ সবুজ, সবুজ থেকো, এই কষ্টের মধ্যেও বেঁচে থাকার রসদ কিন্তু অন্যদের মধ্যে ছড়িয়ে দাও। কি আপনার মেসেজ পড়লাম না আরপি পড়তে? জাস্ট ওয়েট জাস্ট ওয়েট, বরং এই মুহূর্তে গান মিলনের রিকোয়েস্ট ছিল আমাদের বন্ধু শর্মিষ্ঠা, সেই গানের রিকোয়েস্ট এই মুহূর্তে।
1: গান মিলান্তি, গান মিলান্তি,
2: ওহো হো হো, কোথায় কোথায় কোথায় কোথায় গেল, কোথায় গেল, আহাহা, গানে গানে গানে গানে, আহা গানে গানে কোথায় গেল, কোথায় গেল গানে গানে, আহা, এই তো এই তো এই তো, আসি আসি করেও কিন্তু আসছে না, কী করেছে কী করেছে কি করেছে। ওকে, না এবার কিন্তু গানে গানে, আরে অরিজিৎ কেন ওয়েট করছো, প্লিজ শুনিয়ে দাও না এই গানটা।
4: রূপা

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
0: স্বাধীনতা সংগ্রামের কলিকাতা,
2: স্বাধীনতা সংগ্রামের কলিকাতা,
0: পুরনো কলকাতার বিপ্লবের কাহিনী, স্বাধীনতা সংগ্রামের কলিকাতা,
2: স্বাধীনতা সংগ্রামের কলিকাতা।
3: এটা কলকাতার মানিকতলার মুরারি পুকুর এলাকা। এইখানে বাংলার বিপ্লবী আন্দোলনের সময় একটা গোপন গবেষণাগার গড়ে উঠেছিল, এবং সেটা হলো বিস্ফোরক গবেষণাগার কেন্দ্র, যার নেপথ্যে ছিলেন এই বাংলারই সেই সময়কার দাপুটে নেতা হেমচন্দ্র দাস কানুঙ্গ।

0: আমি অরিজিৎ, আর আমার সঙ্গে কুনাল দা। উত্তর কলকাতার এই মুরারি পুকুর এলাকায় যে আমরা দাঁড়িয়ে রয়েছি, এটা তো আজকের কলকাতা, নতুন কলকাতা। এই বাঁধানো পুকুর, পাশে গুরুদাস কলেজ, পেছনে অরবিন্দ ঘোষের মূর্তি। কিন্তু একটা সময়, মানে যে সময়ের কথা আজকে আমরা বলছি, এটা এই সময় ঋষি অরবিন্দ ঘোষের বাবা কৃষ্ণধন ঘোষের বাগান বাড়ি ছিল। আর তার সঙ্গে একটা গভীর সম্পর্ক ছিল হেমচন্দ্র দাস কানুঙ্গর। আর এই বাগান বাড়ির সঙ্গেই জড়িয়ে আছে হেমচন্দ্র দাস কানুঙ্গর নাম।
1: হ্যাঁ, বিপ্লবী হেমচন্দ্র দাস কানুঙ্গ ছিলেন বিপ্লবীদের সেই সময়কার বোমা বিশেষজ্ঞ। মানে উনি অনেক বোমা তৈরি করেছিলেন, তবে তার মধ্যে যেটা সবচাইতে উল্লেখযোগ্য সেটা হচ্ছে বিপ্লবী হেমচন্দ্র দাস কানুঙ্গ উনি একটা বুক বোম তৈরি করেছিলেন।
0: বুক বোম মানে মানে বইয়ের মধ্যে বোমা?
1: একদম একদম, বইয়ের মধ্যে বোমা। কনসেপ্টটা কিরকম ছিল যে উনি একটা খুব মোটা বই নিয়েছিলেন, যেটা প্রায় 1075 পৃষ্ঠার একটা বই, তার উপরের দিকের 80 পেজ আর তলার দিকের 400 পেজকে উনি বাদ দিয়ে মাঝের যে অ্যাপ্রক্সিমেটলি 600 পেজ সেটাকে উনি কেটে একটা বক্স তৈরি করেন। সেই বক্সের মধ্যে উনি চকলেট, কোকো চকলেটের যে বক্স হয়, টিন হয়, অ্যাকচুয়ালি সেই সময় টিন হতো, টিনটাকে ভরেন, তার মধ্যে কিছু কেমিক্যাল দেওয়া হয়, যেমন পিক্রিক অ্যাসিড, ফালমিনেট মার্কারি এগুলো, আর এটাকে উনি আটকেছিলেন স্প্রিং দিয়ে, মানে স্প্রিংটা ছিল ডিটোনেটার।
0: ওকে,
1: আর কনসেপ্টটা কিরকম ছিল যে যেই মুহূর্তে বোমার বইটাকে খোলা হবে অটোমেটিক্যালি বোমাটা এক্সপ্লোড করবে।
0: আচ্ছা কুনাল, যে বুক বোমা বা বই বোমা, এটা কাকে মারবার জন্য তৈরি করা হয়েছিল?
1: এটা মূলত তৈরি করা হয়েছিল সেই সময়কার ব্রিটিশ বিচারপতি ডগলাস কিংসফোর্ডকে মারার জন্য।
0: আচ্ছা,
1: আসলে উনি কুখ্যাত ছিলেন তখনকার দিনে বিপ্লবীদের কঠোর শাস্তি প্রদান করার জন্য। কিন্তু ওর যে দুঃখের ব্যাপারটা হলো, এটা তো তৈরি করলেন হেমচন্দ্র দাস কানুঙ্গ, কিন্তু বোমাটাতে না কোনো কাজ হয়নি, কিংসফোর্ড কিন্তু মারা যাননি।
0: তাই আচ্ছা কুনালদা, প্রত্যেকটা ইতিহাসেরও তার একটা ইতিহাস থাকে, তো এই বিস্ফোরক গবেষক হওয়ার গল্পটা তুমি যদি একটু বলো।
1: আসলে যদি বলতে হয়, হেমচন্দ্র দাস তার কলকাতার বাড়ি বিক্রি করে 1906 সালে পাড়ি দিয়েছিলেন প্যারিসে।
0: আচ্ছা,
1: বোমা বানানো শিখতে।
0: ওকে,
1: ওখানে ওনার সঙ্গে দেখা হয় বিপ্লবী ম্যাডাম বিকাজি কামার সঙ্গে, এবং ওখানকার কিছু রুশ বিপ্লবী যারা ছিলেন ওই সময় তাদের সঙ্গে ওনার দেখা হয়। মূলত ওনাদের থেকে উনি বোমা বানানোটা শেখেন, এবং এক বছর পরে 1907-এ উনি কলকাতায় ফিরে আসেন প্রায় একটা 700 পাতার রাইট আপ নিয়ে, বোমা বানানোর রাইট আপ নিয়ে।
0: ওকে,
1: এবং ফিরে এসে উনি সেটাকে লিপিবদ্ধ করেন, এবং সেইটাই কিন্তু পরবর্তীকালে বিপ্লবীদের প্রচুর কাজে লেগেছিল।
0: তো তার মানে বিদেশ থেকে সরাসরি এখানে, এবং তারপর গবেষণাগার।
1: কারেক্ট। আর এখানে যে ব্যাপারটা তৈরি হয়েছিল 32 নম্বর মুরারি পুকুরে, এখানে উনি সাথে পেয়েছিলেন অরবিন্দ ঘোষের ভাই বারিন ঘোষকে।
0: আচ্ছা কুনালদা, এই যে এত কিছু ঘটছিল, তো ব্রিটিশ পুলিশ কিছু কাজ করতে পারেনি?
1: হয়েছিল তো, তোমার ধরো যখন 1908 সালে খুদিরাম বোস আর প্রফুল্ল চাকি মুজাফফরপুরে যখন কিংসফোর্ড হত্যার জন্য বোমা মেরেছিল, তারপরেই ব্রিটিশ পুলিশ নড়েচড়ে ওঠে।
0: আচ্ছা,
1: এবং তারা ফাইনালি এই জায়গাটা খোঁজ পায়, এই 32 নম্বর মুরারি পুকুর, এখানে তারা রেড করে, প্রচুর বোমা, বোমার মশলা, বোমা বানানোর লিফলেট, রাইট আপ এগুলো সমস্ত পান, এবং এখানে অনেকে ধরা পড়েছিলেন। মূলত অরবিন্দ ঘোষ ধরা পড়েছিলেন, হেমচন্দ্র কানুঙ্গ ধরা পড়েছিলেন, অরবিন্দর ভাই বারিন ঘোষ ধরা পড়েছিলেন, আরো অনেক অনেক বিপ্লবী ধরা পড়েছিলেন।
0: তো কোনালে একটু এই ধরা পড়ার পরের গল্পটা বলো না।
1: পড়ার পরে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে এই আমাদের হেমচন্দ্র দাস কানুঙ্গ এবং আরো অন্যান্য বিপ্লবীদের এনাদের সাজা হয়েছিল দ্বীপান্তর।
0: আচ্ছা,
1: ওনারা আন্দামানের সেলুলার জেলে ওনাদের রাখা হয়েছিল, এবং পরবর্তীকালে ক্ষমা প্রার্থনার মাধ্যমে হেমচন্দ্র দাসকে মুক্তি দেওয়া হয়। সেটা 1921 সালে উনি কলকাতায় ফিরে আসেন, এবং এই যে ঘটনাটা, এটা হচ্ছে সেই বিখ্যাত আলিপুর বোমা মামলা।
0: আচ্ছা, এটাই সেই আলিপুর বোমা মামলা।
1: আলিপুর বোমা মামলা।
0: সত্যি কতটা বুকের পাটা থাকলে এই রকম একটা বিদ্রোহ করা যায়, সেটা এতটা পড়াশোনা, এতটা গবেষণার পর।
1: ঠিক তাই। আর জানো তো অরিজিৎ, এই হেমচন্দ্র দাস স্বাধীনতার পরে তার এই এই যে ভাস্ট একটা এক্সপিরিয়েন্স আছে, সেটা উনি অনেক জায়গায় লেখালেখি করে গেছেন, এবং সেগুলো ইতিহাসের একটা প্রামাণ্য তুলু।
2: স্বাধীনতা সংগ্রামের কলিকাতা,
3: স্বাধীনতা সংগ্রামের কলিকাতা,
2: পুরনো কলকাতার বিপ্লবের কাহিনী, স্বাধীনতা সংগ্রামের কলিকাতা,
3: স্বাধীনতা সংগ্রামের কলিকাতা।
4: শুনছেন নমস্কার কলকাতা,
5: নমস্কার কলকাতা
4: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
5: নমস্কার কলকাতা।

0: আরে রিমা, সোলার প্যানেল লাগিয়ে নাও, সোলার প্যানেল লাগিয়ে নাও। কবে থেকে আমার সব বন্ধুরা বলতো, কিন্তু আমি মেনে নিয়েছি যবে থেকে প্রধানমন্ত্রী বলেছেন।
1: ভারত সরকার কা লক্ষ্য সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
0: আমি প্রধানমন্ত্রী জির কথায় সোলার প্যানেল লাগিয়েছি আর আমার বিদ্যুৎ বিল জিরো এসেছে। আপনিও লাগিয়ে নিন।
2: পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা আজই রেজিস্টার করুন pmsuryaghar.gov.in। সূর্যঘর
3: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
4: শুনছেন নমস্কার কলকাতা,
5: নমস্কার কলকাতা
4: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
5: নমস্কার কলকাতা,
6: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। এবার থেকে তো আপনাদের পাঠানো মেসেজ 9903653992 তে যেগুলো এসেছে একবার টুইটি পুঁই পুঁই চুঁই চুঁই করে। একজন লিখেছে, এই দাদা আজকে টুইটি পুঁই পুঁই চুঁই চুঁই কেন বললে না, কেন বললে না তুমি? এই তো বললাম, এই তো বললাম, তোমার কথায় মনে পড়ে গেল আর তারপর তো বললো আর পি। এবার থেকে কার মেসেজ, সুপ্রভাত আর জে আর পি দাদা ভাই, নমস্কার সহ বৃষ্টি স্নাত শুভেচ্ছা চারে। আমার স্কুলের এক বন্ধু হরে কৃষ্ণ রায়, তার ডান হাত ছিল অকেজ, বাম হাতে এত সুন্দর, এত সুন্দর হাতের লেখা, সেই সঙ্গে সাইকেল চালানো, ক্রিকেটে বল করা, ব্যাট চালানো, সব বিষয়ে খুব পারদর্শী ছিল। আজ অনেক দিন পর ভোরাইতে আপনার সুমিষ্ট গলাতে কথায় গানে ভারতের জাতীয় পতাকা তেরকা নিয়ে অনেক আলোচনা শুনলাম এবং খুবই সমৃদ্ধ হলাম। সেই সঙ্গে জয় হিন্দ জয় ভারত এইসব লিখেছেন, খুবই ভালো থাকুন, সুস্থ থাকুন। কে লিখেছেন, যাদবেন্দ্র পণ্ডা জুকিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে লিখেছেন। ওকে, থ্যাংক ইউ যাদবেন্দ্রবাবু, মনে করার জন্য, স্মরণ করার জন্য আর পিকে, ওয়াও থ্যাংক ইউ। এই মুহূর্তে কার মেসেজ, গোপাল সিনহা বসুনগর মধ্যম গ্রাম থেকে লিখেছেন, শুভ সকাল, প্রথমে বলি নমস্কার কলকাতা অনুষ্ঠানে আমার প্রিয় আর জে ফ্রেন্ড আর পি দাদাকে আবার ফিরে পেয়ে খুব ভালো লাগছে। আজকের টপিকে বলি আমাদের এই পৃথিবীতে ঈশ্বরের সৃষ্ট শ্রেষ্ঠ উপহার এই মানুষ। আমি লেফট হ্যান্ডেড না হলেও আমি যারা লেফট হ্যান্ডেড তারা কি সুন্দর অবলীলায় দিনে রাতে সব কাজ করে থাকে। আমারও স্কুলে একজন সহপাঠী ছিল, বাঁ হাতে লিখত, তাড়াতাড়ি লিখতে পারতো, ভালোভাবেই লিখতে পারতো। সব্যসাচীর মতো আমার দুই হাত সমানভাবে চললে খুব ভালো লাগতো। বাঁ হাতি এমন অনেক মানুষ আছেন যারা সমাজে তাদের নিজেদের কর্মকাণ্ডে সুপ্রতিষ্ঠিত। আমাদের বাংলার সভারদাতা ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায় বাঁ হাতি ক্রিকেট খেলে সববার সববার নজর কেড়েছেন। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এমনটি দেখতে পাচ্ছেন গোপাল সিনহা মধ্যম গ্রাম থেকে। ওয়াও, কি আপনি ওয়েট করছেন, আপনিও পাঠিয়ে দিন। আজ কিন্তু লেফট হ্যান্ডেড ডে আর এটাই সেলিব্রেট করছে আজ সারা বিশ্ব। ওকে, বাঁ হাতিদের জন্য স্যালুট করনি, সেই সঙ্গে ওহো আসুন না মুখে জড়িয়ে ধরে এমনটা করি। ওকে, এমনটা বলতে বলতে এই মুহূর্তে গানে গানে গানে গানে আয় পাগলা খাবি কি, আজ লেফট হ্যান্ডেড মানে লেফট হ্যান্ডেড যারা তাদের জন্য স্পেশাল মেনু কি রয়েছে নাকি প্রশ্নের কাছে পাগলা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। 8:00 39 মিনিট হয়ে 53 সেকেন্ড, আর এই মুহূর্তে আপনার জন্য কে রয়েছে পাগলা, যখন এত কিছু যখন খেতে চাইছে, তার জন্য একটু আরপি একটু ব্যবস্থা করবে না? কিন্তু 15th August একেবারে সামনে, মুখোমুখি, অতএব
4: কিছু একটা খাবার তো দিতেই হয় এ পাগলা।
3: পাগলার জন্য কিন্তু তেরগা খাবার এই মুহূর্তে 107 FM ট্রেন বলছে।
5: ফুড ফান্ডা,
3: আজ ফুড ফান্ডায় কী রয়েছে, ফুড ফান্ডায় কী রয়েছে, কোন খাবার রয়েছে সহজে তৈরি করতে পারেন সুস্বাদু এবং স্বাস্থ্যকর তেরগা লস্যি? এটি বানাতে লাগবে কি, বানাতে কী কী লাগবে? টক দই লাগবে, চিনি লাগবে, এলাচ গুঁড়ো লাগবে, সেই সঙ্গে গেরুয়া রঙের জন্য কেশর বা গাজর সিরাপ লাগবে, এবং সবুজ রঙের জন্য কী লাগবে, লাগবে খুশ সিরাপ বা পুদিনা পাতার পেস্ট। গ্লাসে স্তরে স্তরে কিন্তু সাদা, সবুজ এবং গেরুয়া দই ঢেলে এটা কিন্তু সাজিয়ে দিতে হবে। তাহলে কী বললাম,
4: লিখে নিন, শুনে নিন মন দিয়ে,
3: কী কী লাগবে সেটা আরও একবার বলছি আর কি। টক দই লাগবে,
4: ওই ঠিক আছে, 3 কাপ তৈরি করবেন তো,
3: ঠিক আছে 3 কাপ তাহলে টক দই লাগবে। আর কী লাগবে, চিনি লাগবে 7 মতো চিনি,
4: বেশি চিনি খেলে
3: একটু বেশি দেবেন, কম চিনি খেলে কম দেবেন, এই আর কি। সেই সঙ্গে এলাচ গুঁড়ো 1 চা চামচ মতো, কেশর সিরাপ গেরুয়া রঙের জন্য 2 চামচ, আর খুশ সিরাপ বা পুদিনা পাতার রস সবুজ রঙের জন্য 2 চামচ। কী করে তৈরি করবেন সেটাই বলছি আর কি। প্রথমে একটি পাত্রে টক দই ভালো করে ফেটিয়ে নিন, যাতে কোনো দানা না থাকে। ফেটানো দইয়ের মধ্যে পরিমাণ মতো চিনি এবং এলাচ গুঁড়ো মিশিয়ে ভালো করে এমন করে ফেটিয়ে নিন, ঘেঁটে নিন। প্রথম ভাগে কেশর সিরাপ মিশিয়ে গেরুয়া বা কমলা রং তৈরি করুন। দ্বিতীয় ভাগে খুশ সিরাপ বা সবুজ পাতার রস মিশিয়ে সবুজ রং তৈরি করুন। আর তৃতীয় ভাগটি কিন্তু সাদা রঙেরই রেখে দিন। এবার একটি পরিষ্কার কাঁচের গ্লাস নিয়ে,
4: পরিষ্কার নেবেন কিন্তু, ওই হলদে পড়ে যাওয়া সেসব নেবেন না, দেখতে ভালো লাগবে না কো,
3: সেই জন্যে বলছি আর কি। তো গ্লাসের নিচে প্রথমে একেবারে সবুজ রঙের দই সাবধানে ঢেলে 1/3 পোর্শন একবারে ভরে ফেলুন। এরপর মাঝের স্তরে,
4: বুঝতেই পাচ্ছেন পতাকা তৈরি হচ্ছে,
3: সেই জন্য মাঝের স্তরে কিন্তু সাদা দই আস্তে আস্তে ঢালবেন, কিন্তু
4: বেশি জোরে ঢাললে আবার সেটা গুপ করে চুপ হয়ে নিচের দিকে চলে যেতে পারে,
3: সেই জন্য আস্তে আস্তে করে ঢালবেন। সবার উপরে থাকবে গেরুয়া রঙের দইয়ের স্তর, আর তারপর কিন্তু
4: কেল্লা
3: ফতে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন দারুণ সুস্বাদু
4: তেরঙ্গা লস্যি। শুধু খালি এই মাঝখানে অশোক চক্রটা তৈরি করতে চাইলে
3: গ্লাসের গায়ে এঁকে ফেলুন আর কি। এটাই ছিল আজকের ফুড পান্ডা,
5: ফুড ফান্ডা, ফান্ডা।
3: আচ্ছা, ফুড ফান্ডায় যখন এত কিছু হলো, তখন রান্না বান্না নিয়ে
4: ঘর আছে মৌসুম উত্তপ, কোনো কথা বলবেন না,
3: তা কি হয় নাকি?

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা,
3: কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। এই মুহূর্তে কোন খবর আপনাদের জন্য রয়েছে যেটা কিন্তু খুব জরুরি, খুব জরুরি, আর সেই জরুরি খবরটা কিন্তু আপনার কানে পৌঁছে দিচ্ছে, আপনাদের কানে পৌঁছে দিচ্ছে আরপি। স্বাধীনতা দিবসে লোকভবনে আমন্ত্রিত 4,000, হ্যাঁ ভাবুন একবার, লোকভবনে মানে যেটা রাজভবন ছিল সেটি তো নাম টাম বদলে গিয়েছে, হয়ে গিয়েছে লোকভবন, সেখানে কিন্তু 4,000 জনের নিমন্ত্রণ না আমন্ত্রণ, ওই যে আমন্ত্রণ আর নিমন্ত্রণের মধ্যে পার্থক্য। আজ আরপি শুনিয়েছিল আম গাছের তলায় যদি লোকজন জমা হয় তাহলে আমন্ত্রণ, আর নিম গাছের তলায় জমা হলে সেটি হচ্ছে নিমন্ত্রণ। ডেফিনেটলি অনুষ্ঠানে কিন্তু অন্য 5 রাজ্য থাকছে, আর নবান্নের গুচ্ছ গাইডলাইন সেসব তো আছে। আ হা হা, রাইট রাইট রাইট। এবার আর শুধু কিন্তু রাজ্যের বিশিষ্টরাই নয়, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রিত থাকবেন অন্য আরও 5 রাজ্যের প্রতিনিধি, হবে সাংস্কৃতিক এবং খাবারের উৎসব। এই বিষয়ে কিন্তু স্বাধীনতা দিবস উপলক্ষে দেশ জুড়ে নানা কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে, সেখানেই প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে অন্য 5টি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানাতে হবে, এমনই নির্দেশিকা দেওয়া হয়েছে। একই সঙ্গে এক ভারত শ্রেষ্ঠ ভারত এই কর্মসূচির আওতায় কিন্তু সাংস্কৃতিক এবং খাবারের উৎসবের আয়োজন করার নির্দেশও কিন্তু দেওয়া হয়েছে। কি ভাবছেন আপনি, কি করবেন আপনি এই 15th August, কি নতুন করে সেলিব্রেট করবেন, নতুন করে ভাবনা চিন্তা করেছেন? না আজকে আরপি জানবে না, সেই কথাটা জানবে আগামীকাল। আগামীকালও কিন্তু আরপি থাকবে ভোরাইতে নমস্কার কলকাতায়। আর আজকে আজকেই কিন্তু আগামীকালের টপিক বলে যাচ্ছে, আপনি কি করতে চলেছেন 15th August সেলিব্রেশন, কিভাবে সেলিব্রেট করবেন, বাচ্চাদের পুঁচকে দিন শুধুমাত্র স্কুলে, আর ড্রেস আপ করে পাঠাবেন, কিভাবে ড্রেস আপ করবেন, কিভাবে করবেন আরপি জানাবে সে কথা আগামীকালের টপিক। আজকেই কিন্তু চিং পাক হয়ে গিয়েছে, অতএব নো প্রবলেম, নো প্রবলেম। আর এই মুহূর্তে খোলো খোলো খোলো খোলো খোলো খোলো, আহা রাইট, নাকি লাগলে বলো শ্রমিক, এ মুহূর্তে আপনার কানে শুধুমাত্র 107 FM।

0: জয় গুরু এন জয় গুরু না, এটা বলার সময় আসেনি, কিন্তু আরো আরো আরো একটা ঘন্টা জাস্ট বাকি রয়েছে। কিন্তু কিন্তু কি লাগবে বলতো? একটা পুকুর লাগবে, সারাক্ষণ একটা পুকুর লাগবে। সে কথা ফিরবে আরবি, কিন্তু তার আগে কিন্তু
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
0: সত্যি সত্যি কিন্তু লাগবে একটা পুকুর, আস্ত একটা পুকুর সারাক্ষণ কিন্তু ওই ছেলেটার জন্য লাগে। আর কি করবে, পাঁচ বছর ধরে কিন্তু এই ব্যাপারটা চলছে। ব্যাপারটা কি না, পুকুর থেকে উঠলেই কিন্তু শরীরে একবারে জ্বালা, কষ্ট, যন্ত্রণা। ওহো, পুকুরেই কিন্তু দিন কাটছে কার? মুর্শিদাবাদের কিশোরের। ব্যাপারটা কি, 5 বছর ধরে জলেই কাটছে জীবন, কখনো এক টানা 5 দিন, আবার কখনো 7 দিন। এভাবেই এলাকার বিভিন্ন পুকুরে ভেসে বেড়ায় মুর্শিদাবাদের এক মানসিক ভারসাম্যহীন কিশোর। শুধু দিনে নয়, গভীর রাতের আঁধারেও কিন্তু 20-25 ফুট গভীর পুকুরের মাঝে তাকে একইভাবে ভেসে থাকতে দেখা যায়। এই ঘটনায় দিশেহারা গোটা এলাকা, পরিবারের লোকজনও কিন্তু চিন্তায়। কিন্তু বেলডাঙ্গার পরশপাড়ার 17 বছরের কিশোর ইকবাল শেখকে জল থেকে তোলা দেয়। জানা গিয়েছে জল থেকে উঠলেই নাকি তার শরীরে তীব্র জ্বালা অনুভব করে সে, তাই এরকম অস্বাভাবিক আচরণ করেই বছরের পর বছর তার কাটছে। ভাবুন একবার, সত্যি এমন অবস্থা থেকে মুক্তি দেওয়ার জন্য সেখানকার বাসিন্দারা বিভাগের কাছে আবেদন জানিয়েছেন যে ছেলেটার

আর যে কোনো ধরনের এই যে মানে চিকিৎসার প্রয়োজন সেই চিকিৎসার ব্যবস্থা করা হোক, এমনটাই কিন্তু অনুরোধ জানিয়েছেন সেখানকার মানুষজনেরা। সত্যি কত রকম আমাদের শরীরে কত রকম কত অসুখ যে দানা বাঁধে বাসা বাঁধে তার প্রমাণ কিন্তু মুর্শিদাবাদের ইকবাল। পুকুর থেকে উঠলেই তার শরীরে জ্বালা এবং জ্বালা, ভাবা যায়। আর কোন কোন খবর থাকবে

তেলেই কিন্তু উড়ছে যান, হ্যাঁ বিনা তেলেই উড়ছে যান, না একবারে যান প্রাণ বেরিয়ে যাবে না, বরং এমন খুশির খবর আমাদের জানে আসবে না, প্রাণ আনন্দে উথলে উঠবে একেবারে 12:30 নয়, আহা 16:30 আনা খুশিতে ডগমগ হয়ে উঠবে। জানেন কি, কৃত্রিম মেধার দাপটে আমাদের মস্তিষ্ক একেবারে ব্লান্ড হয়ে যাচ্ছে, ভোঁতা হয়ে যাচ্ছে, যখনই যা কিছু দরকার পড়ছে এআই, ও এআই দাদা বলো না, না দিদিও হতে পারে, বলো না বলো না, আমরা সারাক্ষণ ছুটছি তার পেছনে, ফলে আমাদের মাথার যে সেলগুলো, ব্রেন সেলগুলো, সেগুলো কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে পড়ছে। ধুর কি দরকার, এতটা আলস হয়ে পড়ছি আমরা, তাহলে কি করা দরকার, কিভাবে আমাদের ব্রেনটাকে সার্ভ করতে হবে জানাবে আর পিছিয়ে কথা, অন্তত গবেষণা কি বলছে সেটাই তুলে ধরবে আপনার কানে শুধুমাত্র 107। আর এই মুহূর্তে, এই মুহূর্তে কোন গান, কোন গান আপনার জন্য ওয়েট করছে, ওয়েট করছে সেই গান, জুবিডুবি জুবিডুবি থ্রি ইডিয়টস। ওহো, আচ্ছা থ্রি ইডিয়টস নাকি সেকেন্ড পার্ট মানে সিকুয়েল আসবে, হ্যাঁ তেমনই তো খবর বেশ কিছুদিন ধরেই।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। সংসদের বাদল অধিবেশনের আজ শেষ দিন। গত মাসের 20 তারিখে শুরু হওয়া এই অধিবেশন আজ সমাপ্ত হবে। রাজ্যসভায় আজ খনি ও খনিজ উন্নয়ন ও নিয়ন্ত্রণ সংশোধনী বিল 2026 আলোচনা ও পাশের জন্য উত্থাপন করার কথা রয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে 115 জন শিল্পীকে 2024 ও 2025 সালের সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ ও পুরস্কার প্রদান করবেন। এই অনুষ্ঠানে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত উপস্থিত থাকবেন। উত্তর পূর্ব রেলের ইজ্জতনগর ডিভিশনের 660 কিলোমিটার রুটে 295 কোটি টাকা আনুমানিক ব্যয়ে কবচ সংস্করণ 4 ব্যবস্থা চালুর বিষয়ে অনুমোদন দিয়েছে ভারতীয় রেল। পাকিস্তানের বিমানবাহিনী গতকাল বেলুচিস্তানের সুরাব জেলায় বিমান হামলা করার ফলে নারী ও শিশুসহ 30 জনেরও বেশি সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন। রিপাবলিক অব বেলুচিস্তান নামক একটি সংগঠন এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তানি সেনাবাহিনী ও বিমানবাহিনী সুরাবের গুদার এলাকা ও তার আশেপাশের জনবসতিতে বোমাবর্ষণ ও গুলিবর্ষণ করলে এই ঘটনা ঘটে। কঙ্গোতে ইবোলার প্রাদুর্ভাব নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তারা জানিয়েছে, সেদেশের স্বাস্থ্য বিভাগের প্রচেষ্টা সত্ত্বেও দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে এই সংক্রমণ। এটি ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী প্রাদুর্ভাবে পরিণত হওয়ার পথে এগোচ্ছে বলেও জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। উত্তর চব্বিশ পরগনার বনগায় ভারত বাংলাদেশ সীমান্ত থেকে পাক গুপ্তচর সন্দেহে ধৃত রানা রাউফ ওরফে ওয়াহাব আলমের নোটবুক থেকে আরও অন্তত 6 জন আইএসআই এজেন্টের হদিশ পেয়েছে এসটিএফ। এর মধ্যে 5 জন নেপাল ও 1 জন বাংলাদেশের বাসিন্দা। নাইজেরিয়ার লাগোসে আয়োজিত কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপের তৃতীয় দিনে ভারতীয় ফেন্সিং দল বিভিন্ন সিনিয়র ব্যক্তিগত ইভেন্টে 3টি সোনা, 1টি রূপো ও 1টি ব্রোঞ্জ পদক জয় করেছে। এর ফলে ভারতীয় দলের মোট পদক সংখ্যা বেড়ে হল 29। এর মধ্যে রয়েছে 8টি সোনা, 7টি রূপো ও 14টি ব্রোঞ্জ পদক। এ মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 এফএম রেইনবো। শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 এফএম রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: এফএম রেইনবোতে। 3-3,
2: 3-3,
1: গানের হ্যাট্রিক,
2: গানের হ্যাট্রিক।
3: লহ লহ লহ লহ গৌরাঙ্গের নাম রে আর সেই বুবির গানে এবার আপনার কানে শুধুমাত্র 107।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: হ্যাঁ কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। এই মুহূর্তে, হ্যাঁ এই মুহূর্তে কোন মেসেজ, কোন কোন কোন মেসেজ ওয়েট করছে আরপির জন্য, 107-এর জন্য, FM রেইনবোর জন্য আপনাদের পাঠানো মেসেজ, সেই মেসেজগুলো নিয়ে কিন্তু চটপট চটপট বসে পড়া আরপির। ওকে ওকে ওকে, হাই গুড মর্নিং আরপিরা, আমি অমূল্য হালদার বলছি, কোথেকে, হাওড়া আন্দোল থেকে বলছি। শুনছি একটা গানের রিকোয়েস্ট,

0: ক্রান্তি মুভি থেকে একটা গান প্লিজ শুনিয়ে দিও। ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ক্রান্তি মুভির গান শুনিয়ে দেওয়ার চেষ্টা করছে আরপি এই মুহূর্তে। কার মিসেস আরপিদা, তুমি মাঝে মাঝে কোথাও উদা হয়ে যায়, গতকাল পেলাম না, কি করব, তোমরা চাইছো না, সেই জন্যই তো আরপি আসতে পারছে না, কি আর করা যাবে। ওকে, ওর জন্য এমনটা দেখে পাচ্ছি তামিলনাড়ু থেকে, এবং সেই সঙ্গে বীর জারা মুভির একটা গান শুনতে চেয়েছে, এসা দেশ হ্যায় মেরা। ওকে, ডেফিনেটলি এই গানটা শোনাবে, আজ না হলে কাল, কারণ
1: পরশু নয়,
0: আগামীকাল নয়, আজকেই শুনিয়ে দেবে আমাদের বন্ধু অর্জুনের পছন্দের গান। প্রিয় আরপি দাদা ভাই, বৃষ্টি ভেজা প্রভাতে শুভেচ্ছা জানালাম। গতকাল রাত থেকে প্রবল বর্ষণ হচ্ছে, বিরামহীন বর্ষণে নাকাল মানুষ। এই বর্ষণ স্নাত সকালে গান বিলান্তিতে আপনার পছন্দের যে কোনো একটা বৃষ্টির গান শোনাবেন, এমনটি লিখে পাঠিয়েছে আমাদের বন্ধু মাধাই বহরু ঘোষপাড়া থেকে। ওকে মাধাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, ভেরি ভেরি ভেরি নাইস টপিক, এক সুন্দরী ললনা। আমাকে কন্ডিশন দিয়েছিল, যদি আমি লেফট হ্যান্ড দিয়ে 5 মিনিটের মধ্যে একটা লাভ লেটার লিখতে পারি, তবে আমার সাথে প্রেম করবে, কিন্তু আমি পারিনি, কি আফসোস কি আফসোস কি আফসোস। সোমনাথের দমদম ক্যান্টনমেন্ট থেকে এমনটাই পারিছে, বাবা কি কন্ডিশন ছিল আজকের দিনটা, তাকে প্লিজ একবার মনে করিয়ে দেবো, আরে ভাই পারি তো পারিনি, কি হয়েছে, চল না লেটও হয়ে যাই, আমার বাহাত তোমাকে ধরবে, তোমার ডান হাত আমাকে ধরবে, মানে আমার বাহাত ধরবে, তাহলেই তো হয়ে গেল,
1: লেটো, আরে ওটা তো পারি,
0: এটাই বলো। এই এই নতুন একটা অফার তাকে দিয়ে দেখো দেখি, যদি সে
1: যদি দং হৃদং মম
0: এখনো পর্যন্ত না হয়ে থাকে, তবেই কিন্তু, না হলে কিন্তু
1: কেস পুরো খারাপ আছে বস।
0: সুভাষ কি পাঠিয়েছে উত্তরবাল থেকে, গুড মর্নিং আরপি আরপি আরপি, আমি যদি বাঁ হাতি হতে পারতাম, তাহলে ডান হাতে লিখতে লিখতে লিখতে লিখতে লিখতে লিখতে লিখতে লিখতে বাঁ হাতে রক্ত খেকো মশাদের গায়ে থাপ্পড় বসাতে পারতাম, থাপ্পড় থাপ্পড় থাপ্পড়। ওকে, তাহলে কি হতো, ডেঙ্গু ম্যালেরিয়া এই ব্যাপারগুলো কিন্তু অনেক অনেক অনেক অনেকটা কমে যেত। এই যে জাস্ট জাস্ট 2 দিন আগে কলকাতার একটি বিখ্যাত স্কুলের প্রায় 25 জন বাচ্চা অসুস্থ হয়েছিল, তাদের কিন্তু ব্লাড টেস্ট করে জানা গেছে না কোনো খাবার জল টল নয়, অন্যরকম একটা ব্যাপার, মশাদের প্রাদুর্ভাব তাদেরকে কিন্তু আক্রমণ করেছে। ওকে থ্যাংক ইউ বন্ধু। নমস্কার দাদা সুপ্রভাত, বেশ কয়েকদিন পরে আপনাকে ফিরে পেয়ে টেনশন দূর হলো, না আসার কারণ একটু আগে আপনার মুখ থেকে জানতে পারলাম, ভালো থাকবেন, আজকের বিষয়ে কিছু বলবো না, বন্ধুদের কথা শুনবো। কৃষ্ণেন্দু পায়রানাগা রানাঘাট থেকে এমনটাই কিন্তু বাড়ছে, হাই কৃষ্ণেন্দু তুমিও ভালো আছে এমনটা জেনে আহা খুব খুব খুব ভালো লাগলো। না, আরও প্রচুর মেসেজ রয়েছে, সেগুলো নিয়ে ফিরবে আরপি, কিন্তু এই মুহূর্তে কোন গান, মনের মনের চাবি রে।

0: এমন খেলা কোথায় পাবি রে?
1: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা
2: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা।
4: কৃত্রিম মেধা দাপড়ে কিন্তু ঘোড়া দেখলেই ঘোড়া বারবার করে বলছে আরপি। সমীক্ষায় উঠে এসেছে সেই মানব বুদ্ধি যে ভোঁতা হয়ে যাচ্ছে, তার বিস্ফোরক রিপোর্ট। ব্যাপারটা কি, কথায় বলে না আমরা যে বলেই থাকি, সেই কথা বলার পর বলা হচ্ছে যে AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেই বাবু যেহেতু জাঁকিয়ে বসেছে আমাদের লাইফে, এর ফলে কি হচ্ছে, মানুষের মধ্যে একটা বুদ্ধিগুলো, ভাবনা চিন্তাগুলো, সেগুলো প্রচণ্ড পরিমাণে ব্লান্ট হয়ে যাচ্ছে। একটি সমীক্ষায় কিন্তু এই ধরনের তথ্য প্রকাশ পেয়েছে, দুনিয়া জুড়ে পড়ে গিয়েছে একেবারে শোরগোল, তাতে উদ্বেগ প্রকাশ করেছেন বিজ্ঞানী থেকে প্রযুক্তিবিদরা। চলতি বছরে কিন্তু মানুষের AI নির্ভরতা নিয়ে সমীক্ষা চলে পোল্যান্ডে, এর জন্য বেছে নেওয়া হয় বেশ কয়েকজন চিকিৎসককে। তাদের কৃত্রিম মেধা প্রযুক্তি ব্যবহার করে কোলোনোস্কোপির ছবি বিশ্লেষণ করতে বলেন সমীক্ষক দল। এতে অভ্যস্ত হয়ে গেলে AI ছাড়া একই কাজ দেওয়া হয় তাদের। এই পরীক্ষাতেই কিন্তু উঠে আসে বিস্ফোরক, হ্যাঁ বিস্ফোরক রিপোর্ট। সমীক্ষকদের দাবি যে কৃত্রিম মেধা প্রযুক্তি ব্যবহার না করে কোলোনোস্কোপির ছবি বিশ্লেষণ করতে পারছিলেন মাত্র কত 28.4% চিকিৎসকে। AI তে অভ্যস্ত হয়ে যাওয়ার পর সেই সংখ্যা হ্রাস পেয়ে নেমে আসে 24.8%। ফলে মানুষ যে ধীরে ধীরে অত্যধিক কৃত্রিম মেধা নির্ভর হয়ে পড়ছে তা কিন্তু বলাই বাহুল্য। এই পরিস্থিতিতে সচেতনভাবে কৃত্রিম মেধা প্রযুক্তি ব্যবহারে জোর দিচ্ছে ভারত। সেই লক্ষ্যে চলতি বছরের ফেব্রুয়ারিতে যুব AI ফর অল নামের একটি পোর্টাল চালু করে কেন্দ্র, যেখানে নিখরচায় কৃত্রিম মেধার প্রয়োগ কীভাবে এবং কোথায় করা উচিত তা শেখার সুযোগ পাচ্ছে এদেশের নতুন প্রজন্ম। আর এই সমীক্ষা কিন্তু আমাদের দেশেও হতে চলেছে। কেন্দ্রীয় বৈদ্যুতিন এবং তথ্য প্রযুক্তি মন্ত্রকের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী সংশ্লিষ্ট পোর্টালে পড়ুয়াদের জন্য রয়েছে অনলাইন ক্লাসের সুবিধে। তবে শুধুমাত্র ছাত্রছাত্রীদের জন্য এই প্রশিক্ষণ চালু রয়েছে এমনটা নয়, দেশের যে কোনো নাগরিক কিন্তু এই পোর্টালে ঢুকে AI এর উচিত অনুচিত বিষয়টা শিখে নিতে পারেন। না, বিশেষ করে লেখালেখির ক্ষেত্রে সেটা যাতে আমরা নিজেরাই করতে পারি, নিজেদের বুদ্ধিবৃত্তি সব কিছুকে কাজে লাগিয়ে তার সমাধান করতে পারি, এটাই কিন্তু করা উচিত। এমনটা বলতে বলতে আর ভি আপনাদের শুনিয়ে দেবে কোন গান, সেই ফাটাফাটি গানটা, একটা কাজ করতে পারি, এটাই আমরা আজকে ফ্ল্যাশব্যাক সঙ্গে শুনে নিতে পারি।
5: FM Rainbow ফ্ল্যাশব্যাক সং,
6: ফ্ল্যাশব্যাক সং।

0: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: হ্যাঁ কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। এই মুহূর্তে, হ্যাঁ এই মুহূর্তে কিন্তু ওই যে বললাম প্রচুর প্রচুর প্রচুর প্রচুর কিন্তু মেসেজ জমে রয়েছে, অতএব সেগুলো চটপট চটপট করে কিন্তু পড়ে ফেলতে হবে, হবে হবে অবশ্যই হবে, অবশ্যই হবে। আর সে কারণে কিন্তু জাস্ট গো অন। ওকে ওকে ওকে ওকে ওকে, এই মুহূর্তে কার মেসেজ?

0: আমার জীবনে একটাই ইচ্ছা ছিল, আমার জীবনে একটাই ইচ্ছা ছিল, সে একটা মাত্র একটা ইচ্ছে নিয়ে কে বেঁচে আছে এই লাইফে? কে রয়েছে আমাদের সঙ্গে? শাওন রয়েছে বারাসাত থেকে, কি লিখেছে, আমার জীবনে একটা ইচ্ছা ছিল ওই থ্রি ইডিয়টস মুভির প্রিন্সিপাল বেরু স্বস্থ বুদ্ধির মতো দু হাতে একসঙ্গে লেখার চেষ্টা করেছিলাম অনেকবার, কিন্তু হলো না, হলো না। ও হো, এই দুঃখে তুমি পারলে একটা গান শুনিয়ে দিও যদি তোমার কালেকশনে থাকে, সোয়েটার মুভি থেকে আদুরে দিন। ও দেখছি দেখছি দেখছি, ট্রাই করবে আরফি শাওন, রিয়েলি আমার কিন্তু ইচ্ছে হতো, বিশ্বাস করো ওই মুভিটা দেখার পর না মনের মধ্যে যে ছোট্টবেলায় যে ইচ্ছেগুলো ছিল সেই ইচ্ছেগুলো এতটাই এতটাই লাফালাফি শুরু করেছিল, কি বলবো কি বলবো। ওকে, এই মুহূর্তে কার মেসেজ মুন্না সর্দার করতে পারছে, হাই আরফি দাদা ভাই, আমাদের আমাদের কি রিডিমড বিঘ্নেশ, আমাদের এক কাকু ছিল, ওকে আচ্ছা রেড মতো না কি লিখেছি বোঝা যাচ্ছে না, ছিল বা হাতে, ওহো কাটিং করতো, মালপত্র কাটিং করতো, বাট টু ইয়ার্স হলো আমাদের সবাইকে ছেড়ে তারা দেশে চলে গিয়েছে, ভালো থেকো, এমনটা লিখেছে। যাই হোক, বাঁ হাতে একজন মানুষ ছিলেন, হয়তো মালপত্র হয়তো কাপড় চোপড় হয়তো কাটিং করতেন, সেই ব্যাপারটা ক্লিয়ার নয়, এমনটা লিখে পারছে আমাদের বন্ধু কে মুন্সিডাঙ্গা থেকে মুন্না সর্দার। ওকে ওকে ওকে ওকে ওকে ওকে, আহা সুপ্রভাত দাদা, আমার পরিচিত ট্রাক চালক, ডান হাতের কোণে অবধি কাটা। আচ্ছা তারপর কি? কাটা রাকেশ ভাই খুব সুন্দর ড্রাইভিং করে, সেই ভাই ঈশ্বর প্রদত্ত প্রতিভা সত্যি আমায় মুগ্ধ করেছে, চিত্তব্রত, এমনটাই কিন্তু লিখে পাঠিয়েছে জয়নাপুর হাওড়া থেকে। ওকে, জয়নাপুর হাওড়া থেকে কিন্তু এমনটাই লিখে পাঠিয়েছে। আর এদিকে শঙ্কর কি লিখেছে, শঙ্কর লিখেছে কি লিখেছে, ডান হাতে কাজ সারি বটে নইতো আমি ন্যাটা, ডান হাতে কাজ সারি বটে নইতো আমি ন্যাটা, বাঁ হাতে কাজ দিব্যি করি এমনই বাপের ব্যাটা, ডান হাতে যতই আমি করি হাজার কাম, অজান্তে তবু আমার বেশি চলে বাম, ডায়া বায়া নিয়ে আমি দিব্যি ভালো আছি, তবু আমি নইতো ন্যাটা নইতো সব্যস আছি। ওয়াও, দারুণ লিখেছ শঙ্কর, হবে নাকি শাওন আয়া হ্যায়, এই গানটা শোনার পর তো এমনই লেখা আসে বস, না এর আগে লিখেছে, ডেফিনেটলি লিখেছে, কিন্তু দারুণ জমিয়ে দিয়েছে আজ, এই মজাটা এবে রয়েছে। শঙ্কর এমনটাই মেসেজ পাঠিয়েছে বারাসাত থেকে। ওকে ওকে, আর কি বলেছে, আজ অভিনেত্রী শ্রীদেবীর শুভ জন্মদিনে, তার লিপে যে কোনো গান শুনতে চাই, ডেফিনেটলি গান শুনিয়ে দেবে শ্রীদেবীর কণ্ঠে আজ হ্যাপি হ্যাপি বার্থডেতে, সেটা নিয়ে আসতো আরবি, তুমি তার আগেই বলে ফেললে, ওকে থ্যাংক ইউ। আরও একবার দাদা আজকের টপিকটা প্লিজ বলে দিন একবার, জাস্ট এইমাত্র বোধহয় টিউন করেছে 107 FM রেইনবো, সেই কারণে বলছে। ওকে, আমি রাঁচি ঝাড়খণ্ড থেকে সুশান্ত সেনগুপ্ত বলছে, আজ আসলে বাঁ হাতিদের দিন, সারা বিশ্বে বাঁ হাতিদের নিয়ে আজ সেলিব্রেট চলছে, আরপিও সেলিব্রেট করছে FM রেইনবোতে, নমস্কার কলকাতায়। তুমি কি সত্যি সত্যি বাঁ হাতে লেখো, নাকি তোমার কোনো বন্ধু সে বাঁ হাতে লিখে সবাইকে চমকে দিত? তোমার কি ইচ্ছে করে না, ইচ্ছে করেনি কখনো? আহা, আমি যদি বাঁ হাতি হতে পারতাম তাহলে সকলে প্রশংসা করতে পারতাম, মহাভারতের অর্জুনের মতো সব্যসাচী হতে পারতাম। তোমার কি ইচ্ছে, তুমি কতটা পারো, কাকে দেখেছো, এই নিয়ে ছোট্ট একটা পুচকিয়ে লেখা পাঠিয়ে দাও 9903653992। আর ওদিকে স্টোরি ঘটে বলছে, 9:33 হয়ে 37 সেকেন্ড, এই মুহূর্তে কোন কোন কোন কোন কোন গান রয়েছে, রয়েছে গান বিলন্তিতে রূপসা, রূপসা নাকি আজকে ফার্স্ট টাইম মেসেজ পাঠাচ্ছে 9903653992। রূপসা আজকে স্কুলে যায়নি, ওদের ওখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, এবং সেই বৃষ্টির ব্যাপারটাকে দেখে রূপসা লিখেছে যে পুরো মেলার মতো যেন জমে গেছে বৃষ্টির দানাগুলো, যেন এক একটা করে ক্যারেক্টার, আর আমি তাদের বসে বসে জানলার পাশে বসে আছি, আমাদের বাড়ির সামনে একেবারে সুপুরি গাছ রয়েছে, নারকেল গাছ রয়েছে, সেই নারকেল গাছের পাতায়, সুপুরি গাছের পাতায় বৃষ্টির জলগুলো পড়ছে, আর তারা ছড়িয়ে পড়ছে আমার ঘরেও জানলা দিয়ে, মনে হচ্ছে তারা যেন মেলার মাঠের মানুষ। আর শুনতে চেয়েছে অনির্বাণের কণ্ঠে সেই ফাটাফাটি গানটা, মেলার গান, রূপসার অনুরোধে এই গান,
1: গান মিলান্তি, গান মিলান্তি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: বিনা তেলে, হ্যাঁ বিনা তেলে কিন্তু উঠছে যান লম্বা ট্রাফিক থেকে, মুক্তি পেতে উড়ন্ত গাড়ি বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন। কোথাকার মানুষ, কে তিনি? তার কথাই তো বলতে চাইছে আরপি। ওকে, আলমোড়ার, আলমোড়ার একেবারে যোগেশ ধামের একেবারে কাছাকাছি কাফলেখান গ্রামের বাসিন্দা রবি আমতা, তার স্টার্ট আপ, সেই স্টার্ট আপ থেকেই কিন্তু তৈরি করেছেন কি এমন একটা বৈদ্যুতিক উড়ন্ত যান তৈরি করেছেন তিনি। পোশাকের নাম দিয়েছেন হ্যাপি দ্য স্কাই নেক্সট, ভাবুন একবার। ওকে ওকে ওকে, হ্যাপি দ্য স্কাই নেক্সট, বহু বছর গবেষণার পর কিন্তু এই এই সাফল্য তার হাতের মুঠোয় এসেছে, এবং এটাকে এখন তিনি কি করতে চাইছেন, না কল্পবিজ্ঞানের কোনো গল্প নয়, এবার কিন্তু একেবারে বাস্তব। বিদ্যুতের সাহায্যে আকাশে উড়ছে গাড়ি, সে তো আমরা জানি, প্রয়োজন পড়বে না বিমানে ব্যবহৃত জ্বালানি, দরকার নেই পেট্রোল, ডিজেল বা ইথানলের। উত্তরাখণ্ডের আলমোড়ার বাসিন্দা এক তরুণ তৈরি করে ফেলেছেন সেই উড়ন্ত গাড়ি, উড়ন্ত যানটির একটি প্রোটোটাইপ সফলভাবে পরীক্ষা উপনীত করে ফেলেছেন তিনি। তার তৈরি এই যানটি সম্পূর্ণ বিদ্যুৎ চালিত এবং দেশীয় প্রযুক্তিতে তৈরি, ভবিষ্যতে একটি পরিবেশ বান্ধব বিকল্প হিসেবে প্রচলিত পরিবহনের সংজ্ঞায় কিন্তু বদলে দিতে পারে এই ধরনের যান, এমনটাই কিন্তু মনে করছেন অনেকে। কোথাকার মানুষ তিনি? আলমোড়ার যোগেশ্বর ধামের কাছাকাছি কাপলিখান গ্রামের বাসিন্দা রবি আমতা, বা আমতা যাই বলি না কেন, সেই তিনি কিন্তু তার স্টার্ট আপ সংস্থা হ্যাপি দ্য স্কাই প্রাইভেট লিমিটেড থেকে কিন্তু এই বৈদ্যুতিক যান তিনি তৈরি করেছেন, তাকে স্যালুট স্যালুট স্যালুট। আরে ভাই, এটাই তো চাই, তাহলে কিন্তু পৃথিবী অনেক বেশি দূষণ মুক্ত হবে, অনেক বেশি ভালো থাকবে, অনেক বেশি নতুন প্রজন্মকে আমরা বুক ভরে শ্বাস নিতে সাহায্য করবো। এমনটা বলতে বলতে কোন গান, সেই ফাটাফাটি গানটা হয়ে যাক আজ গান মিলান্তিতে। এক বন্ধু রিকোয়েস্ট পাঠিয়েছে, সে কে? তার নাম হচ্ছে নাহুদা, আমি জানি না নাহুদা শব্দের মানে কি জানি না, কিন্তু নাহুদা এই ফার্স্ট টাইম আজকে পাঠিয়েছে 9903653992 তার গানের রিকোয়েস্ট। কোত্থেকে লিখেছে? উলুবেরিয়া থেকে কিন্তু নাহুদা তার গানের রিকোয়েস্ট পাঠিয়েছে। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ।
1: গান মিলান্তি,
2: মোনাল ঠাকুরের কণ্ঠে সেই ফাটাফাটি গানটা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা। এই মুহূর্তে কিন্তু একেবারে শেষ পর্যায়ে চলে আসা আপনাদের পাঠানো মেসেজগুলো যতগুলো পারবে আর পি আজ পড়ে দেবে। এই মুহূর্তে কার মেসেজ, বৃষ্টিস না তো শুভ সকাল আর পি দাদাভাই, অনেকদিন পর কথা হচ্ছে, আজ বিশ্ব বাঁ হাতি দিবস, শুনেছি বাঁ হাতিরা নাকি খুব স্পেশাল হয়ে থাকে আর ওরা অনেক বেশি ক্রিয়েটিভও হয়। ছোটবেলায় আমার এক বাঁ হাতি বন্ধুর কথা বলি, ও দারুণ ক্রিকেট খেলতো। আরে ভাই নামটা পাঠাবে তো, সেই বন্ধু যদি শুনে থাকে কিংবা তাকে তো বলতে পারতে, এই তোর নাম কিন্তু আমি বলেছি FM ট্রেন বোথে, সোমেন যাদবপুর থেকে এমনটাকে পাঠিয়েছে। রাইট সোমেন, অনেকদিন বাদে কিন্তু তোমার মেসেজ পেলো আর পি, কি আর করে যাবে, ওকে ওকে আবারও পাঠিও। আগামীকালও কিন্তু আর পি থাকবে, প্রচুর মেসেজ পাবে আর পি, এমনটি ইচ্ছে আকাঙ্ক্ষা চাওয়া মনের মধ্যে এতদিন বাদে আসছে আর পি, অতএব তাতে একটু বেশি করে ইচ্ছে থাকবে। বাপরে বাপ, শ্যাম সুন্দর আজ লম্বা মেসেজ পাঠিয়েছে, নারকেল বাগান লস্করপুর গড়িয়া কলকাতা 153 থেকে, প্রিয়জনের সঙ্গ ছাড়া চলে কি নমস্কার কলকাতা, ফিরে এসেছে রমাপদ, দূর থেকে জানাই তাই ভালোবাসার বার্তা। ওয়াও, থ্যাংক ইউ SSG, ওকে। ছেলেবেলার প্রিয় বন্ধু বিশ্বজিৎ চ্যাটার্জি, বা

হাতে লিখবো সদা, দ্রুত এবং বাহারি। অবাক হয়ে তাকিয়ে থাকতাম, মনে এখনো পড়ে, বিধাতার কৃপায় হয়তো এমন কৌশল গড়ে, কেউ বলে অভ্যাসই হয়, করতে হয় মেহনতি। শুভেচ্ছা জানাই হৃদয় পড়ে, হোক কর্মের উন্নতি। SSG শ্যামসুন্দর দাস আজকে তো গড়িয়া কলকাতা থেকে এমনটাই লিখে পাঠিয়েছেন। আহা উৎপল কি লিখেছে, হায় আরপিতা আজ একটু ব্যস্ত ছিলাম, মেসেজ পাঠাতে দেরি হয়ে গেল। আমি সব্যসাচী নই, তবে কাজের সময় কিন্তু দু হাত একসঙ্গে একসাথে এক রীতিবে কাজ করতে হয় রাধে রাধে, এমনই লিখে পাঠিয়েছে উৎপল মাইতি বেহালা থেকে। ওয়াও থ্যাংক ইউ। সুখেন্দু বাবু অবশেষে কিন্তু পাঠিয়েছেন কোথা থেকে, গুরুপল্লী শান্তিনিকেতন থেকে। সুপ্রভাত আরপি, বাঁ হাতে দিও না জিনিস, বাঁ হাতে দিও না জিনিস, নিও না বাঁ হাতে কিছু, প্রচুর প্রচুর প্রচুর প্রচুর প্রচুর প্রচুর বদনাম হবে, ছাড়বে না বদনাম পিছু, নিয়েছিলাম জেনে বুঝে বাঁ হাতে ধরে খাম, লেখা ছিল মোর ভবিতব্য সংসার নামের ধাম। ওয়াও ওয়াও ওয়াও, কোথা থেকে কোথায় নিয়ে গেলেন সেটাই ভাবছিল আরপি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সুখেন্দু বাবু, আপনাকে অনেক অনেক অনেক থ্যাংক ইউ। সেই সঙ্গে তো আরও মেসেজ রয়েছে, দেখা যাক আরও দু একটা পড়ে ফেলার চেষ্টা করছে আরপি। ওকে ওকে, গুড মর্নিং আরপি দাদাভাই, ফ্রম অমলিন্দু, ফ্রম কাঁথি থেকে। ওকে অমলিন্দু কাঁথি থেকে, কিন্তু কী লিখবে, কিচ্ছু লেখেনি আরপি। আমি আমি তোমায় এতদিন পরে এলে, তুমি সবাই জিজ্ঞেস করছে কোথায় ছিলে, কোথায় ছিলে এতদিন, আজ আজ কিন্তু কলার তোলার শার্ট পরেছো, তাহলে তুলে নাও, আজ যদি কলার তোলার শার্ট যদি পরে নাও তাহলে তুলে নাও, এমনটা এমন সব লিখেছে কে, অ্যান্ডি, অ্যান্ডি কিন্তু মেসেজ পাঠিয়েছে। সেই সঙ্গে গানের রিকোয়েস্ট ছিল না, এই মুহূর্তে কিন্তু আর গানের রিকোয়েস্ট শোনানো যাবে না, কি আর করা যাবে, অনেকদিন পরে এলে আরপি দাদা। আমার স্বামী খাওয়া এবং লেখা ছাড়া সব কাজ বাঁ হাতে করে, ওনার নাম বিশ্বজিৎ ঘোষ, একবার বিদায় দেবা গানটি শুনিয়ে দিও, নস্করপুর হাওড়া থেকে টগরি ঘোষ লিখেছে। ওকে একবার বিদায় দেবা, আগামীকাল ভোরাইতে ডেফিনেটলি শোনাবে আরপি, আর কথা দিল, কথা দিল আরপি, আগামীকাল ভোরাই শুনবে ডেফিনেটলি টগরির এই গানের রিকোয়েস্ট কিন্তু রাখবেই রাখবে আরপি। অনুরোধের গান পাঠিয়েছে কে, অন্তরা, অন্তরা চৌধুরী পাঠিয়েছিল, ওকে অন্তরা চৌধুরী গান পাঠিয়েছিল, এমন সঘন বর্ষায় তুমি কেন এলে না, মৌরি ঢাকুরিয়া থেকে এমন রিকোয়েস্ট পাঠিয়েছে, দেখা যায় কালকে যদি শুনিয়ে দেওয়া যায়, কালকে আরও একবার মেসেজ পাঠাতে বলবে আরপি। শুভ সকাল, প্রবল বৃষ্টিতে যখন নিকাশি নালা দিয়ে স্রোতের মতন জল যাচ্ছে, তখন ওই স্রোতের মুখে জাল পেতে সকাল বেলা কিছু চুনো মাছ ধরলাম, ওয়াও, এমনটা লিখে পাঠিয়েছে মাধাই বহরু ঘোষ পাড়া থেকে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, গুড মর্নিং, কার মেসেজ, বাপরে বাপ লম্বা মেসেজ পাঠিয়েছে বাপ্পা মাইতি, শিগারা শীতলতলা বাগনান থেকে, লম্বা মেসেজ না এখন পড়া আর সম্ভব নয়। ওকে হ্যাঁ কে পাঠিয়েছে, বশিরহাট থেকে, ওকে বশিরহাট থেকে সমর দাস পাঠিয়েছে মেসেজ, কি আর করা যাবে এখন তো পড়া হলো না, কি আর করা যাবে, ওদিকে ওদিকে কে পাঠিয়েছে, মহাব্বাতে অম্লান, অম্লান বাড়িপুর থেকে পাঠিয়েছে, এই গানটা শুনতে চেয়েছিল, গানটা শুনিয়ে দিয়েছে আরপি। রিমঝিম রিমঝিম, গানটা প্লিজ শুনিয়ে দিও, হাওড়া থেকে হাওড়া নাসিরগঞ্জ থেকে কে পাঠিয়েছে, নীলাদ্রি মাইতি, এরকম প্রচুর প্রচুর রিকোয়েস্ট রয়েছে, সব বলতে বলতে এদিক ওদিক হয়ে যাবে, এদিক ওদিক হয়ে যাবে, তবে একটা গানের রিকোয়েস্ট ছিল, এই এই এই 15th August একেবারে সামনে রয়েছে, সেই উপলক্ষে বা সেই কথা মাথায় রেখে কিন্তু, হ্যাঁ কোন গান, এসা দেব সাহেবেরা, এই গানটা শুনতে শুনতে আরপি বিদায় নিচ্ছে, নমস্কার কলকাতা থেকে, আগামীকাল ভোরবেলায় ভোরাইতেও থাকবে, থাকবে নমস্কার কলকাতায়, অতএব জয় গুরু, এনজয় গুরু।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে 115 জন শিল্পীকে 2024 ও 2025 সালের সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ ও পুরস্কার প্রদান করবেন। এই অনুষ্ঠানে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত উপস্থিত থাকবেন। সংসদের বাদল অধিবেশনের আজ শেষ দিন। গত মাসের 20 তারিখে শুরু হওয়া এই অধিবেশন আজ সমাপ্ত হবে। রাজ্যসভায় আজ খনিজ খনিজ উন্নয়ন ও নিয়ন্ত্রণ সংশোধনী বিল 2026 আলোচনা ও পাশের জন্য উত্থাপন করা

করার কথা রয়েছে। জম্মু ও কাশ্মীরের স্বাধীনতা দিবস উদযাপনের প্রাককালে পুরো কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ, সেনাবাহিনী এবং কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এই নিরাপত্তা ব্যবস্থার তত্ত্বাবধান করছে। পরীক্ষায় প্রশ্ন ফাঁসের কথিত অভিযোগের প্রেক্ষিতে পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্ট 445 জন ফার্মেসি অফিসারের নিয়োগের ওপর স্থগিতাদেশ দিয়েছে। গত 19 জুলাই এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী উদযাপনে রাজ্য সরকার গঠিত উচ্চ পর্যায়ের কমিটি আজ প্রথম বৈঠকে বসছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে নবান্ন সংলগ্ন সভাঘরে ওই বৈঠকে উপস্থিত থাকার জন্য কমিটির সব সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে। উত্তর চব্বিশ পরগনার বনগায় ভারত বাংলাদেশ সীমান্ত থেকে পাক গুপ্তচর সন্দেহে ধৃত রানা রাউফ ওরফে ওয়াহাব আলমের নোটবুক থেকে অন্তত ছজন আইএসআই এজেন্টের হদিশ পেয়েছে এসটিএফ। এদের মধ্যে পাঁচজন নেপাল ও একজন বাংলাদেশের বাসিন্দা। উত্তর বঙ্গোপসাগরে পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশ উপকূলের ওপর তৈরি নিম্নচাপ এলাকাটি আজকের মধ্যে ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। এর সঙ্গে রাজ্যের ওপর দিয়ে বিস্তৃত সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে আজ বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর জেলায় অত্যন্ত ভারী বৃষ্টির লাল সতর্কতা রয়েছে। এছাড়া পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, দুই বর্ধমান জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।

এখন ভারতের গ্রামে গ্রামে ছাদের চেহারা বদলে গেছে। আগে যেখানে ছাদে পাপড় আর কাপড় শুকোতে দেখা যেত, এখন সেখানে বিদ্যুতের বিল জিরো হয়ে গেছে। গ্রামে গ্রামে সোলার প্যানেল লাগানো চলছে, আপনিও লাগিয়ে নিন। 78,000 টাকা সাবসিডি দিচ্ছে ভারত সরকার, 30 লাখের বেশি পরিবার তো এর সুবিধা নিচ্ছে। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনার সঙ্গে যুক্ত হতে রেজিস্টার করুন। PM সূর্যঘর.gov.in

0: कंफर्टेबल नहीं है एक्चुअली।
1: आप 15 अगस्त किस प्रकार मनाते थे अपने बचपन में? स्वाधीनता दिवस, स्वाधीनता दिवस यानी कि इंडिपेंडेंस डे अपने बचपन में आप किस प्रकार से मनाते थे, सेलिब्रेट कैसे करते थे स्कूल के दिनों में?
0: ओके, मैंने स्कूल डेज से कथा बोल
1: जी जी बिल्कुल।
0: ओके, तो दीदी देखो स्कूल डेज से कथा मने पड़ले तो সেগুলো আমাদের কাছে একটা অনেক বড় নস্টালজিয়া। তো এখন যখন আমরা বড় হয়ে গেছি সবাই যেদার মতো কাজে ব্যস্ত, তো তবুও সেই স্কুলের দিনগুলো বা সেই ফ্রেন্ডসদের কথা, তো সেরকম বন্ধু কিন্তু আমরা কখনোই পাবো না যতই আমরা বড় হয়ে যাই। সেই স্কুলের যে নিষ্পাপ যে ফ্রেন্ডশিপটা ছিল প্রত্যেকের মধ্যেই, যে সেই বন্ধুত্বটাকে আমরা প্রত্যেকেই খুব মিস করি। প্লাস সেই স্কুলের দিনগুলো, মানে ক্লাসের পর যে টিফিন টাইমটা, সেই সময় যে প্রত্যেকের হুল্লোড় করা, যারা ধরো আমরা হুল্লোড় করতে মানে আনন্দ করতে পারিও নি, চুপচাপ বসে থাকতাম, কিন্তু তবুও যারা করতো সেই যে দিনগুলো না, এখন আমাদের স্মৃতিতে কিন্তু মনে আসে যে আমাদের সেই দিনগুলো। তো তখন অ্যাট দ্য সেম টাইম যেমন খারাপ লাগে, কষ্ট হয়, তেমনি কিন্তু একটা সুখের স্মৃতিও মানে মনের মধ্যে, মানে দুটো একটা মিক্সড ফিলিং আমাদের হয় সেই স্কুল ডেজ গুলোর কথা মনে পড়লে। তো মোট টোটালি আর কি এই এরকমই মনে হয় স্কুল দিন সম্বন্ধে।
1: জি জি, থ্যাংক ইউ।
0: হ্যালো,
1: হ্যাঁ হ্যালো,
0: হ্যাঁ। তো দিদি আমি এক লাইন একটু গান শোনাবো?
1: হ্যাঁ বিলকুল বিলকুল বিলকুল।
0: ওকে চলো, ঠিক আছে।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবোর প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। দেশভাগের যন্ত্রণাময় ইতিহাসের স্মরণীয় আজ এবং আগামীকাল প্রথমবার রাজ্যজুড়ে দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস পালন করা হচ্ছে। এই উপলক্ষে রাজ্যের মন্ত্রী দীপক বর্মন নিউ টাউনের কনভেনশন সেন্টারে আজ একটি প্রদর্শনীর উদ্বোধন করবেন। রাজ্যের সব জেলায় মোমবাতি মিছিল, দেশভাগের ইতিহাস নিয়ে প্রদর্শনী এবং তথ্যচিত্র প্রদর্শনের আয়োজন করা হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির বিজ্ঞান ভবনে 115 জন শিল্পীকে 2024 ও 2025 সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার ও ফেলোশিপ প্রদান করবেন। মিউজিকে এ রাজ্যের নির্মাল্য দে, সঞ্জয় মুখোপাধ্যায়, প্রভাতী মুখোপাধ্যায় পুরস্কার পাচ্ছেন। এছাড়াও ছৌ নৃত্যে নৃপেন সহিস, থিয়েটারে দীনেশ কুমার পোদ্দার এবং কল্লোল ভট্টাচার্য, পারফর্মিং আর্টসে তপতী চৌধুরী তালিকায় রয়েছেন। 7 জন ফেলোশিপ প্রাপকের তালিকায় রয়েছেন রীতা গাঙ্গুলী। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী উদযাপনে রাজ্য সরকার গঠিত উচ্চ

0: সংস্কার কমিটি আজ প্রথম বৈঠকে বসছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে নবান্ন সংলগ্ন সভাঘরে ওই বৈঠকে নিউটাউনের ইকো পার্কে শ্যামাপ্রসাদের 125 ফুট মূর্তি নির্মাণ, হুগলির জিরাটে তাঁর স্মৃতিবিজড়িত মিউজিয়ামের উন্নয়ন সহ একাধিক বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হবে। পরীক্ষায় প্রশ্ন ফাঁসের কথিত অভিযোগের প্রেক্ষিতে পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্ট 445 জন ফার্মেসি অফিসারের নিয়োগের ওপর স্থগিতাদেশ দিয়েছে। এই ঘটনায় ফরিদকোট, কোটকাপুরা এবং ফিরোজপুরে 25টি পরীক্ষা কেন্দ্রে অভিযান চালিয়ে 7 জন ষড়যন্ত্রকারী সহ মোট 35 জনকে গ্রেপ্তার করা হয়। মামলার পরবর্তী শুনানি 17 সেপ্টেম্বর। উত্তর পূর্ব রেলের ইজ্জতনগর ডিভিশনের 660 কিলোমিটার রুটে 295 কোটি টাকা আনুমানিক ব্যয়ে কবচ সংস্করণ 4.0 ব্যবস্থা চালুর বিষয়ে অনুমোদন দিয়েছে ভারতীয় রেল। এছাড়া পশ্চিম রেলের গেরাতপুর আহমেদাবাদ সেকশনে একটি 4 লেনের রোড ওভারব্রিজ নির্মাণের জন্য 153 কোটি টাকা প্রকল্প অনুমোদন করা হয়েছে। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।
1: এই যে প্রতিদেব, সংসার চালানোর খরচটা দিন।
2: এই নাও মুদিখানার 15,000, সবজি বাজারে 2,000,
1: আর ইলেকট্রিক বিলের
2: জিরো বিলে আবার টাকা দেবো কি?
1: ওহো, ভুলেই গেছি যে এখন তো সোলার প্যানেল লাগানো হয়েছে, তাহলে 4,000 টাকা বেঁচেছে, ওটা দিয়ে শপিং হয়ে যাক।
2: একদম, পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
3: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
4: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবো তে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
5: গান দরিয়ায় চলে এসেছি আমরা দুই বন্ধু, সোমা এবং অম্বালিকা। আর আজকে আমরা বসেছি একটু হয়তো কখনো বা নস্টালজিক হব, কখনো আমাদের সেই পুরনো দিনের কথা মনে পড়বে, আবার কখনো বা এই বাস্তব দিনের কথাও আমরা ফিরে ফিরে আসব, কখনো বাংলার নদী মাঠ ভাটফুলের কথায় যাব, আবার কখনো সেই সমস্ত বীর বিপ্লবীদের কথা ভাবব যারা অকাতরে নিজেদের জীবন দান করেছেন।
6: ঠিক সেই সময়, কারণ আজ একেবারেই স্বাধীনতা দিবসের প্রাক্কালের এক অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে আমরা কিন্তু রয়েছি ফোক অর্থাৎ লোকগানের অনুষ্ঠান বৃহস্পতিবার গান দরিয়া মানে 107 FM রেনবোয় থাকে প্রত্যেক বৃহস্পতিবার, একেবারেই যাকে বলে গানে দরিয়া ভাসানো। সেই দরিয়া ভাসানোর জন্য তাঁদের স্মরণ করি। প্রথম গানেই আমরা সেই বীর বিপ্লবীদের স্মরণ করব, গোটা অনুষ্ঠান জুড়েই থাকবে সেই ফ্লেভারটাই।

মায়ের কথা শোনার কথা তো বলছি, মানে এই যে তাদের স্মরণ করে আমাদের অনুষ্ঠান শুরু হলো, অম্বালিকা সোমা কিন্তু মোটামুটি দুপুর একটা পর্যন্ত এই অনুষ্ঠান নিয়েই থাকছে। আসলে আমরা সকলে সারা বছর নিশ্চয়ই থাকেই এই দেশ চেতনা ভাবনা সেগুলো থাকে, কিন্তু কোথাও একটা মনে হয় আগস্ট মাস পড়লেই আগস্ট মাস বোধহয় কোনোভাবেই শুধু মাস নয়, কোথাও একটা দেশপ্রেম দেশভাবনা সেই স্বাধীন চেতনা সেই সবটা জুড়ে তার উদযাপনের মাস। সেই মাস জুড়ে যখন আমরা কথা বলছি সেখানে আমাদের দেশের মাটি সেটাও যেমন প্রিয়, দেশের আকাশ বাতাস জল নদী পাহাড় সবটাই বড় আপনার বড় কাছের, আর সব থেকে বেশি কাছের যেটা সেটা তো একেবারেই বলতেই হয় সেটা কি না বাংলাদেশের মাটি নিশ্চয়ই, সে কথা বলাই বাহুল্য। আরেকটা কথা একটু বলে নিই যে বারবার মনে হয় যে এই যে বাংলার কথা বলি, এই বাংলার বিভিন্ন যে মানে যাকে বলা যায় সেই রূপসী আমার বাংলা, সেই বাংলার কথা বলি

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শাড়ি কুঠি, সর্বভারতীয় শাড়ি ও টাঙ্গাইল শাড়ির প্রস্তুতকারক ও বিক্রেতা শাড়ি কুঠি, প্রোপাইটার ননিগোপাল দাস।
2: অবিশ্বাস্য কম দামে অনবদ্য টাঙ্গাইল শাড়ির সেরা সম্ভার শাড়ি কুঠি।
0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
3: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন।

0: ঠিক তাই। বাংলার কথাই যখন আমরা বলি, শুধু একটা কথা আমাদের বারবার মনে হয়, বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে চাই না আর। সেই যে তিনি বলে গিয়েছিলেন, এই শব্দ কিন্তু আমাদের সব বাঙালির মনের কথা।
1: অবশ্যই, 1947 সালে একদম আমাদের 15ই আগস্টের জাস্ট আগে, অর্থাৎ স্বাধীনতার প্রাককালে ব্রিটিশ ভারতের বাংলা এবং পাঞ্জাব প্রদেশকে ভাগ করে দিল। এই বিভাজনের ফলে লক্ষ লক্ষ মানুষ ঘরবাড়ি হারালেন, ভয়াবহ দাঙ্গা এবং শরণার্থীর সংকটের সৃষ্টি হল। ব্রিটিশ শাসন থেকে ভারত এবং পাকিস্তান স্বাধীন হল, ধর্মীয় ভিত্তিতে অখণ্ড ভারতকে ভাগ করা হল। রেডক্লিফ রোদেদ অনুযায়ী বাংলার পূর্ব অংশ এবং পশ্চিম অংশ, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান দুটিতে ভাগ করে দিলেন। এই সীমানা নির্ধারণের ফলে কোটি কোটি মানুষ রাতারাতি নিজেদের ভূখণ্ডে পরবাসী হয়ে গেলেন, যেখানে জন্ম জন্মান্তর ধরে রয়েছেন, যুগ যুগ ধরে রয়েছেন মানুষ, সেইটাই তার কাছে যেন অন্য ভূমি হয়ে গেল, যেন পরের ভূমিতেই তারা রয়েছেন। এবং শুরু হলো দেশভাগের জেরে চলা সাম্প্রদায়িক সংঘাত, এবং বহু মানুষ তাতে প্রাণ হারানে, লক্ষ লক্ষ মানুষ সর্বস্ব হারিয়ে অন্য রাষ্ট্রে চলে যেতে বাধ্য হলেন, নিজের সব কিছু হারিয়ে একটা রাত্রের মধ্যে। দেশভাগের সময় সাধারণ মানুষের যে চরম কষ্ট এবং বলিদান ঘটেছিল, তাই স্মরণ করব আমরা আজকে অবশ্যই, কারণ আজ যে দেশের কথা বলবো, আজ যে দেশের মানুষের কথা বলবো, আজ দেশের নদী নালা খাল বিলের কথা বলবো, আজ বলবো গঙ্গার কথা, আজ বলবো
0: পদ্মার কথা।

সংকটে সে কোথাও যেন লুকিয়ে রাখার বার্তা পাঠায়। যখন সব ছেড়ে চলে আসে সেই মাতৃভূমির মুখে, হয়তো মাথা রেখে এভাবেই কেউ বলেছিল, তোমার বুকের মধ্যে আমাকে লুকিয়ে রাখো, আমি এই মাটি ছেড়ে, মাটির সান্নিধ্য ছেড়ে, আকাশের আত্মীয়তা ছেড়ে চাই না কোথাও যেতে, কোথাও যেতে।

0: সোনার বাংলা, মাটির বাংলা, এই সোনার বাংলা কে নিয়ে রবীন্দ্রনাথ লিখলেন, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। এই রকমভাবেই কাজী নজরুল ইসলাম এই বাংলাকে স্মরণ করলেন, বারবার তার প্রকৃতিকে তুলে ধরলেন।
1: অন্যদিকে কি অপরূপ রূপে আমার, তুমি ভাবো এই যে গান, মানে এইভাবে কিন্তু তারা বারে বারে আমাদেরকে বাংলার প্রকৃতিকে দেখিয়েছে।
0: আবার তিনি লিখছেন কাজী নজরুল ইসলাম, নম নম নম বাংলাদেশ, মম চির মনোরম চির মধুর, বুকে নিরবধি বহে শত নদী, চরণে জলধীর বাজে নূপুর, নম নম নম বাংলাদেশ, মম চির মনোরম চির মধুর। এই বাংলার মাটিতে, এই বাংলার বুকেই তো তাদের জন্ম, তাই না?
1: আর তেমনভাবেই কিন্তু সেই ডাক দিলেন সেই 18 বছরের তৃপ্ত কণ্ঠ সুকান্ত, তিনিও কিন্তু বাংলার এবং ভারতবর্ষের এই 18-র উদ্যম যে সন্তান তাদেরকে ডাক দিলেন। আমরা তেমন একটা গান শুনি বরং তাদের কথা বলে।
0: অবশ্যই।

রবীন্দ্র নজরুল সুকান্তের দেশে কখনোই মাইকেল জ্যাকসন এসে পুরোটা দখল করতে পারবেন না, এই দৃঢ় প্রত্যয় আমাদের সবার মনের মধ্যেই রইল। কারণ এই যে আমরা বাঙালি, আমরা আমাদের সংস্কৃতিকে ধরে রাখবই, ধরে রাখতেই হবে, এই অঙ্গীকার আমাদের প্রতিদিনের। আর আগস্ট মাস জুড়ে আমাদের তো সেটা বারে বারেই মনে হয়। ওই যে তিনি বলেছিলেন যে দেশ মানবতা, মানে দেশ প্রেম মানে তার কাছে কিন্তু ছিল মানবতা। কবিগুরু নিজের কথাই কিন্তু বলছেন, ও আমার দেশের মাটি, সেটা যেমন সত্যি তেমন অন্যের দেশকে বিদ্বেষ করার কথা কিন্তু তিনি কখনো তার লেখনীতে বলে যাননি। তো এই যে শব্দগুলো, শব্দবন্ধ যে কোনো সুখে দুঃখে ঝগড়ায় বা ভালোবাসায় আমরা কিন্তু তার কাছেই হাত পাতি। রবীন্দ্রনাথ আমাদের ভরসা।

0: হয়ে ওঠেন।
1: তিনি বলেন, বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান।
0: তিনি আছেন, তিনি থাকবেন, তিনি আমাদের প্রাণের ঠাকুর।

0: স্টুডিও ঘড়ির কাঁটা বলছে যে 11:49 হয়ে না প্রায় 50 একেবারেই। অমালিকা সোমার সঙ্গে শুনছেন আপনি গান্দরিয়া 107 FM রেইনবোতে। একেবারে এই যে দড়িয়া ভাসাচ্ছি আমরা, বৃহস্পতিবার মানেই থাকে মাটির গান, লোকগান, মাটির সুরের সোদাগন্ধ মেখে এগিয়ে চলা।
1: একদমই। আর মাটির সুর মাটির গান মানে আমরা যেমন রবীন্দ্রনাথের কথা বলছিলাম, দেখো রবীন্দ্রনাথ যখন পদ্মার পাড়ে ঘুরছেন নৌকা করে, ঘুরছেন মানে তার কাজে তিনি যাচ্ছেন, ভিজিট করছেন, সেই সময় পদ্মার দুধারে চাষি ভাইরা তারা ধান কাটছেন। হ্যাঁ, তো ধান কাটা হলো বাংলার লোক সংস্কৃতি এবং কৃষিজীবী মানুষের জীবনের একটা ঐতিহ্যবাহী বিষয়, তাই তো, যেটা যুগ যুগ ধরে চলে আসছে। এবং এর মধ্যে এই ধান কাটা নিয়ে যে কত রকম গান তৈরি হয়েছে সেটা নিয়ে ভাবলেও আমাদের অবাক লাগে। যেমন আমার মনে পড়ছে এই মুহূর্তে যে বিখ্যাত একটা গান সৃষ্টি হলো সলিল চৌধুরী কথা এবং সুরে হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া সেই গান, আয় রে আয় ধান কাটার গান যেটা আছে সেটা। এই গানগুলো কি হচ্ছে না, কৃষকের শ্রম, আনন্দ, তার প্রকৃতির রূপ সবকিছু ফুটে উঠছে এই ধরনের গানগুলোতে। আবার ধরো প্রতুল মুখোপাধ্যায়
0: কিন্তু একদম, মানে তুমি যেটা বলছিলে যে সেখানে কিন্তু একটা প্রতিবাদ এই ব্যাপারও আছে,
1: অবশ্যই।

0: গ্যাস মানে সেই সেখানেও কিন্তু সেই দেশের মানুষের এক জায়গায় হওয়া, একসাথে হওয়া, সেগুলো কিন্তু ভীষণ রকম ভাবে প্রভাব ফেলছিল এই গানগুলো।
1: অবশ্যই, যেটা বলছিলাম যে প্রতুল মুখোপাধ্যায় এবং মঙ্গলাচরণ চট্টোপাধ্যায়ের লেখা যে গান, সে গান হচ্ছে আমার ধান কাটার গান গাই, এরকমই বেশ কিছু অত্যন্ত সমাদৃত গান রয়েছে যেখানে ওই তুমি যেটা বলছো সারিবদ্ধ হওয়া, অর্থাৎ সারি গান, পল্লী গানের সুরে ধান কাটার কাজ করতে গিয়ে মানুষ যদি আলাদা আলাদা হয়ে যায় তাহলে হবে না, সকলকে সারিবদ্ধ হতে হবে। আর এই সারিবদ্ধ হলেই তখন এমন গান গেয়ে বোধহয় অনেক শক্তি যোগানো যায় এবং কাজটাও করা যায়।

0: ভেবে দেখো, এই যে গানগুলোর কথা যদি আমরা একটু সত্যি ভেবে দেখি, তাহলে দেখলাম যে যিনি পরিশ্রম করলেন সারা বছর ধরে, পরিশ্রম করে ধানের এই যে একেবারে সোনালি ধান তৈরি হলো, সব হলো, তার বাড়ির ধান ভানা হলো, তার বাড়ির সেই ধান কেটে সে কিন্তু তুলে দিল বাবুর ঘরে, তার ঘরের বাছা তার মুখে অন্ন জুটছে না, সে দুধ পাচ্ছে না, কিন্তু বাবুর তাতে কি। এই যে শ্রেণী বিন্যাস, এই কথা কিন্তু এই গানে আমরা ভীষণভাবে পাচ্ছি। এর পরেও কিন্তু, এর পরে এগুলো থেকেই কিন্তু প্রতিবাদী মুখ উঠে এসেছে, তাই না? এগুলো থেকেই কিন্তু পরবর্তীতে আমরাও দেখেছি নানান রকম বিদ্রোহ বা এই সমস্ত,
1: ধীরে ধীরে অ্যাকচুয়ালি মানুষ যখন অত্যাচারিত হতে হতে হতে হতে একেবারে তাদের দেয়ালে পিঠ ঠেকে যায়, তখনই তারা মুখর হয়ে ওঠে এবং তখনই আন্দোলন এবং প্রতিবাদ সৃষ্টি হয়। এমন অনেক আন্দোলন এবং প্রতিবাদের কথা আমরা পরবর্তী পর্বে গিয়ে বলবো, কিন্তু দেখো এই যে একত্রে কাজ

0: কাটার সময়ও নয়, তার পাশাপাশি যখন ধান ভানা হচ্ছে
1: একদম,
0: হ্যাঁ, তখনও কিন্তু মহিলারা সবাই এক জায়গায় হয়ে ঢেকিতে পাড় দিচ্ছে,
1: সেখানেও কিন্তু একটা আনন্দ এবং মানে সবটা মানে সারিবদ্ধ এবং যাকে বলা হয় জোটবদ্ধ হওয়া। যাই হোক, এই সবটা নিয়ে, এই ফ্লেভারটা নিয়েই আমরা কিন্তু পরের ঘন্টায় চলে যাব। স্টুডিওর ঘড়ি বলছে 57 মিনিট হয়ে, 11:57 হয়ে 10:12 সেকেন্ড আমরা ফিরছি সোমার অম্বালিকা সঙ্গে, থাকুন 12:02।

আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। সংসদের বাদল অধিবেশনের আজ শেষ দিন। লোকসভার অধিবেশন আজ অনির্দিষ্টকালের জন্য মুলতুবি হয়েছে। গত মাসের 20 তারিখে শুরু হওয়া এই বাদল অধিবেশন 19টি বৈঠকের পর আজ শেষ হল। অধিবেশনে বিভিন্ন আইনি ও জাতীয় বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল যেমন পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিনস অ্যামেন্ডমেন্ট বিল, জাতীয় সম্মানের অবমাননা সংশোধনী বিল, ট্রাইব্যুনাল সংস্কার বিল, কোর ও অন্যান্য আইন সংক্রান্ত সংশোধনী বিল, জাতীয় সমবায় উন্নয়ন কর্পোরেশন সংশোধনী বিল এবং কেরালা নাম পরিবর্তন বিল এই অধিবেশনে পাশ হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে 115 জন শিল্পীকে 2024 ও 2025 সালের সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ ও পুরস্কার প্রদান করবেন। এই অনুষ্ঠানে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত উপস্থিত থাকবেন। মিজোরামের ছাত্র সংগঠন মিজো জিরলাই পোল সে রাজ্যের জনসেবা আয়োগ PSC সংস্কারের দাবিতে তাদের আন্দোলন তুলে নিয়েছে। মিজোরাম সরকার কমিশন সংস্কারের জন্য একটি কমিটি গঠন করার পর এই সিদ্ধান্ত বলে সংগঠনের তরফে জানানো হয়েছে। লাইবেরিয়ার বিদেশমন্ত্রী সারা বেসালো নিয়ান্তি আজ সকালে নতুন দিল্লিতে এসে পৌঁছেছেন। তিনি 2 দিনের ভারত সফর করছেন। দিল্লির হায়দ্রাবাদ হাউসে বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্করের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার। সমাজ মাধ্যমে এক বার্তায় বিদেশ মন্ত্রক জানিয়েছে এই সফর ভারত ও লাইবেরিয়ার পারস্পরিক সম্পর্ককে সুদৃঢ় করবে। জম্মু ও কাশ্মীরে স্বাধীনতা দিবস উদযাপনের প্রাক্কালে কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ, সেনাবাহিনী এবং কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এই নিরাপত্তা ব্যবস্থার তত্ত্বাবধান করছে। পরীক্ষায় প্রশ্ন ফাঁসের কথিত অভিযোগের প্রেক্ষিতে পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্ট 445 জন ফার্মেসি অফিসারের

0: নিয়োগের উপর স্থগিতাদেশ দিয়েছে। গত 19 জুলাই এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী উদযাপনে রাজ্য সরকার গঠিত উচ্চ পর্যায়ের কমিটি আজ প্রথম বৈঠকে বসছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে নবান্ন সংলগ্ন সভাগারে এই বৈঠকে উপস্থিত থাকার জন্য কমিটির সব সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে। এই মুহূর্তের খবর শেষ হল।
1: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
2: স্টুডিওর ঘড়ি বলছে 12:02 হয়ে 50 সেকেন্ড হয়ে গেছে। যেমন ঠিক কথা দিয়ে গিয়েছিলাম অম্বালিকা আর সোমা দুজনে, কিন্তু চলে এসেছি গান দরিয়া নিয়ে। বৃহস্পতিবারের গান দরিয়া মানেই ওই যে দরিয়া ভাসানো মিঠো সুরে, অর্থাৎ লোকসুরে। আজ দেশপ্রেমের যে বার্তা আমরা দিচ্ছি, সেই ফ্লেভারটাই থাকুক বরং।

0: বাংলা নিয়ে কথা বলা আমাদের শেষ নেই। বাংলা এবং বাঙালির এই যে আমাদের আবেগ, সে শুধু বাংলা নিয়ে নয়, গোটা দেশ মানে দেশ নিয়েই আমাদের আবেগ একেবারেই অন্যরকম, সেটা তো রইলই। কিন্তু তার মধ্যে আমাদের কাছে কিন্তু একটা ওয়ার্নিং এসেছে, অর্থাৎ আবহাওয়া সংক্রান্ত একটি সতর্কবার্তা এসেছে, আমরা সেটা একটুখানি বলে দিই। দার্জিলিং কালিম্পং এই অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি এবং বেশ ঝড় বৃষ্টির দাপট আসতে পারে আগামী কয়েক ঘন্টা, অর্থাৎ 2 থেকে 3 ঘন্টার মধ্যে। ঠিক 11:30টায় আমাদের কাছে এই খবরটি এসেছে, সেখান থেকে আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে কিন্তু দার্জিলিং কালিম্পং জেলার বেশ কিছু অংশে ঝোড়ো হাওয়ার দাপট বয়ে যেতে পারে, 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড় আসতে পারে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সেজন্য সবাইকে সাবধানে থাকার কথা বলা হচ্ছে। এটি কিন্তু অরেঞ্জ ওয়ার্নিং, অর্থাৎ কমলা সতর্কতা জারি হয়েছে লোকাল ওয়েদার থেকে, ওয়েদার অফিস থেকে। শুনলেন সেই সমস্ত কথা যখন আমরা বললামই, তার মধ্যে মানে দার্জিলিং কালিম্পং বললেই তো কেমন একটা পাহাড় পাহাড় সেই ফিলিংস, সেই সব তো আমাদের মনের মধ্যেই ঘোরাফেরা করে। কিন্তু বৃষ্টির কথা বলা হচ্ছে, আমরা কি অন্য কিছু একটা কথা বলবো? মানে যখন খরার কথা হয় আর কি, তখনও কিন্তু গান বাঁধা হয়। আমরা কিন্তু সেই ব্যাপারটাও ভাবি।
1: আসলে বিষয়টা হচ্ছে যে দেখো, যুগে যুগে যেভাবে প্রতিবাদ হয়েছে, আন্দোলন হয়েছে, এবং তার ফলে তো আমরা নতুন কিছু পেয়েছি বা নতুন সৃষ্টিও হয়েছে, নতুন গান বাঁধা হয়েছে, নতুন নাটক তৈরি হয়েছে, নতুন কবিতা তৈরি হয়েছে, প্রবন্ধ রচনা হয়েছে, নতুন কিছু তৈরি হয়েছে, তাই না? তো একটা গানের কথা এই মুহূর্তে খুব মনে পড়ছে, কিন্তু সেই গানটা শোনানোর আগে আমার মনে হয় যদি আমরা চলে যাই 1943 সালে, মানে 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হলো, কিন্তু তার আগে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী যে সময়টা যে ভয়ানক ছিল, 1943 সালে বাংলার দুর্ভিক্ষ হলো এবং সেই দুর্ভিক্ষের ফলে 30 লক্ষ মানুষের মৃত্যু হলো। তার পেছনে কিন্তু একটা কারণ ছিল খরা,
0: তা তো বটে,
1: এবং খরা শুধু নয়, তৎকালীন যে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল, তার সম্পূর্ণ ব্যর্থ নীতির কারণও এটা, এটা বলেন ঐতিহাসিকরা। 1943 সালে চারিদিকে তখন বোমার ও বিমানের আনাগোনা, সাইরেনের শব্দ, চলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, একদিকে মিত্র শক্তি অন্যদিকে অক্ষ শক্তি, আর এই যুদ্ধ পরিস্থিতির মধ্যেই বাংলায় দেখা দিল কৃত্রিম দুর্ভিক্ষ, প্রাণ হারালো 30 লক্ষ মানুষ। আর এই সময় সেই খরা দুর্ভিক্ষ সব কিছুর পাশাপাশি তৈরি হলো কত শত গান।

0: এই কথা কিন্তু আমাদের মনেরও কথা হয়ে যাচ্ছে এখন, মানে যে হারে বৃষ্টি হচ্ছে, পয়লা শ্রাবণ থেকে প্রায় শুরু হয়েছে শ্রাবণের ধারা, ভাদ্র মাস আসতে চললো, আমাদের এখানে কিন্তু বৃষ্টির প্রায় কমতি নেই। আবার যদি আমরা উত্তরবঙ্গে যেক্ষুনি যে আমরা ওয়ার্নিংটা পড়লাম সেটা পড়তে গিয়েও আমাদের দুজনেরই মনে হলো যে উত্তরবঙ্গের বৃষ্টি কিন্তু আরও মারাত্মক। হ্যাঁ, সেখানেও কথা বলতে গিয়ে আল্লাহ মেঘ দে না বলে হয়তো সত্যি এই কথাটাই বলার কথা যে আল্লাহ মেঘ দের পানি দে না করে রোদ দে, এইটাই কিন্তু তাদেরও মনের কথা।
1: একদম।
0: যাই হোক, আমরা এবার একটুখানি আমরা যেটাতে ছিলাম আর কি, দেশ আমাদের আজকের যে থিম বা বিষয় যেটাকে বলা যায় সেটা হচ্ছে দেশ। সেখানে বিভিন্ন দিক থেকেই আমরা দেখার চেষ্টা করছি, এই যেহেতু স্বাধীনতার প্রাক্কালে, আজকে স্বাধীনতার প্রাক্কালের এই যে সময়টা, সেই সময়টা সোমা রম্বালিকা বসেছে একেবারেই লোকসুরের লোকগান নিয়ে।
1: একদমই অমালিকা, দেখো যে প্রসঙ্গে আমরা ছিলাম আল্লাহ মেঘ দে পানি দে এবং তারপরে আমরা বললাম যে আল্লাহ রোদ দে, এই জায়গাটাতে এসে দাঁড়িয়ে আমার বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের একটা কবিতার অল্প কয়েকটা লাইন আমি বলবো, মনে পড়ে যাচ্ছে। কালো রাত কাটে না কাটে না, এত ডাকেই রোদ্দুর এই পথে হাঁটে না হাঁটে না মাঠে না। তো এই একদিকে যেমন বৃষ্টির জন্য মানুষের চাহিদা, অপরদিকে যখন পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি হয়ে যাচ্ছে তখন কিন্তু মানুষ বলছে যে কালো রাত কাটছে না, রোদ্দুর চাই আমার, রোদ্দুর চাই। এক চিলতে রোদ্দুরের জন্য সে কি আকুতি বস্তিবাসীর মধ্যে যেখানে রোদ ঢোকে না, ক্রমাগত বৃষ্টি তাদের ঘর ভাসিয়ে দিচ্ছে। আমরা জানি যে চারিদিকে বন্যা হচ্ছে, যে বন্যা কবলিত মানুষদের কি অবস্থা, গরু বাছুর তাদের কি অবস্থা, সমস্ত ভাসিয়ে নিয়ে যাওয়ার কথা কিন্তু আছে এই গানটার মধ্যেও ছিল।
0: ঠিক, একদম তাই। হ্যাঁ,
1: তো এই সবকিছু মিলিয়ে
0: গোলা ভরা ধান রয়েছে, সব ভেসে যাচ্ছে, সমস্ত সারা বছরের যে সঞ্চয় সমস্ত কিছু চলে যাচ্ছে।
1: আমরা দেখো এরপরে তুমি যে বলছিলে যে আমরা আমাদের স্বাধীনতার সঙ্গে যুক্ত আমাদের দেশ, আমাদের বাংলাকে নিয়ে নানা কথা আমরা বলছি আজকে আছি, সেই মুহূর্তে দাঁড়িয়ে দেখো আমরা যদি বলি যে আমাদের বাংলায় তো একটা সময় নবজাগরণ ঘটেছিল, শ্রী চৈতন্য দেব এবং বাংলার নবজাগরণ, এই সময়টায় যদি আমরা যাই, আমাদের তো প্রতিবাদের ভাষা, স্বাধীনতা যেমন আমরা প্রতিবাদের একটা অন্যতম রূপ হিসেবে আমরা পেয়েছি, তেমনি এই বাংলার নবজাগরণটাও কিন্তু

0: একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের এই বাংলার জন্য। তাহলে শ্রী চৈতন্যদেব এবং বাংলার যে নবজাগরণ তার সম্পর্ক তো অত্যন্ত গভীর। সেই পঞ্চদশ শতকে যখন শ্রী চৈতন্যদেবের আবির্ভাব হলো, মধ্যযুগীয় বাংলা সাহিত্য সমাজ সংস্কৃতি সব কিছুর ওপরে একটা যেন বিপ্লব চলে আসলো,
1: বিপ্লব চলে এলো।
0: এবং পরবর্তীকালে উনিশ শতকের আধুনিক যে নবজাগরণ তারও যেন একটা ভিত তৈরি হয়ে গেল সেই সময়টা। এবং সেখানে কি হলো, আন্দোলনটা কি হলো, জাগরণটা কি হলো, হ্যাঁ আমরা জানি, তবুও আজকে একটু ফিরে দেখতে ইচ্ছা করে, তাই না? দেখো, তিনি চণ্ডাল থেকে ব্রাহ্মণ সবাইকে জড়িয়ে ধরে মানুষ হিসেবে স্বীকৃতি দিলেন। তিনি জবন হরিদাসকে পরম ভক্তের মর্যাদা দিলেন। তিনি সমাজের অবহেলিত নিম্ন বর্ণের মানুষকে বুকে টেনে নিয়ে সামাজিক সমতা সৃষ্টি করার চেষ্টা করলেন, তাই না? তিনি কি করলেন, ধর্মকে মন্দিরের চার দেওয়াল থেকে বের করে নিয়ে আসলেন, সাধারণ মানুষের মধ্যে নিয়ে আসলেন। তিনি নগর সংকীর্তন করলেন। এভাবেই কিন্তু নবজাগরণ ঘটল। চৈতন্যদেব সংস্কৃতের বদলে বাংলা ভাষার মাধ্যমে তার প্রেম ধর্ম প্রচার করলেন, ফলে বাংলা ভাষাও কিন্তু একটা অভূতপূর্ব মর্যাদা পেল। এবং সর্বাগ্রে যেটা বলতে হয় সেটা হচ্ছে, জাতিভেদ প্রথার বিরোধিতা করলেন তিনি। তৎকালীন হিন্দু সমাজের যে কঠোর জাতিভেদ প্রথা এবং ছুঁতমার্গ, তার বিরুদ্ধে চৈতন্যদেব যেন একটা তীব্র আঘাত হানলেন।

কালো জয় বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবো তে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: জানো, আমি কাল আমার ভাইপোর বাড়িতে গিয়েছিলাম, দেখে অবাক হয়ে গেলাম যে ওরা সারা দিন এসি চালায়, রোজ ওয়াশিং মেশিন চালায়, বাড়িতে দুটো ফ্রিজ, তা সত্ত্বেও ওদের ইলেকট্রিক বিল কত আসে জানো? জিরো। আমি প্রশ্ন করতে ভাইপো বলল,
2: কাকা সবই উপরওয়ালার দয়া, মানে সোলার প্যানেলের।
1: আমি ভাবছি এবারে তো লাগাতেই হবে। PM সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন PM সূর্যঘর.gov.in।
3: হর ঘর সূর্যঘর।
0: 107 FM Rainbow, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
4: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM Rainbow তে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। বিপ্লবের কাহিনী, স্বাধীনতা সংগ্রামের কলিকাতা, স্বাধীনতা সংগ্রামের কলিকাতা।
1: এটা কলকাতার মানিকতলার মুরারি পুকুর এলাকা। এইখানে বাংলার বিপ্লবী আন্দোলনের সময় একটা গোপন গবেষণাগার গড়ে উঠেছিল, এবং সেটা হলো বিস্ফোরক গবেষণাগার কেন্দ্র, যার নেপথ্যে ছিলেন এই বাংলারই সেই সময়কার দাপুটে নেতা হেমচন্দ্র দাস কানুঙ্গ।

0: আমি অরিজিত, আর আমার সঙ্গে কুনাল দা। উত্তর কলকাতার এই মুরারিপুকুর এলাকায় যে আমরা দাঁড়িয়ে রয়েছি, এটা তো আজকের কলকাতা, নতুন কলকাতা। এই বাঁধানো পুকুর, পাশে গুরুদাস কলেজ, পেছনে অরবিন্দ ঘোষের মূর্তি। কিন্তু একটা সময়, মানে যে সময়ের কথা আজকে আমরা বলছি, এটা এই সময় ঋষি অরবিন্দ ঘোষের বাবা কৃষ্ণধন ঘোষের বাগান বাড়ি ছিল। আর তার সঙ্গে একটা গভীর সম্পর্ক ছিল হেমচন্দ্র দাস কানুঙ্গর। আর এই বাগান বাড়ির সঙ্গেই জড়িয়ে আছে হেমচন্দ্র দাস কানুঙ্গর নাম।
1: হ্যাঁ, বিপ্লবী হেমচন্দ্র দাস কানুঙ্গ ছিলেন বিপ্লবীদের সেই সময়কার বোমা বিশেষজ্ঞ। মানে উনি অনেক বোমা তৈরি করেছিলেন, তবে তার মধ্যে যেটা সবচাইতে উল্লেখযোগ্য সেটা হচ্ছে বিপ্লবী হেমচন্দ্র দাস কানুঙ্গ উনি একটা বুক বোম তৈরি করেছিলেন।
0: বুক বোম মানে মানে বইয়ের মধ্যে বোমা?
1: একদম একদম, বইয়ের মধ্যে বোমা। কনসেপ্টটা কিরকম ছিল যে উনি একটা খুব মোটা বই নিয়েছিলেন, যেটা প্রায় 1075 পৃষ্ঠার একটা বই, তার উপরের দিকের 80 পেজ আর তলার দিকের 400 পেজকে উনি বাদ দিয়ে মাঝের যে অ্যাপ্রক্সিমেটলি 600 পেজ সেটাকে উনি কেটে একটা বক্স তৈরি করেন। সে বক্সের মধ্যে উনি চকলেট, কোকো চকলেটের যে বক্স হয়, টিন হয়, অ্যাকচুয়ালি সেই সময় টিন হতো, টিনটাকে ভরেন। তার মধ্যে কিছু কেমিক্যাল দেওয়া হয়, যেমন পিক্রিক অ্যাসিড, ফালমিনেট মার্কারি এগুলো। আর এটাকে উনি আটকেছিলেন স্প্রিং দিয়ে, মানে স্প্রিংটা ছিল ডিটোনেটার।
0: ওকে,
1: আর কনসেপ্টটা কিরকম ছিল যে যেই মুহূর্তে বোমার বইটাকে খোলা হবে অটোমেটিক্যালি বোমাটা এক্সপ্লোড করবে।
0: আচ্ছা কোন দিকে, যে বুক বোমা বা বই বোমা, এটা কাকে মারবার জন্য তৈরি করা হয়েছিল?
1: এটা মূলত তৈরি করা হয়েছিল সেই সময়কার ব্রিটিশ বিচারপতি ডগলাস কিংসফোর্ডকে মারার জন্য।
0: আচ্ছা,
1: আসলে উনি কুখ্যাত ছিলেন তখনকার দিনে বিপ্লবীদের কঠোর শাস্তি প্রদান করার জন্য। কিন্তু ওর যে দুঃখের ব্যাপারটা হলো, এটা তো তৈরি করলেন হেমচন্দ্র দাস কানুঙ্গ, কিন্তু বোমাটাতে না কোনো কাজ হয়নি, কিংসফোর্ড কিন্তু মারা যাননি,
0: তাই? আচ্ছা কুনালদা, প্রত্যেকটা ইতিহাসেরও তার একটা ইতিহাস থাকে, তো এই বিস্ফোরক গবেষক হওয়ার গল্পটা তুমি যদি একটু বলো।
1: আসলে যদি বলতে হয়, হেমচন্দ্র দাস তার কলকাতার বাড়ি বিক্রি করে 1906 পাড়ি দিয়েছিলেন প্যারিসে।
0: আচ্ছা,
1: বোমা বানানো শিখতে।
0: ওকে,
1: ওখানে ওনার সঙ্গে দেখা হয় বিপ্লবী ম্যাডাম বিকাজি কামার সঙ্গে, এবং ওখানকার কিছু রুশ বিপ্লবী যারা ছিলেন ওই সময় তাদের সঙ্গে ওনার দেখা হয়। মূলত ওনাদের থেকে উনি বোমা বানানোটা শেখেন, এবং এক বছর পরে 1907 উনি কলকাতায় ফিরে আসেন প্রায় একটা 700 পাতার রাইট আপ নিয়ে, বোমা বানানোর রাইট আপ নিয়ে।
0: ওকে,
1: এবং ফিরে এসে উনি সেটাকে লিপিবদ্ধ করেন, এবং সেইটাই কিন্তু পরবর্তীকালে বিপ্লবীদের প্রচুর কাজে লেগেছিল।
0: তো তার মানে বিদেশ থেকে সরাসরি এখানে, এবং তারপর গবেষণাগার।
1: কারেক্ট। আর এখানে যে ব্যাপারটা তৈরি হয়েছিল 32 নম্বর মুরারি পুকুরে, এখানে উনি সাথে পেয়েছিলেন অরবিন্দ ঘোষের ভাই বারিন ঘোষকে।
0: আচ্ছা কুনালদা, এই যে এত কিছু ঘটছিল, তো ব্রিটিশ পুলিশ কিছু আজ করতে পারেনি?
1: হয়েছিল তো, তোমার ধরো যখন 1908 ক্ষুদিরাম বসুর প্রফুল্ল চাকি মুজাফফরপুরে যখন কিংসফোর্ড হত্যার জন্য বোমা মেরেছিল, তারপরে ব্রিটিশ পুলিশ নজরে ওঠে।
0: আচ্ছা,
1: এবং তারা ফাইনালি এই জায়গাটার খোঁজ পায়, এই 32 নম্বর মুরারি পুকুর। এখানে তারা রেড করে, প্রচুর বোমা, বোমার মশলা, বোমা বানানোর লিফলেট, রাইট আপ, এগুলো সমস্ত পান, এবং এখানে অনেকে ধরা পড়েছিলেন। মূলত অরবিন্দ ঘোষ ধরা পড়েছিলেন, হেমচন্দ্র কানুঙ্গ ধরা পড়েছিলেন, অরবিন্দর ভাই বারিন ঘোষ ধরা পড়েছিলেন, আরো অনেক অনেক বিপ্লবী ধরা পড়েছিলেন।
0: তো কোনো একটু এই ধরা পড়ার পরের গল্পটা বলো।

0: না, ধরা পড়ার পরে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে এই আমাদের হেমচন্দ্র দাস কানুনগো এবং আরো অন্যান্য বিপ্লবীদের এনাদের সাজা হয়েছিল দ্বীপান্তর।
1: আচ্ছা,
0: ওনারা আন্দামানের সেলুলার জেলে ওনাদের রাখা হয়েছিল এবং পরবর্তীকালে ক্ষমা প্রার্থনার মাধ্যমে হেমচন্দ্র দাসকে মুক্তি দেওয়া হয়। সেটা 1921 সালে উনি কলকাতায় ফিরে আসেন এবং এই যে ঘটনাটা এটা হচ্ছে সেই বিখ্যাত আলিপুর বোমা মামলা।
1: আচ্ছা, এটাই সেই আলিপুর বোমা মামলা। সত্যি কতটা বুকের পাটা থাকলে এই রকম একটা বিদ্রোহ করা যায় সেটা এতটা পড়াশোনা এতটা গবেষণার পর।
0: ঠিক তাই। আর জানো তো অরিজিৎ, এই হেমচন্দ্র দাস স্বাধীনতার পরে তার এই যে ভাস্ট একটা এক্সপিরিয়েন্স আছে সেটা উনি অনেক জায়গায় লেখালেখি করে গেছেন এবং সেগুলো ইতিহাসের একটা প্রামাণ্য তুলে।
2: স্বাধীনতা সংগ্রামের কলিকাতা,
3: স্বাধীনতা সংগ্রামের কলিকাতা,
2: পুরনো কলকাতার বিপ্লবের কাহিনী, স্বাধীনতা সংগ্রামের কলিকাতা,
3: স্বাধীনতা সংগ্রামের কলিকাতা।
2: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদে, সাত সুরে সারাদে। কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান্দরিয়া 107 FM রেইনবোতে। গান্দরিয়া, গান্দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
4: কাঙ্গাল জাতি ভাই,

দেশন বাংলাদেশের কাঙ্গাল চাচি ভাই। হ্যাট বুট আর সুট বলে বিলকুল সব ঝুট, করে হ্যাট বুট।

0: ডাক কিন্তু বারে বারেই এসেছে এবং সেই ডাকে মানুষ সংঘবদ্ধ হয়েছে, ঘর ছেড়েছে যখন দেওয়ালি পিঠ ঠেকেছে মানুষের।
1: অবশ্যই বারবার হয়েছে আন্দোলন, বারবার হয়েছে বিদ্রোহ। 1946-47 সালের তেভাগা আন্দোলনের কথা এই গানের মধ্যে উঠে আসলো, যেখানে ভাগ চাষিদের যে ফসল উৎপাদিত হতো তার 2/3 দাবি করে নিত জমিদারেরা। আমরা কিছুক্ষণ আগে যে ধান কাটার গান শোনাচ্ছিলাম,
0: সেখানে বলতে চাইছি
1: কথা তাই না, যে জোরদারদের বিরুদ্ধে যে সংগঠিত হওয়া শ্রেণী বিন্যাস এবং তার জন্য যে আন্দোলন এবং পরবর্তীকালে ব্রিটিশ আমলের যে নীল বিদ্রোহ, তারপরে সন্ন্যাসী বিদ্রোহ, ফকির বিদ্রোহ,
0: কৃষক নিয়ে কিন্তু আন্দোলন প্রচুর হয়েছে তাই না, কৃষক
1: প্রচুর। হ্যাঁ, এবং 1873 সালে অতিরিক্ত খাজনা এবং জবরদস্তির বিরুদ্ধে পাবনার কৃষকদের আইনি এবং প্রতিবাদী যে আন্দোলন হয়েছিল সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সুতরাং
0: মানে তুমি যেটা বলছিলে সন্ন্যাসী বা মানে ওই বিদ্রোহটার কথা, যেটা বঙ্কিমচন্দ্রের বোধহয়,
1: হ্যাঁ, বঙ্কিমচন্দ্রের আনন্দ মঠে, যেই আনন্দ মঠে এখন আমাদের যে জাতীয় শ্লোক বন্দে মাতরম, যা 150 পালিত হচ্ছে সমগ্র দেশ জুড়ে, সেই বন্দে মাতরম কিন্তু এই আনন্দ মঠেই উল্লেখ করা হয়েছিল তার, এবং সেখানেই আছে ব্রিটিশ রাজস্ব নীতির বিরুদ্ধে কৃষকদের যেমন প্রতিরোধ, তার পাশাপাশি সন্ন্যাসী এবং ফকিরদের যে তীব্র আন্দোলন সেটাও আমরা খুঁজে পাই সেই বন্দে মাতরমে।

0: এই বাংলার মাঠে মাঠে আমাদের সবারই কিন্তু নানান রকম স্মৃতি, নানান রকম সবটাই রয়েছে। যে শহীদ হওয়ার গল্প হচ্ছিল, আমরা যখন শুনছিলাম শহীদ বিভিন্ন যে যারা এই যে দেশবাসীকে ব্রিটিশ মুক্ত করার জন্য যা যা করেছেন সেগুলোর গল্প কিন্তু আমরা এর মধ্যেই শুনে নিলাম। এই সবটা কিন্তু আগামী কয়েকদিন জুড়েই আমাদের চলবে, শুনবও আমরা। এই সময়টা জুড়ে আমাদের মনে হয় যে আমরা কতটা দিতে পারলাম এই দেশবাসীর জন্য, আমরা নিজেকে সেই জায়গায় উত্তরণ ঘটাতে পারলাম কিনা।
1: আসলে স্বাধীনতা, হ্যাঁ স্বাধীনতা শব্দটা হয়তো চারটে মাত্র লেটার সেখানে রয়েছে, কিন্তু সেখানে যে আমাদের শপথ নেওয়ার আছে, সেখানে যে অঙ্গীকার নেওয়ার প্রয়োজন আছে, সেটা কি আমরা সবাই মনে করি? আমরা কি মনে করি যে এই স্বাধীনতা কতটা গুরুত্বপূর্ণ? এই চারটে অক্ষরের পিছনে লুকিয়ে আছে লক্ষ লক্ষ মানুষের অশ্রু, ত্যাগ, রক্ত আর আত্মবলিদান, তাই না? আমরা স্বাধীন ভারতের নাগরিক, কিন্তু একটা প্রশ্ন দিয়ে অবশ্যই আজকের অনুষ্ঠান শেষ করব, আমরা কি সত্যিই স্বাধীন? যে স্বাধীনতার জন্য ক্ষুদিরাম ফাঁসির মঞ্চে হাসতে পেরেছিলেন, যে স্বাধীনতার জন্য ভগৎ সিং মৃত্যুকে আলিঙ্গন করেছিলেন, যে স্বাধীনতার জন্য নেতাজি বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব, যে স্বাধীনতার জন্য গান্ধীজি অহিংসার পথে গোটা দেশকে এক করেছিলেন, সেই স্বাধীনতার মূল্য আমরা আজ কতটা বুঝি সেটাই আজকে ভাববার সময় এসেছে। স্বাধীনতা শুধু বিদেশি শাসনের হাত থেকে মুক্তি নয়, স্বাধীনতা মানে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস, স্বাধীনতা মানে নিজের অধিকারকে জানা, অন্যের অধিকারকে সম্মান করা, স্বাধীনতা মানে ধর্ম, ভাষা, জাতপাতের ঊর্ধ্বে উঠে মানুষকে মানুষ হিসাবে দেখা।
0: আর শুধু স্বাধীনতা মানে এটুকুই নয়, স্বাধীনতা কিন্তু আমাদের লড়াই করতে শেখায়, আমাদের নিজের অধিকারটুকু কেড়ে নেওয়ার যে ক্ষমতা সে জায়গাটাও কিন্তু সে বারে বারেই বলে। আর এইটুকুনি বলেই আমরা আজকের অনুষ্ঠান শেষ করছি। সোমা এবং অম্বালিকা রইল আপনার সঙ্গে, 2:02 আসবেন, আমরা থাকব নাটক নিয়ে। ততক্ষণ আপনার জন্য রেখে গেলাম এই গানটি, সেখানেও সম্প্রীতির কথাই বলা হয়েছে।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অর্ক সেন। সংসদের বাদল অধিবেশনের শেষ দিনে আজ রাজ্যসভায় পাশ হয়েছে খনি ও খনিজ উন্নয়ন ও নিয়ন্ত্রণ সংশোধনী বিল। পরে উভয় কক্ষই অনির্দিষ্টকালের জন্য মুলতবি করে দেওয়া হয়। গত মাসের 20 তারিখে শুরু হওয়া এই বাদল অধিবেশনে 19টি বৈঠকের পর আজ শেষ হল। অধিবেশনে বিভিন্ন আইনি ও জাতীয় বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সংসদের উভয় কক্ষই বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিলকে আরও বিশদে পর্যালোচনার জন্য যৌথ সংসদীয় কমিটি জেপিসির কাছে পাঠানোর অনুমোদন দিয়েছে। এই বিলের উদ্দেশ্য হল বিদেশি অনুদানের ব্যবহারকে আরও স্বচ্ছ ও দায়বদ্ধ করে তোলা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে 115 জন শিল্পীকে 2024 ও 2025 সালের সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ ও পুরস্কার প্রদান করছেন। সঙ্গীত, নৃত্য, নাটক, লোক ও আদিবাসী শিল্প, পুতুল নাচ, ঐতিহ্যবাহী থিয়েটার এবং অন্যান্য সম্পর্কিত শিল্প মাধ্যমে ভারতের পরিবেশন শিল্পে অসামান্য ও ধারাবাহিক অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয়। মিজোরামের ছাত্র সংগঠন মিজো জিরলাই পোল সে রাজ্যের জনসেবা আয়োগ পিএসসি সংস্কারের দাবিতে তাদের আন্দোলন তুলে নিয়েছে। মিজোরামের সরকার কমিশন সংস্কারের জন্য একটি কমিটি গঠন করার পর এই সিদ্ধান্ত বলে সংগঠনের তরফে জানানো হয়েছে। লাইবেরিয়ার বিদেশমন্ত্রী সারা বেসোলো নিয়ান্তি আজ সকালে নতুন দিল্লিতে এসে পৌঁছেছেন। তিনি 2 দিনের ভারত সফর করছেন। দিল্লির হায়দ্রাবাদ হাউসে বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্করের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর। মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকটি রাজ্য ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে 15 আগস্টকে ইন্ডিয়া ডে হিসেবে ঘোষণা করার বিশেষ নির্দেশ জারি করেছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপর পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলের ওপর তৈরি হওয়া সুস্পষ্ট নিম্নচাপটি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অর্ক সেন। কলকাতার নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত এক নার্সের অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। গতরাতে স্ত্রীরোগ বিভাগের এইচডিইউতে 30 বছর বয়সী ওই নার্স দায়িত্বে ছিলেন। কাজে যোগ দেওয়ার কিছুক্ষণ পর থেকেই নার্সিং স্টেশনে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাত 10:30 নাগাদ অন্য সহকর্মীরা তাঁর খোঁজ শুরু করেন। কিছুক্ষণ বাদে শৌচালয়ের দরজা ভেঙে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় তাঁকে। দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন। এদিকে নার্সের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার শারদদত্ত মুখোপাধ্যায় হাসপাতালে পৌঁছেছেন। অধ্যক্ষ উপাধ্যক্ষ ছাড়াও গতরাতে ওই বিভাগে কর্মরত অন্য কর্মী ও আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি। এদিকে ইতোমধ্যেই হাসপাতালে পৌঁছেছে কলকাতা পুলিশের হোমিসাইড শাখা। উত্তর চব্বিশ পরগনার পানিহাটির তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে পুলিশ গ্রেফতার করেছে। অভয়ার দেহ পরিবারের সদস্যদের না জানিয়ে তড়িঘড়ি সৎকারের অভিযোগে ঘটনার 2 বছর পর খর্দা থানার পুলিশ নির্মল ঘোষের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে। অভিযোগ দায়ের করেন অভয়ার বাবাও। এরপরই আজ ওড়িশার সম্বলপুর থেকে গ্রেফতার করা হয় নির্মল ঘোষকে। দেশভাগের বিভীষিকা ও যন্ত্রণা ইতিহাস স্মরণ করতে আজ ও আগামীকাল রাজ্যজুড়ে পার্টিশন হরর রিমেম্বরেন্স ডে বা দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস পালন করা হচ্ছে। এই উপলক্ষে নিউটাউনের কনভেনশন সেন্টারে এক প্রদর্শনীর উদ্বোধন করবেন রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। এছাড়া সব জেলায় মোমবাতি মিছিল, দেশভাগের ইতিহাস নিয়ে প্রদর্শনী এবং তথ্যচিত্র প্রদর্শনের আয়োজন করতে তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব ডক্টর সৌমিত্র মোহন জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। সংসদের বাদল অধিবেশনের শেষ দিনে আজ রাজ্যসভায় খনি ও খনিজ উন্নয়ন নিয়ন্ত্রণ সংশোধনী বিল পাশ হয়েছে। এরপর সংসদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতবি করে দেওয়া হয়। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া সুস্পষ্ট নিম্নচাপটি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ ভারী বৃষ্টির পূর্বাভাস। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর, নাটকের দুপুর 107 FM রেইনবো দিয়ে নাটকের দুপুর, নাটকের দুপুর।
3: আজকের নাটক মধুরেণু, রচনা গৌতম রায়, প্রযোজনা শোভনলাল মুখোপাধ্যায়। নাটক মধুরেণু।
4: আগে আমি বিপদ তারুণ চক্রবর্তী।

0: ঘটক।
1: কি চাই? কি
0: এইটাই তো হালদার বাবুর বাড়ি।
1: হ্যাঁ,
0: ইনি আমার আসতে বলেছিলেন।
1: ও আচ্ছা, বসুন বসুন, বাবুকে আমি ডেকে দিচ্ছি।
0: বাহ, বেশ বড় সড়ো বাড়ি মনে হচ্ছে, খদ্দের বেশ শাশালু। আজকালকার ছগড়ি ছগড়ির মধ্যে যা প্রেমা প্রেমী ধুম পড়েছে, ভুলে কেউ ঘটক ডাকে না, নিজেরাই সব রেজিস্ট্রি অফিসে গিয়ে মালা বদল করে আসছে।
2: আমি রোদে চিৎ করে শুয়ে রাখবো।
0: মাঠাকরুন, আপনি যাকে মারতে চান সে তো বাইরে পালিয়েছে।
2: তুমি কে?
0: আগে আমি শ্রী বিপদারণ চক্রবর্তী, ঘটক। কর্তামশাই আমাকে আসতে বলেছিলেন তো।
2: ও ঘটক, তার ছেলে দেখতে কেমন?
0: খুব সুন্দর দেখতে মা।
2: কি করে?
0: কি করে না,
2: পাল্টা প্রশ্ন, আমি একদম পছন্দ করি না।
0: বাটি তো আগে ইঞ্জিনিয়ার।
2: মাইনে কেমন?
0: 5,500 টাকা। তো উবড়ি সুবড়ি কি আর নেই, তাও আছে।
2: বাড়ি আছে?
0: হ্যাঁ।
2: গাড়ি?
0: হ্যাঁ।
2: জমি জমা?
0: হ্যাঁ।
2: টেলিভিশন?
0: হ্যাঁ।
2: ফ্রিজ?
0: হ্যাঁ।
2: ট্যাক্স দেয়?
0: হ্যাঁ।
2: কত ট্যাক্স দেয়?
0: হ্যাঁ হ্যাঁ।
2: কি তখন থেকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ করছো?
0: আগে না বললে যদি ফের মেরে বসেন।
2: চুপ!
0: আজকে মা ঠেকরি বল।
2: তখন থেকে কেন মে মে মে ঠেকরি? মিস হালদার বলতে পারো না?
0: আচ্ছা মা হালদার।
2: হোয়াট?
0: না মিস হালদার, পার্থী একটা ছবি পেলে ভালো হতো।
2: ছবি কি হবে? চোখের সামনে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ না?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
2: হ্যাঁ। তোলাচ্ছ কেন? পাচ্ছি বলে মনে হচ্ছে না?
0: কেন মনে হবে না, বলে কত হাড় পর্যাত মেয়েকে পার করে দিল।
2: কি বললে?
0: না বলছিলাম, মানে বলছিলাম কি, এই কত কানা খোঁড়া মেয়েকে বিয়ে দিয়ে দিল, আর অমন রূপসী সুশীলা কমলা কন্যার বেঁধিতে পারবো না।
2: হ্যাঁ, তা পাত্রপক্ষ কি সেই কথাই বলবে? এদিক ওদিক হলে না, তোমার পিঠের চামড়া ছাড়িয়ে রোদে চিৎ করে ফেলে রাখবো বলে দিলাম। আসো না, ওই জমের বাচ্চা আলু যেটা এক্ষুনি পালালো এলাই ভেতরে পাঠিয়ে দেবে।
0: আগে বাবুকে যদি
2: বসে পাঠিয়ে দিচ্ছে।
3: কেটেছে?
0: কে?
1: ওই যে ইয়ে মানে জমের মা, থুরি বড় মেম সাহেব,
0: ওই দরজার হস্তিনি।
1: শুনতে পেলে চামড়া ছাড়িয়ে স্যান্ডেল তৈরি করবে।
0: হাসালে চালু, বলে কত মিলিটারি মেয়েকে পোস্টার হাতে পাচার করে দিল, এটা দুদিনের খোকি।
1: কপালে দুঃখ থাকলে বাঁচায় কার বাবা।
0: তো ভাইয়া, সাত সকালে তোমার মেম সাহেব হঠাৎ খেপলো কেন?
1: দাদি আপনার কি ঠেকা মশাই? ও পরে হেসেলে খোঁজ নেওয়া তো ভালো মানুষের কাজ নয়।
4: আলো আলো!
1: এই রে সাহেব, এদিকেই আসছে, আমি যাই।
4: কে কে তুমি, কি চাই?
0: আপনি তো নরবল্লভ হালদার।
4: দেখ তারপর একবার চল ফাটিয়ে দেবো, ভদ্রলোকের বাড়িতে এসে ফাজলামি হচ্ছে।
0: এরকম বাপনা হলে আর ওই রকম মেয়ে হয়? কিন্তু স্যার আমার অপরাধটা কি বুঝলুম না তো।
4: নরবল্লভ আর নরদুর্লভ কি এক জিনিস হলো?
0: ইস, বড় অন্যায় হয়ে গেছে। আমাকে কেউ কথা বললাম, আমি তোর গাল কামড়ে দিত।
4: তো এখানে কি কাজে এসেছো?
0: শুনেছিলাম মহাশয়ের দুটি বিবাহযোগ্য কন্যা আছে, তা আমার হাতে কয়েকটি পাত্র আছে।
4: আচ্ছা আচ্ছা, তুমি তাহলে ঘটো।
0: আগে সেই মর্মিত পত্র দিয়েছিল।
4: পাত্র কেমন?
0: রূপে গুণে একেবারে মহাদেব।
4: আর আমার মেয়েকে দেখুনি তো, তাই বলছো তোমার মহাদেবের হাড়ে বাতাস লাগিয়ে ছেড়ে দেবে।
0: আপনার মেয়েকে আমি দেখেছি স্যার, ওই প্রথম ঠ্যাঙ্গানিটা তো আমার ওনার হাতেই হয়েছে তো। আচ্ছা স্যার, আপনার দুটি মেয়েই কি সমান?
4: ছোট মেয়েটি একবার লক্ষ্মী প্রতিমা, স্বভাবে আর গুণে একবার মা সরস্বতী।
0: তা আমি বলি কি, তাহলে আপনি ওই ছোটটারই বেয়ে দিয়ে দিন না।
4: আর বড়টি আল্লাহ দেয় বলে ঘুরে বেড়াক, বুদ্ধির রাম ছাগল। শোনো বিপত্তারণ, ছোট মেয়ের বিয়ে নিয়ে তোমার ভাবতে হবে না, আগে আমি বড় মেয়ের বিয়ে দেবো, তারপর ছোট। তুমি এখন এসো।
0: নমস্কার, আবার আসবো স্যার।
5: বলিস কি রে আলু, শেষকালে ঘটক কি মেরে বসলো? না, দিদির মাথায় পোকা আছে।
1: শুধু পোকা? লাগ লাগ পাগলের কেঁচো মাথায় গিজগিজ করছে।
5: ছি, ওভাবে কথা বলিস না, ও আমার দিদি, ও বরাবরই ওই রকম।
1: কর্তাবাবু বিধাই ছোটাছুটি করছে, ওই মেয়ের বিয়ে দিতে হলে তলপি ফুটো হয়ে যাবে।
2: তুই এখানে কি করছিস?
1: এই মানে ঘর দর পরিষ্কার করছিল।
2: পরিষ্কার করছিল বলে একটা ঘর পরিষ্কার করতে কতক্ষণ লাগে? ঝেঁকিয়ে যেদিন বাড়ি থেকে বার করে দেবো ফাঁকিবাজি সেদিন বেরিয়ে যাবে।
5: দিদি থামবি, সকাল থেকে কি আরম্ভ করেছিস বলতো, একটু পড়তেও দিবি না?
2: চুপ কর, সব ঢঙের পর আমি অনেক দেখেছি। পরমানি তো চাকরের সঙ্গে বসে পরনিন্দার পরচর্চা।
5: দিদি সাধারণ বুদ্ধিটাও তো চলে গেছে, কার সামনে কি বলতে হয় তাও ভুলে গেছিস। আলু বাইরে যা,
2: একটু পড়াশোনা ভালো বলে দিমাগে আর দেখি মাটিতে পা পড়ে না।
5: সত্যি তোমাকে বোঝানো আমার সাধ্যের বাইরে, আমি যাই।
2: বড় বাড় বেড়েছিস। আচ্ছা আমারও নাম দোলন, এর শোধ আমি তুলব তবে। কে কে ওখানে?
3: আগে আমি।
2: কোন জমের বাচ্চা?
3: ছি ছি ছি, কি অশ্লীল সম্বোধন! জীবনে কখনো প্রথম দর্শনে এমন অশিক্ষিত আপ্যায়ন পাই নাই। দেবী আপনি ভুল করিতেছেন, আমি যমরাজের সন্তান নই।
2: তাহা হইলে কি ঈশ্বর প্রেরিত কোন স্বর্গীয় দূত?
3: আগে তাহাও নহি।
2: তবে মর্ত্যলোকের কোন খোয়ার হইতে আপনি উদ্ভূত হইয়াছেন?
3: আহ কি অশ্লীল মন্তব্য!
2: পা জি ছুঁচ কথাকার, কে তুমি?
3: কোন অসভ্য রমণীর সহিত আমি বাক্যালাপ পছন্দ করি না।
2: আমি অসভ্য? ধরো দেখাচ্ছি মজা।
3: এই মেরেছে আবার পাদুকা খুলিতেছেন কেন? পাদুকা খুলিতেছেন কেন?
2: তোমাকে পেটাবো বলিয়া বলো কে তুমি?
3: আগে আমি আমি শ্রী মিলন সেন।
2: এসো পড়তে এসো, এক্ষুনি পায়ে ধরে ক্ষমা চাও।
3: কি আপদ, এক তন্নি রমণীর পাদস্পর্শ করিতে হইবে?
2: কে
3: খামোখা
2: বলি, কথা কানে যাচ্ছে না?
3: আমি গৃহে প্রত্যাবর্তন করিতে চাই।
2: করাইতেছি, দাঁড়াও করাইতেছি। এই বসো বসো এখানে।
3: আমার মৃত পিতা, এই চামুন্ডার হাত হইতে আমাকে রক্ষা
2: কর।
5: আরে আরে মিলন বাবু, এই কি করছেন?
3: আর কিঞ্চিত পরে আসিলে দেখিতেন এই চামুন্ডা রমণীর পদলেহন করিতে।
2: এই উঠলে কেন?
3: বেশ করিয়াছি। ঝুলন দেবী, আপনি পূর্বাহ্নে জানান নাই যে আপনার বাড়িতে এক উন্মাদিনী রমণী রহিয়াছে? অন্তত দরজায় লেখা উচিত ছিল বিওয়্যার অফ ম্যাড লেডি।
5: দিদি কি হচ্ছে কি, ভুলে যাস না এটা একটা ভদ্রলোকের বাড়ি, মা নিশ্চয় তার কিচ্ছু রাখি না। যা বাবা তোকে উপরে ডাকছে।
2: আবার অপমান? আচ্ছা এটাও মনে থাকবে।
3: ওই বাপরে, আমার চতুর্দশ পূর্বপুরুষের কোনো পুরুষই এমন মহিলার দর্শন পাই নাই জীবনে কখনো।
5: সরি মিলন বাবু, দিদির ব্যবহারে আমি সত্যিই লজ্জিত। তারপর হঠাৎ এই সকালে কি মনে করে?
3: এমনি
5: এমনি এমনি কেউ কারো বাড়ি আসে নাকি?
3: এই জগতে কেহই কাহারও সহিত বিনা প্রয়োজনে সাক্ষাৎ করে না।
5: প্রয়োজনটা কি আমার সঙ্গে?
3: প্রয়োজনটা নিশ্চয়ই নিশ্চয়ই, নহিলে আর কেই বা পাগলের আড্ডায় আসে।
5: কি বললেন?
3: না কিছু না, ঝুল।
5: হ্যাঁ
3: হ্যাঁ, আপন অন্তরে ওই নামে আমি তোমাকে কতবার ডাকিয়াছি।
5: কি আবুল তাবুল বকছেন,
3: বিশ্বাস করো ঝুল।
5: ইস, কি ন্যাস্টি নামে ডাকছেন বলুন তো।
3: ন্যাস্টি? ছি ঝুল, আমার কত আদরের নাম ঝুল, ঝুলু ঝুল ঝুল। তোমার সঙ্গে আলা হইবার পর আমি মনে প্রাণে ঝুলিয়া গিয়াছি। বাড়িতে তিনখানা গাড়ি, তবু আমি ট্রামে বাসে যাতায়াত করি।
5: সে কি কেন?
3: হ্যাঁ হ্যাঁ, ঝুলিয়া ঝুলিয়া যাইব বলিয়া। না না না না, হাসিও না হাসিও না। যেদিন হইতে তুমি আমার মনে মানে ইয়ে ধরাইয়াছো, সেই দিন হইতে আমি প্যান্ট শার্ট পরা ছাড়িয়া দিয়াছি। এই ঝুল পাঞ্জাবি আর ঝোলা পাজামা পরি, মাথায় ঝালর দেয়া চুল রাখিয়াছি। এই দেখো গুমফুটিকে ঝুলাইয়া থুতুনির কাছে টানিয়া নিয়াছি, ঝুলপি ঝুলাইয়া কানপট্টি ছাড়াইয়া দিয়াছি।
5: মিলন বাবু আপনি না সত্যি একটা ঝুল।
3: কেন কেন?
5: বুঝবেন না।
3: বেশ, বিবাহের পর তুমি আমাকে সব কিছু বুঝাইয়া দিও।
5: বিয়ে?
3: হ্যাঁ, আমার প্রণয়িনীকে আমি পরিণয় সূত্রে বাঁধিতে চাই। বিশ্বাস করো ঝুল, আমার এই প্রেম অতি পবিত্র। হ্যাঁ, একে অবহেলা করিও না তুমি। হ্যাঁ, তুমি একে অপমানিত করিও না।
5: আপনি বাবার কাছেই বলুন।
3: উরি
5: কি হলো?
3: তোমার পিতার কাছে? মানে উনি কি তোমার ওই দিদির মতন? একি কোথায় চলিলে ঝুল?
5: সাত সকালে আমার বাড়ি এসে
6: বিয়ের প্রস্তাব দিয়ে আমার নারী জীবনটা ধন্য করলেন, শুধু মুখে।

0: ফিরিয়ে দেবো, দেখি একটু চা জল খাবারের ব্যবস্থা করি গে।
1: তাই যাও, কে বলিবে ইহারা দুইজন সহদরা, কে জানে ইহাদের পিতৃদেব আবার কেমন চিজ হইবেক।
2: এইবার এইবার কোথায় যাবে চাঁদু?
1: এরে বাবা,
2: চামড়া তুলে স্যান্ডেল বানাবো, এক্ষুনি পায়ে ধরো।
1: উরি বাপরে, আবার আসিয়াছে, আজ যে কাহার মুখ দেখিয়া বাহির হইয়াছিলাম।
2: কি হইল বলি, কথা কানে ঢুকিতেছে না? কি বিবেক আছো, কথা শুনবে না আলুকে ডাকবো? আলু, আলো, হান্টারটা নিয়ে আয় আমার।
1: হান্টার? উরি বাপরে, ঝুলন দেবি, ঝুলন দেবি।
2: ও ঝুলন, ঝুলনকে ডাকা হচ্ছে? বলি ঝুলনের সঙ্গে কি দরকার?
1: বলুন, গোপনীয় কথা।
2: গোপনীয় কথা? আমি কিছু বুঝি না, তবে সে গুড়ে বালি, আগে আমার বিয়ে তারপর ঝুলন টুলন।
1: সে কি, আপনার এখনো বিবাহ হয় নাই?
2: কেন বলি, চোখে কি জন্ডিস হইয়াছে দেখিতে পাইতেছ না?
1: সত্যই তো, সত্যই তো, কোন যুবকের এমন দুর্মতি হইবে এরূপ দজ্জাল রমণীকে বিবাহ করিবে?
2: কি বললি, আমি দজ্জাল?
1: দজ্জাল
2: চামড়া ছাড়িয়ে যদি রোদে চিৎ করে শুয়ে না রাখি তো আমার নাম দোলন নয়। আলো,
3: কি হলো মা, সকালবেলার গুটি চেঁচামেচি আরম্ভ করলি কেন?
2: চেঁচাবো না মানে 100 বার চেঁচাবো।
3: হ্যাঁ, 100 বার চেঁচাবি, তোর বাড়িতে 1,00,000 বার চেঁচাবি, কিন্তু কারণটা কি বল?
2: এই জমের বাচ্চা আমাকে বলে কিনা দজ্জাল?
3: কি, আমার মেয়ে দজ্জাল? কোন শালা বলে? এই কে তুমি? হ্যাঁ, কে যাই?
4: হে আমার মৃত পিতা, আমি কোথায় আসিলাম?
3: কে তুমি?
4: আগে আমি মিলন সেন।
3: কে যাই?
4: একটু নরম করিয়া বলিলে উত্তর দিতে একটু
3: চাপ চাপ গেল।
2: পিঠের ছাল তুলে এক্ষুনি রোদে চিৎ করে শুইয়ে রেখে দেবো।
4: এই দেখুন আমার কি সব বলিতেছে।
3: কি চাই? কি
4: আগে ঝুলনকে মানে ইয়ে,
3: স্পষ্ট করে কথা বলতে না,
4: আমি তাহার পানি প্রার্থী।
3: নো, আগে আমার বড় মেয়ের বিয়ে হবে, তারপর ঝুলন, তাছাড়া সেখানে পড়াশোনা করছে।
4: কিন্তু
3: কোনো কিন্তু নয়, দুদিন আগে আরো একটা ছোকরা এসেছিল, কি জানো নাম?
2: কনক ভাদুরী।
3: হ্যাঁ, সে ছোকরাও ঝুলনকে বিয়ে করতে চায়, কিন্তু সোনো ছোকরা, ওইসব লাভ ম্যারেজ টাভ ম্যারেজ আমি একদম পছন্দ করি না। 30 বছর টেলিটি মার্কেটে শুটকি মাছের ব্যবসা করে টাকা রোজগার করেছি, কি তোমাদের মতো চ্যাংড়াদের সাথে মেয়েদের তুলে দেবো বলে? আর তাছাড়া
2: এখন আমারই বিয়ে হয়নি।
3: কারেক্ট।
4: কিন্তু মহাশয়।
3: নো কিন্তু, তুমি যাবে না, আমি আলুকে হান্টার আনতে বলবা।
2: কুড়ি
3: হ্যালো।

0: नींद नहीं आखी पाते।
1: अरे खटखटे ज्योष्ठ दीप्रहरे বাদলের সন্ধান পাইলে কোথা হইতে ভাই দীপক?
2: ও মিলন, এসেছিস ভাই, আমায় বাঁচা ভাই।
1: ভাই দীপক, তুই মরিলি কখন যে বাঁচাইবার প্রশ্ন তুলতেছিস?
2: মরে গেছি মিলন, একদম মরে গিয়েছি। একটা মেয়ে আমাকে নিহত করেছে।
1: পৃথিবীর সকল মহিলাই পুরুষদের নিহত করে, এখন বলো কে সেই হত্যাকারিণী?
2: মানে পরশু সন্ধেবেলা হাতে কোনো কাজ ছিল না, হ্যাঁ, তাই চলে গেলাম ফাংশন শুনতে। হ্যাঁ, একটা ফাংশন ছিল, এটা সেটা হওয়ার পর না সে এলো।
1: কে
2: সে? আমাকে যে খুন করেছে, পরীর মতো দেখতে, ছিপছিপে চেহারা, গায়ের রংটা অবশ্য খুব ফর্সা নয়, কিন্তু দারুণ ব্রাইট
1: সাধু,
2: কালো পাড়, হলুদ রং একটা শাড়ি পরেছিল। কি মানিয়েছিল তোকে কি বলবো মিলন, আমি না তারপর যখন গান গাইল না, আমি ডেড, কমপ্লিটলি ডেড।
1: অবস্থা সঙ্গীন। কে সেই রমণী? নাম নাম জানি আছে?
2: হ্যাঁ হ্যাঁ, জেনেছি, বনমালী কবিরাজ লেনের ঝুলন হালদার।
1: এ আমার মৃত পিতা!
2: হ্যাঁ, তোর আবার কি হলো? হে মিলন,
1: উজ্জ্বল নীলাকাশ হইতে বজ্রপাত হইল।
2: শিগরে
1: হা ঈশ্বর, পৃথিবীর সমস্ত পুরুষকে বিমোহিত করিবার জন্যই কি ওই একটি নারীকে সৃষ্টি করিয়াছিল?
2: কি আশ্চর্য, তোর কথার মাথা মুন্ডু আমি কিছুই বুঝতে পারছি না।
1: একটু ব্রুটাস, শেষে তুমিও ঝুলনের প্রেমে পড়িলে দীপক?
2: তুইও আগে থেকে লাইন দিয়েছিস নাকি?
1: হা ঈশ্বর, ছিল দুই, মিলন সেন আর কনক ভাদুরী, এখন রইল তিন, দীপক লাহিড়ী। না জানি আমার অগোচরে আর কত আত্মা ক্রন্দন করিতেছে।
2: কি আবোল তাবোল বলছিস!
1: ইহা যদি আবোল তাবোল হয় তাহলে সত্য

0: সরি মিলন, সরি। আমি যদি আগে থেকে জানতাম যে তুই ঝুলনকে ভালোবাসিস তাহলে।
1: ইহাতে সরির কিছুই নাই, আমি তো সরিয়াই গিয়াছি। ঝুলনের পিতা স্পষ্টই বলিয়া দিয়াছেন আমাদের সহিত তাহার বিবাহ দিবেন না। এখন দেখো তুমি যদি কৃতকার্য হইতে পারো।
0: সত্যি বলছিস মিলন?
1: মা কালীর দিব্যি।
0: তাহলে আমাকে একটু সাহায্য কর ভাই, তোর সঙ্গে তো ঝুলনের আলাপ আছে।
1: আমারও মস্তকে একটি বুদ্ধি আসিয়াছে।
0: কি রে?
1: শুনিয়াছি ঝুলনের পিতৃদেব ঝুলনের জন্য একজন গানের শিক্ষকের অন্বেষণ করিতেছেন।
0: ও তাই নাকি? তাহলে তো খুব ভালো হয়। আমি গান শেখাবো।
1: পারবি?
0: হ্যাঁ পারবো।
1: পারবি?
0: হ্যাঁ পারবো।
1: তাহলে শোন এদিকে।
2: কে? আমি প্রলয় শঙ্কর।
1: আরে প্রলয়, তুই? আরে আয় আয় আয় আয় ভেতরে আয় ভেতরে আয়। তা হঠাৎ কোনো খবর না দিয়ে?
2: হ্যাঁ হঠাৎই চলে এলাম। আর খবর না দিয়ে কাজ টাজ করা তো আমার অনেক দিনের অভ্যেস, তা তো জানিস।
1: আরে ঠিক আছে ঠিক আছে, এখন বস তো। তা কোথায় উঠেছিস?
2: তোর এখানে কয়েকদিন থাকবো, আপত্তি আছে?
1: আচ্ছা এই সমস্ত কথা বলে তুই লজ্জা দিস কেন বলতো? তুই আমার কতদিনের বন্ধু, যতদিন খুশি হয় থাকবি। কিন্তু হঠাৎ জামশেদপুর ছেড়ে কলকাতায় কে মনে করে?
2: বুঝলি কোনো, বাবা মারা যাওয়ার পর বাড়িটা বড় ফাঁকা হয়ে গেছে।
1: আচ্ছা আচ্ছা।
2: কয়েকটা চাকর বাকর নিয়ে আমার সংসার, ভাবছি এবার একটা বিয়ে করব। আর কলকাতার মেয়েদের আমার বরাবরই পছন্দ, তুই জানিস।
1: ও তাই বল, কলকাতায় এসেছিস জীবন সঙ্গিনী খুঁজতে?
2: হ্যাঁ।
1: কিন্তু প্রলয় কিছু মনে করিস না, একটা কথা বলবো,
2: মানে
1: মানে কি জানিস, ওই তোর কিন্তু একটু দেখে শুনে বিয়ে করা
2: উচিত। কি বলতে চাইছিস?
1: আরে রাগ করছিস কেন? আচ্ছা এটা তো তুই মানবি যে তোর স্বভাবটা একটু রকচটা।
2: এইবার মিনমিনে কেঁচোদের আমি একদম পছন্দ করি না, স্পষ্ট করে বল বাবা কি বলতে চাইছিস।
1: আরে আমি যা বলতে চাইছি শোন না, মানে আমি বলতে চাইছি একটা শান্ত স্বভাবের মেয়ে হলে তো তার লাইফটা আবার হেল হয়ে যাবে। তোর সঙ্গে তাল রাখতে গেলে মানে
2: একজন দজ্জাল আর বাজখাই মেয়ের দরকার।
1: কারেক্ট কারেক্ট কারেক্ট।
2: আমার ভাবি সংসারটা কুরুক্ষেত্রের রণাঙ্গন হয়ে থাকুক, এটাই তুই চাস?
1: আরে এসব কি তুই উল্টো পাল্টা কথা বলছিস, শোন না আমার কথাটা। শোন না, তেলে জলে মিশ খেতে কোনোদিন দেখেছিস?
2: ড্যাম, এটা সব তত্ত্ব কথা আমার মাথায় ঢোকে না। ওসব ওই দজ্জাল টজ্জালের ধার আমি ধারি না। আমার পাল্লায় পড়লে যে কোনো মেয়েই ঢিট হয়ে যাবে।
1: একটা মেয়ে আছে, বিয়ে করবি?
2: দেখতে কেমন?
1: দেখতে একবারে দারুণ। তবে কি জানিস,
2: দজ্জাল। এই তো
1: ঠিক ধরেছি।
2: ঠিক আছে, কবে দেখতে যাবি?
1: হ্যাঁ কালই চল। তবে তোকেও কিন্তু আমার হয়ে একটা উপকার করে দিতে হবে।
2: দ্যাটস ফাইন, কনক উপকারের বদলে উপকার করে ব্যাপারটা মিটিয়ে ফেলাই ভালো। কি করতে হবে বল?
1: আরে এমন কিছু নয়, ওই নরদুর্লভ বাবুর প্রথম মেয়েটির সঙ্গে তোর আমি সম্বন্ধ করে দিচ্ছি, কিন্তু দ্বিতীয় মেয়েটিকে আমি একটু মানে ইয়ে আর কি, খানিকটা। কিন্তু প্রলয়, ঝুলনের মনটাকে আমি ঠিক ছুঁতে পাচ্ছি না রে। আসলে আমি ওর সঙ্গে ঠিক মেলামেশা করার সুযোগ পাচ্ছি না। আমি
2: ভ্যানম্যান করিস না তো, আসল কথাটা বল।
1: শোন না, তুই ওরম করছিস কেন? বড় মেয়ের বিয়ের জন্য নরদুল্লভবাবু বেশ চিন্তিত। তুই যদি ওকে বিয়ে করতে রাজি হোস তাহলে তোর কথা উনি ফেলতে পারবেন না।
2: কিন্তু কথাটা কি, এখনো তো সেটা বললি না।
1: শুনলাম ছোট মেয়ের জন্য উনি একজন ভালো প্রফেসর খুঁজছেন, তুই সেখানে আমাকে রেকমেন্ড করবি।
2: কিন্তু তোকে চিনে ফেলবে না?
1: আরে না না, পারবে না, কিছুতেই পারবে না।
3: কি নাম বললেন? প্রলয় শঙ্কর চ্যাটার্জি?
2: হ্যাঁ।
3: কিন্তু এ নামে তো কাউকে আমি চিনি না।
2: পরিচয় দিলে নিশ্চয়ই চিনবেন, আমার আমার বাবা মনি শঙ্কর চ্যাটার্জি।
3: এই নামটা যেন চেনা চেনা মনে হচ্ছে।
2: প্রসিদ্ধ ইন্ডাস্ট্রিয়ালিস্ট মনি শঙ্কর চ্যাটার্জির নাম ভারতবর্ষে অনেকেই শুনেছেন বলে আমার বিশ্বাস।
3: তুমি মানে আপনি মনির ছেলে?
2: তা তুমি তো যখন নেমেছেন তখন ওটাই বাল থাক।
3: নিশ্চয় নিশ্চয়। বাবা কত বড় হয়ে গেছো। আরে এ ভদ্রলোককে একটু ঠিক,
2: উনি আমার সঙ্গে এসেছেন।
3: ও তাই নাকি, তা আপনি দাঁড়িয়ে রইলেন কেন, বসুন।
2: ইনি আমার অধ্যাপক প্রফেসর ত্রিলোচন মহলানবিশ, ভাস্টলি এডুকেটেড। ছোটবেলায় এর কাছেই আমি লেখাপড়া শিখেছি।
3: আচ্ছা আচ্ছা।
2: তিনটে সাবজেক্টে ডক্টরেট করেছি।
3: আচ্ছা, আমার কি সৌভাগ্য। তা কলকাতায় কি আপনার নিজের বাড়িতেই থাকা হয়?
4: ওই কোন রকমে গোল পার্কের কাছে একটা ছোটখাটো বাড়ি করেছি।
3: বেশ বেশ। তা বাবা প্রলয়, তুমি কতদিন কলকাতায় আছো?
2: বেশি দিন নয়, কলকাতায় এসেছি বিয়ে করার উদ্দেশ্য নিয়ে।
3: আচ্ছা।
2: এবং এখানে এসে খবর পেলাম আপনার দুটি নাকি বিবাহযোগ্য কন্যা আছে। আপনার আপত্তি না থাকলে আমি আপনার জ্যেষ্ঠা কন্যাকে বিয়ে করতে চাই। অবশ্য পাত্র হিসেবে আমি খুব একটা খারাপ নই।
3: খারাপ মানে তুমি আমার বড় মেয়েকে বিয়ে করবে?
2: আপনার আপত্তি না থাকলে করতে পারি।

0: আপত্তি?
1: ছেলেটা খেপে গেছে, আমার বড় মেয়েকে চোখে দেখলে বিয়ে করা সাত জীবনের মতো ভুলে যেত।
0: তা বাবা প্রলয়, তুমি কি আমার মেয়েকে চোখে দেখেছো?
2: কানা খোঁড়া নাকি?
0: না না, বরং বেশ সুন্দরী। তবে কিনা একটু
2: একটু
0: অভিমানী।
2: সো হোয়াট, মেয়েদের একটু অভিমান থাকা ভালো, আই লাইক ইট।
0: হ্যাঁ বড়ি তো বড়ি তো, আমি বরং একটু ধর আমাকে ডাকি। হ্যাঁ আলু, এই আলু, আপনি বোঝেন না প্রফেসর, এখনকার লোকজন যা হয়েছে না, একটা হার বিচ্ছু। ওই দেখুন না, দেখুন কেমন হেলতে দুলতে হেলতে দুলতে আসছে।
3: তা দেখছি আমায় ডাকছিলেন বাবু।
0: দিদিমণি কেটে কেটে,
3: কোন দিদিমণিকে?
0: এক থাপ্পড়ে বর দিদিমণিকে,
3: এইখানে
0: এক। হ্যাঁ এইখানে।
3: আচ্ছা আচ্ছা, নলদুর্লভ বাবু,
0: আগে
3: এই মাঝে মাঝে বলাটা কি আপনার বিশেষ রোগ না মুদ্রা দোষ?
0: না মানে ইয়ে আর কি।
3: বুঝেছি বুঝেছি, 1933 সান ফ্রান্সিসকোয় আমার এক ভদ্রলোকের সঙ্গে আলাপ হয়েছিল। বেবুন হিপ্পাতে মাস।
0: কি নাম বললেন?
3: বেবুন হিপ্পাতে মাস। তারও একটা ওই রকম অভ্যেস ছিল, সেটা তিনি আর কোনো দিনও ছাড়তে পারলেন না। শেষ পর্যন্ত কি হলো জানেন? ভদ্রলোক উন্মাদ হয়ে গিয়েছিলেন। অভ্যেসটা এখন থেকে পরিত্যাগ করবার চেষ্টা করুন।
4: তোমার কি কোনদিন কাণ্ড জ্ঞান হবে না? বলে কি এমন রাজকার্য করলো যে চাকর বাকর দিয়ে হাত ডাক করে ডেকে পাঠালে?
0: চেঁচাচ্ছিস কেন, চেঁচাচ্ছিস কেন? দরকার আছে বলেই তো ডেকে পাঠিয়েছি।
4: কি দরকার তাড়াতাড়ি বলো। তোমার ওই জমের বাচ্চা আলুটাকে দিয়ে জামা কাপড় কাচাচ্ছিলাম, সামনে না থাকলে গোটা গোটা সাবানটা হাফিস করে দেবে। হতচ্ছাড়া চামড়া ছাড়িয়ে রোদে চিৎ করে রাখলে তবে রাগ যায় না। বলো তাড়াতাড়ি কি বলবে, আমি জানতে পারছি না।
0: বাবা প্রলয় কি হলো তোমার?
2: না কিছু না, আপনি আপনি চালিয়ে যান।
4: এরা আবার কোন জমের বাচ্চারা?
0: কি হচ্ছে কি, এরা এসেছেন তোকে দেখতে?
4: কেন, আমি কি সং না চিড়িয়াখানা সাদা বাঘ?
0: তা নয়, প্রলয় তোকে বিয়ে করতে চায়।
4: এই কথাটা তুমি আমাকে আগে বলতে পারোনি, সেজে কোথায় আসতো?
2: কোনো প্রয়োজন নেই, আসল মানুষকে চেনা যায় আর্ট পরে, আমি ন্যাচারাল ড্রেসে। তাহলে আপনার সম্বন্ধে যা শুনেছিলাম সব সত্যি?
0: না মানে বলছিলাম কি,
2: প্লিজ ডোন্ট ইন্টারাপ্ট, আপনি ওপাশে গিয়ে বসুন।
3: এক বেবুন হিপ্পাতে মাস।
0: ওরে বাবারে, আচ্ছা উনি সত্যি কি উন্মাদ হয়ে গিয়েছিলেন?
3: হ্যাঁ উন্মাদ হয়ে গিয়েছিলেন।
2: তো মিস হালদার, আপনি তো এইমাত্র শুনলেন আমি আপনাকে বিয়ে করতে উৎসাহী।
4: শুনে খুব কৃতার্থ বোধ হচ্ছে, তা আমাকে কি করতে হবে?
2: সেজে গুজে কোনে বউটি হয়ে আমার সঙ্গে মালা বদল করতে হবে, আর ওই ভালো মানুষের মেয়ের মতো স্বামীর বাধ্য স্ত্রী হয়ে থাকতে হবে।
4: আল্লাহ, এই পুরুষ মানুষের ল্যাঙ্গুটায় থাকা আমার ধাতে পোষায় না।
2: তাহলে কি করতে ইচ্ছে করে?
4: নাকে দড়ি দিয়ে চরকির মতো ঘোড়াতে ইচ্ছে করে।
0: তুলামা কি হচ্ছে?
2: ফের আপনি কথা বলছেন মিস্টার হালদার?
0: কি আশ্চর্য, আমার মেয়ের সঙ্গে আমি কথা বলতে পারবো
2: না? যতক্ষণ আমি থাকবো ততক্ষণ নয়।
4: এটাও
2: তোলা থাক ভবিষ্যতের জন্য।
4: চামড়া তুলে রোদে শুকিয়ে খটখটে হাড় দিয়ে আমি ডুকডুকি বাজাবো।
2: বাহ বাহ, দারুণ এক্সাইটিং কাণ্ড হবে। তাহলে ওই কথাই রইলো।
4: হ্যাঁ রইলো, দেখি এখন সেই জমের বাচ্চা কত সামান হাবিস করলো।
3: কি ভাবছেন নরদুর্লভ বাবু?
0: আমার এই মেয়ের আর বিয়ে হলো না বুঝলেন বাবা প্রলয়।
2: আগে
0: আমি জানি ওকে তোমার পছন্দ হবে না।
2: হু টোল্ড ইউ যে ওকে আমার পছন্দ হয়নি?
0: পছন্দ হয়েছে, পছন্দ হয়েছে। ওহ আজ আমার বড় আনন্দের দিন।
2: পছন্দ হয়েছে, তবে তবে আপনার মেয়ের একটু শিক্ষা দীক্ষার দরকার প্রফেসর।
3: বলো বাবা।
2: আপনাকে একটা রিকোয়েস্ট করবো অবশ্য, তার আগে মিস্টার হালদারের একটা পারমিশন দরকার। মিস্টার হালদার আপনার যদি আপত্তি না থাকে তাহলে আমি আমার ভাবী স্ত্রীর ব্যবহারিক ভদ্রতা শিক্ষার জন্য ওনার আন্ডারে কিছুদিন ট্রেনিং এ রাখতে চাই।
0: এ তো অতিব সুখকর কথা। হ্যাঁ তেমন সৌভাগ্য কি আমার হবে?
3: না হবে না, হবে না, কেননা ওই কম মুচি আমি করতে পারবো না।
2: প্রফেসর
3: দুত্তরি প্রফেসরের নিকুচি করেছে, কোন রকম উল্টো পাল্টা গাউন আমি পছন্দ করি না প্রলয়।
0: প্লিজ প্রফেসর।
3: নো প্লিজ, আপনার বড় মেয়েকে আমি কোন রকম ভাবেই পড়াতে পারবো না, বরং আপনার ছোটটিকে।
0: বেশ তো, বড়টির বিয়ে হয়ে গেলে ছোটটিকে পড়াতে করবেন?
2: আপনি কি প্রফেসর টাকার কথা ভাবছেন?
3: দূর রাস্কেল, তো টাকার কথাই আগুন, জমের মুখে ঠেলে দিয়ে এখন টাকা টাকাচ্ছে।
0: এই প্রফেসর আপনি দয়া করে রাজি হয়ে যান।
3: মরে যাবো স্যার, একবারে বেঘরে প্রাণটা চলে যাবে।
0: কিচ্ছু হবে না, আমি আপনাকে মাসে 500 করে টাকা দেবো। আলু,
3: আমার ভীষণ পেট কামড়াচ্ছে, আমি

0: তার জন্য দিদার কাছে যাবার দরকার কি? আমার বাড়িতে সমস্ত রকম ভালো বন্দোবস্ত আছে। আলু, এ আলু, ঠিক আছে আমি নিজেই সব বন্দোবস্ত করছি। আলু
1: রাস্কাল, ইডিয়েট, কি হচ্ছে? এই জন্য তোকে আমি নিয়ে এসেছিলাম। তোকে কি আমি বলেছিলাম যে ওই বাঘের মুখে আমাকে ঠেলে দিতে?
2: বি কেয়ারফুল কনক, দোলন আমার ভাবী স্ত্রী।
1: রেখে দে তোর ভাবী স্ত্রী, আমার এখন কাঁচা খুলে যাবার অবস্থা। ও ভাবী স্ত্রী,
2: তুই ক্রমশ একটা একটা গাউল হয়ে যাচ্ছিস।
3: দেখ, দুমকার বলা যায় যে আপনার ছোট মেয়ের জন্য মাস্টার ধরে এনেছি, তার জন্য একটা বেসিক গ্রাউন্ড তৈরি করতে।
1: ওরে ইডিয়েট, ঝুলনের কাছে পৌঁছবার আগে তোর এই গ্রাউন্ড যে আমার বেরিয়াল গ্রাউন্ড হয়ে যাবে রে।
2: ঠিক আছে, কটা দিন এটা সেটা করে চালিয়ে নে, অ্যান্ড ভেরি সুন আমি বিয়ে করে ফেলছি। তারপর তোর মাছ তুই যেমন খুশি ছিপে গেঁথে ডাঙায় তোল।
1: বলছিস
4: না যজুরপাল বাবু আছেন? না যজুরপাল বাবু
0: কে?
4: আগে আপনি কি নরদুর্বল বাবু?
1: এক বেবুনি হিপ্পাটে মাই।
0: ও আচ্ছা, আমার নাম নরদুর্লভ বাবু।
4: আচ্ছা,
0: কি জানে কেন?
4: আগে একটা চিঠি আছে।
0: চিঠি? একটু অপেক্ষা করুন, একটু অপেক্ষা করুন। এই আলু, আলু,
5: আগে
0: মাস্টারমশাইকে নিয়ে তোর বড় দিদিমণির কাছে চলে যা।
5: আসুন বাবু, আসুন,
1: চলো। দুর্গতি নাচিনি, রক্ষে কোজো মা, রক্ষে কোজো।
0: কই চিঠি দেখি? হ্যাঁ, কে লিখেছে? মিলন সেন? ও তাই বলু, আপনি আমার মেয়েকে গান শেখাতে চান?
4: আপনার জন্মমন্ত্রী হলেই।
0: এর আগে কোথাও গান টান শিখেছেন?
4: কি যে বলেন, গানের শিক্ষকতা করতে করতেই তো চুলগুলো সব পেকে গেল।
0: ও ঠিক আছে, ঠিক আছে, শেখাবেন। তবে মাসে ওই 100 টাকার বেশি আমি উঠতে পারবো না।
4: 100 দেবেন?
0: হ্যাঁ,
4: বেশ, তাই দেবেন।
0: হ্যাঁ,
4: তা কবে থেকে আসবো?
0: যেদিন থেকে খুশি। আজ আমার বড় আনন্দের দিন, না চাইতেই সব জুটে যাচ্ছে। আচ্ছা, এবার আপনি আসুন, এই ভদ্রলোকের সঙ্গে আমার কিছু কথা আছে। বলো বাবা, প্রলয় বলো, তোমার কি বলার আছে?
2: কথাটা ফ্র্যাঙ্কলি হয় ভালো। আপনি জানেন মিস্টার হালদার, আপনার বড় মেয়ের স্বভাবটা বড় উগ্র আর রকচটা, তাই তাকে কিছু ভদ্র আর মার্জিত করার দরকার।
0: সে তো খুব ভালো কথা বাবা।
2: তাই আমি ভাবছি বিয়ের পর আপনার মেয়েকে নিয়ে একটু স্টেটসে ঘুরে আসবো।
0: ও আরে বাবা, আজ আমার বড় আনন্দের দিন। শুটকি মাঠে চালানদার নরদুর্লভের মেয়ে কিনা সেটা বিলেত যাবে?
2: ইয়েস স্যার, বিলেত যাওয়া মানে কিছু খরচের ব্যাপার।
0: কি আনন্দ, কি আনন্দ! তুমি বরপণের কথা বলছো বাবা? তা কত দিলে চলবে?
2: কম করে 50,000 তো বটেই।
0: কি আনন্দ, কি আনন্দ! টাকা যেন হাওয়ায় উড়ছে রে।
2: টাকাটা খুব বেশি বলে মনে হচ্ছে নাকি মিস্টার হালদার?
0: পাগল, সামান্য কত টাকা খরচ না হলে আর মেয়ের বিয়ে দেওয়া কি একটা সাধারণ ব্যাপার? আর তার উপর তুমি আমার বন্ধুর ছেলে, তোমাকে দেওয়াও যা, বঙ্গোপসাগরে জলে ফেলে দাও। কি হলো রে? এই আলু, কোথায় যাচ্ছিস?
5: এমনি নাকি হাতের কাছে একটা হাতুড়ি পেয়ে ধিসুম ধিসুম
0: ধিসুম।
6: যা, সব শেষ, যাই তাহলে খাট আর ফুলমালার ব্যবস্থা করি।
1: খুনের দজ্জাল মেয়ের সঙ্গে আমাকে ভিড়িয়ে দিয়েছে। উনি বাবা রে, উনি বাবা বলে লেখাপড়া শেখাতে হবে।
2: স্যার কি হয়েছে তাই আগে বলুন।
7: শ্বশুর বাড়ি গিয়ে কেমন ব্যবহার করবো, জমের বাচ্চা কোথাকা? তুমি আমার কি বলবে?
0: দয়া করে এখন ভেতরে জামা।
7: ঠিক আছে যাচ্ছি, কিন্তু বন্ধরামে আমি একদম সহ্য করব না বলে দিয়ে গেলাম।
0: বাবা দেখুন, আমি আমি অত্যন্ত দুঃখিত ত্রিলোচন বাবু, আপনি আমার ক্ষমা করবেন।
1: ক্ষমা বলে সর্বাঙ্গ আমার এরই মধ্যে টাকিয়ে উঠেছে। না না, ও মেয়েকে আমি আর পড়াতে পারবো না।
0: তোরা কি আর আপনাকে পড়াতে হবে না মাস্টারমশাই, আপনি বরং কাল থেকে আমার ছোট মেয়েটাকে পড়াবেন।
1: চুলোটি কি? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমি আপনাকে ক্ষমা করে দিলাম।

0: 아다시 뚱보 모나시 프로나시 붐부 간육 아다시 눈부 구르금 우렁그 사주시꼰네 뚱보 바바줬네 কিছু বুঝলি?
1: আদাস তুম্ব মনাস প্রনাস ডুম্ব, বাবারে এরকম বিদঘুটে ভাষাতে এর আগে কখনো শুনিনি।
0: আচ্ছা আচ্ছা, মনের মধ্যে একটু ইয়ে ইয়ে ভাব আসছে না?
1: মানে
0: হচ্ছে প্রেম।
1: ছি মাস্টারমশাই, আপনি এসেছেন আমাকে লিটারেচার পড়াতে।
0: পৃথিবীর সমস্ত সাহিত্যের মুদ্রা ব্যাপারটা একটু প্রেম
1: হতে পারে, তাহলে বরং আপনি আমাকে অন্য কিছু পড়ান
0: না। আজ আমি এইটা পড়াবো বলেই তো এসেছি। বেবুন হিপ্পোটামাস আমাকে বলেছিল, যদি কোনোদিন কখনো কোনো মেয়ের প্রেমে পড়ো তাহলে এই ল্যাঙ্গুয়েজ দিয়ে পাঠ শুরু করো, মানেটা শুনবে ঝুলন।
1: আমার শুনে কি হবে? তাছাড়া আপনার তো আর প্রেম করার মতো বয়স নেই।
0: কে বললে নেই? কোন সাল মানে প্রেমের আর কি কোনো বয়স থাকে? তাহলে মানেটা শোনো, আদাস আদাস মানে আমি হেন দাস, তুম্ব মানে তোমাকে, মনাস প্রণাস মানে মনে প্রাণে, ভুম্বু মানে ভালোবাসি।
1: মাস্টারমশাই
0: লেগেছে, কনক আদাস নুম্বু মানে কনক আমার নাম। হ্যাঁ
1: ঠিক, কনক বাবু আপনাকে ভাবতাম আপনি খুব স্মার্ট ছেলে, শেষে কি না?
0: প্রেমে পড়লে সব ছেলেরাই ভেড়া হয়ে যায়। ঝুলন ঝুলন, আমি তোমাকে ভালোবাসি ঝুলন, কি করব বলে দাও।
1: আমি কি বলবো বলুন, বাবা এসব একদম পছন্দ করেন না।
2: ঝুলনার জন্য কি ঝুলন?
1: ইচ্ছা, গানের মাস্টারমশাই এসে গেছে। এক কাজ করুন, আপনি না ওই আলমারিটার পাশে গিয়ে
0: দাঁড়ান।
1: চান না তার?
2: এই যে ঝুলন,
1: আসুন আসুন মাস্টারমশাই।
2: পড়াশুনো হচ্ছিল বুঝি?
1: কিন্তু আপনার তো সন্ধ্যেবেলা আসার কথা।
2: এবার থেকে আমি দুবেলাই আসবো। গান মানে সাধনা, সাধনা তো সিদ্ধি।
1: কিন্তু আজ আমি গান গাইতে পারবো না, গলাটা খুব খারাপ।
2: বেশ বেশ, আর তাহলে আমি গাইবো, তুমি শুনবে।
1: কিন্তু হেরে গলা দিদি একদম পছন্দ করে না। আপনি গাইলেই না দিদির মাথায় রক্ত চড়ে যায়।
2: কিন্তু আমি যে গান শোনাবো।
1: তাহলে বরং উপরে চলুন।
2: কেন কেন, এই ঘরটাই তো বেশ ভালো, নিরিবিলি, তারপরে কেমন সুন্দর বসন্তের হাওয়া ফুর ফুর ফুর ফুর করে ঝুঁকছে।
1: মনের
2: বসন্ত শীত গ্রীষ্ম বর্ষা কিচ্ছু মানে না। এই স্বরলিপিটা আগে দেখো।
1: আমার কিরকম স্বরলিপি? সারে গাম রে গামাম গামামাম মামামাম পামাম ধামাম, বাবারি বাবারি, এ আবার এরকম তো কোনোদিন শুনিনি। এটা কোন রাগ?
2: অনুরাগ।
1: কেউ না, বেড়াল।
2: বেড়াল বেড়াল এখানে কেন? তাহলে রাগের মানে জাগে বোঝো। সারে গাম
3: বেচারা দীপককে কি তুমি চিনতে পারোনি?
1: তার মানে আপনি গানের মাস্টার নন?
4: একেবারেই নয়, একেবারেই নয়। সেই ফাংশনে ফাংশনে তোমার গান শুনে তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। ঝুলন ঝুলন, তুমি আমাকে বাঁচাও ঝুলন।
0: আকাশ তুম্ব মনাস প্রণাস ভুম,
2: তো বেড়ালের আওয়াজ নয়,
0: একদম নয়। কে তুমি?
2: সারেগাম।
4: আমার নাম দীপক, তুমি কে?
0: কানুক আদাস নুম্বু, কনক আমার নাম, তুমি এখানে কেন?
4: মামা মাম, ঝুলনকে আমি বিয়ে করতে চাই।
0: আমিও
4: না
0: না
4: না
0: না
4: না,
1: থামবেন
0: না
4: না।
1: তাহলে আপনারা চাচান, আমি যাই।
5: কি ব্যাপার, বৈঠকখানে চাচামেচি কেমন ছিল? কি আপনারা দুজন মাস্টারমশাই একসঙ্গে এখানে হাজির হয়েছেন?
1: বাপি বাপি আমায় বাঁচাও।
5: কেন, কি হয়েছে? কি
1: এরা এরা না কেউ

0: মাস্টার নয়, সেজে এসেছে। দুজনেই ফলস চুল পরে বুড়ো সেজেছে।
1: তাই তো, তার মানে ফ্রড কেস। কে তোমরা? আগে উইক খোলো। কনক ছোকরা, তুমি কে?
2: আগে আমি আমি দীপক লাহিড়ি।
1: সে দীপকই হ চিপকই হ, এখানে কেন?
2: আগে
1: ঠিক করে বলো, নইলে আলু। হ্যাঁ আলু,
2: শুনুন, আমি সব কথাই বলছি, সব কথাই বলছি।
1: বলো।
2: একটা গানের আসরে আপনার মেয়েকে দেখে আমার আমার খুব ভালো লেগেছে। আমি আমি ওকে ইয়ে মানে বিয়ে করতে চাই।
1: কি আনন্দ, কি আনন্দ! বাবার নাম কি?
2: বাবা
1: কোথায় থাকা হয়?
2: আমি আমি জামশেদপুরের বীরেন লাহিড়ির ছেলে।
1: ও, জামশেদপুরের বীরেন লাহিড়ি?
2: হ্যাঁ,
1: বীরেন লাহিড়ি বন্ধু হয়।
2: হ্যাঁ
1: ঠিক আছে, তুমি আমার মেয়েকে বিয়ে করতে চাও?
2: হ্যাঁ।
1: কনক, তুমিও তাই না?
3: আগে হ্যাঁ।
1: কি আনন্দ, কি আনন্দ! আমার ছোট মেয়েকে বিয়ে করার জন্য দুজন ক্যান্ডিডেট।
3: আরো একজন আছে মহাশয়।
1: কে? ও মিলন, তুমি আবার কেমন করিয়া উদিত হইলে?
3: সূর্য যেমন প্রতিদিন প্রভাতে পূব গগনে উদিত হয়।
1: ওয়া ওয়া ওয়া ওয়া, কি আনন্দ, কি আনন্দ! কিন্তু তিনজনের সঙ্গে তো আমার একটি মেয়ের বিয়ে দিতে পারি না।
3: বেশ তো, ঝুলন কি জিজ্ঞাসা করুন, সে যাকে চাইবে।
1: বিয়ের ব্যাপারে মেয়েদের কোনো মতামত আমি মূল্য দিই না।
3: তাহলে
1: আমি যাকে শ্রেষ্ঠ মনে করব তার সঙ্গেই দেবো। তোমরা বোধহয় প্রত্যেকে শুনেছো যে আমার বড় মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে।
3: সে তো আমি ঠিক করে দিয়েছি।
1: গোষ্ঠীর মাথা করেছো? সেই জামাইয়ের জন্য আমাকে নগদ 60,000 টাকা দিতে হচ্ছে।
3: বলেন কি?
1: সে যাই হোক, সুযোগ বুঝে সে যখন আমাকে কূপটা মারতে পেরেছে, তখন আমাকে তো সেই টাকাটা তুলতে হবে। শোনো, আমি যা ভেবেছি, তোমাদের মধ্যে যদি কেউ আমাকে সেই টাকাটা পূরণ করে দিতে পারো, তবেই তার সঙ্গে আমার ছোট মেয়ের বিয়ে দেবো। নইলে আউট, আউট, আউট, এভরিবডি আউট।
0: বাবু, বাবু,
1: কি হলোটা? কি
0: বর কি আসবে না?
1: কি আশ্চর্য, তুইও সেখানে আমিও সেখানে, আমি কি করে জানবো? আরে বর দিদিমণি কি করছে?
0: অনেকক্ষণ থেকে সেজে গুজে বসে আছেন, আর একটু দেরি হলেই মনে হয় খেপে যাবেন।
1: হ্যাঁ, আশ্চর্য ব্যাপার, প্রলয়কে আমি অত করে বলে দিলুম যে 6:30 লগ্ন, এখন যে কি করি।
3: ব্যস্ত হচ্ছেন কেন? অনেক দূর থেকে তো আসতে হচ্ছে।
1: আরে তোমার জন্যই তো এরকম হলো। বুড়ো মাস্টার সেজে কে তাকে এ বাড়িতে নিয়ে আসতে বলেছিল?
3: এক্ষেত্রে আমি একটি কথা বলিব।
1: দেখো মিলন, আমাকে রাগিও না, আজে বাজে কথা বললে আমি একেবারে ভীষণ কেঁপে যাবো, এক থাপ্পড় একেবারে।
3: না মানে বলিতেছিলাম কি যে প্রলয় বাবু আবেগবশত আপনাকে কথা দিয়েছিলেন, আমার মনে হয় কোনো সুস্থ মস্তিষ্কের সন্তান আপনার কন্যাকে বিবাহ করিবেন না।
1: তুমি কি ভেবেছ? হ্যাঁ, প্রলয় না এলে আমার মেয়ে বিয়ে হবে না।
3: কোন যুবকের এমন দুর্মতি হইবে তাহা আমার জানা নাই।
1: আমার জানা আছে। হ্যাঁ, তোমাদের দুই মূর্তিমান স্বামীকে আমি এমনি এমনি নিমন্ত্রণ করেছি, প্রলয় না এলে তোমাদের দুজনের মধ্যে একজনকে আমার বড় মেয়েকে বিয়ে করতেই হবে। কে রে, কি হয়েছে?
0: এসে গেছে,
1: এসে গেছে।
0: হ্যাঁ, বড় এসে গেছে।

0: আর পারি না, কোন জমের বাচ্চার মুখ দেখে যে বাড়ি থেকে বেরিয়েছিলাম, স্টেশন থেকে পাঁচটা ছ মাইল রাস্তা হেঁটে হেঁটে আসতে হলো। আর কি জঘন্য জায়গা, ধুলো মাটি কাদা নোংরা আর নোংরা।
1: একটু অপেক্ষা করে দলুন, সব কটা জমের বাচ্চার মাথা যদি না কাটি তো আমার নাম প্রলয় শঙ্কর নয়।
0: পা যেন একদম চিড়ে যাবার জোগাড় হয়েছে, এই চামড়া তুলে রোদে চিৎ করে রাখলে তবে রাগ যায়।
1: তুমি কি আমারও চামড়া তুলতে চাও নাকি?
0: পরে তুলবো, মানে এখন একটু বসি। কিন্তু বসবই বা কোথায়? ঘর তো একদম মরুভূমির মতো ফাঁকা। ঠিক আছে, এখন মাটিতেই বসি, পরে।
1: আরে এই দেখো, এই দেখো, করো কি? আরে আরে দুম করে মাটিতে বসতে নেই, আগে বরণ টরণ হো।
0: চুলোয় যাক তোমার বরণ, আগে আমি বসবো।
1: নো নো, আগে বরণ তারপর বসা। সনাতন, এ সনাতন!
0: সে আবার কে?
1: আমার খাস চাকর। কিন্তু বেটার ছেলে গেল কোথায়? এই যে, এই যে রাস্কেল, এই যে কোথায় ছিলি হতভাগা?
2: বাবু সব যোগাযোগ করতেছিলাম বাবু।
1: গোষ্ঠীর মাথা করছিলি? তোকে যে আমি বলেছিলাম স্টেশনে আমার ক্যাডিলাকটা পাঠাতে, পাঠাসনি কেন?
2: রিক্সা
1: শুনলে দোলন, হতভাগাটার কথা।

0: বলে কিনা স্যার, মণি শঙ্করের পুত্রবধু সাইকেল রিক্সা চেপে বিয়ের পর প্রথম শ্বশুর বাড়ি ঢুকবে। চাপকে তোমার পিঠে ছাল তুলে দেবো হত ছাড়া।
1: তোমার তখন থেকে কি আরম্ভ করলে বলো তো, আমি আর দাঁড়াতে পারছি না।
0: সনাতন, কথা কানে ঢুকছে? তোর বৌদিমণি আর দাঁড়াতে পাচ্ছেন না।
2: ওই মেজের উপর বসেন বৌদিদিমণি।
0: চুপ রাস্কেল, আমাদের বংশের নিয়ম জানো না? বিয়ে করে এসে নতুন বউকে দুম করে বসতে নেই।
2: সে অবশ্য একটা কথা, তাহলে কি করবো তাহলে?
1: এই এই শোনো, আমি এখন একটু বসবো, তারপর খাবো, তারপর ঘুমাবো।
0: হাঁ করে কথাগুলো গিলছিস? হ্যাঁ, শুনতে পাচ্ছিস না যে তোর বৌদিমণি কি কি করবে? তাহলে যা যা, আগে আগে একটা বসার চেয়ার নিয়ে।
2: কিন্তু বাবু বরণ,
0: আগে তোর বৌদিমণির চরণটা রেস্ট নেবে, তারপর বরণ হবে, যাও।
1: খালি কথা আর কথা, দেখো আমি আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকলে হার্ট ফেল করবো বলে দিচ্ছি।
0: একমাত্র ঘোড়া ছাড়া আর কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে হার্ট ফেল করেছে এমন শুনিনি।
1: কি বললে, কি বললে? আমি আমি ঘোড়া?
0: জেন্ডারে ভুল করো না।
1: কি বললে? চামড়া ছাড়িয়ে রোগে
2: বাবু
0: তোমার বৌদিমণি বসতে পারবে না।
1: পারবো, খুব পারবো।
0: না না, আমি বলছি তুমি পারবে না, কারণ এটা চেয়ারই নয়।
1: কেন চেয়ার নয়? কেমন সুন্দর নরম গদি, চারটে পায়ে রয়েছে, তবু বলবে চেয়ারই নয়?
0: চারটে পা তো গাদারও আছে, তাহলে যাও গাদার পিঠে বসো গিয়ে। অসম্ভব, প্রাণ থাকতে এই চেয়ারে তোমাকে আমি বসতে দিতে পারবো না।
2: বাবু এর থেকে ভালো চেয়ার তো নেই।
0: চাপ রাও রাজকেল, এর থেকে ভালো চেয়ার তো নেই। দেখো আমি নিয়ে আসছি, তারপর চাপকে তোমার পিঠের ছাল কিরকম তুলবো সেটা তোমার বৌদিমণি ভালো করে দেখতে পাবে।
2: বাবরি,
1: সনাতন, তোর বাবুর স্বভাবটা কি বরাবরই এমনি?
2: বরাবরই রাগলে বাবুর জ্ঞান থাকে না। একবার তো বাবু মেদোকে কি একটা কাজ করতে বলে সারান, জানেন তা মেদো করে বললো ঠিক উল্টো।
1: আমি কোথায় এলাম রে?
2: ভয় পাবার কিছু নেই বাবু, না রাগলি একবারে মাটি দিবন।
0: কিরে রাস্কেল, তুই বললি চেয়ার নেই, এটা কি?
1: হ্যাঁ রে, এটা চেয়ার। এই নরবরে টিনের চেয়ার থেকে তুমি চেয়ার বলছো? ওটাই বসলে তো কাপড় ছিঁড়ে যাবে।
0: রাজা, কাপড় ছিঁড়লে আবার কাপড় আসবে, কিন্তু না বসে তোমার ঠ্যাং ছিঁড়ে গেলে আর ঠ্যাং আসবে না। না না না, বসো
1: না, ওটা যে ভাঙা।
0: কোন বলা হয় ভাঙা? কিরে রাজকেল, সনাতন এতক্ষণ তুই তাই বোঝাচ্ছিলি?
2: না বাবু,
0: আমি কিচ্ছু বুঝি না। এখন থেকে আমার বউয়ের মন ছোট করে দেওয়া তোমার তোমার চাপ কে একেবারে।
1: আহা, ও কে বকছো কেন? ও তো আমার কিছু বলেনি।
0: মনে থাকে যেন কোনো মতে আমার বউয়ের হেনস্থা আমি সহ্য করবো না। কই কই দাঁড়িয়ে আছো কেন, বসো। হ্যাঁ হ্যাঁ, বেশ আরাম করে বসবে। বলে কিনা বরণ না হলে বউ বসবে না। ড্যামন ইওর বরণ, আজ থেকে ওসব নিয়ম এ বাড়িতে চলবে না। কি হলো এখন, দাঁড়িয়ে কেন? এই এক কথা বেশি বলতে আমার একেবারে ভালো লাগে না, রাগ হয়ে যায়। আর আর রেগে গেলে জানো তো, রেগে গেলে কি হয় সেটা ওই সনাতনকে জিজ্ঞাসা করে নিও।
1: ওরে বাবা, আমি শুনেছি, তাহলে বসি। শোনো, এই পড়ে গেলে ধরো।
0: আচ্ছা সনাতন, হা করে কি সার্কাস দেখছো?
2: কি করব
0: দোলন, তোমার কি খিদে পেয়েছে?
1: আজ দের দিন আমার কিছু খাওয়াইনি।
2: সে কি বাবু, মাকে আপনি উপসী করে রেখেছেন দের দিন ধরে?
0: না, দু বোতল হরলিক্স খাইয়েছি। ট্রেনের ওই অখাদ্য কুখাদ্য আমি একবার পছন্দ করি না, তা তো জানিস। ঠিক আছে ঠিক আছে, দুদিন না খেলে মানুষ তার মরে যায় না। এক কাজ কর, খাবার দাবার যা হয়েছে নিয়ে আয়, একদম দেরি করবি না।
2: আচ্ছা বাবু, ঠিক আছে।
0: চাকর বাকর গুলো যদি কোন রকম কাণ্ড জ্ঞান থাকে, বিয়ে করতে যাওয়ার আগে কত রকম রান্নার ব্যবস্থা করে গেছি, সেসব না এনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সার্কাস দেখছে। দোলন, তা কত কি রান্নার ব্যবস্থা করেছি শুনবে?
1: না।
0: আহা শোনোই না, আসলি পেশোয়ারি চালের চিকেন বিরিয়ানি, তার সঙ্গে দেড় হাত লম্বা স্পেশাল তোপসে ফ্রাই, ফ্রাই চিকেন এন্ড ফ্রাই ভেটকি উইথ স্পেশাল মাস্টার্ড।
1: ও কি দেবে এতে? ওরে বাবা রে,
0: আকার বাবাকে ডাকার দরকার নেই, এখন অনেক কিছু আছে। চিকেন তন্দুরি উইথ স্পেশাল মশলা, আসল মোগলাই প্রিপারেশন, বুঝতে পেরেছো? খেলে তুমি কোনোদিনই ভুলবে না, মনে হবে রোজ খাই রোজ খাই রোজ খাই।
1: তোমার এই বাজকাই চিৎকারের থামা আমার ভালো লাগছে না।
0: আহা, এরই মধ্যে না পারলে আর কি করে চলবে? এখনো তো কত কি বাকি, মুরগা মাসাল্লাম, দহি চিকেন, প্রাণ পকোড়া, ফিশ অমলেট, ফিশ ফ্রাই, ফিশ কাটলেট, ফিশ কালিয়া, ফিশ জোপিয়াজি, ফিশ ফিশ ফিশ ফিশ।
2: বাবু বাবু,
0: আহ বাবু খাবার সময়।

0: পালিয়েছে
1: তো, তুই কিছু ভাবিস না সনাতন, কাল সকালে সব ঠিক হয়ে যাবে।
2: আচ্ছা ঠিক আছে।
3: আজ আমার বড় আনন্দের দিন, ঝুলনের বিয়েটা মিটে গেল, বড় দুশ্চিন্তা ছিল কি হয় কি হয়।
4: অত উত্তেজিত হো না দুর্লভ, সারাদিন উপোস গেছে।
3: ভাগ্যের খেলা দেখছি বীরেন, ছেলে বন্ধু হলে বেয়াই।
4: আরে বসো বসো, তা তোমার বড় জামাইকে তো দেখছি না, তাকে খবর দিয়েছিলে?
3: কি যে বলো, আমি নিজের হাতে টেলিগ্রাম করে দিয়েছি বুঝলে বীরেন। মাঝে মাঝে আমার বড় জামাইয়ের জন্য বড় ক্লেশ হয়।
5: ক্লেশ তো হইবেই, আপনার জ্যেষ্ঠা কন্যার হস্তে উত্তম মধ্যম খাইয়া বেচারি পঙ্গু হইয়াছে তো।
3: তুমি থামবে মিলন, না তুমি আজ আমার নিমন্ত্রিত অতিথি নই, এক থপ্পড়ে একেবারে।
4: ছোকরাটি কে হে দুর্লভ, বড় বাচাল তো।
3: আমার মেয়ের বন্ধু।
4: হ্যাঁ, মেয়ের বন্ধু? কোন মেয়ে?
3: ওই যে এখন তোমার বৌমা হলো।
4: কি সর্বনাশ, এসব কথা তুমি আমায় আগে বলনি তো।
5: হ্যাঁ না না মহাশয়, তেমন কিছু নয়, এই একটু প্রেমালাপ।
4: কি বললে, তোমার সঙ্গে প্রেম?
5: না না মহাশয়, তেমন কিছু নয়, সামান্য একটু বিবাহের কথাবার্তা।
4: কি বললে, তোমার সঙ্গে বিয়ের কথাও হয়েছিল?
3: বীরেন তুমি বুঝতে পারছো না।
4: থাক থাক থাক দুর্লভ থাক, আমায় আর কিছু বোঝাতে এসো না। নেহাত ছেলেটা বেঁকে বসলো, মামরা ছেলে রাজি হয়ে গেলাম, নইলে 60,000 টাকা গচ্চা দিয়ে মেয়ে কিনতে হয় আমাকে।
5: আপনি কিন্তু ভুল করিতেছেন মহাশয়।
4: আর একটা কথা বলে ঠ্যাং ছেড়ে বড় রাস্তায় ঝুলিয়ে রাখবো। ছি ছি ছি, কি কেলেঙ্কারি!
6: বাবু বাবু,
3: কি রে
6: বাবু,
3: কি রে,
6: বড় জামাইবাবু এসে গেছেন। ওই যে ওই আসছেন।
3: এসো এসো এসো বাবা, এত দেরি করলে কেন বাবা?
1: আগে হ্যাঁ, ট্রেনটা লেট রান করলো, তবে বেটার লেট দেন নেবা।
3: বটেই তো বটেই তো। আয় মা আয়, দোলো না, ভালো আছিস তো?
7: হ্যাঁ, তুমি ভালো আছো?
3: হ্যাঁ হ্যাঁ ভালো আছি, ভালো আছি।
7: কিন্তু বাবা, টেলিগ্রামে তো লেখনি কার সঙ্গে বিয়ে হচ্ছে।
3: বিয়ে? ও হ্যাঁ, সেই যে দীপক, গানের মাস্টার, গানের মাস্টার, সে যে জুলুনকে গান শেখাতে এসেছিল।
7: মা তাই নাকি? ইস কি মজা! বাবা আমি ভেতরে যাই কেমন? তোমার সঙ্গে কিন্তু আমার অনেক কথা আছে।
3: হবে হবে, যা তুই ভেতরে যা, ভেতরে যা।
5: এ কি কনক, আমি ইহা কি দেখিতেছি? আমি কি বধির হইয়া যাইব?
8: চুপ কর।
5: আচ্ছা, আপনাদের দাম্পত্য জীবন কেমন চলিতেছে?
4: হোয়াট মিলন, ফের তুই বাজে কথা বলতে শুরু করেছিস।
3: আচ্ছা মিলন, তুমি কি সামান্য ভদ্রতার গুছাকনি?
5: না, পূর্বেই অনুমতি লইয়াছি তো।
1: আপনারা সবাই চুপ করুন, চুপ করুন। আপনার কি মনে হয় মিলন বাবু, হ্যাঁ, হোয়াট ইউ গেজ অ্যাবাউট আওয়ার কনজুগাল লাইফ?
5: না মানে, পৃথিবীর কোন পুরুষই তো অমন দজ্জাল মহিলার সহিত বসবাস করিতে পারে না।
1: কে বললো আমার স্ত্রী দজ্জাল?
5: জনপ্রবাদ।
1: কিন্তু আমি যদি প্রমাণ করে দিতে পারি যে আপনাদের প্রত্যেকের স্ত্রীর থেকে আমার স্ত্রী অনেক ভদ্র আর স্বামীর বাধ্য।
5: আমি বাজি ধরতে রাজি আছি প্রলয় বাবু, কেননা আপনার স্ত্রীর সহিত একদা আমার সম্যক পরিচয় হইয়াছিল।
1: বাজি ধরতে চান মিলন বাবু? হ্যাঁ, কত টাকা আছে আপনার?
5: বেশি নাই, আমি তো আমার বিবাহের সময় কন্যাপক্ষের কাছ হইতে নগদ অর্থ লই নাই।
1: ইউ স্কাউন্ডেল, কি বললেন আপনি?
4: প্লিজ প্রলয় চুপ কর।
1: কোন কথা বলিস না, লোকটা আমাকে টাকার খোঁচা দিয়েছে, টাকা ছাড়া আর কি বাজি আপনি ধরতে চান বলুন?
5: যাহা বলিবেন।
1: মাথার অর্ধেক কামিয়ে এ বাড়ি থেকে আপনার স্ত্রীর হাত ধরে মুখ নিচু করে বেরিয়ে যেতে হবে।
5: বেশ রাজি।
1: সনাতন
2: বাবু ডাকছেন, বাবু
1: এখানে দাঁড়া, যা বলবো তাই করবি। শুনুন, এখানে আমরা মোট 4 জন বিবাহিত যুবক আছি, আমি, কনক, মিলনবাবু আর দীপক। আমরা প্রত্যেকেই কোনো বিশেষ ছুতোয় আমাদের স্ত্রীদের ডেকে পাঠাবো, যার স্ত্রী এসে হাজির হবেন বাজি সেই জিতবে।
5: কিন্তু প্রত্যেকে স্ত্রী আসলে?
1: তাহলেও বাজি আমি হারবো? সনাতন তো নতুন বৌদিমণিকে গিয়ে বল আপনার স্বামী আপনাকে ডাকছেন, কি একটা বিশেষ কথা আছে।
2: ঠিক আছে,
5: তাহা হইলেও তো আসিবেই না, নব্য বিবাহিতা পত্নী কখনোই সর্বসম্মুখে কি করিয়া পতির সহিত সাক্ষাৎ করিতে পারেন। বরং সনাতন বাবু, তুমি যাইয়া বলো আপনার স্বামী হঠাৎ হোঁচট খাইয়া পড়িয়া গেছেন, আপনার এখনই সেখানে যাওয়া দরকার।
1: বেশ তাই বলো।
2: বাবু উনি এলেন না বাবু।
1: কি বললেন?
0: কিছুই বললেন না, মাথায় নি

0: হাসতে লাগলেন। হাসতে থেকে অন্য একজনকে বললেন, এই তো সবে পড়া শুরু, এরপর আরো কত হাসার খেতে হবে।
1: তাহলে এবার কনকের বউকে গিয়ে বলো,
2: তোলয় আমাকে কিন্তু এর মধ্যে জড়াস না।
1: নাচতে নেমে ঘোমটা টান আমি পছন্দ করি না কনক। গিয়ে বলো কনকবাবুর বড় পেট কামড়াচ্ছে, এক্ষুনি বাড়ি যাওয়া দরকার।
0: কিন্তু আমি তো তাকে চিনি না বাবু।
3: আমি চিনি বাবু, যাবো। তিনি এলেন না।
1: কি বললেন?
3: তিনি এখন সিনেমার গল্প করছেন, আসতে পারবেন না। আর তার পেট যদি একান্তই কামড়ায়, এই ওষুধটা খেতে বললেন।
1: তাহলে মিলন বাবু, এবার আপনার স্ত্রীকে ডাকা যাক। আলু, ওর স্ত্রীকে গিয়ে বলো,
4: আমি বলিতেছি ভাই পটল, ও না ভাই আলু, তুমি যাইয়া বলো আপনার পতি দেবতা এক উদ্ভিন্ন যৌবনার সহিত নিভৃতে আলোচনায় মগ্ন হইয়াছেন, তুমি তাহা সচক্ষে দেখি আসিয়াছ।
3: জাপানি কথা আমি বলতে পারবো না।
4: না, ইহা বিশুদ্ধ বাংলা।
3: বাপের জন্মে আমি এরকম বাংলা শুনিনি।
2: আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি বুঝিয়ে দিচ্ছি। শোনো আলু, গিয়ে বলো মিলন দাদাবাবু একজন সুন্দরী মেয়ের সঙ্গে একা একা অনেকক্ষণ থেকে গল্প করছে, কি বলতে পারবে? তো
3: হ্যাঁ বলতে পারবো না, এক্ষুনি যাচ্ছি।
4: কি হইল, হাসিতেছো কেন ভাই?
2: কি হলো, কি পাগলের মতো হাসছিস কেন?
3: মিলন দাদাবাবুর বউ না?
2: কি হলো, হেসে মরছিস কেন?
3: মিলন দাদাবাবুর বউ বললেন,
1: সনাতন আমার চাবুকটা দে তো।
3: মিলন দাদাবাবুর বউ বললেন, হতচ্ছাড়াকে আজ সারা রাত কান ধরে এক পায়ে বারান্দায় দাঁড় করিয়ে রাখবে।
1: স্টপ স্টপ লাফিং। এবার আমার বউকে গিয়ে বলো যে আমি একটু ডাকছি।
5: আরে আমার বুঝি স্ট্রোক হয়ে যাবে। মা গো মা, আজ আমার বড় আনন্দের দিন, জীবনে তোমার কাছে কোনোদিন কিছু চাই না, শুধু আমার বড় মেয়েকে এই মুহূর্তে একটু সুমতি দাও মা। ওমা মা গো।
6: হ্যাঁ গো, আমায় ডাকছো?
5: মা গো মা, কালকে জোড়া পাঁটা দেবো মা, না তিনটে তিনটে দেবো, তিনটে।
1: এরা প্রত্যেকেই তাদের স্ত্রীদের ডেকেছিলেন,
6: জানতো।
1: স্বামীরা ডাকলে যে সঙ্গে সঙ্গে আসতে হয় সেটা এদের একটু বুঝিয়ে দাও।
6: যা, তুমি ভারী অসুখ।
1: ঠিক বলেছো। তাহলে মিলন বাবু,
4: নাহি চাহি কারো করুণা, আমি পরাজিত, আমি মাথা কামাইব
1: না। মিলন বাবু, বাজি আমি ফিরিয়ে নিচ্ছি, শুধু আপনাকে শিক্ষা দেবার জন্যই।
4: আমি আমি অনুতপ্ত প্রলয় বাবু, এবং আশ্চর্য, ইয়া কেমন করিয়া সম্ভব হইল?
1: নিজের স্ত্রীকে একটু ভালোবাসুন, একটু বুঝতে চেষ্টা করুন, দেখবেন সবই সম্ভব।
7: মনের মতো জামাই পেয়েছে দুর্লভ, তোমার উপর আমার হিংসে হচ্ছে।
5: সবাই সবই মায়ের ইচ্ছে।
7: ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে আসল জিনিসটাই তো দিতে ভুলে গেছি, এই নাও তোমার দাবির টাকা 60,000।
5: খেপেছো বীরেন? ছেলেগুলোকে একটু পরীক্ষা করছিলাম, কারণ তিনজনে এসেই বললে যে আমার মেয়েকে ভালোবাসে, ভালোবাসার দৌড়টা দেখছিলাম। না না না না না না, ওটাকে আমি নিতে পারবো।
7: আরে না না না না।
1: বাবা
5: বলো, বাবা
1: এটা ফেরত নিয়ে আমাকে দায়মুক্ত করুন, আপনার গচ্ছিত টাকা সুদ সমেত।
5: মানে
1: আপনার দেওয়া 60,000 টাকা?
5: তুমি তো চেয়েছিলে, সেটা তোমার যৌতুক দিয়েছিলাম।
1: কিন্তু মণিশঙ্কর চ্যাটার্জির ছেলে প্রলয় শঙ্কর কখনো যৌতুক নিয়ে বিয়ে করে না।
5: কিন্তু টাকাটা তো তুমি দাবি করেছিলে।
1: করেছিলাম, কারণ আমি বোঝাতে চেয়েছিলাম কেবল টাকা রোজগার করলেই বাপের কর্তব্য শেষ হয় না, ছেলে মেয়েকে মানুষ করাও বাপ মায়েরই দায়িত্ব, নইলে দোলনের মতো মেয়েদের বিয়ে দিতে গিয়ে তাদের দেউলে হয়ে যেতে হয়। আমাকে ক্ষমা করুন বাবা, আর আশীর্বাদ করুন আমরা যেন সুখী হই।
5: তুমি আমার আশীর্বাদের অনেক ওপরে বাবা। ওরে ওরে, আজ আমার বড় আনন্দের দিন। ওমা দোলন দোলন, শাঁখটা একবার বাজা তো, বেশ জোরে জোরে বাজা। ওরে দোলন, জোরে জোরে বাজা, জোরে বাজা।

গৌতম রায় রচিত মধুরে ন নাটকটির অভিনয় এখানেই শেষ হল। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ঘটক হরিধন মুখোপাধ্যায়, আলু সমর কুমার, দীপক মৃণাল মুখোপাধ্যায়।

কনক, সুনীল চট্টোপাধ্যায়, বীরেনবাবু সর্বাণীচরণ চট্টোপাধ্যায়, সনাতন অজিত চট্টোপাধ্যায়, ঝুলন নন্দিনী মালিয়া, মিলন চিন্ময় রায়, দোলন শুক্লা বন্দ্যোপাধ্যায়, প্রলয়শঙ্কর সন্তু মুখোপাধ্যায় এবং নরদুর্লভের ভূমিকায় তরুণ কুমার। সম্পাদনা শুভ্র প্রকাশ।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। সংসদের বদল অধিবেশনের শেষ দিনে আজ রাজ্যসভায় পাশ হয়েছে খনি ও খনিজ উন্নয়ন নিয়ন্ত্রণ সংশোধনী বিল। পরে উভয় কক্ষই আজ অনির্দিষ্টকালের জন্য মুলতবি করা হয়েছে। গত মাসের 20 তারিখ শুরু হওয়া এই বদল অধিবেশন 19টি বৈঠকের পর আজ শেষ হল। অধিবেশনে বিভিন্ন আইন ও জাতীয় বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সংসদের উভয় কক্ষই বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিলকে আরও বিশদে পর্যালোচনার জন্য যৌথ সংসদীয় কমিটি JPC-র কাছে পাঠানোর অনুমোদন দিয়েছে। এই বিলের উদ্দেশ্য হল বিদেশি অনুদানের ব্যবহারকে আরও স্বচ্ছ ও দায়বদ্ধ করে তোলা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে 100-এর বেশি শিল্পীকে 2024-25 সালের সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ ও পুরস্কার প্রদান করেছেন। সঙ্গীত, নৃত্য, নাটক, লোক ও আদিবাসী শিল্পসহ অন্যান্য সম্পর্কিত শিল্প মাধ্যমের মাধ্যমে ভারতের পরিবেশন শিল্পে অসামান্য ও ধারাবাহিক অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী JP Nadda এবং বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী আজ জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে হর ঘর তিরঙ্গা অভিযানে যোগ দিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, এই অভিযান প্রতিটি ভারতীয়ের হৃদয়ে দেশপ্রেমের অনুভূতিকে আরও শক্তিশালী করেছে। জাতীয় উপভোক্তা অভিযোগ নিষ্পত্তি কমিশন NCDRC-তে মামলার ক্রমবর্ধমান দীর্ঘসূত্রতার বিষয়টি সুপ্রিম কোর্ট আজ গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে। দ্রুত মামলা নিষ্পত্তির লক্ষ্যে আঞ্চলিক ও সার্কিট বেঞ্চ গঠনের বিষয়টি বিবেচনা করার জন্য কেন্দ্রকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শ্রীলঙ্কার নৌবাহিনী আজ 9 মৎস্যজীবীকে গ্রেপ্তার করেছে। তাদের নৌকাটিও আটক করা হয়। ধৃতদের মান্নার আদালতে হাজির করা হয়। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ ছত্তিশগড়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশায় ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ওড়িশায় ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপর পশ্চিমবঙ্গ উপকূলের উপর তৈরি হওয়া সুস্পষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে আজ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই মুহূর্তের খবর শেষ হলো।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নমামি বসু রুদ্র। সরকার প্রস্তুত থাকলেও বিরোধীরা আলোচনা এড়িয়ে যাচ্ছেন বলে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু অভিযোগ করেছেন। তিনি বলেন, বিরোধী সাংসদদের আচরণ সংসদীয় গণতন্ত্রের পক্ষে ইতিবাচক নয়। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক বৈঠকে শ্রী রিজিজু বলেন, সংসদ বিতর্ক, আলোচনা এবং আইনি কাজকর্মের জায়গা, কিন্তু বাদল অধিবেশনে লাগাতার বিরোধীদের বাধাদান এবং হৈহট্টগোলে সভার কাজ বিঘ্নিত হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে 100 জনের বেশি শিল্পীকে 2024-25 সালের সঙ্গীত নাটক অকাদেমি ফেলোশিপ ও পুরস্কার প্রদান করেছেন। সঙ্গীত, নৃত্য, নাটক, লোক ও আদিবাসী শিল্পসহ অন্যান্য সম্পর্কিত শিল্প মাধ্যমে ভারতের পরিবেশন শিল্পে অসামান্য ধারাবাহিক অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয়। রাজ্য সরকার ড শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী উপলক্ষে বছরভর একাধিক কর্মসূচি গ্রহণ করেছে। সচিবালয়ে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে গঠিত উচ্চ পর্যায় কমিটির প্রথম বৈঠকে ইকো পার্কে 125 ফুট উচ্চতার শ্যামাপ্রসাদের মূর্তি নির্মাণ, হুগলির জিরাটে তাঁর পৈতৃক ভিটেতে গ্রন্থাগার ও সংগ্রহশালা তৈরি এবং স্কুল থেকে বিশ্ববিদ্যালয় স্তরের পাঠ্যক্রমে তাঁর অবদান অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কলকাতার নীলরতন মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত এক নার্সের অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। গত রাতে স্ত্রীরোগ বিভাগের এইচডিউতে 30 বছর বয়সী ওই নার্স দায়িত্বে ছিলেন। রাত 10:30 নাগাদ শৌচালয়ের দরজা ভেঙে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় তাকে। পরে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে ডাক্তাররা মৃত ঘোষণা করেন। উত্তর চব্বিশ পরগনার পানিহাটি তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে পুলিশ গ্রেপ্তার করেছে। অভয়ার দেহ পরিবারের সদস্যদের না জানিয়ে তড়িঘড়ি সৎকারের অভিযোগে ঘটনার 2 বছর পর খর্দা থানার পুলিশ নির্মল ঘোষের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিতা মামলা দায়ের করে। অভিযোগ দায়ের করেন অভয়ার বাবাও। এরপরই আজ ওড়িশা সম্বলপুর থেকে গ্রেপ্তার করা হয় তাকে। এই মুহূর্তে হেডলাইনস আপাতত এটুকুই।
1: आइए सुनते हैं फ्लैग फाउंडेशन ऑफ इंडिया के प्रेसिडेंट श्री नवीन जिंदल का विशेष संदेश।
2: वंदे मातरम। प्यारे देशवासियों, आप सभी को स्वतंत्रता दिवस की हार्दिक शुभकामनाएं। आज हम अमर शहीदों को नमन करते हैं और राष्ट्र निर्माण में जुटे हर भारतीय का अभिनंदन करते हैं। विक्रम 1 की लॉन्चिंग, $5 ट्रिलियन की अर्थव्यवस्था का लक्ष्य, राष्ट्रमंडल खेलों में 39 पदक और डिजिटल क्रांति, यही है नए भारत की पहचान। फ्लैग फाउंडेशन ऑफ इंडिया के हर घर तिरंगा, हर दिन तिरंगा अभियान से जुड़े। जय हिंद, जय भारत, वंदे मातरम।
1: आइए सुनते हैं फ्लैग फाउंडेशन ऑफ इंडिया के प्रेसिडेंट श्री नवीन जिंदल का विशेष संदेश।
2: वंदे मातरम। प्यारे देशवासियों, आप सभी को स्वतंत्रता दिवस की हार्दिक शुभकामनाएं। आज हम अमर शहीदों को नमन करते हैं और राष्ट्र निर्माण में जुटे हर भारतीय का अभिनंदन करते हैं। विक्रम 1 की लॉन्चिंग, $5 ट्रिलियन की अर्थव्यवस्था का लक्ष्य, राष्ट्रमंडल खेलों में 39 पदक और डिजिटल क्रांति, यही है नए भारत की पहचान। फ्लैग फाउंडेशन ऑफ इंडिया के हर घर तिरंगा, हर दिन तिरंगा अभियान से जुड़े। जय हिंद, जय भारत, वंदे मातरम।
3: শুনুন, আপনি কি পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা সম্পর্কে শুনেছেন?
4: ভারত সরকার কা লক্ষ্য সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
3: এতে আপনার বাড়ি সূর্য বাড়ি হয়ে যাবে, মানে বিদ্যুতের বিল আসবে জিরো, আর উৎপাদিত বিদ্যুৎ অতিরিক্ত হলে বিদ্যুৎ গ্রিড বিক্রি করে অর্থ উপার্জন সম্ভব। তাহলে অপেক্ষা কিসের? এখনই রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
1: आइए सुनते हैं फ्लैग फाउंडेशन ऑफ इंडिया के प्रेसिडेंट श्री नवीन जिंदल का विशेष संदेश।
2: वंदे मातरम। प्यारे देशवासियों, आप सभी को स्वतंत्रता दिवस की हार्दिक शुभकामनाएं। आज हम अमर शहीदों को नमन करते हैं और राष्ट्र निर्माण में जुटे हर भारतीय का अभिनंदन करते हैं। विक्रम 1 की लॉन्चिंग, $5 ट्रिलियन की अर्थव्यवस्था का लक्ष्य, राष्ट्रमंडल खेलों में 39 पदक और डिजिटल क्रांति, यही

0: Em bol de. এই মুহূর্তে কিন্তু ঘড়ি বলছে 4:09 হয়ে 20 সেকেন্ড কিন্তু অলরেডি হয়ে গেছে। ইয়েস, অমরজিৎ এবং অশ্বশী কিন্তু তোমার সঙ্গে রয়েছে এবং যেটা দেখতে পাচ্ছি এই জার্নিটা কিন্তু 6:30 পর্যন্ত, বিশ্বাস করো একদম 6:30 পর্যন্ত কিন্তু তোমাকে সহ্য করতেই হবে।
1: ইয়েস, 107 FM রেইনবোতে অশ্বশী আর অমরজিৎ যখন রয়েছে 6:30 পর্যন্ত তাহলে একদম ফুল টু মজা হবে বস। আর যেহেতু জাস্ট আমরা অনেকদিন আগেই স্বাধীন, কিন্তু আজকে এবং কালকের রাতটা পেরোলেই আমাদের একদম মানে 15 আগস্ট, সেহেতু আজকে আমরা আর একটু মানে ওই ডাবল ডোজ স্বাধীনতা পালন করব।
0: ইয়েস, একদমই তাই, সেটা তো অবশ্যই, এবং সেটা কিন্তু সব সময় আমাদের চিন্তায়, আমাদের মননে, আমাদের ভালোবাসায়, আমাদের দেশপ্রেমের সব সময় কিন্তু সেটা রয়েছে। এবং স্পেশালি যখন আমি আমার ওই পিঠ ব্যাগটা নিয়ে এসেছিলাম, সেখানে একটা সুন্দর করে ব্যাচ লাগানো রয়েছে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগের। অশ্বশী বললো, হ্যাঁ কি আজকের জন্য? আমি বললাম, না আগে না, এটা সারা বছরই লাগানো থাকে আর কি। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হচ্ছে,
1: হ্যাঁ বোঝা যায় মানুষ দেশপ্রেম ব্যাচ লাগিয়ে প্রমাণ।
0: একদমই তাই।
1: শোনো, আমার মতন যার বোধে মননে অলওয়েজ দেশপ্রেম, না আমাদের ব্যাচ ফ্যাচ লাগে না।
0: ও তাই নাকি?
1: হ্যাঁ গো।
0: আচ্ছা আচ্ছা, মানে ব্যাপারটা হচ্ছে কি,
1: মানে আমাদের যুদ্ধ অলরেডি শুরু হয়ে গেছে এটা বোঝাই যাচ্ছে।
0: ইয়েস, একদমই তাই। ব্লান্ডার এবং সারেন্ডারের মধ্যে পার্থক্যটা তো বুঝতে হবে, তাই না? আসলে ব্যাপারটা হচ্ছে কি, অমরজিত মুখোশী যখন হট সিটে থাকবে তখন সেই ব্যাপারটা নিয়ে 6:30 পর্যন্ত আলোচনা হবে, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। আপাতত আমরা যেটা বলতে পারি, 4:10 হয়ে 50 সেকেন্ড কিন্তু হয়ে গেছে এই মুহূর্তে। না ওই সেই ব্রিজটার তলায় মনে আছে, যেখান দিয়ে একটা খরস্রোতা নদী এরকম ভাবে বয়ে যাচ্ছে, এরকম একটা বর্ষার ওয়েদার
1: এসে গেছিলে?
0: কে বলেছে? না না না, এই
1: যে ওই পাড়ে দাঁড়িয়ে কাকে যেন কি একটা বলতে গিয়ে তারপরে সে তোমায় ধাক্কা মেরে ফেলে দিল।
0: অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমাদের সোহমদাকে দেখে, মানে সোহমদাকে দেখে ওই রকম একটা নদীর মধ্যে আমার নাচতে ইচ্ছে করছিল।
1: নদীর মধ্যে নাচতে, বাহ খুব ভালো, নদীটা বেঁচে থাকলে হয়।
0: ওই রকম ভাবে স্টেপটা মেলানোর চেষ্টা করছিলাম, কিন্তু ফাইনালি যেটা হয়েছিল, নদী এত বেশি খরস্রোতা হয়ে গেছিল, আমাকে বলছিল যা বাপি বাড়ি যা।
1: হ্যাঁ, কিন্তু আমরা খরস্রোতা হব না, আমরা স্রোত মিলিয়ে থাকছি 6:30 পর্যন্ত।

0: শাড়ি কুঠি, সর্বভারতীয় শাড়ি ও টাঙ্গাইল শাড়ির প্রস্তুতকারক ও বিক্রেতা শাড়ি কুঠি, প্রোপ্রাইটার ননী গোপাল দাস।
1: অবিশ্বাস্য কম দামে অনবদ্য টাঙ্গাইল শাড়ির সেরা সম্ভার শাড়ি কুঠি।
2: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
3: নমস্কার, লালবাজার ট্রাফিক কন্ট্রোল থেকে জানাচ্ছি এই মুহূর্তে সর্ব কলকাতায় যান চলাচল সর্বত্র স্বাভাবিক আছে। এসএন ব্যানার্জির উপরে ছোট প্রস্থান রয়েছে তিরঙ্গা যাত্রা, আর ওভারঅল একটু বৃষ্টি শুরু হয়েছে, সেক্ষেত্রে একটু স্লো হচ্ছে ট্রাফিকে, কিন্তু এখানে বড় সড়ো কোনো টেরাপ কোথাও কিছু নেই, ফ্লাইওভার গুলো ঠিক আছে, আশা করছি স্বাভাবিকই থাকবে। স্বাগত, নমস্কার।
2: Jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump,

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: এই যে কথাটা, মানে কোট আনকোট যদি বলি লেডি কিলার, এই লেডি কিলার কথাটা বললেই আমার এখন এই মুহূর্তে বর্ষার সঙ্গে ব্যাপারটা কম্প্যারিজনে যেতে ইচ্ছে করছে। আসলে ব্যাপারটা হচ্ছে কি, তোমরা এই যে প্রচন্ড মেকআপ টেকআপ করে রাস্তায় বেরো এবং তারপরে ফাইনালি বর্ষা এসে তোমাদের মেকআপ ধুইয়ে দেওয়ার পর যে অরিজিনাল মুখশ্রী এবং তার সঙ্গে বাদবাকিটা আর কি, মানে মেকআপ ধুয়ে যাওয়ার পর
3: আমার একটা বক্তব্য আছে।
2: আচ্ছা,
3: আমরা মেকআপ করি না, মেকআপ করে তোমাদের মেকআপ করলে ওই
2: আমরা মেকআপ করি না,
3: ওই তো তার আবার বিজ্ঞাপন। হ্যাঁ, যাকগে বলছি যে আমরা যে মেকআপ করে বেরোই বর্ষা এসে আমাদের ধুয়ে দেওয়ার আগে আমাদের মেকআপ যে তোমাদেরকে ধুয়ে দেয়, কই সেই ব্যাপারে কিছু বললে?
2: তোমাদের মেকআপ আমাদের ধুয়ে দেয়?
3: হ্যাঁ, দেয় না।
2: মানে মেকআপের আরেকটা কথা হচ্ছে কম্পেনসেশন, সেইটার কথা বললে আমি এক বাক্যে হ্যাঁ বলতে পারি। শুনো,
3: কম্পেনসেশন তো দূর কি বাদ, তোমাদের মেকআপ করেও তোমাদের মেয়ে কি করা যাবে না? তোমরা হচ্ছে মানে কি বলবো, মানে ওই ভগবান এক হাতে খুব সুন্দর ভাবে আমাদেরকে গড়েছেন উপরওয়ালা, আর তোমাদেরকে ওই মানে এটা যে যা
2: আমার মনের মধ্যে যে ময়ূরটা রয়েছে,
3: মানব সন্তান পুরুষদেরকে এতটাই অযত্নে ভগবান সৃষ্টি করে ফেলেছেন না, তাই জন্য ওই দু একটা একটু একটু মেল ভার্সনে দিতে হয়েছে।
2: একটু আগে বলেছিল
3: সিংহ প্রচন্ড কেশর ফেশর নিয়ে বসে আছে,
2: একদম
3: তার পুচকে পুচকে মানে ছানা সিংহকে এটু বোধ হয় বকাঝকা দিয়েছে।
2: ও মানে সিংহ আমাদের মতো, মানে ছানাকে একদম পুচকে বলে ডাকে।
3: হ্যাঁ, মানে পুচকে একটু বকাঝকা দিয়েছে, পেছনে সিংহী এলো, মোটামুটি ডোজ দিয়ে দিল, ও এবং ওর কেশর ওই জন্যে পড়লো আর উঠলো না।
2: মানে এটা মানে এটা এটিকেট, এটা কার্সি বলে কোনো কিছু নেই।
3: কার্সির জন্যই তো আমাদের শাসন করতে হয়, কারণ তোমাদের না তো কার্সিটা কে শেখাবে?
2: একদমই তাই। আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমরা একটা বিষয়ে একদম বিশ্বাস করো, মানে কোনো এটিকেট কোনো কার্সির একদম ধারে কাজ দিয়েও যেতে পারছি না, সেটা হচ্ছে বর্ষা। এত বেশি আনপ্রেডিক্টেবল হয়ে গেছে, সেই কবে একবার জুন ব্যানার্জি বলেছিলেন ঝিরি ঝিরি স্বপ্ন ঝরে, ঝিরি ঝিরি যখন দেখছি আর কি, হ্যাঁ মানে ঝিরি ঝিরি যখন মোটামুটি বাড়ির ব্যালকনি বা কোনো একটা জায়গা থেকে দেখছি, যত ভালো লাগছে, যেই মুহূর্তে মানে আমি বেরোতে যাব, ধরো আমার ক্যাব বা বাইক চলে এসেছে, সেই মুহূর্তে কেন বাবা কেন আমার প্রতি তোমার এত দয়া হয় বুঝতে পারি না। আসলে ব্যাপারটা হচ্ছে কি, গানটা মনে হয় আমাদের ওই ব্যালকনিতে দাঁড়িয়ে শুনলেই ভালো লাগে, পরে যখন রাস্তায় আমরা বেরোই তখন যেটা হয় ওই মেকআপ ধুয়ে যাওয়ার গল্প।
3: তবে নেক্সট টাইম ভেজা অমরজিতের একটা ছবি তোমায় পাঠিয়ে দেবো।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছো ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা
1: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা
3: FM রেইনবোতে, রেইনবো নিউ টিউন,
4: রেইনবো নিউ টিউন।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা। Yes, yes, yes, ক্যাফে কলকাতায় এই মুহূর্তে কিন্তু যেটা দেখতে পাচ্ছি, ঘড়ি কিন্তু বলছে 4:33 হয়ে 38 সেকেন্ড হয়ে গেছে, আর 9903653992 অ্যাজ ইউজুয়াল কিন্তু ব্লিঙ্ক করা শুরু করে দিয়েছে। সুতরাং আমরাও কিন্তু আর নিজেদেরকে রেস্ট্রিক্ট করে রাখতে পারবো না, কারণ এই সময়টা কিন্তু সময় হয়ে গেছে তোমাদের সঙ্গেও, ঠিক তোমার সঙ্গেও কিছু একটা বিষয় নিয়ে কথা বলার, এবং তার জন্য না আমরা একদম মানে পুরো রেডি হয়ে বসে রয়েছি কিন্তু একেবারে।
1: হ্যাঁ, মানে এই যে একটু আগে তুমি আর আমি ঝগড়া করছিলাম, এইটা কিছুটা লোক দেখানো, কিছুটা ঠিকঠাক যাকে সেই তর্কে না হয়,
0: মানে কিছুটা স্ক্রিপ্টেড। তুমি এরকম বলতে চাও?
1: স্ক্রিপ্টেড তোমার ব্রেনে।

0: পারে আমার নয়, কিছু মানুষ থাকে আমাদের জীবনে যাদেরকে দেখলেই না ভেতর থেকে ঝগড়া চলে আসে, কিন্তু আমাদের আমার আছে, মানে যেমন তুমি,
1: মানে তোমার নিজেকে দেখলে নিজে ঝগড়া চলে আসে
0: না, তোমাকে দেখলে,
1: ও আচ্ছা আচ্ছা,
0: তাই নাকি? এতটাও ট্রান্সপারেন্ট আমি নই অমরজিৎ যে তুমি আমার কে দেখতে গিয়েও নিজেকে দেখবে, হোয়াট এভার ইট ইজ। কিন্তু যেটা বলতে চাইছি যে আমাদের জীবনে এরকম কিছু মানুষ আছে, মানে একদম লিটারেলি আছে, যাদেরকে দেখলে আমাদের মনে হয় কেন ইয়ে কিউ পেদা হুয়া হ্যায়। না মানে আমি অমরজিতের সম্বন্ধে বলছি না,
1: মানে
0: বলছি না, বলছি না, তাও ভালো, বলছি না,
1: মানে হঠাৎ করে যেন মুখটা কিরকম যেন আমশির মতো হয়ে যাচ্ছিল আর কি আমার ভেবে।
0: আরে 6:30 পর্যন্ত অ্যাট লিস্ট পাশে বসিয়ে রাখতে হবে না এইসব সত্যি কথা বললে?
1: না মানে আমি বলি, দেখো দেখো দেখো, পয়েন্ট টু বি নোটেড, পয়েন্ট টু বি নোটেড, মানে 6:30 পর তোমাকে অ্যাচি নি না ব্যাপারটা এরকম আর কি।
0: কাজের কথাটা বলতে দেবে
1: ওমা তাই, আমি তো কাজের মধ্যেই আছি। হ্যাঁ
0: ঠিক আছে, যেটা বলতে চাইছিলাম যে আমাদের জীবনে এরকম বহু মানুষ আছে যাদেরকে দেখলে মনে হয় মানে এর কি গ্রে ম্যাটার, কোনো রঙের কোনো ম্যাটার এর মধ্যে নেই, মানে কোথায় কি বলছে, কেন বলছে। দুম করে ধরো তুমি ঘরের মধ্যে বসে কোনো কাজ করছো, দুম করে ঢুকে বললো, দুম করে একটা কারুর সামনে তোমার একটা ভয়ানক গোপন হাড়ি ফাটিয়ে ফেললো, মানে সে যেখানেই যাবে তোমার জীবনে একটা ভয়ানক বিভীষিকা এনে উপস্থিত করবে।
1: ইয়েস একদমই তাই,
0: এরকম বহু মানুষ আমাদের জীবনে আছে। তুমি বলো এগ্রি কিনা?
1: একদম তাই, এটা আমি এগ্রি করব। আসলে ব্যাপারটা হচ্ছে কি,
0: জানতে চাইছি,
1: হ্যাঁ মানে ব্যাপারটা হচ্ছে কি, ধরো তুমি কোনো একটা মেলার মধ্যে বেড়াতে গেছো, মানে এটা আমি তোমাকে বলছি না, এটা আমি উষশীকে বলছি, মানে ধরো তুমি কোনো একটা মেলার মধ্যে বেড়াতে গেছো, সেখানে হয়তো দেখা গেল তুমি তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে হয়তো হাঁটতে হাঁটতে যাচ্ছ, সেখানে তোমার এক্স বয়ফ্রেন্ড সামনে এসে হাজির, ব্যাপারটা যেরকম হবে ওই রকম টাইপের আর কি, ব্যাপারটা ধরে নাও,
0: মানে তার থেকেও ভয়ানক হবে। এখন আমরা এই এক্স এবং ওয়াই এর ইকুয়েশনটা অনেক ফ্রেন্ডলি হ্যান্ডেল করতে পারি, কিন্তু মানে ধরো তুমি তোমার এক্স এর সঙ্গে আছো, নিয়ে না মানে এক্স এর সঙ্গে নেই, মানে তোমার
1: এইটার মানেটা কি, মানে ধরো তুমি এক্স এর সঙ্গে আছো, সেই সময় তোমার নেক্সট তোমাকে ফোন করলো, ব্যাপারটা এরকম হতে পারে না,
0: ব্যাপারটা উল্টোও হতে পারে, মানে তুমি তোমার বর্তমানের সঙ্গে আছো, এবার ধরো তিনি এলেন সেই বিভীষিকাময় মানুষটা,
1: আমি ভাবলাম যে মনে হয় তোমার ভবিষ্যতে বা তোমাকে,
0: না বিভীষিকা এলেন এসে বললেন আরে এই সেই রাহুল না, কিন্তু তোমার বর্তমান বয়ফ্রেন্ডের নাম একদমই রাহুল নয়, মানে তখন যে কেলেঙ্কারিটা তোমার জীবনে হবে, এরকম কেলেঙ্কারি আস মানুষ, শুধু এটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের বিষয় না, অনেক ব্যাপারে, মানে শুধুমাত্র তোমাকে ফাঁসিয়ে দেওয়া নয়, মানে যে কোনো কথা বলা মানেই তোমার সিম্পল মাথায় আগুন জ্বালিয়ে দেবে।
1: একদমই তাই, মানে সেরকম নিয়ে যদি কোনো একটা ঘটনা তোমার, সেটা
0: বা তোমার জীবনে মজার ঘটনা হতে পারে, মানুষ থাকে যদি সে আজকে এফএমটা না শোনে, বা যদি শোনেও তুমি নামটা করে আমাদেরকে বলে দাও, বিশ্বাস করো আমরা এফএম এ ছাড়া আর কাউকে বলবো না।
1: ওমা তাই নাকি, কি ভালো কি ভালো, কি সুন্দর অনেস্ট কনফেশন আর কি। তো তোমার জীবনের, একদমই তাই, মানে তোমার জীবনের এমন কোন মানুষ যাকে দেখলেই মোটামুটি মানে মনে হয় এ কিন্তু আমার জীবনের সেই হাটে হাড়িটা ভেঙেছিল, মানে দেখলেই মোটামুটি এইরকম অরিজিৎ বিশ্বাসীর মতো আর এই মাথা গরম টরম হওয়ার ব্যাপার স্যাপার থাকে, কিন্তু সেই রকমই কোনো একটা ঘটনা এবং কি হতে পারে না হতে পারে সেটাই কিন্তু তুমি আমাদেরকে জানিয়ে দিতে পারো 9903659992। আপাতত ঘড়ি এই মুহূর্তে বলছে কিন্তু 4:37 হয়ে 40 সেকেন্ড অলরেডি হয়ে গেছে, আর এই মুহূর্তে তোমার জন্য এবং এই সিচুয়েশনের উপরে এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, এই গানটা ছাড়া বিশ্বাস করো আমাদের মাথায় কোনো কিছু আসছে না।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: Yes, তুমি শুনছো ক্যাফে কলকাতা, আর তোমার সঙ্গে আছে উষশী আর অমরজিৎ, আর আমরা 9903659992 তে তোমার কাছে যে টপিকটা রেখেছি, যে এমন লাইফে, মানে তোমার লাইফে যদি তোমার জীবনে এরকম কোনো মানুষ থাকে যে সিম্পল তোমার মাথা খারাপ করে দেয়, মানে তোমার আশেপাশে সে আসা, মানে তোমার সিম্পল মনে হয় ভাই ইয়ে কেন এলো, ইয়ে কেউ আয়া, মানে এর ঘটে কেন বুদ্ধি নেই,
2: মানে কি হলো, কেন হলো,
1: মানে এই মানুষটা সম্বন্ধে মনে হয় যে তার বাবা মাকে জিজ্ঞাসা করি এ কি হলো, কেন হলো, কি জন্য হলো,
2: জানি না, শুরু হলো, শেষ হলো, কি যে হলো জানি না তো,
1: মানে যা খুশি হোক আমার সাথে কেন হলো, মানে এ আমার জীবনে কেন এলো, এইটা যদি তোমার মনে হয় মানুষটা কে এবং তাকে নিয়ে কোনো মজার ঘটনা, অবভিয়াসলি সে যদি শোনে প্লিজ তাকে দুঃখ টুক্ষ দিও না, সে যেমনই হোক না কেন কাউকে দুঃখ দেওয়া আমাদের কাজ নয়। সে তো 9903659992 তে তুমি তোমার দিল কা ভড়াস নিকাল দো।
2: ও মা, তাই নাকি?
1: যেরকম আমি অমরজিৎ কে পাশে পেলেই যেটা করে থাকি,
2: একদম তাই। হ্যাঁ, দিল কা মামলা, যাই হোক না কেন, আপাতত আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে আশেপাশের, মানে মোটামুটি উত্তর কলকাতার রাস্তাগুলো দিয়ে যদি একটু হাঁটা যায়, তাহলে যেটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সন্ধ্যের দিকে, বেশ ভালো ভালো সুঘ্রাণ যাকে বলে, সেই সুঘ্রাণ কিন্তু ভেসে আসছে।
1: হ্যাঁ, মানে উত্তর কলকাতা বললেই মেনলি আমাকে দেখলেই অমরজিতের বেশ অনেক চপের কথা মনে পড়ে।
2: একদম তাই, আসলে হ্যাঁ, গঙ্গার পাশে বাড়িটারি হলে মাঝে মধ্যে এইরকম কথাবার্তা বলা যায়, সন্ধ্যেবেলার দিকে চপ, এবং তার পাশাপাশি দিনের বেলার দিকে বেশ সুন্দর সুন্দর ইলিশ, বলার সঙ্গে সঙ্গে কেমন যেন এটা ভালো লাগছে আর কি।
1: হ্যাঁ, এবং ভোরে এই ধরো 4:30-4:30 যদি মানে কারোর গঙ্গার পাড়ে বাড়ি হয়, এটা আমার অভিজ্ঞতা আছে, একদম মাঝি দাদারা সেই যে সোনালি সোনালি ইলিশ তুলে আনে, তুমি যদি তখন ওই 5:30-5:30 কি 6:00 দিকে কোনো গঙ্গার পাড়ে যাও এবং সেই রূপলি ইলিশ দেখো,
2: ২০০ বছর আগের হ্যামিল্টনের মাছের দেখা মিলেছে ফের উত্তরপ্রদেশে, মানে জাস্ট ভাবা যাচ্ছে না আর কি। হ্যাঁ, মানে 200 বছর ধরে তিনি কি বেঁচে টেঁচে ছিলেন সেটা আমরা জানি না, কিন্তু 200 বছর আগে তার একটা প্রজাতি ছিল, সেই প্রজাতিটা এই মুহূর্তে নাকি উত্তরপ্রদেশে পাওয়া যাচ্ছে, এবং সেটাও কি জানো, কোট আন কোট ইলিশ, জাস্ট ভাবা যাচ্ছে না আর কি। এই বলছে কি, একটু যদি কোনো রকম একটা আঁকশি বা কিছু দিয়ে টেনে নিয়ে চলে আসা যেত তাহলে খুব ভালো হতো।
1: হ্যাঁ, আমি টেনে নিয়ে আসবো, রান্নাটা করে তুমি খাওয়াচ্ছো তো?
2: কে, আমি? আমি কেন, এই রান্না করার জন্য যেটা হতে পারে সেটা হচ্ছে সুরজিৎদা এবং ইমনদিকে আমরা দাঁড় করিয়ে দিতে পারি, তারা একটা গান গাইতে পারে, এবং তার সঙ্গে যেটা রান্না হবে সেই রান্নাটা করবে কিন্তু কেউ না, কে জানো তো,
1: কে,
2: নানা দাদেন বাবু
3: আর সেই বুড়ো বরকে দেখতে সে কি সরগোল।

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন শুনছো ক্যাফে কলকাতা
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবো তে ক্যাফে কলকাতা
1: ক্যাফে কলকাতা
0: FM রেইনবো তে রেইনবো ফ্ল্যাশব্যাক সং
1: ফ্ল্যাশব্যাক সং
2: আর এই ফ্ল্যাশব্যাক সঙে যে গানটা আমরা তোমার জন্য রেখেছি সেই গানটা কিন্তু একটা বিশেষ গান, প্রত্যেকেরই ভালো লাগার ভালোবাসার গান। এবং কেন রাখলাম সেটা জাস্ট গানটা থেকে ফিরে এসে কিন্তু তোমাকে জানাচ্ছি, কারণ আজকে একটা বিশেষ দিন।

0: এই যে গানটা শুরু হওয়ার আগে আমরা একটা কথা বলেছিলাম যে একটা স্পেশাল ব্যাপার স্যাপার রয়েছে, তার কারণটা জাস্ট তোমাকে এই জাস্ট 18 সেকেন্ডের মধ্যে বুঝিয়ে দিচ্ছি যে কেন আমরা এই গানটা রেখেছিলাম এই মুহূর্তে। আসলে ব্যাপারটা হচ্ছে যে শুধুমাত্রই সারা বছর ধরে আমাদের জন্মদিন থাকবে তা তো না, আমাদের না হয় বছরে 4 বার করে জন্মদিন হতে পারে সেটা কথা না, কিন্তু কথা হচ্ছে যে আজকে যাদের জন্মদিন এবং সেই জন্মদিন যারা যারা আজকে শেয়ার করতে চাও, কার সঙ্গে শেয়ার করছো?
1: আবার এই মুহূর্তে যার নাম আমরা রিভিল করব তিনি হচ্ছেন নান আদার দ্যান দ্য ডিভা শ্রীদেবী। তবে আমার একটা কুচকে প্রশ্ন ছিল, তুমি জন্মদিন 4 বছর মানে বছরে 4 বার পালন করো কেন? তোমার কি বার্থ সার্টিফিকেট হারিয়ে গেছে?
0: গিফটের ব্যাপারটা মাথায় রাখতে হবে নাকি? হয়তো বছরের মাঝামাঝি সময় একটা মনে হলো যে ঠিক আছে ফাঁকাই বসে আছি, একবার জন্মদিন সেলিব্রেট করা যায়। এই
1: দাও বছরে 8 বার
0: কে? না না ওটা তো একবারই
1: বোঝা গেছে।
0: যাই হোক,
1: যাই হোক, আজকে শ্রীদেবীজির জন্মদিন, তাই জন্যেই অবভিয়াসলি শ্রীদেবীজির কথা এলে মিস্টার ইন্ডিয়া এবং এই গানটার কথা মাথায় আসতেই হবে। তাছাড়াও তাছাড়াও দুর্দান্ত কিছু ছবি এবং সেই সুন্দরী, মানে এটা না কোনো জেনারেশনের নয়, শ্রীদেবীর মতন সুন্দরীরা এবং অসাধারণ অভিনেত্রীরা কোনো জেনারেশনের হতেই পারে না।
0: একদমই তাই। আসলে ব্যাপারটা হচ্ছে কি, তিনি না অনেকগুলো ভাষা জানতেন জানো তো, মানে তিনি ফ্লুয়েন্টলি কথা বলতে পারতেন তামিল, তেলুগু, মালয়ালম, কানাডা,
1: এবং তিনি অনেকগুলো ছবিতে অভিনয়ও করেছেন।
0: একদমই তাই। এবং ছবির কথা যখন তুমি বললে, তুমি কি জানো এই ছবিটা আরেকটু অন্যভাবে যদি ধরি, তিনি একজন নাম করা পেইন্টার, মানে যেটা কিন্তু আমরা অনেকেই জানি না। তিনি তার জীবনে, মানে তিনি বলতেন যে তিনি একটা বড় ব্লান্ডার করে ফেলেছেন, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তিনি নাকি বাজিগার মিস করে গেছেন। কিভাবে? কারণ বাজিগারের জন্য কিন্তু তাকে একবার ভাবা হয়েছিল, কিন্তু ফাইনালি তিনি সেটা মিস করেন, সেইটা কিন্তু তার জীবনের একটা বড় আক্ষেপ।
1: মানে বাজিগারের কোন ক্যারেক্টারের জন্য? কাজল।
0: একদমই তাই।
1: আচ্ছা আচ্ছা,
0: সেই ক্যারেক্টারের জন্য, মানে একদম লিড রোল হিসেবে কিন্তু তিনি পেয়েছিলেন, কিন্তু তিনি সেই মুহূর্তে কিন্তু সেটাকে মিস করে গেছেন। ফাইনালি যেটা হয়েছে, আমরা বাজিগারকে অন্যভাবে দেখেছি, কিন্তু বাজিগারে কিন্তু আলটিমেটলি শ্রীদেবীর থাকার কথা ছিল।
1: ফাইন, বাজিগারে না পেলেও ওনাকে দুর্দান্ত কিছু ছবিতে পেয়েছি, যেমন চাঁদনি বলতে গেলেই আমাদের একেবারে শ্রীদেবীর কথা।
0: চাঁদনি, ও মেরি চাঁদনি, মানে বুঝে যাচ্ছে।
1: তাছাড়াও রিসেন্টলি আমি জাস্ট, আমি ছবিটা আগেও দেখেছি কিন্তু মাস খানেক আগে, শ্রীদেবীজির মম, মম ছবিটা আবারও দেখলাম, একটা কি দুর্দান্ত কাজ করেছে।
0: এক্স্যাক্টলি তাই।
1: এবং এবং আরেকটা ছবির কথা বলতেই হয়, সেটা হচ্ছে ইংলিশ ইংলিশ।
0: এক্স্যাক্টলি।
1: আর ইংলিশ ইংলিশের কথা যখন এলোই এবং আজকে শ্রীদেবীজির জন্মদিন, সেহেতু এই গানটা তো তোমার জন্য রাখতেই হবে।
0: এক্স্যাক্টলি তাই। 4:55 হয়ে 45 সেকেন্ড, 9903652992 তে তোমার মেসেজ জমা হচ্ছে। আমরা জাস্ট একটু পরে 5:02 ফিরে এসে পড়ছি তোমার মেসেজ।

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি ধৃতি সেন শর্মা। স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি হিসেবে আজ নতুন দিল্লির লালকেল্লায় পূর্ণাঙ্গ কুচকাওয়াজ হয়। প্রতিরক্ষা মন্ত্রক সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, এই কুচকাওয়াজে জাঁকজমক, নিয়মানুবর্তিতা এবং দেশপ্রেমের উজ্জ্বল প্রতিফলন দেখা যায়। এবছরের স্বাধীনতা দিবস উদযাপনে বন্দে মাতরমের 150 বছর পূর্তিকে স্মরণ করা হবে। এবারের অনুষ্ঠানের মূল ভাবনা যুবশক্তি ফর বিকশিত ভারত 2047। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে এক বিশেষ অনুষ্ঠানে শতাধিক শিল্পীর হাতে 2024 ও 2025-এর সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ এবং পুরস্কার তুলে দেন। সঙ্গীত, নৃত্য, নাটক, লোক ও উপজাতীয় শিল্প, পুতুল নাচ এবং ঐতিহ্যবাহী নাট্যকলায় বিশেষ অবদানের জন্য এই সম্মান দেওয়া হয়ে থাকে। সরকার প্রস্তুত থাকলেও বিরোধীরা আলোচনা এড়িয়ে যাচ্ছেন বলে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু আবারও অভিযোগ করেছেন। তিনি বলেন, বিরোধী সাংসদদের আচরণ সংসদীয় গণতন্ত্রের পক্ষে ইতিবাচক নয়। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক বৈঠকে শ্রী রিজিজু বলেন, সংসদ বিতর্ক, আলোচনা এবং আইনি কাজকর্মের জায়গা, কিন্তু বাদল অধিবেশনে লাগাতার বিরোধীদের বাধাদান এবং হৈহট্টগোলে সভার কাজ বিঘ্নিত হয়েছে। রাজ্য সরকার ড শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবর্ষ উপলক্ষে বছরভর একাধিক কর্মসূচি গ্রহণ করেছে। নবানে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের কমিটির প্রথম বৈঠকে ইকো পার্কে 125 ফুট উচ্চতার শ্যামাপ্রসাদের মূর্তি নির্মাণ, হুগলি জিরাটে তার পৈতৃক ভিটেতে গ্রন্থাগার ও সংগ্রহশালা তৈরি এবং স্কুল থেকে বিশ্ববিদ্যালয় স্তরের পাঠ্যক্রমে তার অবদান অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা খারিজের জন্য কলকাতা হাইকোর্টে দায়ের করা আবেদন নিয়ে আপাতত কোনো স্বস্তি মেলেনি। বিচারপতি কৌশিক চন্দ মামলা না শুনেই তা ছেড়ে দিয়েছেন। তিনি জানান, টুলু মণ্ডলের একটি মামলা বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে আগেই চলেছে, সেই জন্য ওই বেঞ্চেই সব মামলার শুনানি হবে। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: আইয়ে সুনতে হ্যায় ফ্ল্যাগ ফাউন্ডেশন অফ ইন্ডিয়া কে প্রেসিডেন্ট শ্রী নবীন জিন্দল কা বিশেষ সন্দেশ।
3: বন্দে মাতরম প্যারে দেশবাসিও, আপ সবি কো স্বতন্ত্রতা দিবস কি হার্দিক শুভকামনায়। আজ হাম অমর শহীদো কো নমন করতে হ্যায় ও রাষ্ট্র নির্মাণ মে জুটে হর ভারতীয় কা অভিনন্দন করতে হ্যায়। বিক্রম ওয়ান কি লঞ্চিং, $5 trillion কি অর্থব্যবস্থা কা লক্ষ্য, রাষ্ট্রমন্ডল খেলো মে 39 পদক ও ডিজিটাল ক্রান্তি, ইহি হ্যায় নয় ভারত কি পহচান। ফ্ল্যাগ ফাউন্ডেশন অফ ইন্ডিয়া কে হর ঘর তিরঙ্গা হর দিন তিরঙ্গা অভিযান সে জুড়ে। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।
2: আইয়ে সুনতে হ্যায় ফ্ল্যাগ ফাউন্ডেশন অফ ইন্ডিয়া কে প্রেসিডেন্ট শ্রী নবীন জিন্দল কা বিশেষ সন্দেশ।
3: বন্দে মাতরম প্যারে দেশবাসিও, আপ সবি কো স্বতন্ত্রতা দিবস কি হার্দিক শুভকামনায়। আজ হাম অমর শহীদো কো নমন করতে হ্যায় ও রাষ্ট্র নির্মাণ মে জুটে হর ভারতীয় কা অভিনন্দন করতে হ্যায়। বিক্রম ওয়ান কি লঞ্চিং, $5 trillion কি অর্থব্যবস্থা কা লক্ষ্য, রাষ্ট্রমন্ডল খেলো মে 39 পদক ও ডিজিটাল ক্রান্তি, ইহি হ্যায় নয় ভারত কি পহচান। ফ্ল্যাগ ফাউন্ডেশন অফ ইন্ডিয়া কে হর ঘর তিরঙ্গা হর দিন তিরঙ্গা অভিযান সে জুড়ে। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।
1: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: Yes, yes, yes, so 107 FM Rainbow তে যেরকম আমরা বলেছিলাম 5:08 হয়ে 50 সেকেন্ড কিন্তু অলরেডি হয়ে গেছে এবং আমরা কিন্তু চলে এসেছি আর 9903653992 এই নম্বরে। তোমার সঙ্গে ঠিক কী বিষয়ে কথা বলছি যারা একটু পরে টিউন করেছো, আরও একবার জানিয়ে দিই তোমাকে। সেটা হচ্ছে এমন কোনো একটা মানুষ, এমন কোনো ঘটনা যেটা মানে তোমার বারবার মনে পড়ে কেন, তার কারণ হচ্ছে সেই রকম কোনো একজন মানুষ যাকে দেখলেই মোটামুটি তোমার মাথা গরম হয়ে যায়। কেন, তার কারণ এমন একটা কাণ্ড সে করেছিল মানে যাকে বলে একদম মাস পয়লায় হাটে হাঁড়ি ভেঙে দেওয়া, মানে কোনো না এরকম কোনো একটা সিচুয়েশন, সেটাই কিন্তু তোমার কাছ থেকে জানতে চাইছি আমি।
2: হ্যাঁ, মানে শুধু হাটে হাঁড়ি ভাঙা নয়, মানে সে এসে দাঁড়ানো মানেই একটা কোনো গোলমাল সে পাকাবেই, হয় একটা কোনো গোলমেলে কথা বলবে যেটা হয় প্রসঙ্গের সঙ্গে যায় না বা তোমার মাথা গরম করিয়ে দেয়, এইরকম গোলমেলে মানুষের গোলমেলে অভিজ্ঞতার কথা আমরা জানি। এরকম
1: একজনকে আমি চিনি, মাঝে মধ্যেই আমার সঙ্গে দেখা হলে সে বলে বলছি কিছু ধার হলে যাই হোক না কেন আমি নতুন করে কিছু
2: ধার চাইয়া লজ্জা দিবেন না, এরপর থেকে অমরজিৎ গলায় নি ঝুলিয়ে।
1: একদমই তাই,
2: প্রিয় একটু ওই বৃষ্টির জল পরে একটু নেতিয়ে গিয়েছিল, আবার জেগে উঠেছে। প্রিয় অমরজিৎ দা ও উষসী দিদিভাই, এই বর্ষায় সোনালী কেকার নৃত্য ছন্দে বনানী ভরা পাখিদের কৌরব বসুন্ধরায় সদ্য ফোটা একগুচ্ছ রজনীগন্ধার সুগন্ধ ভরা রাশি রাশি ভালোবাসা জানালাম।
1: এই লাইনটা আমি আরেকবার পড়বো, প্লিজ এই লাইনটা আমি একবার পড়বো। এই বর্ষায় সোনালী কেকার নৃত্য ছন্দে বনানী ভরা পাখিদের কৌরব বসুন্ধরায় সদ্য ফোটা একগুচ্ছ রজনীগন্ধার সুগন্ধ ভরা রাশি রাশি ভালোবাসা জানালাম।
2: আরেকবার পড়বে, আরেকবার
1: ব্যাপারটা কি একটু একটু মানে কেটে কেটে আর কি ভাবি আর কি।
2: হ্যাঁ হ্যাঁ, তুমি ভাবো, আমি পরবর্তী লাইনে যাই। এফএম রেনবোতে যে অনুষ্ঠানগুলো না শুনলে সারাদিনটা মন বিষাদে ভরে থাকে সেগুলোর মধ্যে অন্যতম হলো ক্যাফে কলকাতা।
1: থ্যাংক ইউ
2: অমরজিৎ দা আর উষসী দি, ক্যাফে কলকাতা জমিয়ে দিয়েছে, খুব ভালো লাগছে গানগুলো, বিষয়টা বেশ মজার। ঘুরছিলাম আমাদের জয়নগরের বেশের মেলায়, আচ্ছা ব্যাস যা ভাবছিলাম তাই হলো, যেখানে গেলে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। ঘুরছিলাম আর তার সঙ্গে হাত ধরাধরি করে, তারপর আকাশ ছোঁয়ায় উঠলাম, আকাশ ছোঁয়া থেকে নেমে এক পায়ে গিয়েছি সাক্ষাৎ জমির দেখা, অন্য কেউ নয় ওর পাশের বাড়ির দাদা স্মৃতিভূষণ হালদার, বা নামটা বেশ তো। ব্যাস তারপর পাঁচ কান হতে আর বেশি দেরি হলো না, আমাদের ফেরার আগে এই খবর আমার দাদার কাছে পৌঁছে যায়, তারপরে কপালে জুটলো তিরস্কার, ওর বাড়ি থেকে বের হওয়া বন্ধ হয়ে যায়, তারপর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়ে যায়, সে অনেক বড় ইতিহাস, মাধাই দাস বড় ঘোষপাড়া।
1: আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমি তোমাকে একটু আগেই বলছিলাম না এইরকম একটা ঘটনার কথা, মানে আমি যেটা বলেছিলাম যাই হোক না কেন আমি একটু অন্য ধাঁচে বলেছিলাম,
2: মানে তার মানে অমরজিৎ চেপে মেপে বলেছে কে
1: চেপে যা হয়ে যা, এই যে এই ব্যাপারটা আর কি। একটু আগে তো আমাদের মিকাদা, ওয়ান এন্ড অনলি দা মিকাদা তো আমাদের একটু আগে বলেই দিয়েছে, মোটামুটি পাঙ্গা গানের মধ্যে দিয়ে বলে দিয়েছে কিভাবে কি পাঙ্গা নিতে হয় না নিতে হয়, মিকাদা কিন্তু বলে দিয়েছে, মানে মিকা সিং বলে দিয়েছে,
2: তবে আরেকজনও বলে দিয়েছে, মানে শর্মিষ্ঠা মুখার্জি সাঁকরাইল হাওড়া থেকে বলে দিয়েছে যে শুভ বিকেল দিদিভাই দাদাভাই, তোমাদের সাথে আছি শুনছি খুব ভালো লাগছে।
1: থ্যাংক ইউ সো মাচ। আমরা কিন্তু আরো একবার টপিকটা বলে দেবো, তোমার সঙ্গে ঠিক কি বিষয়ে কথা বলছি আমরা।
2: হ্যাঁ, মানে এমন একজন যিনি তোমার মানে জীবনে একটা মানে একেবারে কি বলা যায় এক নামে বিভীষিকা, একজন এক লাইনে একটা মেসেজ লিখে পাঠিয়েছে,
1: এক লাইনে,
2: হ্যাঁ নিজের নামও লেখেনি, জাস্ট লিখেছে তাকে দেখলে রাগ হয় না তবে খুব কষ্ট হয়, তার নাম কাকিমা।
1: ইমা কেন কেন বাবা এইরকমটা না বলে কনফেশনটা এরকম ভাবে না জানালেও তুমি পারতে।
2: এই মেসেজেরই সূত্র ধরে সৌভিক ঢাকুরিয়া থেকে লিখছে, এই রকম আছে তেমন হলো পাড়ার এক জেঠু, সবার নারী নক্ষত্র ঠিকুজি গোষ্ঠীর সব জানে আর যখন তখন সবার সামনে হাড়ি ভেঙে দেয়, যেখানে সেখানে জেঠু দেখলেই ভয় লাগে।
1: এই রে খুব সাবধান, ব্যাপারটা ওই রকম ভাবে হয়ে গেছে আরকি। হ্যাঁ, এই বর্ষায় মাঝে মধ্যে কারেন্ট টারেন্ট যায় আরকি, আমরা জানি।
3: সবকো তরসানে মোহল্লে মে আগ লাগানে আপনা ম্যাজিক বরসানে আ গই হ্যায় কোলহাপুর কি বিজলি।

0: শুন ছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 এফএম রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: এফএম রেইনবোতে ইন্ডি পপ প্লেলিস্ট,
2: ইন্ডি পপ প্লেলিস্ট,
3: ইন্ডি পপ প্লেলিস্ট।
4: আর এই সময়টা হয়ে গেছে তোমাকে ইন্ডি পপ শুনিয়ে দেওয়ার জন্য। বম্বে ভাইকিংসের গান এই মুহূর্তে তোমার জন্য থাকলো 107 এফএম রেইনবোতে।
5: ওকে

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: ইয়েস ইয়েস ইয়েস, ক্যাফে কলকাতাতে আমরা রয়েছি আর 5:21 যখন মানে বুঝতেই পারছো 5:30-6টার দিকে আস্তে আস্তে যত ঘড়ির কাঁটাটা যাচ্ছে তখন যেন মনটা কেমন যেন উদাস উদাস হয়ে যাচ্ছে আর কি। মানে বুঝতেই পারছো ইঞ্জিনে যদি ফিউয়েল কমে আসে তাহলে তো ফিউয়েল দিয়ে চার্জ আপ করতে হয়, তাই না? আর আমাদের ক্ষেত্রে যেটা ফিউয়েলের কাজ করে সেটা হচ্ছে দারুণ দারুণ সুন্দর সুন্দর সব খাওয়া দাওয়া, যেটা উঠোশি জানে।
2: দারুণ দারুণ সুন্দরের পরে আমি ভাবছিলাম অন্য কিছু বলবে, তাও ভালো, খাওয়া এসে দাঁড়িয়েছে।
1: একদম,
2: খাওয়ার কথা বললে একটু বাজনা বাজিয়ে বলতে হয়,
1: মাথায় নাকি? শুনুন শুনুন শুনুন খাবারের কথা। আসলে ব্যাপারটা হচ্ছে কি,
0: ফুড ফান্ডা।
2: হ্যাঁ বাবা, কি বলো তো?
1: ব্যাপারটা হচ্ছে কি, আমি তো কোনোদিন রান্না বান্নার দিকে থাকি না, ওই কারণের জন্য রান্না বান্না বা রসুই ঘরে
2: অমরজিতের দুই কাজ, ঘুমানো এবং খাওয়া।
1: একদম তাই, মানে ঘুম থেকে উঠে যেন খাবারটা রেডি দেখি, খাবারটা খেয়ে যেন আমার ঘুম চলে আসে, আবার ঘুম থেকে উঠে যেন একদম খাবারটা রেডি দেখি।
2: তবে এই যে খাওয়ার কথা বললে, এবং এই বিকেল বেলা, এই বিকেল বেলা হলে না আমার শুধু চপ মুড়িতে চলে না, আমার মনে হয় বেশ একটু সুন্দর একটা হোয়াইট গ্রেভি দিয়ে পাস্তা হবে, কিংবা একটা সুন্দর মানে হেলদি পিৎজা হতে হবে। মানে হেলদি পিৎজা মানে ব্যাপারটা কি বলতো, ময়দা দিয়ে হবে না, ধরো আটা সুজি এসব দিয়ে পিৎজা হলো, এবং পিৎজার উপরে যদি চিলি ফ্লেক্স না থাকে তাহলে ব্যাপারটা হয়ে যায় ওই ঝোলে যেন নুন নেই।
1: এই বলছি কি, কথা বলবো একটু করে আমাকে একটু শিখিয়ে দাও ব্যাপারটা কিভাবে কি করতে হবে।
2: মানে কি পিৎজা বানানো?
1: হ্যাঁ মানে আমি তো ওটা সম্পর্কে
2: আমি বলি কি, পিৎজাটা বরং তুমি বানিও না, ওটা কিনে খেয়ে নিও, বা আমার বাড়ি এসো আমি বানিয়ে খাওয়াবো,
1: তাই নাকি?
2: হ্যাঁ,
1: আমি তো এইটাই জানতে চাইছিলাম।
2: বড় একটু চিলি ফ্লেক্স বানানো শেখাই তো। চিলি ফ্লেক্স মানেই আমরা মূলত বাঙালিরা, আমরা তো ওই মোটামুটি চাউমিনটাকেও আলু বাদাম দিয়ে একটা তরকারি করে ফেলেছি,
1: মানে চাউমিনের তরকারি।
2: হ্যাঁ চাউমিনের তরকারি। সব থেকে মজা লাগতো যখন ছোটবেলায় আমি টিফিনে চাউমিনের মধ্যে পটলও পেয়েছি আমার মায়ের রান্না করা। যাই হোক, এইসব ইনোভেশন আমাদের মায়েরা করেই থাকেন। কিন্তু এবার যেটা বিষয় সেটা হচ্ছে যে চিলি ফ্লেক্সেও আমাদের ইনোভেশন বাঙালিরা করে দিয়েছে, মোটামুটি শুকনো লঙ্কাটাকে গুঁড়ো করে দাও তাহলে চিলি ফ্লেক্স হয়ে যাবে। না, একদমই হবে না। শুকনো লঙ্কার যে মানে কোয়ালিটিটা সেটা হতে হবে একদম নাম্বার ওয়ান, A1, মানে আমার মতন, অমরজিতের মতন না, A1 গ্রেডের শুকনো লঙ্কা চাই। এবং সেটা পুড়লে হবে না, সেটা শুকনো খোলায়, মানে যেটাকে আমরা বলি উইদাউট অয়েল, শুকনো খোলায় হালকা করে ভেজে নিয়ে সেটাকে মিক্সিতে দিয়ে আপনি ঘুমিয়ে পড়বেন না, জাস্ট কয়েক সেকেন্ড, মানে পুরো ধুলো হয়ে যাবে না ব্যাপারটা। একটু মানে চিলি ফ্লেক্সগুলো মানে দানাগুলো, লঙ্কার দানাগুলো যেন পরিষ্কার থাকে, এবং সেটা জাস্ট কয়েক সেকেন্ড করে নিলেই ব্যাপারটা হয়ে গেল চিলি ফ্লেক্স। যে পিৎজাটা তুমি বাইরে থেকে কিনে আনবে, কষ্ট করে চিলি ফ্লেক্সটা বানিয়ে তার উপরে ছড়িয়ে দিও,
1: ব্যাস। তাহলেই যেটা হবে সেটা হচ্ছে, যাই হোক, আমি যদি এই ব্যাপারটা মানে দুপুরবেলার খাবারে ট্রাই করতে যাই তাহলে ব্যাপারটা কেমন হবে আর কি? মানে ধরো বাজার থেকে ট্যাংরা মাছ কিনে এনেছি বা মাগুর মাছ কিনে এনেছি, তাহলে যেটা হবে না, মাগুর মাছ আমার দিকে তাকাবে এবং
2: তোমার দিকে যাই করুক না কেন, ট্যাংরা মাছ কামড়ে দিতে পারে।
1: একদম তাই, মাগুর মাছের ভাষায় একটা কোট আনকোট কথা আছে, কি বলতো? সেটা আমি ঠিক জানি না, সেটা ক্রসউইন্ডস ভালো জানে।
2: ওহ মাই গড।

0: এই জায়গাতেই হচ্ছে আমার পয়েন্ট অফ ভিউ। হ্যাঁ হ্যাঁ বাবুয়া, ব্যাপারটা তোমাকে যে একটু আগে বলেছিলাম যে মাগুর মাছের একটা আলাদা ভাষা আছে, ব্যাপারটা কি বলতো? সেটা তুমি ধরতে পারো বা না পারো আমি জানি না, কিন্তু উষশী মনে হচ্ছে কিছুটা গেস করে ফেলেছে আর কি, তাই না উষশী?
1: তবে ব্যাপারটা হচ্ছে আমি ভাবছি যে মায়ের সঙ্গে তো গুড়ের কোনো সম্পর্ক নেই, মা কথা বললেই তো ব্যাপারটা খুব লঙ্কা।
0: যাই হোক, আমার তো মায়ের কথা মিষ্টি লাগে, তোমার না হয়
1: মা কালকে সকালবেলা একটু কান ধরে ঘুম থেকে তুলো তো দেখবো কেমন মিষ্টি,
0: তাই নাকি? অসম্ভব ব্যাপার, ওটা আর হবে না, তুমি বৃথা আশা করো না। কিন্তু আমি যেটা বলছিলাম,
1: আমি জায়গা ট্রান্সফার করে ব্যাপারটা করতে পারি,
0: তাই নাকি? না হবে না,
1: মেয়েরা তো মায়ের জাত, কি আছে বলো?
0: একদমই তাই, সেটা নিয়ে না।
1: মাগুরে কি মানে, মাগুর বলতে কি তুমি কি গুরগুর করছো
0: মানে?
1: তুমি
0: না মানে মেয়েরা মা এটা না হয় আমি মানলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে যাই হোক, তুমি
1: তোমার জন্য অ্যাকসেপ্ট ওয়ান হলে আপাতত ভালো।
0: একদম তাই, আমরা আপাতত বরঞ্চ ফর্মুলা ওয়ান নিয়ে যেটা কথা বলছিলাম সেটা বলি। ব্যাপারটা হচ্ছে যে মাগুর মাছের সঙ্গে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা কি তোমাকে এখন মানে জাস্ট রিভিল করে দেবো সম্পর্কটা। সেটা হচ্ছে কোনো মাছকে তুমি দেখেছো মানে মাছের সঙ্গে বেড়ালের একটা সম্পর্ক থাকে, মানে বেড়াল মোটামুটি মাছ খেতে খুব পছন্দ করে সেটা আমরা জানি আর কি। হ্যাঁ, কিন্তু কোনোদিন দেখেছো যে কোনো একটা মাছ তাকে একটা তুমি একটা জায়গায় এরকমভাবে ছেড়ে রেখে দিলে, সে কখনো বলবে আয় আয় বাবা আয় আমাকে খেয়ে ফেল? এই কথাটা কি কোনোদিন কোনো মাছ বলবে?
1: না বলবে,
0: বলবে না, একমাত্র মাগুর মাছ বলে। কেন বলতো? মাগুর মাছের হচ্ছে ওই যে কোট আনকোট একটা টার্ম আছে, ক্যাট ক্যাট আয়, ওইটাই তো একটু আগে বলছিল মাগুর মাছে ক্যাট ক্যাট আয়। হ্যাঁ একদম তাই, মানে কি এই যে যত ক্যাটস আছে মানে ক্যাট
1: একটা মাছকে বলে ক্যাট ফিশও বলে,
0: একদম তাই,
1: সেটা মাগুর মাছ।
0: ও আচ্ছা,
1: মাগুর বা বোয়াল।
0: আসলে ব্যাপারটা হচ্ছে কি আমি আবার অ্যাকোয়ারিয়ামে গোল্ড ফিশ ক্যাট ফিশ এরকম অনেক কিছু চিন্তা ভাবনা করছি, কিন্তু
1: তাও ভালো অ্যাকোয়ারিয়ামে মাছ দেখে পুকুরে ডুব সাঁতার কেটে।
0: হ্যাঁ উষশীতে আবার অ্যাকোয়ারিয়ামে পুঁটি মাছ রাখে, সেটার কথা আমি বলছি না।
1: না না না না, উষশী রান্নাঘরে মাছ দেখে, অ্যাকোয়ারিয়ামে দেখে না, কিন্তু 9906599 তো আপাতত কি দেখা যাচ্ছে
0: এখন? আপাতত 9906599 তে কোনো মাছ ভাজা বা মাছ নেই, এই মুহূর্তে মেসেজ রয়েছে। হ্যাঁ একদমই তাই, একটু আগে যেরকম বলছিলাম সেই রকম ভাবে অমরজিৎ এন্ড উষশী গুড ইভিনিং। আমার কয়েকজন নাতি নাতনি আছে যারা হাটে হাঁড়ি ভাঙতে ওস্তাদ, ওদের থেকে আমি খুব সাবধানে থাকি। সুভাষ চক্রবর্তী উত্তর বাঙালি থেকে আমাদেরকে মেসেজ করে দিয়েছেন। ইয়েস, আমি রাঁচি ঝাড়খণ্ড থেকে সুশান্ত সেনগুপ্ত বলছি। আমার মতে সব থেকে হাঁড়ি ভাঙে সেই মানুষটি টাকা পাওয়ার থাকে, ধার করা সেই ব্যক্তিরই কাছে আসে বারবার টাকা খুঁজতে আসে, শেষমেশ না দিতে পেরে সেই ব্যক্তিটি ধার করা ব্যক্তিটির সমস্ত ব্যাপারে হাটে হাঁড়ি ভেঙে দেয়।
1: হ্যাঁ এইরকম ঘটে, তারপরে আরো এরকম মানে আরো অন্য রকমের ঘটনাও ঘটে, মানে যেমন ধরো তুমি মানে একটা কোনো ব্যাপারে একটু ডিস্টার্ব আছো, তুমি চাইছো না সেই বিষয়টা নিয়ে কথা বলতে। ওই যে একটু আগে আমরা জেঠু কাকিমা জেঠিমা এই সমস্ত কনসেপ্টের কথা বলছিলাম,
0: একদমই তাই, কাকিমা করিমা আমাদের কথাবার্তা
1: বলছিলাম, তারা এসে না একটু কাঁটা ফোটাতে ভালোবাসে,
0: একদমই,
1: মানে তারা ঠিক তোমার সেই দুর্বল জায়গাগুলোতেই গিয়ে খুব সুন্দর করে কাটা ফুটবে, কি রে তোর অমুকের অমুকের কি হলো, আরে ভাই কিছু হয়নি, হলেও তোমাকে বলবো না, সেটা বোঝাতে তাদেরকে, মানে তাদের গ্রে বা রেনবো কোনো ম্যাটারই থাকে না,
0: মানে জাস্ট ভাবা যাচ্ছে না আর কি, কি কি ম্যাটার আর আর কি কি ম্যাটারের কথা তোমার মাথায় আছে বলো একটুখানি, মানে নতুন করে যদি কোনো একটা ম্যাটারের কথা আসে না, মানে এত ম্যাটার হয়ে গেছে আর কি, তো নতুন করে আর কোনো ম্যাটার না করে বরঞ্চ আমরা কাঁটার কথা যখন বললাম তখন কাঁটা আমরা ফোটাচ্ছি,
1: হ্যাঁ মানে আমরা ফোটাচ্ছি না,
0: আমরা কাঁটা ফোটাতে পারি না,
1: ওই যে বিভীষিকাময় মানুষেরা ফোটাচ্ছে, আর আপাতত গাইছে রুমাই আর বিশ।
0: হ্যাঁ আমরা বরঞ্চ বসো, মানে আমরা বসি বিশর গান শুনি,
1: আচ্ছা 6:30 পর্যন্ত বসে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছো

0: Cafe Kolkata 107 FM Rainbow Te
1: কলকাতায় আমরা রয়েছি। আর এই মুহূর্তে অরূপ ভট্টাচার্য বহরমপুর মুর্শিদাবাদ থেকে আমাদেরকে মেসেজ করে দিয়েছো, শুভ বিকেল দাদা ভাই দিদি ভাই। হাটে হাঁড়ি ভাঙার লোকের অভাব থাকে না জীবনে, সেই রকম অভাব আমারও ছিল না কোনোদিনই জীবনে। একদিন আমার প্রিয় মানুষের সঙ্গে টিউশন পড়ে বাড়ি ফিরছিলাম, বাড়ি যাওয়ার একটু আগে দাঁড়িয়ে প্রায় 5 মিনিট গল্প করছিলাম। হঠাৎ পাড়ার এক পিসি আমাকে দেখে ফেললেন। আমি তাকে দেখে আর দাঁড়ালামই না, সোজা বাড়ি চলে গেলাম। আর মনে মনে যা ভেবেছিলাম সেটাই হলো সত্যি। বাড়ি ফিরতেই মা আমাকে ডেকে প্রথমেই জিজ্ঞেস করলো, মেয়েটার নাম কি?
2: ও মাই গড,
1: এরকম একটা ব্যাপার হবে
2: নাকি?
1: মেয়েটার নাম কি? আরো কত কিছু জিজ্ঞেস করছিল, আর বকা খাই। আর তারপর থেকেই যেখানে যেতাম মা আমাকে নজরে রাখতো। আজ হঠাৎ সেই ঘটনাটার কথাই কিন্তু আমার মনে পড়ে গেল। এরপরেও কিন্তু মেসেজ রয়েছে, রূপকুমার হাওড়া থেকে আমাদেরকে মেসেজ করছে। আমি আর সুমি রেস্টুরেন্টে বসে আছি, দুটো এগরোল অর্ডার দিয়েছি। হঠাৎ দেবু এসে বলল, কিরে খুব ঘন ঘন দোকান পাল্টাচ্ছিস যে, ব্যাস সব গেল। আসলে এটা এগরোলের দোকানের কথা বলছো নাকি? মনের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভিতে আমি ঠিক জানি না, সেটা আমি বলতে পারবো না। রজত বিশ্বাস বানপুর থেকে আমাদেরকে জানিয়ে দিচ্ছে, গুড আফটারনুন দাদা ও দিদি।

0: এই কদিন আগে ভাবলাম বন্ধুদের না জানিয়ে ঘুরতে যাব, কারণ আমি চেয়েছিলাম একটু একা ঘুরবো। ইতিমুহূর্তেই সেই খবর তাদের মধ্যে একজন পেয়ে যায়। যখন বসে আছি তখন সে সবার সামনে বলে ওঠে ঘটনাটা। আমিও সঙ্গে সঙ্গে ক্যান্সেল করে দিই প্ল্যান। বাবা করিতকর্মা ছেলে, বাবা বা কী ভালো কী ভালো। এইরকম না হলে মানে সঙ্গে সঙ্গে একেবারে ওই অ্যাকশন জ্যাকসন ব্যাপারটাকে করে ফেলতে হবে আর কি। হ্যাঁ, মানে যখনই তোমাকে এরকম জিজ্ঞেস করবে, এই তুই নাকি বেড়াতে টেড়াতে যাচ্ছিস আমাদের, তো বলিস কই না তো, একদম নাচ্ছি, যা মিথ্যে কথা, এই সমস্ত কোনো ভ্যালু নেই আর কি। এইরকমই বাজে বকতে বকতে যখন দেখছি যে ঘড়ি বলছে প্রায় 5টা বেজে 37 মিনিট হয়ে গেছে, উষশী প্রচণ্ড ব্যস্ত। আসলে ব্যস্ত হচ্ছে কি কি কারণের জন্য, তার কারণ হচ্ছে আমরা ঠিক করেই নিয়েছি যে এই যে
1: আমি ভাবছিলাম এই যে বিভীষিকা এবং এই যে হাটে হাড়ি ভাঙা, আমি তোমার কোনো হাটে হাড়ি ভাঙবো কিনা।
0: ওমা তাই নাকি?
1: আমি এরকম বলি না, আমি এরকম প্ল্যানিং প্রোগ্রাম করছিলাম, তো একটা ডিল করব তোমার সাথে।
0: আমি ডিল, মানে হাটের কথা বললেই আমার দিলের মধ্যে কেমন জানি
1: হয়েছে, কিন্তু ব্যাপারটা যেটা সেটা হচ্ছে যে আমি এই হাটে হাড়ি ভাঙতে পারি যদি তুমি আমাকে মোটামুটি 6:30 পরে বেরিয়ে প্রচুর খাওয়াও।
0: ও আচ্ছা আচ্ছা, তাও ভালো। আমি ভাবলাম আমার হাটে হাড়ি ভাঙার জন্য আমি তোমাকে একটা বিষয়ে আমি তোমাকে একটা বেশ ভালো ডিল দিতে পারি যদি তুমি আমাকে একটু সাহায্য করো তোমার হাটে হাড়ি ভাঙতে আর কি। মানে ব্যাপারটা হচ্ছে আমি সমস্ত কিছু আন্দাজে বলে যাব আর তুমি সমস্ত যা করার করে ফেলবে। না না, পান্দে পড়িয়া বগায় কান্দে।
1: তাদের জন্য একটা কথা বলে দিই যে এই যে বিভীষিকাময় মানুষের খবর তোমরা আমাদেরকে দিতে থাকো, তারপরে ফেরত এসে তোমাদের জন্য আরো একটা জিনিস আছে, কিন্তু সেটা এক্ষুনি বলবো না।
0: আমি
1: তোমার মতন এইরকম করি।
0: হ্যাট্রিক এর কথা বলছিলে,
1: হ্যাট্রিক দিলাম, আর হ্যাট্রিক এর পরে উষশী অমরজিৎ ফিরছে, সঙ্গে থাকো।

0: যারা মোটামুটি এই ভয়েসটার প্রেমে পড়ে যান বারবার, তারা ভাবছিলেন অরিজিৎ সিং কি বলিউডে তাহলে গাইবেন না? এই যে চিন্তাভাবনাটা থেকে কিন্তু আমাদের মনের মধ্যে অনেকগুলো কৌতূহল প্রশ্ন জমা হয়েছিল, এবং ফাইনালি যখন আওয়ারাপন টু রিলিজ করবে বলে মোটামুটি আমাদের দরজায় টোকা মারছে, সেই মুহূর্তে তুমি বলবে যে আচ্ছা আওয়ারাপন টুতে তো অরিজিৎ সিং এর ভয়েস আমরা আছে জানি, আওয়ারাপন এই গানটাই তো অরিজিৎ সিং এর গাওয়া, তাহলে অরিজিৎ সিং আবার বলিউডে কি ব্যাক করছেন? ব্যাপারটা সেরকম
1: ব্যাপারটা কিন্তু ঠিক সেরকম হয়েও সেরকম নয়। আওয়ারাপন মানে আমরা প্রত্যেকেই জানি ইমরান হাসমি, হার্টথ্রব। আমরা যারা মিলেনিয়ালের কিডস এবং আশিক বানা আপনি থেকে যারা, আমরা ইমরান হাসমির প্রেমে এবং তার প্রেমিক সত্তায় একেবারে ডুবেছিলাম। আওয়ারাপন টুতে আবারও আগামীকালই যে ছবিটা রিলিজ করতে চলেছে, এবং আওয়ারাপন টুতে গান গাইছেন অরিজিৎ সিং, এবং আমরা প্রত্যেকে ভাবছি এই তো উনি বলেছিলেন গাইবেন না, গেয়ে ফেলেছেন, তার মানে উনি কাম ব্যাক করেছেন? না, অফিসিয়ালি উনি অ্যানাউন্স করেছেন তিনি কাম ব্যাক করেননি। দিস ইজ আ কমিটমেন্ট যেটা উনি আগে করেছিলেন, তাই জন্যে গানটা রেকর্ড করে রিলিজও হচ্ছে। কিন্তু তার মানেই যে আপকামিং অনেকগুলো বলিউডের ছবিতে আমরা তার গান বা প্লেব্যাক, শুধু বলিউড না, বলিউড টলিউড যে কোনো প্লেব্যাক সং যেটা শুনতে পাবো তার কোনো গ্যারেন্টি এই মুহূর্তে নেই। তিনি তার মানে যে কথা দিয়েছিলেন সেই কথাতেই আছেন, কিন্তু আগামীকাল যে ছবি রিলিজ করছে সেই ছবিতে গানটা শুনতে পাবো ভেবেই আমরা কিন্তু ভীষণ আনন্দিত।
0: এক্স্যাক্টলি, তাই আপাতত মোটামুটি অরিজিৎ সিং যখন আওয়ারাপনে গানটা গেয়েই দিয়েছেন, মানে আওয়ারাপন টু যখন প্রায় রিলিজ করবে, এবং সেই গানটা যদি তোমার মনের মধ্যে মানে কোথাও একটা মনে হয় যে হ্যাঁ একটু গুনগুন করে গানটা গেয়ে দিই, তাহলে গুনগুন করে কেন, বরঞ্চ জোরেই গানটা শুনে নাও।

0: কথায় তিনি কিন্তু অনেকটা আমার মতো একদম সেরা, মানে কমিটমেন্ট কখনো ফেল করে না। অরিজিৎ সিং এর কথা বলছিলাম, অরিজিতের সঙ্গে অমরজিতের একটা মিল আছে, তো দুজনেই
1: কার সাথে কে মিল খুঁজছে।
0: একদম, আসলে মিল যখন খুঁজতেই হবে তখন এইরকম মানুষের সঙ্গে
1: ঠিক আছে, মেলাবেন তিনি মেলাবেন, আমরা 6:30 পর্যন্ত মেলাতে থাকবো, কিন্তু আপাতত অমরজিৎ আর উষসীকে মুচকে একটা নিউজ ব্রেকে যেতে হবে।
0: এক্স্যাক্টলি,
1: ছোট থেকে ছোট দুই পুচকে নিউজ ব্রেক, তারপরে আবারও উষসী আর অমরজিৎ ফিরছে, 6:30 পর্যন্ত তোমার সঙ্গে আছি, আর আমরা আরো অনেক কিছু মিলাবো।

আকাশবাণী কলকাতা এফএম ডিম্ব প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি। সুদীপ বসু। সংসদের উভয় কক্ষের অধিবেশন

0: অবমাননার প্রতিরোধ সংশোধনী বিল, কর ব্যবস্থা সংক্রান্ত সংশোধনী বিলের মতো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাশ হয়েছে। ভারতকে বিশ্বমানের উৎপাদন কেন্দ্র বা গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তুলতে 12টি মূল ক্ষেত্রকে চিহ্নিত করেছে নীতি আয়োগ। আজ নতুন দিল্লিতে এই সংক্রান্ত একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেন নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান অশোক কুমার লাহিড়ি। এই প্রতিবেদনে অটোমোবাইল, ইলেকট্রনিক্স, প্রতিরক্ষা ও ড্রোন, ওষুধ, সৌরশক্তি এবং খাদ্য প্রক্রিয়াকরণের মতো 12টি লাভজনক ক্ষেত্রকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় বিজেপি সাংসদ নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজের বিরুদ্ধে পদক্ষেপ করেছে রাজ্য সরকার। তাকে দেওয়া বঙ্গবিভূষণ খেতাব আজ কেড়ে নেওয়া হয়েছে। নবান্ন থেকে আজই বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়ে দেওয়া হয়। রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের একটি সন্ত্রাসবাদ নজরদারি দল জানিয়েছে, দিল্লির লালকিল্লায় ভয়াবহ আত্মঘাতী গাড়ি বোমা হামলার পেছনে আল কায়দা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বা AKYS এর হাত ছিল। এই হামলায় 11 জন প্রাণ হারিয়েছিলেন। পাঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা শিরোমণি অকালী দলের সভাপতি সুখবীর সিং বাদল আজ বিকেলে মহারাষ্ট্রের নান্দেড়ে হামলার মুখে পড়েছেন। তিনি ও তাঁর স্ত্রী হরসিমরত কর একটি গুরুদুয়ারা সিঁড়ি দিয়ে নিচে নামার সময় এক ব্যক্তি অকালী দল প্রধানকে ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে এক বিশেষ অনুষ্ঠানে শতাধিক শিল্পীর হাতে 2024 ও 2025 সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ ও পুরস্কার তুলে দিয়েছেন। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: হ্যাঁ, মন যে করে উড়ু উড়ু তো বোঝাই যাচ্ছে। মানে তুমি
2: আমাকে দেখে,
1: তুমি যদি দেখতে, মানে আমি তোমাকে বলছি না, 9906992 তো বড় যে রয়েছে তাকে বলছি যে তুমি যদি দেখতে আমার পাশের একজন, গানটা যতবার বাজছে ওনা কিরকম স্প্রিং এর মতন উঠছে নামছে, উঠছে নামছে আমার পাশে।
2: এটা তো গানের মধ্যেই বলা আছে, চমকে গেছি, কিছুটা বকে গেছি, কিছুটা থমকে গেছি।
1: ওটা তো তোমাকে দেখে আমি, মানে চমকে গেছি, বমকে গেছি।
2: তাহলে তুমি আমাকে একটা রূপকথার গল্প শোনাও, যেরকম গানে বলা ছিল, এটা গানের মধ্যে বলা ছিল।
1: এখন গল্প শুনে না বাবা, রাত্রিবেলা শুনবে, শুনে ঘুমিয়ে পড়বে, কেমন না তো জুজু এসে ধরবে।
2: ইউ লিসেন টু মি। আসলে ব্যাপারটা হচ্ছে কি, এটা কেন বললাম তার কারণ হচ্ছে 9903652992 তে তো এই মুহূর্তে বমকে গেছি, একটা মেসেজ দেখে ফেলেছি।
1: হ্যাঁ, কিন্তু আমাদের টপিকটা কি ছিল? আমাদের টপিক ছিল যে যদি তোমার জীবনে এরকম কোনো বিভীষিকাময় মানুষ থাকে যে তোমাকে অলওয়েজ কেস খাওয়ায়, কিংবা এমন কিছু কথা বলে যাতে তোমার মনে হয় এবার তো একে মারবই, একে তো এবার মেরে দেবই, এইরকম কিছু ঘটনা বা সেই মানুষের কথা জানাতে পারো তুমি 9906592 তে। সাড়ে ছটা পর্যন্ত আমরা আছি, তার মধ্যে যা যা পড়ে ফেলা যায়।
2: এক্স্যাক্টলি, তাই সুরজিৎ বর আমাদেরকে মেসেজ করে জানিয়ে দিচ্ছে, খুব সুন্দর শুনতে লাগছে, দুজনকে খুব ভালোবাসি, অনেক অনেক ধন্যবাদ আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো, শুভ বিকেলের শুভেচ্ছা জানিয়েছে, অভিনন্দন ভালোবাসা। এবং তার সঙ্গে জানিয়েছে বৃষ্টি কি হচ্ছে।
1: বৃষ্টি আপাতত আমরা স্টুডিওর ভেতরে দেখতে পাচ্ছি না, কিন্তু মোটামুটি আকাশ যা কালো করেছিল, বৃষ্টি মনে হচ্ছে পড়েই যাচ্ছে, কারণ ওর সামনে বোধহয় প্রচুর প্রচুর প্রচুর পরীক্ষা।
2: ও মাই, কি রকম কথা, মানে স্টুডিওর মধ্যে কি করে এইবার বৃষ্টি টিষ্টি হবে আর কি,
1: মানে হলে ব্যাপারটা খুব ভালো দেব না
2: কে। তুমি হয়তো দেখলে আমরা হট সিটে ছাতা নিয়ে বসে আছি।
1: হ্যাঁ, আমি তখন বলবো ছাতা ধরো হে অমরজিৎ।
2: না তাই নাকি কে, জাগে জাগে জাগে।
1: কিন্তু আপাতত 9906592 তে কে কি বলছে?
2: হ্যাঁ, মেসেজ রয়েছে, শুভ বিকেল দিদি ভাই দাদা ভাই, সবার জীবনেই এরকম মানুষ আছে, এরকম মানুষ আমার জীবনেও আছে, আমি হয়তো কারুর কাছে ওই রকম বাই লাস্টে লিখে দিয়েছে আর কি।
1: হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে ওই ওই রকম মানুষ যখন আমাদের আশেপাশে থাকে না, তখন ওই আমরা একটু উল্টো কথা বলি, মানে যদিও নাকাশ আজিজ আর মোনালি ঠাকুর বলছে যে তুমি আশেপাশে থাকলে খুশি খুশি থাকছি, কিন্তু ওই আমরাও ওই থমকে বমকেই যাই।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা। বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে।
1: এই এই উশসী উশসী, মানে তোমার কাছে যদি একটা জিনিস জানতে চাই, মানে মাঝরাত্রিরে ধরো আর কি, এই 12টা 1টা 2টো এইরকম একটা সময়ে, যদি ওটা তোমার কাছে মাঝরাত নয়, ব্যাপারটা হচ্ছে যে ওই রকম একটা সময়ে যদি তোমাকে হরর ফিল্মস দেখতে বলা হয়, ব্যাপারটা কেমন লাগবে?
2: আমি
1: জানতাম, কিন্তু আমি এখন এই মুহূর্তে যার কথা বলবো, তিনি ওই রকম একটা সময় হরর ফিল্ম দেখতে প্রচন্ড পছন্দ করেন আর কি।
2: সাংঘাতিক, আজকে তিনি মানে কেক কাটছেন, পায়েস মাখছেন,
1: ঝামেলায় যেতে হয়নি। তিনি কিন্তু একেবারে মানে জাস্ট মানে তার ডিম্যান্ডিং রোল, এত ভালো তার ডিম্যান্ডিং রোল হয়েছিল, এবং তিনি কিন্তু অভিনয় করেছিলেন দেবী চৌধুরানীতে, সেটা কি আমরা জানি?
2: হ্যাঁ, দেবী চৌধুরানীতে ছোটবেলায় তিনি অভিনয় করেছিলেন, এবং পরবর্তীকালে রিসেন্টলি বড় হয়েও দেবী চৌধুরানীতে তিনি মেইন ক্যারেক্টার প্লে করেছেন, যেটা খুব একটা বিশাল হাইপ পেয়েছে বলবো না, কিন্তু আমরা যারা ছবিটা দেখেছি তারা জানি যে কি সুন্দর উপন্যাসটাকে রেখে উনি অসাধারণ অভিনয় করেছেন।
1: একদমই তাই, মানে আমরা যদি ওই মোটামুটি

0: একটি নাটকে আমাদের বলা হতো না এই ডাকাত পড়েছে বলে সমস্বরে চিৎকার করা হতো না, সেটারও তো একটা কোট আনকোট ট্যাগলাইন থাকতে পারে, ডাকাত পড়েছে মানে কি? হ্যাঁ, আজকে তার জন্মদিন
1: এবং আমরা তার সাথে মোটেই ইয়ারি করছি না, আমরা তার সাথে ভাব করছি কারণ নান আদার দেন শ্রাবন্তী চ্যাটার্জির আজকে জন্মদিন, তাই জন্যই তার সিনেমা আর ওই আড়ি আড়ি আড়ি তো
0: একদম
1: আড়ি সিনেমার সাউন্ড ট্র্যাক থেকে থাকছে এই গান যেটা এক্ষুনি অমরজিৎ বলল।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: ও মা, এইভাবে যদি কেউ বলে মাঝরাতে একা ঘরে ডাকাত পড়েছে, কি কি কিউট ডাকাত আর কি, যাই হোক না কেন। 9903659992 তে এখনো তোমার মেসেজ বাকি রয়েছে।
3: ব্যাপারটা একটু ভুল হলো
2: ও মা, তাই
3: ডাকাতটা কিউট নয়, ডাকাতটা দোষ তো।
2: ও মা, এইভাবে আমি কোনোদিন ডাকাতকে বলতেই শুনিনি।
3: ও মা শুনোনি
2: না, মানে প্রথম কথা আমি ডাকাত দেখিনি।
3: তুমি ডাকাত হও
2: না না,
3: আমার না না দেখে নেবে বাড়িতে।
2: ওই সৌভাগ্য না না সরি, দূর দূর ভাগ্য হয়নি।
3: তুমি বাড়িতে গিয়ে ভালো করে আয়নাটা পরিষ্কার করবে, পরে দেখবে, চুটাচড়াবে।
2: আমি আয়না পরিষ্কার করে তাকাই না ওইদিকে।
3: হ্যাঁ তাকাবে, দেখবে, তুমিও নিজেকে বলবে এই তো আমার ঘরে ডাকাত পড়েছে। কিন্তু 9903659992 তো অনেক মেসেজ পড়েছে।
2: ইয়েস, একদমই তাই। সবাই বলে আমি নাকি সেই বিভীষিকাময় মানুষ যে নাকি সবাইকে কেস খাওয়ায়। এদিকে কেউ মানতেই চায় না যে আমি জেনে বুঝে কিন্তু কিছু করি না। শাওন বারাসাত থেকে আমাদেরকে মেসেজ
3: করেছে, তাহলে তুমি বাই ডিফল্ট এরকম।
2: একদমই তাই। চকো বয় অমরজিত, এই বলো বলো
3: চকলেট, সেটা বাসি চকলেট ছিল দাদা, বুঝতে পারেন না
2: একদম না। একই যা একদম এরকম বলি না। অ্যান্ডি আমাদেরকে মেসেজ করে জানিয়ে দিচ্ছে, বৃষ্টিতে সাবধানে বাইক ড্রাইভ করবে, রাস্তাঘাট ভালো না, খুব স্লিপ কাটছে। কিন্তু আবার এসো একসাথে উষশীর সঙ্গে, খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ।
3: অমরজিৎ এই কারণে ড্রাইভ করে না
2: কে, আমি
3: ও ড্রাইভার বুক করে বাড়ি যায়।
2: একদমই তাই। হ্যালো দাদা দিদি, আমি প্রকাশ দে কৈখালী সর্দারপাড়া থেকে। আমার জীবনে সেই মানুষটা হলো আমার শত্রু শুভ্র, মানে ওর মুখটা আমি একদম দেখতে পেলে সেখান থেকে কেটে পড়ি। এই কেন কেন কেন
3: না না, মানে শুভ্র শুভ্র থাকার চেষ্টা করো।
2: ইয়েস একদমই তাই। পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে আমাদেরকে মেসেজ করে জানিয়ে দিচ্ছে, কেস দিয়েছে সে আমাকে, যখন পড়েছি প্রেমে তার হৃদয়ে বাধা পড়েছি, জানি এই জীবনে সাগর জলে রয়েছি ভেসে, হৃদয় ক্যানভাসে সে জানি রয়েছে মিশে আমার নিঃশ্বাসে। আহা
3: ও মাই গড, যদিও পায়েল মানে এরকম অসাধারণ কিছু কবিতা হবে সেটা ভীষণ স্বাভাবিক, কিন্তু ঘড়ির কাঁটা বলছে
2: when বিভীষিকা goes wrong।
3: হ্যাঁ মানে আপাতত আমাদের কাছে ঘড়ির কাঁটাটাই বিভীষিকা, কারণ ঘড়ির কাঁটা বলছে যাও বাড়ি, যাও যাও বাড়ি, যাও।
2: একদমই তাই, ঘড়ি আমাদেরকে বলেছে যাও,
3: এই মুহূর্তে

কেন বললাম, কারণ পার্ট টু কালকে রয়েছে, পার্ট টু তে আমরা অবশ্যই থাকছি, মানে অমরজিৎ তো অবশ্যই থাকছে, তার সঙ্গে কে থাকছে না থাকছে সেটা আপাতত সাসপেন্স থাক, একদমই তাই। আর সুনীতি চৌহানের কথা কেন বললাম এই মুহূর্তে সেটার কনক্লুডিং পার্টটা কালকে এসে বলবো।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নিবেদিতা লাহিড়ী। নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে জার্নালিজম সার্টিফিকেট কোর্সের উদ্যোগে শুরু হয়েছে 10 দিনের সাংবাদিকতা কর্মশালা, চলবে 22শে আগস্ট পর্যন্ত। কর্মশালার উদ্বোধন করে উপাচার্য অধ্যাপক কল্লোল পাল সাংবাদিকদের সৎ, নিরপেক্ষ ও তথ্যনির্ভর সংবাদ পরিবেশনের ওপর গুরুত্ব

দেন। আকাশবাণী কলকাতার সহকারী নির্দেশক শুভায়ন বালা সাংবাদিকতাকে গুরুত্বপূর্ণ সামাজিক কাজ বলে উল্লেখ করেন। কর্মশালায় ছাত্রছাত্রী ও গবেষক মিলে প্রায় 200 জন অংশ নিয়েছেন। জলপাইগুড়িতে 8 থেকে 16 আগস্ট পর্যন্ত পালিত হচ্ছে আয়ুষ্মান সপ্তাহ। এরই অঙ্গ হিসেবে আজ যক্ষ্মামুক্ত ভারত গড়ার লক্ষ্যে সচেতনতামূলক র্যালি শহর পরিক্রমা করে। স্বাস্থ্যকর্মী, চিকিৎসক, নার্স ও সাধারণ মানুষ প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে

কর্মসূচির আয়োজন করা হয় মালদার কালিয়াচক 3 নম্বর ব্লকে। স্টেট মিশন ফর ক্লিন গঙ্গা নির্দেশিকায় মালদা জেলা গঙ্গা কমিটির সহযোগিতায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এছাড়াও হর ঘর তিরঙ্গা অভিযানের অংশ হিসেবে হাওড়ার রাজাপুর বাগনান ও শ্যামপুর থানার উদ্যোগে তিরঙ্গা র্যালির আয়োজন করা হয়। বাংলাদেশের আগ্নেয়াস্ত্র পাচারের অভিযোগে বনগাঁ থানার পুলিশ 2 ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম শাহিদুল মণ্ডল ও অনুপ খান। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে তাদের আটক করে তল্লাশি চালিয়ে 9mm পিস্তল ও 2টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পুলিশের দাবি, বাংলাদেশ সহ বিভিন্ন এলাকার দুষ্কৃতীদের কাছে তারা অস্ত্র বিক্রি করত। স্বাধীনতা দিবসের প্রাককালে ভারত বাংলাদেশের গেদে সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিএসএফের পক্ষ থেকে সীমান্ত এলাকায় চলছে তল্লাশি ও কড়া নজরদারি। টহলদারির পাশাপাশি সন্দেহজনক গতিবিধির উপরও বিশেষ নজর রাখা হচ্ছে। সীমান্তরক্ষী বাহিনী জওয়ানদের নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে একাধিক সতর্কতামূলক ব্যবস্থা। খবর এক্ষুনকার মতো এখানেই শেষ হলো।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি ধৃতি সেন শর্মা। টুলু মণ্ডলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর মোহাম্মদবাজারের পাথরখাদান এলাকায় পুলিশ মাইকিং করে চলেছে। টুলুকে দ্রুত আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে প্রশাসনের তরফে। সিউড়িতে আজ টুলু মণ্ডলের দলিলা ভবনে হুলিয়া সাঁটিয়ে দেওয়া হয়। পাশাপাশি তার গ্রামের বাড়ি মোহাম্মদবাজারের সোঁতশাল এলাকাতেও মাইকিং করা হয়। এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে নার্সের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায়

পুলিশের পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য দপ্তর সমান্তরাল তদন্ত শুরু করেছে। স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় হাসপাতালে গিয়ে আজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। পরে সাংবাদিকদের তিনি জানান, এনআরএস হাসপাতালের ফরেন্সিক বিভাগের প্রধানের নেতৃত্বে একটি তদন্তকারী দল গঠন করা হয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় বিজেপি সাংসদ নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজকে দেওয়া বঙ্গবিভূষণ সম্মান

তার নাম বাদ দেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য সরকার মহানায়ক উত্তম কুমারের স্মৃতিতে নন্দনের আদলে নতুন একটি চলচ্চিত্র কেন্দ্র গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। চলচ্চিত্র প্রদর্শনের অত্যাধুনিক প্রেক্ষাগৃহ ছাড়াও এখানে বাংলা চলচ্চিত্রের শতবর্ষের তথ্য সম্বলিত একটি বিশ্বমানের সংগ্রহশালা গড়ে তোলা হবে। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ এএফসি চ্যাম্পিয়ন্স লীগ টু ফুটবলের প্রাথমিক রাউন্ডের নকআউট ম্যাচে ইস্টবেঙ্গল কুয়েতের ক্লাব আল আরাবি এসসির মুখোমুখি হয়েছে। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।

আকাশবাণী কলকাতা এফএম রেডিও প্রচারতরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুদীপ বসু। সংসদের উভয় কক্ষের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। গত মাসের 20 তারিখ থেকে শুরু হয় বাদল অধিবেশনে 25 দিনে মোট 19টি বৈঠক অনুষ্ঠিত হয়। বাদল অধিবেশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে আলোচনা হয়েছে। রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের একটি সন্ত্রাসবাদ নজরদারি দল জানিয়েছে, দিল্লির লালকিল্লায় ভয়াবহ আত্মঘাতী গাড়ি বোমা হামলার পেছনে আল কায়দা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বা AQIS এর হাত ছিল। এই হামলায় 11 জন প্রাণ হারান। সংসদের বাদল অধিবেশনে বিরোধীদের ক্রমাগত হট্টগোল ও সভার কাজে বাধাদানের তীব্র সমালোচনা করেছে বিজেপি। আজ নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে প্রবীণ বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ বলেন, সরকার যে কোনো বিষয়ে আলোচনা করতে প্রস্তুত ছিল, কিন্তু লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বারবার নিজের দাবি পরিবর্তন করেছেন। ভারতকে বিশ্বমানের উৎপাদন কেন্দ্র বা গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত করতে 12টি মূল ক্ষেত্রকে চিহ্নিত করেছে নীতি আয়োগ। আজ নতুন দিল্লিতে এ সংক্রান্ত একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেন নীতি আয়োগের ভাইস চেয়ারপারসন অশোক কুমার লাহিড়ি। এই প্রতিবেদনে অটোমোবাইল, ইলেকট্রনিক্স, প্রতিরক্ষা, ড্রোন, ওষুধ, সৌরশক্তি এবং খাদ্য প্রক্রিয়াকরণের মতো 12টি লাভজনক ক্ষেত্রকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন রুশ নিয়ন্ত্রণাধীন বিতর্কিত কুরিল দ্বীপপুঞ্জে প্রথমবার সফর করেছেন। জাপান এই ভূখণ্ডকে নিজেদের বলে দাবি করে, তবে পুতিনের এই পদক্ষেপে তীব্র প্রতিবাদ জানিয়েছে টোকিও। কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবলে আজ মোহনবাগান সুপার জায়ান্ট 3-0 গোলে বিধাননগর

মিউনিসিপ্যালিটি স্পোর্টস একাডেমিকে পরাজিত করেছে। কিয়ান নাসিরি হ্যাট্রিক করেছেন। তীব্র তাপপ্রবাহের কবলে পড়েছে পশ্চিম ইউরোপের বিস্তীর্ণ অঞ্চল। ব্রিটেনের আবহাওয়া বিভাগ মধ্য দক্ষিণ পূর্ব ইংল্যান্ডে তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।

0: অনুগ্রহ করে শুনবেন ট্রেন নম্বর 1308-2026 যুববাণী মজারু এক্সপ্রেস এসে গিয়েছে প্ল্যাটফর্ম নম্বর 107 FM রেইনবোতে। যাত্রীদের অনুরোধ করা হচ্ছে তারা যেন তাদের সমস্ত দুশ্চিন্তা, ক্লান্তি ও একঘেয়েমি প্ল্যাটফর্মেই রেখে এই আনন্দ যাত্রায় সামিল হন।
1: Attention please, train number 1308-2026 express Jubobani Mojaru has arrived at platform number 107 FM rainbow. Passengers are requested to leave behind all their worries, tiredness and boredom and join us on this joyful journey. তাহলে সৌরভ, কি খবর বলো?
0: এরকম আসতে কেন? মানে আজ তো একদম তাই,
1: একদম মজার সঙ্গে বৃষ্টিতে ভিজতে ভিজতে একদম চলে এসেছি FM রেনবোতে। আর আজকে আমরা মজারু নিয়ে চলে এসেছি। আজকে আমি আছি তোমার সঙ্গে, তোমার যুবনির বন্ধু মল্লিকা, এবং আমার সঙ্গে আজকে আছে
0: সৌরভ।
1: আচ্ছা, এত এখনই শুরু করে দিচ্ছ ক্লাসিক্যাল? যাই হোক,
0: মানে এই যে আমরা বললাম একটু শুরুতেই, আমরা ট্রেনের অ্যানাউন্সমেন্ট শুনলাম, যেখানে আমরা শুনতে পেলাম মজারু এক্সপ্রেস চলে এসেছে। মানে এক্সপ্রেস আসা মানে তার সঙ্গে তো প্রচুর কিছু আসা, আর সেই প্রচুর কিছুর মধ্যে আজকে যেমন আছে তোমার জন্য একটু খুনসুটি, একটু ভালোবাসা, আর অনেকটা দেশপ্রেম,
1: অনেকটা দেশপ্রেম। কারণ আজকে আমাদের বিষয় হচ্ছে দেশপ্রেম, কারণ সামনেই স্বাধীনতা দিবস 15 তারিখ একদম এসে গেছে। আজকে 13-র সন্ধে, মানে রাত হয়ে গেছে, রাত 9টায় চলে এসেছি আমরা। এবং তার মানে কি, আজকে কিন্তু আমরা দেশপ্রেম নিয়ে কথা বলবো, এবং বন্ধুদের জন্য মজার মজার বিষয় না, সবসময় মজার নয়, আমরা কিন্তু দেশপ্রেমের ওপর, স্বাধীনতা দিবসের ওপর আমরা অনেক প্রশ্ন রাখছি। এবং তোমরা বন্ধুরা জানো যে মজারও আমরা কি নিয়ে মোটামুটি করি, মানে একটা মজার সেশন থাকে, কিন্তু তার মধ্যে থাকে অনেক গেমস, অনেক প্রশ্ন, কুইজ রাউন্ড, এবং সরাসরি তোমাদের সঙ্গে কিন্তু গল্প করার একটা ঘন্টা সময়।
0: মানে তোমরা আসলে দেশকে কতটা চেনো, কতটা ভালোবাসো, দেশের খুঁটি নাটি, স্বাধীনতার ইতিহাসের সেই পাতা থেকে কতটা তোমরা, তোমাদের জ্ঞান আছে, সেটাই একটু আমরা আজকে পরখ করে দেখবো, কি মল্লিকা?
1: পরখ করবো না, ওই বলতে পারো ডিসকাস করবো। কারণ হ্যাঁ, আমরা তো অনেক সময় ইতিহাসের পাতায় ওই থেকে যায় তারিখগুলো বা সব জিনিসগুলো, ইতিহাস হিসেবে আমরা অনেক সময় তুলে রাখি, কিন্তু এই একটা সময় বা বছরে দুটো সময় বলতে পারো, 26 জানুয়ারি এবং 15 আগস্টের আশেপাশে আমরা একটু স্মৃতিচারণ করি, একটু ভেবে দেখি, ঘেঁটে দেখি যে আমাদের এই যে আমরা ফিরে ফেলে এসেছি এতদিনের যে ঐতিহ্য, তারা কেমন ছিল।
0: একদমই তাই, আর সেসব ইতিহাসের কথা তো অনেক হবে, আরো হবে। তবে এই যে বাইরে একটু আড্ডু বৃষ্টি পড়ছে এবং মেঘেরও কিন্তু মন ভালো নেই,
1: এবং আমরা বৃষ্টিতে ভিজতে ভিজতেই তোমাদের সঙ্গে আড্ডা দিতে চলে এসেছি। এবং তোমরাও যারা এখন বাইরে আছো এবং আমাদেরকে মানে শুনছো, টিউন ইন করে রেডিওটা, তোমাদের জন্য একটা মিষ্টি গান থাকছে, কার কণ্ঠে?
0: কার কণ্ঠে? হ্যাঁ, এটা কিন্তু খুব মজার, মানে মজার বলবো না, মজার হতে আমরা এসেছি, কিন্তু বৃষ্টির গান আমরা একটু হালকা করে শ্রোতাদের জন্য রেখেছি, আর সেটা যদি হয় শিল্পী হরিহরন এবং সাধনা সরগমের।

0: কোথাও বৃষ্টি আছে এবং নীল কিন্তু আমাদের ভারতীয় পতাকার ঠিক মাঝখানে
1: অশোক চক্রের রং,
0: তারও রং। এবং আজকে আমরা কথা বলছি স্বাধীনতা দিবস নিয়ে এবং তার উপরে কিন্তু আমরা অনেক প্রশ্ন রাখবো বন্ধুদের জন্য। কিন্তু বন্ধুরা আমাদের সঙ্গে কিভাবে যোগাযোগ করতে পারে? বন্ধুরা আমাদেরকে কিন্তু কল করতে পারে 0332231341 এ।
1: বা বা বা, তোমরা ওই যে বললাম যে ফেসবুকে আমাদের কমেন্ট করতে পারো আজকের পোস্টার, যুববাণীর কলকাতার আজকের FM রেইনবোতে যে অনুষ্ঠান মজারু, সেই মজারুর আজকের পোস্টারে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে পারো তোমাদের উত্তরগুলো বা তোমাদের কেমন লাগছে আজকের অনুষ্ঠান। এবং তাছাড়াও তোমরা লাইভে সরাসরি উত্তর দিতে পারো, সেই কমেন্টও আমরা কিন্তু পড়ে নেব।
0: একেবারে একেবারে। তাহলে সৌরভ চলে আসে একদম প্রশ্নেতে। বন্ধুদের জন্য কয়েকটা প্রশ্ন আমরা রেখেছি এবং তার উত্তর কিন্তু বন্ধুরা আমাদের সরাসরি জানাতে পারে এবং মাধ্যমগুলো আমরা বলেই দিয়েছি।
1: বেশ বেশ,
0: প্রশ্নটা করে ফেলি।
1: করো।
0: ব্রিটিশ রাজত্বে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয় কোন সালে? তার মানে ব্রিটিশ মানে রাজত্ব তাদের চলাকালীন কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয় কোন বছরটাতে, সেইটা কিন্তু আমরা জানবো তোমাদের থেকে। তো বন্ধু,
1: হ্যাঁ সেটাই বলছিলাম যে ব্রিটিশ রাজত্ব তো আমরা জানি যে বেশ একটা 250 বছরের
0: রাজত্ব, 190+।
1: হ্যাঁ, তো সেই এত দীর্ঘ একটি রাজত্ব এবং যেই শোষণ শাসন সবটাই চলেছিল, ইতিহাস যা বলে, ইতিহাসের পাতায় যা কিছু আমরা দেখতে পেয়েছি ছোটবেলা থেকে, সেই রাজত্বকালে ভারতের রাজধানী কলকাতা থেকে, মানে এই শহর কলকাতা, আমাদের প্রিয় শহর কলকাতা থেকে দিল্লিতে কবে স্থানান্তরিত করা হয়?
0: একেবারে। আচ্ছা সৌরভ, আজকে আমরা কথা বলছি স্বাধীনতা দিবস নিয়ে। তোমার কাছে স্বাধীনতা মানেটা আমি পরে জিজ্ঞাসা করবো, মানে তো আমরা আমাদের কাছে এক একজনের কাছে স্বাধীনতা মানে এক একটা, কিন্তু তোমার কাছে স্বাধীনতা দিবস কিভাবে এসেছে? মানে সবার প্রথম যদি আমি ছোটবেলার কথা জিজ্ঞেস করি, কেমন ছিল 15ই আগস্ট তোমার কাছে?
1: দেখো, স্বাধীনতা দিবস বলতে বা স্বাধীনতা দিবসের ইতিহাস আমার মানে আমার চোখ দিয়ে দেখা যেটা আর কি, যদি সেটা বলতে হয়, সেটা হচ্ছে যে একেবারে ছোটবেলা থেকে ওই যে পাড়ার মঞ্চে আর কি, আমাদের সামনেই ক্লাব, তো সেই ক্লাবে পতাকা উত্তোলন, একেবারে সকাল সকাল হলেই পতাকা উত্তোলন, এবং এবং এবং বয়োজ্যেষ্ঠদের তারা যারা আছেন আর কি, সভাপতি বা সহসভাপতি যে ওই ক্লাবের মেম্বার আর কি, যারা বয়োজ্যেষ্ঠ, তাদের বিভিন্ন বক্তৃতা। এবং সেখান থেকে আমি বলবো তোমাকে একটা কথা, যে সেখান থেকে কিন্তু আমার এই যে নেতাজি, গান্ধীজি বা ভগত সিং বা ক্ষুদিরাম বসু, তাদের সম্পর্কে ছোটবেলায় তো খুব ইতিহাসের বইতে যে পড়ে ফেলেছি তখন তা তো নয়, আর সেই আমি একেবারে ছোট্ট বয়সের কথা বলছি, আমার
0: 4-5 বছর,
1: একদম একদম, তো তখন এই স্বাধীনতা সংগ্রামী বা এই যে দেশপ্রেমীদের কথা খুব একটা যে জানতাম তা বোন নয়, একদম মানে বলবো না, মিথ্যে কথা হয়ে যাবে সেটা। তো সেই বক্তৃতাগুলোর সময়, যে ওই পতাকা উত্তোলনের সময় ওরা যে কথাগুলো বলতেন বিভিন্নভাবে ছোট ছোট করে, যে কে নেতাজি ছিলেন বা কে গান্ধীজি ছিলেন বা কে ক্ষুদিরাম বসু ছিলেন, ভগৎ সিং কে ছিলেন, ঝাঁসি রানি লক্ষ্মীবাই কি করেছিলেন, কেন ওনাদের আমার মতন ছোট ছোট বাচ্চাদের
0: মানে সেই সময়
1: জানা দরকার, একেবারে শৈশব থেকে একটি বাচ্চার সেই বীজটা, দেশপ্রেমের যে বীজ।
0: আসলে হ্যাঁ, তুমি যেটা বলছো, আমরা যদি আমাদের রুটসটাই না জানলাম, তাহলে আমাদের প্রকৃত কিন্তু মানে আমাদের পরিচয়টা সঠিকভাবে জানতে পারবো না। এবং এই জন্যই কিন্তু বাবা মায়েরা খুব ছোট থেকে গল্প ছলে এগুলো আমাদের শেখান। মানে আমি তোমার কথা শুনে শুনে আমারও মনে পড়ছিল যে আমার মা বা বাবা কিভাবে ছোট থেকে এই গল্পের মতন করে প্রত্যেক দিন, যেহেতু মা নিজেও একজন শিক্ষিকা, সুতরাং সেই অর্থে তার থেকেও আমি এগুলো খুব ভালোভাবে খুব ছোট্ট বয়স থেকে আমি এটা মানে পেয়েছি। এবং জানো তো মজার কথা, আমি আমার স্কুলের কথা যদি আমি ছোট্ট করে একটু বলি, সেটা হচ্ছে আমাদের স্কুল 3-4টে তোমার উৎসব একসঙ্গে পালন করতো, ওই 15 তারিখের মানে একটা আমাদের স্কুল ফাউন্ডেশন ডে, আর একটা হচ্ছে আমাদের অরবিন্দের জন্মদিন, সব কিছু নিয়ে, এবং তো অবশ্যই স্বাধীনতা দিবস, তো একটা মানে এলাহি কাণ্ড।
1: সত্যি তাই, দেশপ্রেম নিয়ে কথা বলতে গেলে স্বাধীনতার কথা এবং স্বাধীনতার সংগ্রামের পেছনে যে এতগুলো মানুষের কথা, সবটা নিয়ে আমরা মজারিতে আসবো।
0: এবং
1: প্রথম যে প্রশ্নটা আমরা
0: দেখছি যে বন্ধুরা কিন্তু চলে এসেছে লাইভে উত্তর নিয়ে, এবং প্রথমেই শুভশ্রী বলছে যে 1911 সাল।
1: শুভশ্রী কিন্তু আমাদের বেশ একজন মানে
0: লিসেনার,
1: হ্যাঁ একদম, শ্রোতাদের মধ্যে প্রথমেই যার কমেন্ট পাওয়া যায় শুভশ্রী, তাদের মধ্যে একজন, ও কিন্তু বলে ফেলেছে। এছাড়াও সুমন্ত মণ্ডলের কথা বলতেই হয়, কন্টাই থেকে বলছে সুমন্ত 1911 সাল, পিউপা ঘোষ বলছে 1911 সালে 12ই ডিসেম্বর, সুমিতা রায় বলছে, সুমন্ত বলছে হ্যাঁ একদমই তাই,
0: সুমিতা রায় বলছে।
1: এবং শুভশ্রী তুমি কিন্তু উইনার হয়ে গেছো, কারণ প্রথম কমেন্ট কিন্তু তোমার থেকেই পেয়েছি।
0: তোমার জন্য অনেক অনেক ভালোবাসা। আচ্ছা চলে আসি তাহলে পরের প্রশ্নে। সৌরভ,
1: পরের প্রশ্ন আমরা যেটা করতে চলেছি আমাদের শ্রোতাদের কাছে, সেটি হচ্ছে স্বাধীনতার আগে মানে স্বাধীনতার প্রাককালে কলকাতায় ব্রিটিশদের শাসন কার্য চালানোর জন্য মূল বিল্ডিং বা মূল জায়গা কোন বিল্ডিংটি ছিল আর কি। তোমাদের বলতে হবে প্রিয় শহর আমাদের কলকাতার কোন এমন বিল্ডিংটি, হেরিটেজ বিল্ডিং যাকে বলা যায়, সেই বিল্ডিংটি ছিল ব্রিটিশ শাসন কার্য পরিচালনা করবার একটি মেইন জায়গা বা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং যাকে বলা যায়,
0: এবং সেটি আকাশবাড়ির খুব কাছাকাছি। আমরা যেতে আসতেই কিন্তু দেখতে পাই, মানে এটাও একটা ক্লু হয়ে গেল। এবং তো এটা, এই প্রশ্নগুলো কিন্তু খুব সাদা মাটা নাকি, খুব একটা কঠিন প্রশ্ন।
1: এবং শহর কলকাতাকে নিয়ে,
0: হ্যাঁ, এবং তার বাইরে।

0: যদিও যাব, একটু অন্য ডিস্ট্রিক্টও ঢুকছি তার পরের প্রশ্নে। আপাতত দেখি বন্ধুরা কি বলছে। না বন্ধুরা এখনো ভাবছে, বন্ধুরা লিখে পাঠাবে। বন্ধু তোমরা কিন্তু আমাদেরকে সরাসরি কল করতে পারো, আমাদের ফোন নম্বর খোলা, আমাদের ফোন নম্বর হচ্ছে 0332231314। আর আমাদেরকে কিন্তু তুমি আমাদের পোস্টের তলায়ও কমেন্ট করে কিন্তু জানাতে পারো তোমাদের উত্তরগুলো।
1: একজন লিখেছেন রিমো মুখার্জি ঋতু, উনি লিখেছেন গুড মর্নিং। আচ্ছা গুড মর্নিং অনেকক্ষণ হয়ে গেছে,
0: না উনি একদিন আগে লিখেছেন, সৌরভ
1: একদিন আগে হয়ে গেছে,
0: ওনাকে গুড আফটারনুন, সরি গুড ইভিনিং,
1: গুড নাইট এর দিকে আমরা চলে যেতে চলেছি নাকি?
0: গুড নাইট। হ্যাঁ
1: আচ্ছা, তাও এখনো কিন্তু কেউ
0: কমেন্ট না, বর্ণালী নস্কর কিছু একটা লিখছে না, ওনারা সবাই
1: কিন্তু সুমিতা রয় বলছেন রাইটার্স বিল্ডিং। আচ্ছা
0: আচ্ছা আচ্ছা, আমরা আরেকটু উত্তরের জন্য আর কত উত্তরের জন্য অপেক্ষা করছি। রাইটার্স বিল্ডিং,
1: মনির উদ্দিন লস্কর বলছে রাইটার্স বিল্ডিং, বেশ দুজন বলছে রাইটার্স বিল্ডিং, ইয়ে, এই তো কাউন্টডাউন শুরু হয়ে গেছে, আর কজন বলছে দেখি রাইটার্স বিল্ডিং বা অন্য কোন জায়গার কথা।
0: এই উত্তর আসতে আসতে আমরা একটু গান শুনে নিলে হয় না বন্ধুদের জন্য? একটা গান থাকুক আজকে, যখন মানে দেশপ্রেম নিয়ে কথা হচ্ছে, স্বাধীনতা দিবস নিয়ে কথা হচ্ছে সৌরভ, মানে তাহলে একটু বন্ধুদেরকেও শোনানো দরকার নাকি?
1: গানে তো যাবো।
0: ও আরেকজন বন্ধু বলছে, বর্ণালী নস্কর বলছে ফোর্ট উইলিয়াম, মানে অনেক ধরনের কিন্তু আমরা উত্তর পাচ্ছি।
1: বেশ বেশ, কিন্তু কোন সঠিক উত্তরটা কোনটা সেটা কিন্তু ওই যে বললাম, মল্লিকা যেটা বলছে যে একটু গান শুনতে ইচ্ছা করছে, আর দেশপ্রেম নিয়ে কথা বলছি, দেশ নিয়ে গান হবে না তা কি হয় নাকি? তাই শিল্পী অরিজিৎ সিং এর কণ্ঠে তোমার জন্য রইল এই গানটি, শুনতে থাকো। গানের পরে ফিরে এসছি, শুনছি তোমাদের উত্তর এবং বলছি কোনটি সঠিক উত্তর।

0: মজারও আড্ডা, 13ই আগস্ট, আর দুদিনও অন্তত বাকি নেই,
1: দুদিনও তো নেই
0: বাকি নেই, তাই আমরা ভাবলাম যে
1: ওই যে বলে না
0: রাত সপ্তাহ
1: হ্যাঁ এবং রাত পোহালে বলে না মহালয়া, এই যে আমরা অপেক্ষা করে থাকি মানে অধীর আগ্রহে যে কতক্ষণে ভোরবেলা 4টের সময় মানে 4টে বাজবে আর এবং আমরা মহালয়া শুরু করব, ঠিক তেমন ভাবেই ঠিক ওইভাবেই কিন্তু আমরা পুরো একটা গোটা সপ্তাহ আমরা ওয়েট করে থাকি বা আমরা সেলিব্রেট করি স্বাধীনতা দিবস।
0: বেশ বেশ বেশ, তবে আমরা যে প্রশ্নে ছেড়ে গিয়েছিলাম গানের আগে, যে প্রশ্ন করেছিলাম যে স্বাধীনতার আগে কলকাতায় ব্রিটিশদের শাসন কার্য চালানোর জন্য মূল বিল্ডিং কোনটি ছিল, তার উত্তর আমরা কিন্তু লাইভে
1: একেবারে পেয়ে গেছি, অনেকগুলো পেয়ে গেছি,
0: এবং তাদের মধ্যে প্রথম উত্তর দিয়েছেন হচ্ছে সুমিতা রায়। সুমিতা রায় তো বোধহয়
1: না, উনি বলছেন যে খুব ভালো লাগছে অনুষ্ঠান, অনেক ধন্যবাদ।
0: হ্যাঁ, প্রথম উত্তর পেয়েছিলাম রাইটার্স বিল্ডিং, তারপরে মনির উদ্দিন লস্কর বলছে রাইটার্স বিল্ডিং, বর্ণালী নস্কর বলছেন ফোর্ট উইলিয়াম, পিউপা ঘোষ বলছে রাইটার্স বিল্ডিং।
1: হ্যাঁ
0: বেশ বেশ,
1: সুমিতা রায় আবার লিখছেন রাইটার্স বিল্ডিং, এবং আরেকজন লিখছেন যে আরজে মল্লিকা, ফেভারিট কোলাবোরেটর, থ্যাংক ইউ
0: সুমিতা রায়কে অনেক অনেক কংগ্রাচুলেশন, কারণ প্রশ্নটার একেবারে
1: একেবারে সঠিক উত্তর, জোরে হাততালি।
0: এবং বাকিটা যারা দিয়েছো তাদের জন্য অনেক অনেক অনেক শুভেচ্ছা, কারণ তোমরা সত্যি একদম ঠিক আনসারটা দিয়েছো।
1: আর একটা ভীষণ সহজ প্রশ্ন তোমাদেরকে করতে ইচ্ছা করছে, এবং মানে এটা মানে আমাদের ছোটস্থ বলতে পারো, ভারত বাংলাদেশ ছাড়াও আর কোন দেশের জাতীয় সঙ্গীতের উপর কিন্তু মানে রবীন্দ্রনাথের প্রভাব ছিল, এবং সেই কোন দেশটার নাম তোমাকে বলতে হবে, মানে ভারতবর্ষ এবং বাংলাদেশ ছাড়া আর কোন দেশের উপর রবীন্দ্রনাথের প্রভাব আছে,
0: কোন দেশের জাতীয় সঙ্গীতের
1: উপর। হ্যাঁ, তো এটা ভীষণ মানে সহজ, এক্ষুনি বন্ধুরা শুরু করে দেবে,
0: এবং খুব ইন্টারেস্টিং প্রশ্ন যে তিনটে দেশের জাতীয় সঙ্গীত আমাদের রবি ঠাকুর, প্রাণের ঠাকুর, তার প্রভাব রয়েছে,
1: ভাবা যায় মানে সত্যি একটা মানুষ তার ব্যক্তি কতটা হতে পারলে যে তিনি এরকম।
0: তুমি ব্যক্তির কথা বলছো, সঙ্গে সঙ্গে শুভশ্রী কিন্তু আনসার দিয়ে দিয়েছে লাইভে আমাদের।
1: আরে আরে আরে, ঠিক আছে আরেকটু আমরা অপেক্ষা করি, যদিও চলে আসবে আমি জানি, মানে বন্ধুরা এটা মানে অপেক্ষাও করতে হবে না, সঙ্গে সঙ্গে টাইপ করতে যতটুকু লাগে, তাই না সৌরভ?
0: একদমই।
1: আর বন্ধুদের উত্তর পেতে পেতে একটু শুনে নি, তোমার এই বছরের 15ই আগস্ট কেমন কাটবে?
0: ওই যে বললাম যে পতাকা উত্তোলনের ব্যাপার আছে একটা কর্মক্ষেত্রে, সেখানে আকাশবাণীতেও হয়তো আসতে পারি আর কি, সেখানে যদি সকাল, যেহেতু সকালে হয়,
1: সকালে তো ভীষণ ভালো করে মানে উদযাপন করা হয়, এবং আমরা যারা সকালবেলা অনুষ্ঠান করতে আসি তারাও একটা ঝলক আমরা পেয়ে যাই, আমাদের ভীষণ ভালো লাগে। তো বন্ধু তোমরা কিন্তু খুব ভালোভাবে এই বছরটা উদযাপন করো। আচ্ছা ইতিমধ্যেই কিন্তু উত্তর চলে আসছে,
0: শুভশ্রী বলছে শ্রীলঙ্কা, সুমিতা রায় একটা সাইন দিয়ে দিয়েছে
1: মানে খুব ভালো আর কি এরকম,
0: মনির উদ্দিন লস্কর বলছেন শ্রীলঙ্কা, সায়নী দত্ত মজুমদার, সায়নী বলছে শ্রীলঙ্কা, পিউপা ঘোষ বলছে শ্রীলঙ্কা,
1: তাহলে আমরা উত্তরটা বলে দিই সবাই জানে, একটু জোরে হাততালি সকলের জন্য, উত্তরটা হচ্ছে শ্রীলঙ্কা।
0: শ্রীলঙ্কা যদিও জাতীয় সঙ্গীত, শ্রীলঙ্কা জাতীয় সঙ্গীত কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের একেবারে মানে একেবারে ডিরেক্ট কোনো ইনফ্লুয়েন্স নেই, কিন্তু হ্যাঁ পরোক্ষভাবে যিনি তৈরি করেছিলেন জাতীয় সঙ্গীত শ্রীলঙ্কার, তিনি রবীন্দ্রনাথের প্রভাবটা, সেই সঙ্গীতের যে প্রভাবটা সেটা কিন্তু সত্যি নিয়েছিলেন, কারণ উনি বিশ্বভারতীতে ঘুরে গিয়েছিলেন।
1: একদম একদম একদম। এর পরের প্রশ্নে চলে আসি, বলো সৌরভ।
0: এর পরের প্রশ্ন হচ্ছে যে ভারতীয় পতাকার বর্তমানে যে নকশা আমরা দেখতে পাই, মানে যেই পতাকার, ভারতীয় পতাকার যে নকশাটা আমরা এখন দেখতে পাই স্বাধীনতার পরে যাকে অ্যাডপ্ট করা হয়েছিল যে ডিজাইনটাকে একেবারে পার্মানেন্টলি, সেই এখনকার নকশা, ভারতীয় পতাকার এখনকার নকশা কে তৈরি করেন?
1: এটাও কিন্তু খুব সোজা একটা প্রশ্ন, কারণ এটা আমরা ছোটবেলায় মানে ইতিহাসের পাতা ঘাঁটতে ঘাঁটতে কিন্তু বহুবার পড়েছি, এবং আমরা যারা মানে একটা সময়ের পরে আর ইতিহাস নিয়ে সেইভাবে ঘাটাঘাটি করি না, তারাও কিন্তু আমরা জানি, মানে এরকম না যে একেবারেই অজানা একটা প্রশ্ন করে দিয়েছি, তাই তো নাকি?
0: তবে আমি ভুল বলছি, তবে কি বলতো যে এই যে এখানে একটা ছোট্ট কনফিউশন আছে, কনফিউশন থাকেই যে ভারতীয় পতাকা প্রথম যখন স্বাধীনতা 1947 সালের 15ই আগস্ট ওই সময়টা, ওই সময়কালে যখন প্রথম পতাকার নকশা তৈরি করা হচ্ছে, তখন কিন্তু এই যে অশোক চক্র যেটাকে আমরা দেখতে পাই, এটা কিন্তু হিন্টও দিচ্ছি আমি, ঠিক আছে, অশোক চক্র ছিল না তখন সেই পতাকার নকশায়, এবং
1: কিন্তু আমরা অরিজিনাল উত্তরটা চাইছি, যেটা
0: পরে আস্তে আস্তে এবং কিছু বছর পরে আর কি, কিছু বছর না কিছু সময় পরে, কিন্তু ভারতীয় পতাকার এই যে এখনকার নকশা যেখানে অশোক চক্র আছে, এবং যে অশোক চক্র একটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রতীক ভারতীয় ভারতের
1: ইতিহাসে, মানে মানে আছে প্রত্যেকটারই, মানে আছে চব্বিশটা, এবং তার যে কেন চব্বিশটা সেটারও মানে আছে। তো সেই চক্রটা, অশোক চক্র আর কি, সেইটা সমেত যেই পতাকা সেইটা কে তৈরি করেছে,
0: তিরঙ্গা এবং তার মাঝখানে
1: তার নকশা কে তৈরি করেছে,
0: নকশাটা কে তৈরি করেছে,
1: সেই উত্তরটা আমরা চাই। আর এখনো আমাদের আরেকবার বলে দিই বন্ধুদেরকে, বন্ধুরা তোমরা কিন্তু ফোন করতে পারো, আমাদের ফোন নম্বর হচ্ছে 0332231341। আর তাছাড়া বন্ধু তোমরা কিন্তু আমাদেরকে কমেন্ট করতে পারো, আমাদের কমেন্টস গুলো কোথায় আসবে?
0: কিন্তু ফোন লাইনও কিন্তু আমাদের ব্লিঙ্ক করছে, দেখছি কে আছে ফোনে।
1: হ্যালো,
0: নমস্কার।
1: না,
0: কোনোভাবে বোধ হয় বিচ্ছিন্ন হয়ে গেছে। আবার তোমরা ফোন করতে থাকো, নিশ্চয়ই আমরা ফোন আবার পাবো।
1: আচ্ছা, ব্লিঙ্ক করছে, বন্ধুরা কিন্তু চলে আসছে, বন্ধুদের জন্য চলে আসি। ঠিক আছে, আর বন্ধুদের জন্য যারা কল করছে তাদের জন্য কিন্তু আবার অন্যরকম প্রশ্ন রেখেছি আমরা।
0: আচ্ছা, একটা এখানে কিন্তু বেশ একটা ভালো জিনিস হচ্ছে, ভালো জিনিস বলবো না, ওই কনফিউজ আমি একটা গুগলি দিয়ে দিয়েছি। ঠিক আছে,
1: তারা বেশ কনফিউজ,
0: কিন্তু বলছে পিঙ্গালি ভেঙ্কাইয়া, শুভশ্রী বলছে, পিউপা,
1: তিনজনই কিন্তু তাই বলছে,
0: রুবাল মহাপাত্র বলছে, কিন্তু না আমাদের যে এখনকার ভারতীয় জাতীয় পতাকার যে নকশা, সে তৈরি করেছেন সুরাইয়া তিয়াবজি। সুরাইয়া তিয়াবজি, ইনি এখনকার যে অশোক চক্র আছে, অশোক চক্র সমেত যে ভারতীয় পতাকার নকশা সেটা তৈরি করেছিলেন। পিঙ্গালি ভেঙ্কাইয়া যেই নকশা তৈরি করেছিলেন সেটি, সেই পতাকার নকশায় কিন্তু তেরঙ্গা ছিল, কিন্তু মাঝখানে ছিল চরকা, তাই সেটা উত্তরটা আমরা কিন্তু
1: ঠিক আছে। এরকম হতেই পারে, আমরা তো মানে ডিসকাস করছি বন্ধুদের সঙ্গে, তাই তো? এবং চলে আসি পরের রাউন্ডে, নাকি
0: পরের রাউন্ডে বলবো না, আরেকটা প্রশ্ন আমাদের,
1: আরেকটা প্রশ্ন তুমি রাখবে,
0: মানে সিনেমা নিয়ে, একটু সিনেমা নিয়ে কথা হচ্ছে,
1: হ্যাঁ, এটা কি করে শুরু করে,
0: দেশপ্রেম নিয়ে সিনেমা নিয়ে হচ্ছে না, সেটা তো হয়
1: না, ঠিকই।
0: এই যে কালকে, কাল তো ফ্রাইডে, তোমরা বুঝতেই পারছো যে ফ্রাইডে মানেই বক্স অফিস একেবারে তুলকালাম কাণ্ড হয়। কালকেই মুক্তি পাবে একটি বাংলা সিনেমা, সুপারস্টার জিতের, জিতেন্দ্র মাদানি।
1: আমি নামটা বলবো?
0: হ্যাঁ, বলতে পারো,
1: তুমি বলো।
0: যে কেউ বলে বিপ্লবী, কেউ
1: বলে ডাকাত।
0: এই যে সিনেমাটি কালকে মুক্তি পাচ্ছে, আগামী 14 আগস্ট, মানে আগামীকাল, সুপারস্টার জিৎ অভিনীত এই সিনেমাটি, সেখানে একজন বাংলার স্বাধীনতা সংগ্রামী, খুব গুরুত্বপূর্ণ বাংলার স্বাধীনতা সংগ্রামী, তার জীবনের উপর, আত্মজীবনের উপর অনুপ্রাণিত হয়ে সিনেমাটি বানানো হয়েছে। এবং
1: তোমাদেরকে বলতে হবে, এই যে বিপ্লবী, তার চরিত্রটা তিনি করেছেন, এই বিপ্লবীর নাম কি? এটাও খুব সহজ প্রশ্ন, কারণ আলোচ্য একটা বিষয় এবং এই নিয়ে আমরা প্রায় কথা বলছি, শুনছি, তাই তো? সুতরাং এই প্রশ্নের উত্তরটা বন্ধুরা ভাবতে থাকুক,
0: ভাবতে ভাবতে শুভশ্রী আবার বলে ফেলেছে,
1: চলে এসেছে শুভশ্রী, চলে এসেছে উত্তর নিয়ে। কিন্তু আপাতত আমরা একটা গান শুনিনি, কি বল?
0: আপাতত আমরা একটা গান শুনিনি, সত্যি, কারণ গান শুনতে তো মন, মানে গান শুনলে সত্যি মন তো ভালো হয়ে যায়। আর সেই গান যদি হয় যে রূপম ইসলামের কণ্ঠে এই দেশ আমার, আর তাও সেই যেই সিনেমা থেকে আমরা গানটা শোনাচ্ছি, বাঘা যতীন সিনেমা থেকে রূপম ইসলামের কণ্ঠে, তোমার জন্য এবার রইল এই দেশ আমার।
1: চলো শুনে নিই।

0: সত্যি এই যে গানগুলো না মানে রক্ত গরম করা একটা ব্যাপার হয় না, যে দেশের প্রতি ভালোবাসা, দেশের প্রতি, দেশের জন্য, দেশের স্বাধীনতার জন্য যে মানুষগুলো প্রাণ দিয়েছেন, বা ক্ষুদিরামের কথা
1: ভেবে যে তারা মানে আর কিছু কিন্তু ছিল না, শুধু আমি ঝাঁপিয়ে পড়বো মায়ের জন্য, মায়ের কথা ভেবে,
0: বন্দে মাতরম, সত্যি মায়ের জন্য, মায়ের জন্য প্রার্থনা, আমার দেশকেই নিজের মা ভাবা, দেশমাতৃকার জন্য
1: ভালো থাকুক, আমরাও তাকে ভালো রাখতে পারি সেই কামনা করি। আপাতত ফিরছি আমাদের
0: চরিত্রে আত্মজীবনের উপর যে নির্মাণ করা হয়েছে তার চরিত্রে জিত ছিল, সেই সিনেমাটিতে কোন বিপ্লবীর কথা বলা হয়েছে?
1: ইতিমধ্যে অসংখ্য কিন্তু কমেন্ট চলে এসেছে লাইভে,
0: চলে এসে শুভশ্রী বলছে অনন্ত সিংহ, ইপ্সিতা অধিকারী অনন্ত সিংহ, তারপরে আচ্ছা দীপেন মন্ডল বলছে অনন্ত সিংহ,
1: বর্ণালী নস্কর বলছেন অনন্ত সিংহ,
0: পিউপা ঘোষ
1: তিনিও বলছেন, আচ্ছা
0: বাবাই চক্রবর্তী,
1: সুমিতা রয়,
0: একেবারে সঠিক উত্তর,
1: এবং সবার জন্য একটা জোরে হাততালি। আচ্ছা এইবারে তুমি অনেক প্রশ্ন উত্তর করেছো,
0: এইবারে
1: আমি একটু একটু মজার মধ্যে ঢুকবো, কারণ আজকে আমাদের শোটাই হচ্ছে
0: মজার,
1: এবং মজা না থাকলে হবে না, এবং মজার একটা অন্যতম মানে কি বলবো ফরম্যাট হচ্ছে ধাঁধা। হ্যাঁ, এবং এই ধাঁধাটা আমার ভীষণ প্রিয়, মানে এটা আমি ধরে ধরে আমার বন্ধুদেরকে সব মধ্যে বলা হয়ে গেছে। ধাঁধাটা হচ্ছে তোমাদের জন্য প্রশ্ন বন্ধু, কলকাতার কোন জায়গায় গিয়ে বিহারীরা খুব তাড়াহুড়ো করে?
0: আচ্ছা এবার কেমন প্রশ্ন,
1: কলকাতা আরেকবার বলছি, কলকাতায় কোন জায়গায় গিয়ে বিহারীরা খুব তাড়াহুড়ো করে? এটা কিন্তু ধাঁধা, একটু অন্যরকম ভাবে ভাবো, খুব মজার একেবারে, মানে তোমরা পেরেই যাবে আমি জানি, একটু জায়গাগুলোর নাম ভাবো, এটা হচ্ছে ক্লু। আর হ্যাঁ, এর বেশি
0: একটা
1: ক্লু দেওয়া যাবে না,
0: বিখ্যাত জায়গা এবং
1: আমাদের কিন্তু আকাশবাণীর কাছাকাছি, খুব একটা দূরে না, কাছাকাছি। এবং আরেকবার বলে দিচ্ছি, কলকাতার কোন জায়গায় গিয়ে বিহারীরা খুব তাড়াহুড়ো, দৌড়াদৌড়ি, ছোটাছুটি করে? একটু বোধহয় ভাবতে সময় লাগবে বন্ধুদের, নাকি?
0: দেখছি কারা কারা কমেন্ট করছে লাইভে, কারা কারা এসছে, অপরত ফোন লাইনেও কিন্তু বন্ধুরা চলে এসে, দেখি ফোন লাইনে কে আছে।
1: না, কোনোভাবে যোগাযোগ সম্পন্ন হয়নি, হ্যাঁ বিচ্ছিন্ন হয়ে গেছে। আচ্ছা আবার কি কি করব, একটু গল্প করি,
0: কলকাতার কোন জায়গায় বিহারীরা খুব তাড়াহুড়ো করে, ধাঁধার মতো করে ভাববে, মজার একটা গুগলি।
1: আচ্ছা সৌরভ, আমি কিন্তু এই প্রশ্নটা প্রথমে সৌরভকে করেছিলাম, সৌরভ কিন্তু বলতে পারিনি, তার মাথায় এত বুদ্ধি, সে এত ভাবে কথা বলে এবং আমাকে গোল খাইয়ে দেয়, গোলও দিয়ে দেয় মানে মাঝে মাঝে, তো সেই ছেলেটি কিন্তু বলতে পারেনি, তবে খুব একটা ডিফিকাল্ট কিন্তু নয়, একটু অন্যরকম
0: গুগলি
1: গুগলি, হ্যাঁ গুগলি টাইপের। তোমরা
0: যদি তোমরা কলকাতার সম্পর্কে অবগত হও এবং বিভিন্ন রাস্তার সম্পর্কে খুব তোমাদের ইন্টারেস্ট থাকে কলকাতার, তোমরা এই রোডটার নাম কিন্তু শুনবেই, তো সেই জায়গাটার কথা আমরা একটু শুনতে চাই।
1: আচ্ছা এই যে কলকাতার তুমি রাস্তার কথা বলছো, তোমার জীবনে এরকম কোন কলকাতার কলম্বাস আছেন কেউ?
0: কলকাতার কলম্বাস বলতে আমার এক বন্ধুর কথা মনে পড়ে, অর্ঘর কথা খুব মনে পড়ে, কারণ ও আমাকে কলকাতার রাস্তাঘাট বেশ খানিকটা চিনিয়েছে, মানে বিশেষ করে পুজোর সময়, দুর্গাপুজো তোমরা জানোই যে কলকাতাতে দুর্গাপুজো মানে একদম সেই সিটি অফ জয়,

0: রাস্তাঘাট। আর তাছাড়াও এই যে আমার পাশে বসে আছেন আরেকজন, কলকাতায় কোথায় কোথায় ভালো ভালো চাইনিজ খাবার পাওয়া যায়
1: কোথায়? আর যাই হোক আর তাই হোক, খেতে আসলে কিন্তু বলিকাকে আমি ফোন করবই করবো, আমি অপেক্ষা করবো দেখি কবে ফোন করে। যাই হোক,
0: আমি
1: কি বলে দেবো, একটু আর একটু ক্লিউ দিলে ওরা এক্ষুনি উত্তরটা দিয়ে দেবে।
0: একটু রাশে থাকে বিহারিরা নাকি?
1: রাস্তাঘাট
0: কলকাতায় কলম্বাস কি আমার জীবনে? তো সেখানে আমি ওকে বললাম যে আমার যদি ফুড একটা ব্লগ করতে হয় বা ফুড খাবার কোথায় ভালো,
1: তাছাড়া কিন্তু আমরা অনেক ঘুরে বেরিয়েছি সেটা বলো। হ্যাঁ ঠিক আছে, তার মানে অধিকাংশ জায়গায় সময় কিন্তু আমাদের খাবারটা একটা মানে মূল কেন্দ্র হিসেবে ছিল, এটাও ঠিক গন্তব্য হিসেবে ছিল আমার জীবনে। কলকাতার কলম্বাস হচ্ছে আমার মা একেবারে, এবং হ্যাঁ মানে তার হাত ধরে যে কত রাস্তা আমি চিনেছি, এবং সে নিজেও একা একা মানে হাঁটতে বেরিয়ে যায় বিভিন্ন রাস্তা অলি গলি খোঁজবার জন্য। যাই হোক আবার ফিরে আসি গল্পেতে। শুভশ্রী কি লিখছে?
0: বড় বাজার নিউ মার্কেট, প্রবাল মহাপাত্র বলছে বড় বাজার, মনির উদ্দিন লস্কর বলছেন বড় বাজার এলাকায়, ইপ্সিতা অধিকারী বলছে রাসবিহারী, পিউপা ঘোষ বলছে রাসবিহারী রোড, শুভশ্রী বলছে রাসবিহারী এভিনিউ।
1: এরপরের
0: প্রশ্ন আমাদের, একটু আবারও বলছি মজার ভাবে ভাবো, কোন জিনিসের অনেক দাঁত আছে কিন্তু কখনো কামড়ায় না? কোন জিনিসের দাঁত অনেক আছে কিন্তু কামড়ায় না কখনো?
1: একেবারে একেবারে, এটাও কিন্তু খুব সহজ, মানে এই ধরনের ধাঁধা না আমরা ছোট্টবেলা থেকে, ওই যেমন কোন দেশে মাটি নেই, যেমন সন্দেশ, তাই না? তো সেরকম ছোট্টবেলা থেকে মানে বড় হতে হতে এরকম কত আমরা ধাঁধা শুনেছি, কথা বলেছি, সেগুলো নতুন নতুন শিখে আবার বন্ধুদের গিয়ে বলতাম স্কুলে, আরে এইটার ধাঁধাটার এইটা উত্তর তুই কি জানতি, আমি জানতাম, দেখ আমি আজকে জেনে এসেছি, এরকম প্রচুর করতাম আমরা ছোটবেলায়। ঠিক তেমনই হচ্ছে এই ধাঁধাটা, এবং ধাঁধাটা হচ্ছে কোন জিনিসের অনেক দাঁত আছে কিন্তু কখনো কামড়ায় না। আচ্ছা অলরেডি কিন্তু শুভশ্রী উত্তর দিতে শুরু করে দিয়েছে, আমরা কি আরেকটু অপেক্ষা করব?
0: শুভশ্রী বলছে চিরুনি। না আমরা কিন্তু একেবারে প্রায় শেষের দিকে মল্লিকা, আমাদের একটু তাড়াতাড়ি যেতে হবে।
1: তাহলে চলো বলেই দিই একেবারে সঠিক উত্তর, শুভশ্রী সঠিক উত্তর দিয়েছে, তার সঙ্গে কিন্তু
0: ইপ্সিতাও বলছে চিরুনি,
1: মনিরুদ্দিনও তাই বলছে, অনেক অনেক মানে একেবারে ঠিক উত্তর, অনেক ধন্যবাদ তোমাদেরকে। এর পরের উত্তরে প্রশ্নে চলে আসি, সেটা হচ্ছে কোন জিনিস যত বাড়ে তত কম দেখা যায়?
0: আরে বাহ, কোন জিনিস যত বাড়ে তত কম দেখা যায়?
1: ভালো করে শুনে,
0: দেখা যায়,
1: ঠিক আছে, কমতে থাকে নয় কিন্তু। কোন জিনিস যত বাড়ে তত কম দেখা যায়। আচ্ছা এখনো কিন্তু বন্ধুরা চিরুনি বলছে, মানে প্রচুর চিরুনির এরকম উত্তর পাচ্ছি, আপাতত আরেকবার তোমাদের জন্য বলে দিচ্ছি প্রশ্নটা, কোন জিনিস যত বাড়ে তত কম দেখা যায়। চলে এসো চলে এসো চটপট, অনেক অনেক অনেক অনেক উত্তর নিয়ে আমরা তোমাদের জন্য অধীর।
0: সবাই কিন্তু এখন চিরুনি আগের উত্তরটাই বলছো, না না আমরা সেইটা বলে দিয়েছি চিরুনি খুব সঠিক উত্তর, কিন্তু আমরা পরের প্রশ্নে গেছি, এখনো চলে এসেছি আমরা পরের প্রশ্নে, কোন জিনিস যত বাড়ে তত কম দেখা যায়, তুমি দেখতে পাও তত কম?
1: ও পিউপা ঘোষ কিন্তু উত্তর দেওয়া শুরু করেছে এই প্রশ্নটি। আচ্ছা আর দেখি কে কি বললো, শুভশ্রী বলছে অন্ধকার, পিউপা ঘোষ বলছে অন্ধকার।
0: এইখানে পিউপা ঘোষ কিন্তু একেবারে জিতে গেছে, কারণ শুভশ্রী তুমি সেকেন্ড কমেন্ট করে ফেলেছো।
1: জোরে হাততালি
0: পরের প্রশ্ন, আমাদের শেষ প্রশ্ন এই রাউন্ডে, যে কোন ভ্রমণকারী কখনো ট্রেন বাস বা বিমান চড়ে না তো পৃথিবীর প্রতিটি দেশ তার চেনা।
1: ভাবো কোনো কিছুতেই সে চড়ছে না, ট্রাভেলই করতে হচ্ছে না, অথচ সবটা তার জানা।
0: তুমিও চিনতে পারো, তুমি বাড়িতে বসেই ব্রাজিল চিনতে পারো,
1: তুমি কিসের মাধ্যমে?
0: হ্যাঁ
1: মাধ্যমে
0: তুমি বাড়িতে বসেই উরুগুয়ে চিনতে পারো, তুমি বাড়িতে বসেই ধরো ফিলিপাইন্সের কোনো একটা জায়গা তুমি দেখতে পারো। এইবার কিসের মাধ্যমে?
1: আমার এখন মাথায় ঘুরছে সেটা হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়ন। মানে কবে যে আমার সৌভাগ্য হবে ওখানে যাওয়ার আমি জানি না। আপাতত দেশে ফিরে আসি, কারণ আজকে আমরা স্বাধীনতার গল্প করছি, স্বাধীনতার উপরে প্রশ্ন রাখছি। তবুও হ্যাঁ, এখন আমি একটু ধাঁধাটা মিক্স এন্ড ম্যাচ করে রেখেছি, কি বলো বন্ধুদের?
0: একদম একদম, শুভশ্রী আবারও উত্তর দিয়ে দিয়েছে।
1: শুভশ্রী একেবারে মানে রেস করছে। শুভশ্রী আর পিউপার মধ্যে কি চলছে, কম্পিটিশন চলছে?
0: মানে আমরা মানে এটাই বলছি যে আমরা এই ওকেও বলছিলাম, মল্লিকাকেও বলছিলাম যে আমরা বারবার করে শুভশ্রী ফার্স্ট নয় পিউপা নয় মনিরুদ্দিন লস্কর, এই আর কি আমাদের চলছে। আরো বন্ধুরা আমরা
1: না, বাবাই চক্রবর্তী তিনিও উত্তর দিয়ে দিয়েছেন মানচিত্র একেবারে। উনি কিন্তু আমরা কি উত্তরটা বলেই দিই তাহলে?
0: তনুশ্রী কি বলছে? কিউপা বলছে ডাক টিকিট, শুভশ্রী বলছে ম্যাপ, বাবাই চক্রবর্তী বলছে ম্যাপ, তনুশ্রী বেরা বলছে ম্যাপ,
1: ইপ্সিতাও বলছে ম্যাপ।
0: প্রথম যে উত্তর দিয়েছে শুভশ্রী, ম্যাপ মানচিত্র, একদমই তাই,
1: সঠিক উত্তর, জোরে হাত তালি।
0: এবার এবার আমাদের পরের যেই রাউন্ডে আমরা আসবো সেটা হচ্ছে সূত্র দিয়ে চেনা।
1: এটা কিন্তু খুব ইন্টারেস্টিং, খুব ইন্টারেস্টিং, ভীষণ পছন্দের একটা রাউন্ড, যেখানে তোমাকে কয়েকটা সূত্র দেওয়া হবে এবং সেই সূত্র দু তিনটে যে সূত্র দেওয়া হবে সেগুলো শুনে তোমাকে বুঝতে হবে আমরা কার কথা বলছি।
0: মূলত আমরা ভারতের স্বাধীনতার সংগ্রামের বা সংগ্রামীদের উপরেই এই রাউন্ডটা রেখেছি, তাদের নামই আমি বলেই দিলাম হিন্টটা, যেই সূত্রগুলো আসবে সবই ভারতের সঙ্গে সংক্রান্ত এবং ভারত সম্পর্কে, ভারতের স্বাধীনতা সম্পর্কিত। তো সেই অনুযায়ী তোমরা ভেবো যে সূত্রগুলো কাকে নির্দেশ করছে, কোন জিনিসকে নির্দেশ করছে। প্রথম প্রথম প্রথম আমাদের রাউন্ডের, এই রাউন্ডের প্রথম প্রশ্ন, যে সূত্রগুলো আমরা দিচ্ছি, সূত্র এক ফাঁসি, সূত্র দুই বয়স ১৮, আর সূত্র তিন
1: একবার বিদায় দে মা ঘুরে আসি। নিশ্চয়ই বুঝে গেছো
0: তাহলে
1: কথা আমরা বলছি,
0: ফাঁসি, সূত্র দুই বয়স ১৮, আর তিন একবার বিদায় দে মা ঘুরে আসি। কার বা কোন জিনিসের কথা বলা হচ্ছে?
1: কল কিন্তু ইতিমধ্যেই চলে এসেছে বন্ধুরা, হ্যাঁ শুনে নি বন্ধু কি বলছে। হ্যালো নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আচ্ছা বলুন বলুন বলুন, ক্ষুদিরাম বসু। বাহ বন্ধু কিন্তু একেবারে,
0: কিন্তু বন্ধুর নামটা কিন্তু আমরা এখনো শুনতে পেলাম না,
1: বলেছেন উনি।
0: আচ্ছা আচ্ছা, আমি মিস করে গেছি তাহলে,
1: অনেক ধন্যবাদ বন্ধুকে। বন্ধু তোমরা কিন্তু আমাদেরকে ফোন করতে পারো, আমাদের ফোন নম্বরটা আরেকবার তোমাকে বলে দিচ্ছি, 0332231314 1। আর বন্ধু কিন্তু ইতিমধ্যেই প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছে, আমাদের লাইভেও কিন্তু প্রচুর উত্তর চলে এসেছে। মনিরুদ্দিন, পিউপা, বর্ণালী, বাবাই, তনুশ্রী, ইপ্সিতা, এনারা সবাই কিন্তু বলছেন ক্ষুদিরাম বসু।
0: এবং সবার জন্য একটা জোরে হাত তালি। এবং তার সঙ্গে ক্ষুদিরাম বসু সত্যি এমন একজন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী যার কথা আমরা বোধহয় কোনো দিন ভুলতে পারবো না,
1: এবং যতই বলি না কেন, হ্যাঁ একেবারে, এবং যতই বলি না কেন খুব কম পড়ে যায়।
0: একদম একদম একদম।
1: এরপরে চলে আসি পরের সূত্রে, পরের যে প্রশ্নটা সেখানে চলে আসি, আমার ভীষণ পছন্দের একজন মানুষ, আমাদের সবার শ্রদ্ধার একজন মানুষ। প্রথম সূত্র ভারত ছাড়ো আন্দোলন, দ্বিতীয় সূত্র হচ্ছে হাতে জাতীয় পতাকা, এবং তৃতীয় সূত্র হচ্ছে গুলিবিদ্ধ হয়েও কিন্তু তিনি পতাকা নামাননি এবং তিনি একটু বয়স্ক।
0: একদম,
1: হ্যাঁ অনেকগুলো মানে সূত্র কিন্তু তোমাকে দিয়ে দিয়েছি, আরেকবার বলে দিচ্ছি, ভারত ছাড়ো আন্দোলন প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র হচ্ছে হাতে জাতীয় পতাকা, এবং তৃতীয় সূত্র হচ্ছে গুলিবিদ্ধ হয়েও কিন্তু সেই পতাকা, আমাদের ভারতের পতাকা কিন্তু তিনি নামাননি, তিনি কে?
0: এবং একজন মহিলার কথা বলছি আমরা, মহিলা
1: বন্ধুরা বুঝে গেছেনই আমি বলেই দিয়েছি, এবং বয়স্কা তিনি। বন্ধুরা চলে আসো, ও ইতিমধ্যে
0: কিন্তু বোধহয় ব্লিঙ্ক করছে,
1: হ্যাঁ শুনে নি কি বলছে বন্ধু। হ্যালো কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: মনিরুদ্দিন বলছি, দক্ষিণ চাকরি থেকে।
1: মনিরুদ্দিন, আচ্ছা আচ্ছা, হ্যাঁ নমস্কার বলুন।
2: সরোজিনী নাইডু,
1: সরোজিনী নাইডু, আচ্ছা দেখি
0: তাহলে মনিরুদ্দিন বলছে সরোজিনী নাইডু। এদিকে এদিকে লাইভেও কিন্তু পিউপা ঘোষ বলছে মাতঙ্গিনী হাজরা, বর্ণালী নস্কর বলছে মাতঙ্গিনী হাজরা, কিন্তু শুভশ্রী একেবারে প্রথম কমেন্ট লাইভে মাতঙ্গিনী হাজরা, তনুশ্রী বেরাও তাই বলছে। উত্তরটা উত্তরটা তাহলে কি হবে মল্লিকা? অস্ত্রাগার লুণ্ঠন, সূত্র তিন কলকাতায় একটি মেট্রো স্টেশন আছে তার নামে।
1: কারখানার সব নাম বলছে,
0: চট্টগ্রাম, অস্ত্রাগার লুণ্ঠন, এবং এই বিপ্লবীর নামে কলকাতার মেট্রো স্টেশনের নাম আছে। বলতে হবে কোন স্বাধীনতা সংগ্রামীর কথা আমরা তোমায় বললাম এই সূত্রের মধ্যে দিয়ে। ফোন লাইনে কিন্তু ব্লিং করছে, দেখা যাক
1: বন্ধু কি বলছে। হ্যালো,

0: দেখার কে বলছেন, কোথা থেকে বলছেন? না, কোনোভাবে ডিসকানেক্টেড হয়ে গেল। আচ্ছা বন্ধুরা কিন্তু ইতিমধ্যেই লাইভে চলে এসেছে। সুমিতা রায় বলছে, না শুভশ্রী বলছেন, মাস্টার দা সুর।
1: আরেকবার আমরা বোধহয় ফোন নিতে পারি, দেখছি।
0: হ্যালো, না কোনোভাবে যোগাযোগ ঠিকঠাক করে হচ্ছে না
1: আমাদের সঙ্গে।
0: আস্তে আস্তে কেটে যাচ্ছে আজকে যে আবহাওয়া।
1: তাহলে ওই যে আমরা ফিরে এলাম, মানে আমরা বারবার করেই কথা বলছি দেশপ্রেম নিয়ে, দেশপ্রেমের সঙ্গে যারা যুক্ত, যাদের কথা ইতিহাসের পাতায় আমরা পড়ে এসেছি, সেই মানুষগুলোকে নিয়েই আজকে আমরা কথা বলছি যুবমানি কলকাতার।
0: আচ্ছা, একজন নতুন বন্ধু কিন্তু আমাদেরকে, আমাদের সঙ্গে জুড়েছেন আর কি, তার নাম হচ্ছে দীপেন মণ্ডল, তিনিও লিখছেন সূর্য সেন। আর তনুশ্রী বেরা লিখছেন মাস্টার দা সূর্য সেন।
1: তবে শুধু সূর্য সেন বললে হবে না, মাস্টার দা সূর্য সেন মানে তাকে আমরা সবাই মাস্টার দার নামেই চিনি।
0: এসএন মণ্ডলও তাই বলছেন, মাস্টার দা সূর্য সেন।
1: ইপ্সিতা অধিকারী, পিউপা ঘোষ, শুভশ্রী, প্রত্যেকেই, সুমিতা রায় প্রত্যেকেই, কিন্তু তোমরা বলছো কমল সরকার, বাবাই চক্রবর্তী।
0: একটা কল নিয়ে নি বন্ধুরা, কি বলছেন?
1: বেশ,
0: হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, কে বলছেন, কোথা থেকে?
1: নমস্কার।
0: হ্যাঁ বলুন। বন্ধুদেরকেও শোনাবো, তবে বন্ধুদেরকে আরেকটা প্রশ্ন দিয়েই আমরা গানে যাই, সেটা হচ্ছে পরের সূত্র আন্দামান সেলুলার জেল, এবং তৃতীয় সূত্র হচ্ছে বীর উপাধি। তিনটে সূত্র আন্দামান, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র হচ্ছে সেলুলার জেল, তৃতীয় সূত্র হচ্ছে বীর উপাধি, কার নাম আমরা বলতে চাইছি।
1: তোমরা কমেন্ট করতে থাকো লাইভে, এবং তার সঙ্গে ফোন লাইনও তো খোলা আছে, কিন্তু এই মুহূর্তে গান শুনে আবার ফিরে আসি, তোমাদের ফোন তখন আমরা ধরতে পারবো, কিন্তু তার আগে লাইভে চলে এসো চটপট, এখন শুনে নিচ্ছি এ আর রহমানের কণ্ঠে ইয়ে জো দেশ হ্যায় তেরা।

0: আমরা গানের পরে কিন্তু ফিরে এলাম,
1: এবার উত্তরটা সরাসরি নেব।
0: একেবারে তার আগে একবার প্রশ্নটা বলে দিই, আমাদের তিনটে সূত্র ছিল, প্রথম সূত্র হচ্ছে আন্দামান, দ্বিতীয় সূত্র হচ্ছে সেলুলার জেল, আর তৃতীয় সূত্র হচ্ছে বীর উপাধি। এবং ইতিমধ্যে কিন্তু অনেকগুলো উত্তর চলে এসেছে। সৌরভ
1: বাবাই চক্রবর্তী বলছে বীর সাভারকার, শুভশ্রী বলছে বীর সাভারকার, সুমিতা রায় বলছে বীর সাভারকার, রুমকি মুখার্জিও বলছে বীর সাভারকার।
0: অনেকে কিন্তু ভগৎ সিং এর কথাও বলেছেন, কিছু বন্ধু ভগৎ সিং এর কথা বলেছেন
1: অবশ্যই। আচ্ছা, আমরা মনিরুদ্দিন লস্করের কথাও বলেছি, সুমিতা রায় কথা বলেছি,
0: বাবাই চক্রবর্তী যেমন বলছেন ভগৎ সিং, হ্যাঁ সুমিতা রায়ও তিনি বলছেন, শুরুতে বলছেন ভগৎ সিং, কিন্তু আসল উত্তরটা কিন্তু
1: বীর সাভারকার,
0: একেবারে বীর সাভারকার। আচ্ছা, আপাতত এই যে শুরুতে আমরা লাইভে বলছিলাম যে আজকে একটা ভীষণ নস্টালজিক দিন,
1: এবং মজারোর মজার আড্ডা, আড্ডা মজারোর আড্ডা শেষ,
0: স্বাধীনতা মিশে আছে, সবটা মিলে ইতিহাস মিশে আছে, সবটা একেবারে আমরা একাকার হয়ে আছি। এবং সেইভাবে আজকে কিন্তু আমাদের আরেকটা নস্টালজিক হওয়ার কারণটা কি একটু বলুন?
1: কারণটা হচ্ছে যে আজকে এই যে সৌরভ মল্লিকা জুটি যুববাণী কলকাতায় আমরা বহু প্রোগ্রাম একসঙ্গে করেছি, আজকে আজকে আজকে তার কিছু স্মৃতি আবার নতুন করে তৈরি করবার জন্য একটা শেষ তো দরকার।
0: সেই শেষ থেকে শুরু হবে, তাই আপাতত ফর দ্য টাইম বিং যুববাণী কলকাতা থেকে সৌরভ মল্লিকা ডুও কিন্তু বলছে টাটা গুড বাই,
1: একদম
0: আমি আবার ফিরবো, সৌরভ হয়তো আলাদা করে ফিরবে, কিন্তু
1: আজকের জন্য এই মুহূর্তে তোমাদের জন্য যুববাণী কলকাতার আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল। এবং সামনে যুববাণীর জন্মদিন, তোমরাও কিন্তু শুনতে থাকো দিনভর অনেক প্রোগ্রাম আমরা
0: রেখেছি, 16ই আগস্ট সারাদিন আমাদের সঙ্গে জুড়ে থেকো, খুব ভালো থেকো বন্ধু, আনন্দ থেকো, সুস্থ থেকো, কান রেখো রেডিওতে, মন রেখো খোলা। আর আজকে তোমাদের সঙ্গে ছিলাম তোমার যুববাণীর বন্ধু আমি মল্লিকা, এবং আমার সঙ্গে ছিল সৌরভ। যেতে যেতে একটু অন্যরকম
1: মন ভালো করে একটি গান, এবং যেটা আমাদেরও প্লেলিস্টের একেবারে লুপে চলে আমার এবং মল্লিকার, সেই গানটাই রইল তোমার জন্য শিল্পী দুর্নিবার সাহার কণ্ঠে, সাত জন্মের পরিচয়, অর্থাৎ যেই পরিচয় তোমার সঙ্গে কখনো শেষ হবে না, তাই যুববাণী কলকাতার তরফ থেকে তোমাদের সঙ্গে পরিচয় আমার থেকে যাবে, সম্পর্ক থেকে যাবে, যোগাযোগ থেকে যাবে। শুনতে থাকো দুর্নিবার সাহার কণ্ঠে, সাত জন্মের পরিচয়।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: আপনি শুনছেন সংবাদ সফর 107 FM রেইনবোতে। সংবাদ সফর, সংবাদ সফর।
2: FM রেনবো ঘড়িতে সময় বলছে রাত 10:01 হয়ে 42 সেকেন্ড। আর সপ্তাহের মাঝামাঝি এই সময়টা, মানে এই দিনটা বৃহস্পতিবার, যখন আমি জানি যে ও প্রান্তে আমাদের লিসনাররা অপেক্ষা করে থাকেন আজ রাতের জন্য, সংবাদ সফরের জন্য।
3: সংবাদ সফরে রণজয় আর মনীষা রয়েছে আপনার সঙ্গে আজকে। আর সংবাদ সফরে আপনি আজকে শুনবেন এই সপ্তাহের বেশ কিছু বাছাই করা খবর, যে খবর আপনার হয়তো চট করে চোখে পড়েনি, কিংবা আপনি হয়তো একবার পড়লেও ভুলে গিয়েছেন, তার ইম্প্যাক্টটা আপনার মনের মধ্যে ঠিক ভালো করে দাগ কাটেনি, বা এমন কোনো খবর যে খবর আপনার চোখেই পড়েনি, সেই খবরগুলোর সেই মণিমুক্তগুলো খুঁজে এনে রণজয় আর মনীষ

আমি জানি 107 FM রেনবোয়ে আমাদের সঙ্গী সাথীরা সকলে এই মুহূর্তে একদম রেডি হয়ে গিয়েছেন, রাত 12টা পর্যন্ত আপনারা থাকবেন আমাদের আজকের আজ রাতের সংবাদ সফরে, যেখানে মনীষা এবং রণজয় আপনার সঙ্গে থাকছে, তোমাদের সঙ্গে থাকছে। এবং প্রত্যেক বৃহস্পতিবার যে কথাটা বলি যে তোমাদের বা আপনাদের যে পার্টিসিপেশন থাকে আমাদের এই অনুষ্ঠানে নিয়মিতভাবে বিভিন্ন সোশ্যাল ইস্যুজের ওপর ভিত্তি করে আমাদের এই অনুষ্ঠানকে আমরা এগিয়ে নিয়ে যাই এবং সংবাদের নানান রকমের ঝলক থাকে। হয়তো কোনোটা আমাদের ভালো লাগার, কোনোটা হয়তো তেমনভাবে ভালো লাগার নয়, আসলে এটা তো সিনেমা নয় আর এটা সংবাদ। যেহেতু এটা সংবাদ, যেহেতু এটা নিউজ ম্যাগাজিন, সেহেতু আমাদের ভালো মন্দ সাদা কালো সব কিছু মিলিয়ে মিশিয়েই আমাদের এই সংবাদের সংসার বলা যেতে পারে। আর আমরা সবসময় যেটা বলে থাকি বা যেটা চেষ্টা করি যে এমন কিছু সেন্সিটিভ বিষয় থাকে, ম্যাটার্স থাকে, যেগুলো হয়তো আর পাঁচটা টেলিভিশন চ্যানেল বা খবরের কাগজে আমরা সেভাবে খবর হতে দেখি না বা সেভাবে ফোকাসড হতে দেখি না। আমরা কিন্তু সেই সমস্ত জায়গাগুলো যেখানে হয়তো সেভাবে সংবাদ

0: মাধ্যমের আলো পড়ে না, আমরা চেষ্টা করি সেখানে আলো ছড়িয়ে দিতে। কেন চেষ্টা করি? অনেক কিছু বিষয় থাকে যেগুলো হয়তো আমাদের আগাম ভবিষ্যতের দিকে হয়তো এমন কিছু বার্তা বয়ে আনতে পারে যেটা আমাদের কাছে হয়তো অনাকাঙ্ক্ষিত বা অসহনীয়। সেগুলো আমরা যদি একটু আগাম জানি এবং আগাম যদি আমরা একটু নিজেদেরকে গুছিয়ে নিতে পারি, প্রিকশনারি মেজার্স নিতে পারি, তাহলে হয়তো আমরা নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারি, আমাদের আশপাশের মানুষজনকে সুরক্ষিত রাখতে পারি। যেমন আমি বলতেই পারি যে আজকের সময় যেরকম ডিজিটাল ইন্ডিয়ার দাপট বেড়েছে কোভিডের পর থেকে, করোনার পর থেকে, শুধুমাত্র ব্যাংকিং ট্রানজ্যাকশন বলি কেন, আজকে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস সকালবেলার পাউরুটি থেকে রাতে শুতে যাওয়ার আগে কোল্ড ড্রিঙ্ক পর্যন্ত আমরা সব কিছুই ই কমার্সের উপর এখন ভিত্তি করি। আমাদের বাড়িতে সরাসরি ডোর স্টেপে আমরা সেগুলো পেয়ে যাই মোবাইলের মাধ্যমে অর্ডার করলেই। এবং এই জায়গা থেকে আজকে যত ডিজিটাল অ্যাক্টিভিটি বাড়ছে, অন্যদিকে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে যেটা বাড়ছে সেটা হচ্ছে এই প্রতারণা চক্রের যে থাবা মনীষা, সেটা বিরাটভাবে কিন্তু মানে এই সমাজ আক্রান্ত হচ্ছে, বিশেষত একটু এজিড পার্সন যারা তারা বেশিভাবে আক্রান্ত হচ্ছে। শুধুমাত্র এজিড পার্সন কেন, তারা এমনভাবে কথা বলছে, এমনভাবে ডিজিটাল অ্যারেস্টের কথা বলছে, অনেক যুবক যুবতী
1: পোড় খাওয়া লোকজনও বোকা বনে যাচ্ছে,
0: একদম পোড় খাওয়া চৌখস লোকজনও বোকা বনে যাচ্ছে। তারা লক্ষ লক্ষ টাকা তারা হারিয়ে ফেলেছে, এরকম ঘটনা প্রচুর ঘটেছে। তাই আমাদের
1: এই স্ক্যাম, এটা জানো মানে আমরা আগে বলতাম না যে বাসে ট্রেনে পকেট মার কমে গেছে, তার রিজন কিন্তু এখন ডিজিটালি এই পকেট মারিটা এত বেড়ে গেছে যে এই সিচুয়েশন তৈরি হচ্ছে। দেখো এই যে তুমি স্ক্যামের কথা বলছো, এই স্ক্যাম, তার মধ্যে ডিজিটাল অ্যারেস্টের কথা বলছো, সম্প্রতি তো আমি আরও একটা খবর শুনে খুব চমকেছি, সেটা হলো আমরা যে বিদ্যুৎ কোনো সংস্থা ধরো, সেই সংস্থার থেকে তুমি বিদ্যুৎ ব্যবহার করছো, তার বিল আসছে, তুমি বিল পে করছো, হঠাৎ বলা হচ্ছে যে তুমি বিলটা পে করোনি এবং কালকের মধ্যে লাইন কেটে দেওয়া হবে। এইটা আরও একটা জিনিস হচ্ছে, এই যে তুমি বলছিলে না যে আমরা ই কমার্স থেকে অর্ডার করি, এমন অনেক ক্ষেত্রে ঘটছে তুমি কোনো অর্ডারই করোনি কিন্তু তোমার কাছে জিনিস এসেছে এবং বলা হচ্ছে কেউ একজন তোমার নামে অর্ডার করেছেন, তুমি 400 টাকা বা 500 টাকা দিয়ে টিকিট জিনিসটা নেবে। এবার দেখো এখনকার দিনে অনেকের কাছে 400-500 টাকার সেই গূঢ় অর্থ বা অতটা হয়তো ইয়ে হয় না, মানে 400-500 টাকাটা খুব মনে হয় ঠিক আছে 500 টাকা দিয়ে একটা গিফট যদি আমাকে নিতে হবে নিয়ে নেবো, অনেকেই নিচ্ছেন। তুমি একটা জিনিস ভাবো, এই যে বোকা বনে গেলেন, 500 টাকা খুলে দেখা গেল কিছুই নেই বাক্সটার ভেতর, এইটা যদি প্রত্যেক দিন 3-4 পরিবারও এই টোপটা খান, তাতেই তো একটা বড় অঙ্কের ব্যবসা হয় কালো টাকার। এইভাবেই আমাদের কালো টাকা বাড়ছে, ডিজিটাল অ্যারেস্ট, ভয় পাচ্ছেন লোকজন, লক্ষ লক্ষ কোটি টাকা বেরিয়ে যাচ্ছে লোকের ব্যাংক অ্যাকাউন্ট থেকে, এবং তারা প্রত্যেকেই দেখা গেছে ভীষণ ভালো চাকরি করতেন বা হয়তো খুব ভালো একটা পদ সামলেছেন, কিন্তু এই ডিজিটাল অ্যারেস্টের
0: তারাও বোকা বনে যাচ্ছেন। আসলে তাদের এমন যারা প্রতারণা চক্রের সঙ্গে জড়িত রয়েছেন, এই যে ওয়েব মায়াজালের মধ্যে থেকে তারা যেভাবে টার্গেট করছেন, তাতে অনেক চৌখস, অনেক উচ্চ পদস্থ পদাধিকারী ব্যক্তিও তারা মুহূর্তের মধ্যে বোকা বনে যাচ্ছেন,
1: বিশেষ করে বয়স্করা,
0: অবশ্যই
1: যারা এতটা টেক সাভি নয়, যারা এই ডিজিটাল গন্ডগোলগুলো সম্পর্কে খুব একটা অবগত নন।
0: ঠিক, আর আমাদের চেষ্টা থাকে যে এই ধরনের বিষয়গুলোকে আমরা তুলে ধরি। আমি জানি তোমরা যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছো আজ রাতে সংবাদ সফরে, তোমরা জানো যে এভাবেই কিন্তু আমরা আমাদের যারা লিসনার রয়েছেন তাদেরকে সতর্ক করি, বিভিন্ন রকম টিপ আমরা এই প্ল্যাটফর্ম থেকে আমরা দিই, বিভিন্ন এক্সপার্টাইজ কমেন্ট সেটাও আমরা জানাই। কেন জানাই? যে কারণে, একমাত্র একটি কারণে, তোমরা সুরক্ষিত থাকো, তোমাদের পরিবারকে সুরক্ষিত রাখো। আর যেগুলো তোমরা শুনছো সেগুলো তোমরা আমাদের এই বার্তা তোমরাও পৌঁছে দাও অনেকের কাছে, তাহলে বোধ হয় এই সমাজে প্রতারকদের থেকে আমরা নিজেদেরকে সেফ রাখতে পারব। রয়েছ 107 FM রেইনবো, আজ রাতে শুনছ সংবাদ সফরে, মনীষা রণজয় তোমাদের সঙ্গে।

0: তার গান রয়েছে, তিনি রয়েছেন, কিন্তু স্বাগত চলে গিয়েছেন। তার গানের মাধ্যমে বেঁচে রয়েছেন, বেঁচে থাকবেন আমাদের মনের মধ্যে।
1: স্বাগত যেমন আমাদের মনের মধ্যে, তার গানের মাধ্যমে বেঁচে থাকবেন, আমরা তাকে স্মরণ করব। কিন্তু আমাদের এই এই যে মূল্যবোধ, একজন মানুষের প্রতি সম্মান জানানো, তাকে স্মরণ করা, আমার কোথাও একটা মনে হয় যে আমরা যত এগোচ্ছি, উন্নত হচ্ছি, আমাদের বোধহয় এই মূল্যবোধগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। যেমন আমি খুব সম্প্রতি একটি কলেজ গোয়ার্স বাচ্চাকে দেখছিলাম, মানে বাচ্চাই বলবো, কলেজ গোয়ার্সের কত বছর বয়স হবে, 19-20 বছর বয়স। সে তার বাবা মায়ের সঙ্গে রীতিমতো খারাপ ব্যবহার করছে রণজয়, যে তার বাবা তাকে একটা বহুমূল্যের গ্যাজেট কিনে দিতে পারছেন না। এই যে ধরো মানুষের প্রেস্টিজ, মানে তার বন্ধু মহলে প্রেস্টিজ থাকছে না, তার প্রত্যেকটা বন্ধুর হাতে সেই ফোনটি আছে, তার নেই, তার স্টেটাস লো হচ্ছে। আমরা কি তাহলে সেই যুগের দিকে এগোচ্ছি যেখানে মানুষের প্রেস্টিজ কতগুলো গ্যাজেটে বাঁধা? মানে তোমার কি মনে হয়?
0: সত্যি আজকে এই সময়ে, অবশ্যই আজকে এই সময়ে অত্যন্ত বড় প্রশ্নচিহ্ন আমাদের সমাজের মধ্যে, যে আমাদের যাবতীয় সম্মান কি গ্যাজেটের মধ্যেই আবদ্ধ? অন্তত আজকের ইয়াং জেনারেশন বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখছি, সব ক্ষেত্রে না হলেও, তুমি যেমনটা বললে ঠিক এভাবেই তার

0: রিয়্যাক্ট করছেন। আমি জানি না যে আমাদের যারা লিসনার রয়েছেন তারা কী ভাবছেন। আজকে বরঞ্চ আপনারা আসুন না, আপনাদের এই জায়গা থেকে আপনাদের মনে হওয়াটা আমাদের কাছে ভীষণভাবে জরুরি। কারণ আজকে সমাজ যেই জায়গায় এগোচ্ছে, যেভাবে আমরা চলছি এবং আমাদের যে পাশাপাশি থাকা, হাতে হাত ধরে চলার যে মানসিকতা, আমাদের গুরুজনদের শ্রদ্ধা সম্মান করা, এবং একটা সময় এরকমও দেখেছি ছোট ছেলে বা মেয়ে বাবাকে হয়তো কষ্ট হবে বলে কোনো কিছু আবদার করতো না, হয়তো ছেঁড়া জুতো পরেই কাটিয়ে দিত, বা জামা কোথাও হয়তো ছিঁড়ে গিয়েছে সেটাকে সেলাই করে পড়া, এটাই হয়তো চল ছিল। কেননা বাবার হয়তো কষ্ট হবে, মা হয়তো ভাবছে
1: বা বাবাকে আরো দুটো টিউশন বেশি করতে হবে আমার এই আহ্লাদটুকু পূরণ করার জন্য,
0: ঠিক, কিন্তু সেটা সে চায় না। বাবা যাতে তাড়াতাড়ি ঘরে চলে আসে, তার সাথে যাতে সময় কাটাতে পারে, সেটাই হয়তো তার কাছে অনেক বেশি প্রায়োরিটি ছিল। কিন্তু আজকে কি এই প্রায়োরিটিটা অনেকটা পাল্টে যাচ্ছে, অনেকটা বদলে যাচ্ছে? আজকে আমাদের এই যে পরিবর্তনশীল কালারফুল সোসাইটিতে কি মনে করছেন আমাদের লিসনাররা? 107 FM রেনবোয় মনীষা এবং রণজয় উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছে আপনার মতামত জানার জন্য। 2213-1341 টেলিফোনে আপনি আসুন, এবং সেই সঙ্গে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 9903-65992, সেখানেও আপনি চলে আসুন আপনার মতামত নিয়ে, কি ভাবছেন,
1: বলতে বলতে
0: কি মনে করছেন।
1: ব্লিঙ্ক করছে,
0: একটু দেখে নেওয়া যাক,
1: দেখে নি কি আছেন। হ্যালো, হ্যালো, হ্যালো,
2: হ্যালো,
0: নমস্কার, কার সাথে কথা বলছি?
2: হ্যালো, হ্যাঁ নমস্কার,
0: হুম,
2: আমি রবীন্দ্রনাথ বলছি, ঠাকুরপুকুর কদমতলা থেকে।
1: বলুন।
0: হ্যাঁ বলুন।
2: আমি, আমার বয়সটা অনেকটা হয়ে গেল, ধরুন 53+, তো সেই ছোটবেলার কথাটাই মনে পড়লো। সেই আপনারা বললেন যে সত্যি প্যান্ট ছিঁড়ে গেছে, বাবাকে বলতে পারিনি, এখন হয়তো সেই কথাগুলো মনে পড়ে। স্কুলে যাব, প্যান্ট ছিঁড়ে গেছে, সেলাই করে পড়েছি, বাবার হয়তো অসুবিধা। কিন্তু বর্তমান যুগে দাঁড়িয়ে দেখছি এখনকার ছেলেই বা হোক বা মেয়ে হোক, তারা কোনো কিছুই বোঝে না। তারা বোঝে আমার এটা চাই, তো আমার এটা চাই, দিতেই হবে। আমার স্কুলে গেলে বা কলেজে যাচ্ছি, বন্ধু বান্ধবদের সঙ্গে মিশতে পারছি না, কিন্তু তারা এটা দেখছে না যে আমার বাবা মা অনেক কষ্ট করে আমাকে স্কুলে পাঠাচ্ছে বা কলেজে পাঠাচ্ছে, যাই হোক, তারা কিন্তু এই জিনিসটা কোনোদিনই মাথায় ঢোকায় না। কিন্তু আমরা ছোটবেলায় দেখেছি আমরা অনেক কষ্ট করেছি, আর আমাদের আশেপাশে তখনও হয়তো অনেক মানুষ ছিল, তাদের আর্থিক অবস্থা ভালো ছিল, কিন্তু এই রকম মনোবৃত্তি ছিল না যে বাবা মাকে দিতেই হবে। তখন বাবা মাকে শ্রদ্ধা করতো, বাচ্চারা ভালোবাসত, ভয় পেত, এইটুখানি বললাম। আর আপনাদের এই উপস্থাপনাটা খুবই ভালো লাগলো,
0: অনেক ধন্যবাদ
2: এইরকম অনুষ্ঠান করার জন্য, অসংখ্য ধন্যবাদ।
0: হ্যাঁ, আপনি কোথা থেকে বললেন?
2: শুভরাত্রি।
0: কোথা থেকে কথা বলছেন?
2: বেহালা, ঠাকুরপুকুর কদমতলা।
0: ঠিক আছে, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমাদের প্রথম যিনি লিসেনার ছিলেন বেহালা থেকে এসেছিলেন, তিনি তার কথা বললেন,
1: জানিয়েছেন তার মতামত জানিয়েছেন,
0: এবং আমরা জানতে চাইবো যে আপনি কি ভাবছেন, কি বলবেন। আমাদের যেরকম টেলিফোন লাইন 2213-1341 যেরকম খোলা রয়েছে, সেরকম আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার 9903-65992 সেটাও কিন্তু খোলা রয়েছে। চটপট চলে আসুন, আপনার মতামত জানান এই

0: 107 এ রয়েছে রণজয় আর মনীষা, এবং আপনি রয়েছেন আপনার মতামত নিয়ে জানতে চেয়েছিলাম একটাই মতামত, যে মানুষের প্রেস্টিজ, এখনকার জেনারেশনের প্রেস্টিজ, এটা কি গ্যাজেটে বাঁধা? রয়েছেন বন্ধু, দেখে নেব কোন লিসনার রয়েছেন আমাদের সঙ্গে, কি বলছেন, তার মত কি। কোনোভাবে তিনি ছিলেন কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, নিশ্চয়ই আবারও আসবেন। আমাদের প্রচুর মানুষজন আজকে ফোন করছেন, তাদের মত জানাচ্ছেন, এবং আমরা জানতে চেয়েছি আপনি কি মনে করছেন আপনার সময়ের যে মূল্যবোধ সেটা কি রয়েছে, হ্যাঁ পেয়ে গিয়েছে আবারও তাকে। হ্যালো, কে আছেন?
1: হ্যালো,
0: হ্যাঁ
2: নমস্কার, কার সাথে কথা বলছি? হ্যালো, আমাদের সঙ্গে কেউ হয়তো ছিলেন, যিনি আসবেন একটু যদি ভাবনা চিন্তা করে নিজের মতো করে নিজের যুক্তি সহ যদি এই অনুষ্ঠানে এসে কথা বলেন, তাহলে আমার মনে হয় যারা উপরান্তে রয়েছেন, যারা লিসনার, প্রচুর হাজার হাজার মানুষ আমাদের অনুষ্ঠানের সঙ্গে প্রত্যেক দিন যুক্ত থাকেন, তাদের পক্ষেও বিষয়টা ভালো হবে,
0: তারাও নিজেদের মতামত নিজেদের মতো করে জানাতে পারবেন। আমরা যে

0: জেটের কথা বলছিলাম, আবারও দেখে নেবো কে আছেন। হ্যালো,
1: 2213-1341 রয়েছেন, নমস্কার। হ্যালো, না আমাদের যোগাযোগ করার চেষ্টা করছি,
0: আবারও আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, দেখি কে আছেন। হ্যালো,
1: পাবো কিনা এবার দেখে নিই। হ্যালো, নমস্কার।
0: হ্যালো
1: হ্যালো
0: হ্যালো,
1: না আমার মনে হচ্ছে যোগাযোগ করার একটা চেষ্টা চলছে, আমরাও চেষ্টা করছি, কানেক্ট করার চেষ্টা করছি। ঘড়িতে সময় বলছে রাত 10:28 হয়ে 37 সেকেন্ড।
0: হ্যালো,
1: আমাদের নিরন্তরভাবে আমাদের চেষ্টা চলছে,
0: কেউ না কেউ আছেন,
1: টেলিফোনে যোগাযোগ করবার।
0: হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন,
1: শুনতে পাচ্ছি
2: না কিন্তু।
0: হ্যাঁ বলুন,
1: আপনার কথা কিন্তু
0: আমরা শুনতে পাচ্ছি, বলুন।
1: রেডিওর সাউন্ড একদম মিউট করে দিতে হবে।
2: আমি আরামবাগ ঘুরি থেকে বলছি, মোহাম্মদ মহসিন বলছি।
0: হ্যাঁ বলুন
1: বলুন বলুন।
2: বলছি ছোট ছোট বাচ্চাবেলার স্মৃতিগুলো সব মনে পড়ে যাচ্ছে অনুষ্ঠানটা শুনে। তখন এমন মানে সময় গেছে, তখন মানে এমনকি বাবা মা মানে বই কিনতে দিতে, বই কিনে দিতে পারেনি, এমন পরিস্থিতি গেছে। একটা পেন কিনে দিতে পারে, তখন নিট পেন ছিল, দোয়াতে ডুবিয়ে লিপ্ত হতো, সুলেখা কালি ছিল, বা বাড়িতেও কালি তৈরি করেছি, হাড়ির পোঁদের কালি, কেঁচুরে লাউ কেঁচুরে গাছের রস দিয়ে তৈরি করে, আর কঞ্চির পেন করে দিত, কঞ্চিকে সুচ করে দিত, দিয়ে সেই পেনাতে লিখেছি, বুঝলেন, পেন কিনতে পারে। তখন সেইগুলো মনে পড়ে যাচ্ছে এখন আর কি। নমস্কার, ভালো থাকবেন।
1: নমস্কার, আপনিও ভালো থাকবেন এবং আমরা আমাদের যারা লিসনার থাকবেন। আজকের সময় আজকের জেনারেশনের কাছে প্রেস্টিজটা কি গ্যাজেটেই বাধা থাকছে, কি মনে করছেন আপনি, কি ভাবছেন? আমরা মনীষ এবং রণজয় আমরা চাইছি আপনার ভাবনাটা আমাদের শেয়ার করতে পারেন 2213-1341 এবং 9903-65999-2 তে হোয়াটসঅ্যাপে।
0: ফোনে কে রয়েছেন? হ্যালো,
1: নমস্কার।
3: নমস্কার, আমি মালদা থেকে সায়ন ঘোষ কথা বলছি।
0: বলুন সায়ন।
3: আমি টেলিফোনে আপনাদের কথা শুনতে পাচ্ছি না, আমি আমার কথা একটু বলে যাচ্ছি।
1: হ্যাঁ বলুন বলুন।
3: মূল্যবোধটা তৈরি হয় পরিবার থেকে, মূল্যবোধের শিক্ষাটা পরিবার থেকে তৈরি। আর এখন এই যে শুনতে গিয়ে প্রেস্টিজ বোধ সোশ্যাল মিডিয়াতে, এটা কোনো মানে নেই,
0: এরকম খবরও আছে। এই যে আমরা খুব দামি দামি গ্যাজেটের কথা বলছি না, যে প্রেস্টিজ লুকিয়ে আছে যে গ্যাজেট গুলোতে, এরকমই এক তরুণ, তার নাম মজিদ, গাজিয়াবাদে কাজে গিয়ে নিজের গ্রাম ডানকৌড়ে ফেরার পথে সে একটা ফোন নিয়ে বসেছিল, পকেটেই রেখেছিল। ফোনটা বেশ দামি কোম্পানির ফোন, সম্প্রতি কেনা। সেই ভয়াবহ মোবাইল ফোন কিন্তু ফেটে গেল তার পকেটেই। নির্দিষ্ট সংস্থার ওই মোবাইল ফোন পকেটে রেখেছিলেন মজিদ, কিন্তু সেটি অস্বাভাবিকভাবে গরম হতে শুরু করে। হঠাৎ তিনি খেয়াল করেন ফোনটা গরম হয়ে ধোঁয়া বেরোতে শুরু করেছে। হঠাৎ তিনি খেয়াল করেন যে ফোনটা পকেট থেকে বের করার আগেই সেটা বিস্ফোরিত হয়ে গেছে। বিস্ফোরণের অভিঘাতে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে মোবাইলটি, টুকরোগুলো চারদিকে ছড়িয়ে পড়ে, মজিদের পোশাকেও আগুন লেগে যায়। তার দুই হাত, শরীরের নিম্নাংশ গুরুতর দগ্ধ হয়। মজিদের চিৎকার শুনে তাকে সাহায্য করতে দৌড়ে আসেন আশপাশের লোকজন। দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। বর্তমানে সেই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন তিনি, এবং এই ঘটনার পর থেকে মোবাইল শব্দটিতেই তার আতঙ্ক তৈরি হয়েছে। সুতরাং আমরা দেখতেই পাচ্ছি যে এই যে গ্যাজেট, এই গ্যাজেটের নানা রকমের সমস্যা, তারপরেও সেটাই কি আমাদের প্রেস্টিজ ফ্যাক্টর হয়ে যাচ্ছে যে দামি কোম্পানির ফোন চাই, যত কষ্টই হোক, দরকার হলে আমরা সেই ফোনকে যেভাবেই হোক নিজের করে নেব, এটাই কি সমস্যা তৈরি করছে?
1: যাই হোক, সেটা সমস্যা নাকি তার আসল সমাধান কীভাবে প্রয়োজন, নাকি সময় পাল্টাচ্ছে, একটা জেনারেশন নতুন রকমভাবে আসছে এবং সেখানে তাদের এক্সপেকটেশনস থাকে, তাদের চাহিদা থাকে, সেগুলো ঠিক কী কীভাবে মেনটেন্ড হচ্ছে, সব কিছু নিয়েই কিন্তু আমরা চাইছি তুমি কী ভাবছো, তোমার কী মতামত, সেটা অবশ্যই জানাও। 9903-65992 এবং 2213-1341 এ।
0: দেখে নেব ফোনে কে আছেন। হ্যালো,
1: নমস্কার, আমরা যোগাযোগ করার চেষ্টা করছি
0: হ্যালো,
1: কিন্তু না, লাইনে প্রচন্ড ভাবে ডিস্টারবেন্স আসছে।
0: যেমন অনিমেষ ভট্টাচার্য বেহালা থেকে, তিনি লিখেছেন, প্রিয় সংবাদ সফর, প্রকৃত উন্নতি হয় মানুষের মূল্যবোধের উত্তরণে। গ্যাজেট সম্মান বাড়ায় না, মানুষ ভালো কাজ ও সবার সহযোগিতা এবং একসাথে চলার উপর মানুষের সম্মান বাড়ে। অনিমেষবাবু লিখে পাঠিয়েছেন বেহালা থেকে।
1: এরকমই চলতে থাকুক, আপনিও আপনার মতামতের কথা জানান। আমরা বরং এখন এই মুহূর্তে তুলিকার সঙ্গে

0: আমরা আমাদের কাছে রাখার সবসময়ের জন্য চেষ্টা করি আমাদের যারা লিসনার রয়েছেন, কিন্তু অনেক সময় ফোনের বিভ্রাটের জন্য আমরা কাছে চেয়েও হয়তো কাছে পাই না।
1: এবার কি পেলাম, দেখা যাক কে আছেন। হ্যালো,
0: নমস্কার।
1: হ্যাঁ নমস্কার,
0: নমস্কার।
2: আমি শ্যামল বস্ত্রবিদ্যা।
0: হ্যাঁ বলুন।
2: যেটা নিয়ে আলোচনা হচ্ছিল, আমি একটা কথা বলি যে আমরা যখন ছোটবেলায় ছিলাম একটা একান্নবর্তী পরিবার, এবং এই একান্নবর্তী পরিবারের একটা বিরাট সুবিধে ছিল, আমরা কাকারা কাকা কুটুম্ব ভাই তারপরে চাচাতো ভাই সবাই একসঙ্গে ছিলাম। তারপরে দেখা গেছে যে আমাদের মধ্যে যে মনের যে প্রসারতা বলা যায়, সেই মশানারতা প্রসারতাটা যে ব্যক্তি সেটা অনেক বিরাট ছিল, যার ফলে আমাদের মধ্যে ওই দেয়া নেওয়া ব্যাপারটা সহজ হতো। এখনকার দিনে যে পরিবার গুলো হয় সে ছোট ছোট পরিবার, এবং সেই পরিবার মা বাবা বা একজন থাকে বা দুজন থাকে, তাতে দেখা যায় যে তাদের মধ্যে যে ফ্যামিলিগত যে আলোচনা সবার সাথে মিশা সেটা অনেকটা কম, একটা ছোট্ট একটা সার্কেলের মধ্যে থাকে, যার ফলে মনে আমার মনে হয় যেটা যে এই যে মনের যে প্রসারতার কথা বলি আমি যেটা সেটা অনেকটা কম হয়ে যায়, যার ফলে অনেকগুলো এই প্রবলেম গুলো আমাদের মধ্যে চলে আসে। এটাই আমার বক্তব্য।
0: বেশ বেশ, অনেক ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যের জন্য। আমাদের 9903653992 তে একটু হোয়াটসঅ্যাপ মেসেজের দিকে তাকানো যাক। আজকের সমাজে অনেক সময় প্রেস্টিজকে আমরা দামি ফোন, গাড়ি, ব্র্যান্ডেড পোশাক কিংবা আধুনিক গ্যাজেটের সঙ্গে মিলিয়ে দেখি। এটাই কি আমাদের সত্যিকারের প্রেস্টিজ? কিন্তু সত্যিকারের সম্মান সত্যি এসবের দামের উপর নির্ভর করে কি? প্রশ্ন ওঠে। গ্যাজেট আমাদের জীবনকে আধুনিক ও সহজ করতে পারে ঠিকই, কিন্তু মানুষের মূল্য নির্ধারণ করে তার ব্যবহার, তার শিক্ষা, তার ব্যক্তিত্ব, মূল্যবোধ এবং মানবিকতা। আর তাই গ্যাজেট থাকা ভালো, কিন্তু গ্যাজেট নিয়ে প্রেস্টিজ দেখানোর চেয়ে নিজের চরিত্র এবং কাজ দিয়ে সম্মান অর্জন করাই প্রকৃত মর্যাদা। কে বলেছেন? শ্রেয়া, শ্রেয়া মুখার্জি বেহালা থেকে জানিয়েছেন তার মতামত।
1: পায়েল ব্যানার্জি যেমন বেলঘড়িয়া থেকে তার মতামত জানিয়েছেন। তিনি লিখছেন, শিশুরা এখন খোলা মাঠে খেলতে পারছে না, সেই দিন এখন আর নেই, বড়রাই শিশুদের হাতে ফোন তুলে দিচ্ছে, তাই তারা মনে করছে দামি দামি জিনিস, দামি গ্যাজেট, এগুলো থাকলেই সেখানে সম্মান। আসলে প্রেস্টিজ তো মানুষের ভালো কাজে, তাই না? পায়েল লিখছে তার কথা, দেখে নেব। আরও একটা ফোন ব্লিং করছে।
0: নমস্কার, আমরা কার সাথে কথা বলছি?
1: হ্যালো,
3: নমস্কার।
0: হ্যাঁ, কে রয়েছেন আমাদের সাথে?
3: আমি হাওড়া উলিবাড়িয়া উত্তর আমরা থেকে কথা বলছি।
0: কি বলছেন, কি বলছেন, আপনার নাম কি?
3: প্রতাপ দলুই।
1: বেশ বলুন।
3: আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি খুব সুন্দর লাগছে। কিন্তু 1970 সাল থেকে আমার সব ইতিহাস জীবনের মনে পড়ছে, পুরনো ইতিহাস। কেন আমার 1977 সালে জন্ম হলেও 1970 সাল থেকে আমার জীবন হিস্ট্রি মনে পড়ছে। সত্যি আজকের যে জীবনটা নস্টালজিক জীবন হয়ে উঠেছে। কিন্তু আগে যে আমরা লাইফটা ব্যবহার করেছি, আজকের জীবনে যারা হয়ে এসেছে তারা খুব রোমান্টিক। আমাদেরকে কেউ চিনতে পারে না, আমাদের যে স্মৃতিগুলো এমন এমন জায়গায় আটকে আছে, সেই স্মৃতিগুলো মনে করলে আমরা যেন বিশাল বিভ্রান্ত হয়ে উঠি। আমরা সেই বিনা পয়সায় মুদিখানা থেকে নুন নিয়ে পালাতো, তেজ পাতা চাইলে দিয়ে দিত, একটা লঙ্কা চাইলে দিয়ে দিত, কিন্তু এখন তো কোনো কিছু বিনা পয়সায় পাওয়া যায় না। কিন্তু এখনকার লাইফটা আলাদা, দিনে দিনে পরিবর্তন হচ্ছে, দিনে দিনে সবকিছু হচ্ছে। আমরা শিক্ষা, আমরা রুচি, আমরা মানবিকতা যে নিয়ে এসেছি আজকের জেনারেশনকে যেটা বোঝাতে চাইছি, এরা বুঝতে চাইছে না। এরা কি চাইছে যে আমরা শুধু অর্থ আর অন্য জগৎ, অন্য জগৎ বলে ভরে বেড়াতে পারবো না পাখি, কিন্তু এরা আলাদা জগতের লোক, আলাদা জেনারেশনের লোক। কিন্তু স্যার আজকে যে জিনিসটা নিয়ে আপনারা আলোচনা করছেন খুব বিশাল রোমান্টিক আলোচনা।
0: অনেক ধন্যবাদ।

0: আমাদের
1: বিনোদনের
0: প্রসাদ
1: সার্বিক
0: বাবু,
1: আলোচনা করতে
0: হ্যাঁ,
1: চেয়েছিলেন।
0: নিজের
1: হ্যাঁ হ্যাঁ
0: নিজের জীবনের সঙ্গে একটা তুলনাবোধক জায়গা তিনি রাখলেন। অনেক ধন্যবাদ। আমরা অবশ্যই অপেক্ষা করব আমাদের পরবর্তী লিসনারের জন্য, ফোনে যিনি আসবেন তার জন্য, এবং মেসেজ 9903653992।
1: বলতে বলতেই ফোনে একজন চলে এসেছেন, দেখে নেবো কে আছেন।
0: নমস্কার, কার সাথে কথা বলছি?
2: হ্যালো,
0: হ্যালো,
1: বলুন।
2: হ্যাঁ, আমি দমদম থেকে অপূর্বা কথা বলছি। অপূর্বা সেন?
0: অপূর্বা, হ্যাঁ বলুন।
1: অপূর্বা সেন,
0: অপূর্বা, আচ্ছা বলুন।
2: আজকে আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা হচ্ছে, আমি একটা আমি একটা কথাই বলতে চাইছি যে গ্যাজেট হচ্ছে মারাত্মক জিনিস, ঠিক আছে, শরীরের পক্ষে খুবই খারাপ। শুধু মোবাইল নয়, এই যে আজকালকার ছেলে মেয়ে এই যে কাঁচা খাচ্ছে, সিগারেট খাচ্ছে, স্মোকিং করছে, এগুলো খুবই খারাপ। আমি বলতে চাই যে প্লিজ এগুলো ছাড়ো, আর স্মোকিং ইজ ইনজুরিস টু হেলথ।
0: বেশ বেশ বেশ, আচ্ছা, এইবারে যেটা বলার সেটা হচ্ছে এমন একটি ঘটনার কথা বলবো, যে ঘটনা খুবই হৃদয়ে বিদারক ঘটনা, এবং হয়তো এই ঘটনা একটি ঘটনার কথা এই মুহূর্তে সামনে আনছি, কিন্তু এরকম ঘটনা আজকাল আকছাড় দেখতে পাচ্ছি, বিভিন্ন জায়গায় এরকম ঘটনা ঘটছে। একটু বলি ঘটনাটা। ছেলের বিয়ে, বাড়িতেই বিয়ের আসর বসেছে, হই হুল্লোড় হচ্ছে, এবং সেই আনন্দ উচ্ছ্বাস হই হুল্লোড়ের মাঝেই খবর এলো বৃদ্ধাশ্রম থেকে, মা নেই, মা চলে গিয়েছেন। মায়ের মৃত্যুর খবর পেয়েও দেখতে গেলেন না ছেলে, এমনকি বাড়িতেও আনতে চাইলেন না মায়ের দেহ। চার দিন ফ্রিজারে রেখে দেওয়ার কথা বলেছিলেন বৃদ্ধাশ্রমে ফোন করে বড় ছেলে, আর শেষমেশ গ্রামে দেহ পৌঁছতেই কবর দিলেন তিনি। এই ঘটনা উত্তরপ্রদেশের ঘটনা, যেটা জানা যাচ্ছে যে জৌনপুরে বৃদ্ধাশ্রম থেকে মায়ের মৃতদেহ বাড়িতে আনতে অস্বীকার করেছিল তার ছেলে, কারণ বাড়িতে বিয়ের আসর চলছিল, আর বিয়ে বাড়িতে মরদেহ বয়ে নিয়ে আসা মানেই সেটা অশুভ, চরম অশুভ, মায়ের দেহ হোক না, তাই সেই দেহ নিয়ে আসা যাবে না, ফ্রিজারে রেখে দেওয়ার নির্দেশ দিয়েছিল তাঁর ছেলে। এবং এই যে ঘটনা, এই ঘটনা রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছে বিভিন্ন জায়গায়, সারা দেশ জুড়ে। ভুয়াল, তাদের তিন মেয়ে রয়েছে, ভুয়াল এবং তার স্ত্রী, তারা থাকতেন, মেয়েদের বিয়ে হয়ে গিয়েছে, কিন্তু বাড়িতে চূড়ান্ত অশান্তি, যার ফলে ভুয়াল তার স্ত্রীকে নিয়ে বাড়ি থেকে চলে যান, বলা ভালো বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল ছেলে। এরপর বাবা আত্মহত্যার চেষ্টা করেছিল, কিন্তু স্থানীয় মানুষরা তাকে আটকান, তারপরে আর বাড়িতে থাকেননি, বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন স্ত্রীকে নিয়ে, প্রথমে অযোধ্যা এবং পরে মথুরায় চলে যান। মথুরায় পৌঁছানোর পর ওই বৃদ্ধাশ্রমের খোঁজ পায় বৃদ্ধ দম্পতি। দিন কয়েক আগে দুজনেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন, এবং হাসপাতালে চিকিৎসা চলাকালীন তাঁর স্ত্রী শোভাদেবী, তার শারীরিক অবস্থার অবনতি হয়, হাসপাতালে মৃত্যু হয়েছে তার স্ত্রীর। আর এই জায়গায় মায়ের মৃত্যুর খবর ছোট ছেলেকে জানিয়েছিলেন বাবা ভুয়াল, কিন্তু দাদার সঙ্গে পরামর্শ না করে কোনো পদক্ষেপ করবেন না বলেই জানান ছোট ছেলে, আর দাদা অস্বীকার করেছিলেন মায়ের দেহ যাতে শুভ কাজের সময় বাড়িতে নিয়ে আসা না হয়। সত্যি, একটু আগে বলছিলাম যে একটি ঘটনার কথা আমি বলবো, কিন্তু এরকম ঘটনা আকছাড় দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়, সোশ্যাল মিডিয়ায় উঠে আসছে অমানবিক কিছু মুহূর্ত, কিছু ছবি, যেটা হয়তো আমার আপনার আমাদের অনেকেরই কল্পনার বাইরে। আমরা কোথায় রয়েছি, কোথায় চলেছি, বোধহয় একটু ভাববার দরকার হয়ে পড়েছে আজকের এই সময়। প্রযুক্তির কল্যাণে

এআইয়ের দাপটে আমরা যেভাবে রকেট গতিতে এগিয়ে যাচ্ছি, সেই জায়গায় আমরা কি কোথাও কোথাও অনেকটা পিছিয়ে পড়ছি না? প্রশ্ন রইল।

0: সুদূর উত্তরপ্রদেশের এই ঘটনা আমাদেরকে ভাবায়, আমাদের লজ্জা লাগে, ধিক্কার।
1: যে খবরটা রণজয় একটু আগে দিল তাতে একটু পরিবেশটা ভারী হয়েছে। ঠিকই, এই ধরনের ঘটনা আমাদের কষ্ট দেয়, আমাদের নিজেদের ভেতরের যে মানবতা, যে মূল্যবোধ, তাকে আরও একবার উস্কে দেয়। কোথাও আমরা নিজেদেরই প্রশ্ন করি, আমরা এগোচ্ছি নাকি আমরা পিছিয়ে পড়ছি ক্রমে। একটু ভারী পরিবেশ, এই পরিবেশকে খানিকটা হালকা করার জন্য একটা মজার খবর এনেছি এবার। আচ্ছা, তোমার কি মনে হয় যে অবসর সময় পেলে সমভাবাপন্ন দুজন মানুষ বা ধরো দুজন বন্ধু সহকর্মী, তারা কি করে বলো তো? মানে আমরা যে বলি না PNPC, সবাই বোধহয় অল্প বিস্তার করে, পরনিন্দা পরচর্চা, এবং এখনকার

0: গবেষণা তো বলছেই, পরনিন্দা পরচর্চা নাকি কোথাও একটা স্ট্রেস কেউ বার্স্ট করে, স্ট্রেস বার্স্টার, বেশ খানিকক্ষণ মজা খুনসুটি।
1: একটা বিষয় তো থাকে যে, মানে ধরো আমরা যেটা, ধরো তুমি আমি বা আমরা বন্ধু বান্ধবরা, আমরা যখনই সময় পাই, আমরা যদি চুটিয়ে আড্ডা মারতে পারি, যদি সেই সময়টা সবসময় হয় না, খুব কম সময় হয়, তাহলে বোধ হয় আমাদের মানে খাওয়া দাওয়া না হলেও চলে
0: যায়, সেই জায়গায় এটা আমাদের কাছে,
1: হ্যাঁ সেটা আমাদের কাছে স্ট্রেস বাস্টার তুমি অবশ্যই বলতে পারো। মানে আমি বলছি খোলা মনে কথাও যদি তুমি বলো আর চূড়ান্ত ভাবে আড্ডা মারো, এর থেকে বোধ হয় ভালো মেডিসিন এখনো পর্যন্ত আবিষ্কার হয়নি।
0: আমরা তো জানি, মানে যে কোনো মানুষই যখন একসঙ্গে বসছে আড্ডা মারছে, বিভিন্ন কথা হচ্ছে, তার মধ্যে কিন্তু একটু আদ্রু পিএনপিসি হয়ই। কেন এতবার করে পিএনপিসি বলছি জানো? কারণ
1: মতলব আছে কিছু।
0: হ্যাঁ, এই তোমার যে পিএনপিসি, আমার যে পিএনপিসি, এর দাম হচ্ছে 300 টাকা,
1: বুঝতে পারলে?
0: এই যে পাড়াতুতো কিছু কাকিমা, তারা এইগুলো নিয়ে তো তাদের আগ্রহের অন্ত নেই। পাড়ার দু চারজন মহিলা একজোট হলেই একটা পরনিন্দা পরচর্চা চলে। শুধু মহিলা নয়, আমি কিন্তু পুরুষদেরও বলছি, আমি বহু পুরুষকেও পরনিন্দা পরচর্চা করতে শুনেছি। এই যে হাঁড়ির খবর চালান করা, এটাই হচ্ছে এই আড্ডার মূল কথা। এই গসিপ থেকে কলম্বিয়ার আর্মেনিয়া শহরের বাসিন্দা মেরিয়াম, তিনি উপার্জন করছেন। কিরকম? চাকরি থেকে অবসর নেওয়ার পর তিনি বাড়িতে বসে বোর হয়ে যাচ্ছিলেন, ভাবছিলেন কি করা যায়। ভাবনা চিন্তা করতে করতেই মজার বিষয়টা তার মাথায় আসে, গসিপ বিক্রির প্ল্যান। বরাবরই পরনিন্দা পরচর্চায় বিরাট আগ্রহ মিরিয়ামের, এলাকায় লোকরাও সেটা জানেন, সেটাকেই তিনি তার ক্যারিয়ারে ফোকাস করে ফেললেন। কিভাবে? যে কোনো লোকের হাঁড়ির খবর দরকার পড়লে সকলে সটান হাজির হয় ওই মিরিয়ামের কাছে। এই সুযোগটাকেই সে কাজে লাগালো। ব্যবসা শুরুর সিদ্ধান্ত নেওয়ার পর তিনি সকলকে জানিয়েছেন আগের মতোই গোপন খবর তার কাছে মিলবে, তবে তার জন্য এবার থেকে গুনতে হবে টাকা। তাতেও কিন্তু রাজি হয়ে যাচ্ছে সকলে, মানে পরনিন্দা পরচর্চার দামটা বুঝতে পেরেছো?
1: মানে আমি গাঁটের কড়ি ফেলেও আমি পরনিন্দা পরচর্চাটা চালিয়ে যাব,
0: মানে পিছু 5,000 থেকে 10,000 পেসো, মানে ধরো আমাদের ভারতীয় মুদ্রায় 150 থেকে 300 টাকা, এই প্রসেসেই তিনি পরনিন্দা পরচর্চা বিক্রি করছেন। কিন্তু তুমি হয়তো ভাববে যে এত তথ্য উনি জোগাড় করছেন কি করে? আরে উনি যেখানেই থাকেন খুব প্রফেশনালি পরনিন্দা পরচর্চা করেন, নোটবুকে লিখে রাখেন, আড়ি পেতে যা শুনতে পান সেটাও লিখে রাখেন, পরে সুযোগ মতো চড়া দামে সেটা বিক্রি করে দেন। এই পরকীয়ার গল্প বিক্রি করে তিনি আয় করেছেন সবচেয়ে বেশি। সোশ্যাল মিডিয়ায় তিনি ভাইরাল রীতিমতো, এবং এই ব্যবসা করে গাড়ি বাড়ি তো বটেই, মোটা টাকার মালিক হয়েছেন মিরিয়াম।
1: বাহ, বেশ অন্যরকমের বিষয় বললে। তাহলে বোঝাই যাচ্ছে যে পিএনপিসির দামও কিন্তু এই বাজারে যথেষ্ট। দেখুন, আপনি যদি পিছিয়ে থাকেন ট্রাই করবেন নাকি?

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: আপনি শুনছেন সংবাদ সফর 107 FM রেইনবোতে। সংবাদ সফর, সংবাদ সফর।

শুনছেন সংবাদ সফর 107 FM রেনবোতে রণজয় আর মনীষা রয়েছে আপনার সঙ্গে। আর আমরা আমাদের ভাড়ার থেকে এমন কিছু খবর আপনাকে দিচ্ছি যে খবর আপনাকে চমকে দিতে পারে, দুঃখিত করতে পারে, আনন্দ দিতে পারে, অথবা ফিরিয়ে নিয়ে যেতে পারে নস্টালজিয়ার দুনিয়ায়। শুনতে থাকুন, কানে থাক 107 FM রেনবো।

নদী হতে চেয়েছিল গান, এরকম যে কত গান কত কিছু হতে চায়, মানুষের ইচ্ছেরও যেমন কোনো রকম শেষ সীমা নেই, অপর্যাপ্ত আকাশচম্বী, তেমন আমাদের চারপাশের গানগুলোও বোধ হয় আমাদের মতোই হয়ে ওঠে। শুনছেন মানব সেভেন, রণজয়ের মনীষা রয়েছে আপনার সঙ্গে, শুনছেন আজ রাতে সংবাদ সফর। আজ সংবাদ সফরে এরপর আমি যে খবরটা আপনাকে দেব, সেই খবরটা শুনলেও মন ভালো হতে পারে, অবাক হতে পারেন। আমরা তো জানি যে মুমতাজের স্মৃতিতে তাজমহল তৈরি করেছিলেন শাহজাহান, তাই তো? যুগ যুগ ধরে প্রেমের প্রতীক রূপে থেকে গেছে এই শ্বেত শুভ্র স্মৃতিসৌধ, যেটা আমরা বেড়াতে গিয়ে দেখি, তাদের প্রেমের কথা আমাদের মনে পড়ে। মধ্যপ্রদেশের বুরহানপুরের এক ব্যবসায়ী প্রকাশ চকসি, তিনিও তৈরি করলেন তাজমহলের মতো বাড়ি। তবে তিনি সেই তাজমহলের মতো বাড়িটি যে তৈরি করেছেন, সেটা কিন্তু তার মৃত বা মৃতা স্ত্রীর উৎসর্গ করে নয়, তার কথা মনে করে নয়, বরং জীবিত স্ত্রীকেই তিনি এই বাড়িটি উপহার দিয়েছেন। সম্প্রতি একজন কন্টেন্ট ক্রিয়েটর সেই তাজমহল ঘুরেও এসেছেন এবং সে সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করেছেন। তিনি তাজমহলের আদলে তৈরি বাড়িটি এই দোতলা বাড়ি, এই দম্পতির প্রেমের প্রতীক। 2021 সালে তৈরি করেছিলেন এই বাড়িটি। বাড়িটি সাদা মাকরানা মার্বেলে তৈরি, সামনে সাজানো বাগান, থাম আর্চ সব মিলিয়ে একদম আসল তাজমহলের মতো দেখতে। শুধু তাই নয়, প্রবেশদ্বার থেকে বাড়ির ভিতরেই জলের কাজ, সব একদম আসল তাজমহলের মতো। বাড়িতে ঢুকেই একটা বিরাট ফাঁকা জায়গা, সেখানে সাদা মাকরানা মার্বেল এবং টাইলসের কাজ, কিছুটা হেঁটে চওড়া সিঁড়ি, সাদা রঙের উপর সুন্দর নকশার ওই সিঁড়ি দেখলে তাজ্জব হয়ে যান অনেকেই। সেখানে দাঁড়িয়ে উপরের দিকে তাকালে বোঝা যায় মাটি থেকে ছাদের দূরত্ব ঠিক কতখানি, উচ্চতা কমপক্ষে 24 ফুট। তাজমহলের গম্বুজ মিনার বাড়িটিকে আরও সুন্দর করে তুলেছে। বাড়ির ভিতর ঢুকলে মনে হতে পারে আপনি কোনো সিনেমার সেটে চলে এসেছেন, তবে ভ্রম কাটলে বুঝতে পারবেন এটা কোনো দম্পতির বাড়ি, যেখানে তারা সন্তানদের নিয়ে সুখে বাস করছেন। এই বাড়িটিকে 1653 সালে শাহজাহান যখন তাজমহল তৈরি করেছিলেন, সেই স্মৃতিসৌধ তৈরি করতে 21 বছর সময় লেগেছিল, খরচ পড়েছিল প্রায় 3 কোটি 20 লক্ষ টাকা। তবে এই ব্যবসায়ী আনন্দ প্রকাশ, তার তাজমহল তৈরি করতে কিন্তু খরচ পড়েছে 2.5 কোটি টাকা। সকলেই এই বাড়িটি দেখে তাজ্জব, ব্যবসায়ী স্ত্রীর প্রতি ভালোবাসায় মুগ্ধ সকলে। দেখো, আমরা একটা সম্পর্ক ভেঙে যাওয়ার খবর দিয়েছি, বাবা সন্তান, মা সন্তান, তাদের বিচ্ছেদ, মারা যাওয়ার পরেও তাকে অ্যাকসেপ্ট না করা, ঠিক যেমন এই ধরনের সম্পর্ক এই পৃথিবীতে বাঁচে, তেমন কিন্তু আনন্দ কুমারদের মতন মানুষও

0: এই পৃথিবীতে অন্যরকম সম্পর্ক নিয়ে বাঁচেন, সেই জন্যই বোধ হয় এই পৃথিবী এত অন্যরকম।
1: ঠিক, এবং আমরা যেটা জানতে চাইছি যে আজকের ইয়াং জেনারেশন মানুষের প্রেস্টিজ কি শুধুমাত্র গ্যাজেটেই বাঁধা পড়ে রয়েছে? ইতিমধ্যে এক ঘন্টা অতিক্রান্ত, আপনারা অনেকেই মতামত জানিয়েছেন, অনেকে মতামত জানায়নি, অপেক্ষায় রয়েছেন, আমরাও অপেক্ষায় রয়েছি। ইতিমধ্যে যেহেতু এক ঘন্টা প্রায় 10 মিনিট অতিক্রান্ত, আর খুব দেরি করবেন না সুচিন্তিতভাবে মতামত জানাতে। টেলিফোনে আসতেই পারেন 2213-1341, এবং আমাদের কাছে যে হোয়াটসঅ্যাপ নাম্বার 9903-65992 সেটাও খোলা রয়েছে, সেখানেও জানান আপনার মতামত। অ্যাসিড হামলার, হ্যাঁ বলো,
0: আমাদের কাছে কিন্তু বেশ কিছু মেসেজও এসেছে, আমরা আসবো একে একে, তবে তার আগে একটু খবরে চোখ রাখি।
1: অ্যাসিড হামলার শিকারদের চিকিৎসার জন্য ট্রেনে বিনামূল্যে যাতায়াতের সুবিধা নিয়ে কড়া অবস্থান নিল সুপ্রিম কোর্ট। কেন্দ্রীয় সরকার রেল এবং সামাজিক ন্যায় বিচার মন্ত্রককে নতুন নীতি তৈরির জন্য 4 সপ্তাহ সময় দিয়েছে দেশের শীর্ষ আদালত। বর্তমান ব্যবস্থার ত্রুটি দূর করে এমন নীতি তৈরি করতে কেন্দ্রকে নির্দেশ দিয়েছে আদালত, যাতে অ্যাসিড হামলার শিকারদের চিকিৎসার জন্য বিভিন্ন শহর ও হাসপাতালে যাতায়াতে কোনো রকম সমস্যায় পড়তে না হয়। শুনানির সময় রেলের তরফে উপস্থিত অতিরিক্ত সলিসিটর জেনারেল সুপ্রিম কোর্টকে জানিয়েছেন, বর্তমান নীতি অনুযায়ী অ্যাসিড হামলার শিকাররা তাদের বাসস্থান থেকে চিকিৎসার জায়গা পর্যন্ত বিনামূল্যে ট্রেনে যাতায়াতের সুবিধা পান। তবে আবেদনকারী এনজিওর হয়ে সওয়াল করা আইনজীবী জানান, এই অনুমতি শুধুমাত্র একটি গন্তব্যের মধ্যেই সীমাবদ্ধ, ফলে কোনো অ্যাসিড হামলার শিকারকে যদি চিকিৎসার জন্য একাধিক শহরে যেতে হয় সেক্ষেত্রে বর্তমান ব্যবস্থা তাঁর জন্য বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। আবেদনকারীর পক্ষ থেকে সুপ্রিম কোর্টে এক অ্যাসিড হামলার শিকার মহিলার উদাহরণ তুলে ধরা হয়। হিমাচল প্রদেশের বাসিন্দা ওই মহিলাকে অস্ত্রোপচারের জন্য তামিলনাড়ু যেতে হয়েছিল, এরপর স্কিন গ্রাফটের জন্য তাকে মুম্বাই এবং আদালতের শুনানিতে যোগ দিতে দিল্লি যেতে হয়, কিন্তু বর্তমান যাতায়াতের অনুমতিতে শুধুমাত্র হিমাচল প্রদেশ থেকে তামিলনাড়ু যাওয়ার অনুমতি ছিল, ফলে প্রতিটি হাসপাতালের জন্য আলাদা চিঠি এবং প্রতিটি শহরে যাওয়ার জন্য পৃথক অনুমতি নিতে হয়েছিল ওই মহিলাকে। আবেদনকারীর পক্ষ থেকে আদালতকে জানানো হয় এই প্রক্রিয়া অত্যন্ত সময় সাপেক্ষ, অথচ অ্যাসিড হামলার শিকারদের চিকিৎসা অনেক সময় অত্যন্ত সংবেদনশীল এবং সময় নির্ভর হয়। হাসপাতাল থেকে 1-2 সপ্তাহের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া গেলেও যাতায়াতের অনুমতি পাওয়ার প্রক্রিয়াতেই অনেকটা সময় চলে যায়, চিকিৎসায় দেরি হলে সুস্থ হয়ে ওঠার সম্ভাবনাও প্রভাবিত হতে পারে। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে অতিরিক্ত সলিসিটর জেনারেলকে, কেন্দ্রীয় সরকার রেল এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে আলোচনা করে সংশোধিত নীতি তৈরি করতে হবে, যাতে অ্যাসিড আক্রান্তদের চিকিৎসার ক্ষেত্রে কোনো রকম সমস্যায় পড়তে না হয় অদূর ভবিষ্যতে।
0: ঠিকই বলেছ। আর ফোনে কি কেউ আছেন তার মত নিয়ে একবার দেখে নি। হ্যাঁ, ফোন ব্লিঙ্ক করছে, কে আছেন? ছিলেন বন্ধু, হয়তো কোনোভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। চলে যাই অ্যান্ডির মেসেজে। অ্যান্ডি টেক্সট করেছেন আমাদের, তিনি বলছেন, জানো আমরা ছোটবেলায় এভাবে বড় হইনি, বাবার উপর বেশি জোর করতাম না, বাবাও স্ট্রাগল করতেন, চাইলে পেতাম কিন্তু একটু সংযত থাকতাম, অন্য ফ্যামিলিকে বাবাকে দেখতে হতো, দাদার পরিবার ছিল, মানে জেঠুর পরিবার আর কি। আমি ইজ প্রাউড যে এইভাবে আমরা বড় হয়েছি, এখনও আমরা আমাদের মনের মধ্যে এই বিষয়টাকে রাখি, বড়দের গাইড করতে হবে, ছেলে মেয়েদের বোঝাতে হবে এভাবেই বড় হওয়াটা প্রয়োজন, বড়রা যদি ভালো না বাসে, ভালো করে না বাঁচতে পারে তাহলে বাচ্চাদের আর দোষ কী বলো, বড়রাই তো তাদেরকে বোঝাবে। অ্যান্ডি লিখেছে একথা, বড়দের দায়ে মনে করিয়েছে, ঠিকই। দেখে নেব ফোন কি ব্লিঙ্ক করছে না। হ্যাঁ, ফোনে রয়েছেন, ডিসলাইন দেখে নেব কে আছেন। হ্যালো,
1: পরের মেসেজে চলে আসছি 9903-65992-তে। খুব প্রয়োজনীয় একটি বিষয় আজ এনেছেন, দেরি হয়েছে টপিকটা জানতে ভালো করে, তবুও শোনার পরে এ কথা বলছি। হ্যাঁ, এটা আমাদেরও ভালো লাগছে যে সম্পূর্ণভাবে জেনে বুঝে মেসেজ করছেন, এটাই আমরা সবসময় বলে থাকি। আমি নিজে ছোট থেকে কখনো বাবা মা কারো কাছে কিছুই দাবি করতে পারতাম না, কিন্তু অন্য ভাই বোনরা যেভাবেই হোক নিজেদেরটা আদায় করত। বাবাকে সারাদিন পরিশ্রম করতে দেখতাম, তাই কষ্ট হতো বাবার থেকে বেশি চাইতে, বেশি নিতে। বাবা

0: কথা খুব কম বলতেন। মনে হতো বাবার পছন্দ নিয়ে বাবার কি স্বপ্ন আছে আমি জানি না। বাবা বড় সংসার টানতেন, একজন মাত্র রোজগিনী মানুষ ছিলেন, আমি যথেষ্ট কষ্ট করেই বড় হয়েছি। বিয়ের পরেও আমি তেমন কিছু চাইনি, চাইতেই পারি না। আশ্চর্য ঘটনা, আমার এই চলা দেখে আমার ছেলেও কোনো দিন কিছুটা চাইল না আমার কাছে। আজ সে উচ্চ প্রতিষ্ঠিত, সবাইকে সব কিছু দিতে পছন্দ করে বেশি নিজে ভোগ করার চেয়ে। অথচ এখনকার ছেলেমেয়েরা সামান্য অপ্রাপ্তিতে আত্মহত্যাও করে নিচ্ছে, এত বেশি বস্তুনির্ভর মনন ভবিষ্যতে এদের ক্ষতি করবে। ছোটবেলা থেকে কিছু সংকটের মধ্যে বড় হওয়া ভালো বলে থাকেন মনোবিদরা। এই সংকট মনকে শক্ত করে, নিজেকে অর্জন করতে শেখায়। আসলে বাবা মায়ের প্যারেন্টিংটা সব থেকে গুরুত্বপূর্ণ এ বিষয়ে। মূল্যবোধ ঘর থেকে তৈরি হয়। সব জিনিসের পিছনেই থাকে কোনো না কোনো মানুষের পরিশ্রম, যাদের আমরা সবসময় দেখতে পাই না। সব রকম অবস্থায় সার্ভাইভ করা শেখাতে হয় সন্তানদের, দীর্ঘ জীবন পথের কথা ভেবে। কষ্টে থাকা মানুষগুলোর দিকে চোখ আঙুল দিয়ে দেখতে হয়, দেখাতেও হয় ছোটদের। এটা একটা চারিত্রিক অনুশীলন, এটা দীর্ঘ অভ্যাসের বিষয়। রীনা পণ্ডিত, দমদম পার্ক। ভালো লাগলো আপনার ছেলের কথা শুনে। ছেলেও কোনো দিন চায়নি, হয়তো মাকে দেখেই চায়নি, নিজের থেকে বেশি দিতে চায়।
1: এটাই তো হওয়া উচিত।
0: হ্যাঁ, সত্যি এক মননের কথা বললেন, মানবিকতার কথা বললেন।
1: আমরা কি ফোনে সেই মননই শুনতে পাবো? দেখে নি কে আছেন। হ্যালো,
0: নমস্কার, কার সঙ্গে কথা বলছি?
2: নমস্কার
1: নমস্কার,
2: আমি হরিণঘাটার বড় জাগুলি জেলা নদীয়াতে সমীর দাস বলছি।
0: বলুন বলুন।
2: বহুদিন বাদে লাইনটা পেলাম।
1: হ্যাঁ বলুন।
2: বলছি যে দেখুন, আমরা আজকে আপনারা যে বিষয়টা রেখেছেন সেই বিষয়ের পরিপ্রেক্ষিতে আমি বলছি। দেখুন, আমরা কথায় কথায় আজকে আজকালকার জেনারেশনের নামে আমরা একটু দোষারোপটা বেশি করে ফেলি, কিন্তু আমরা একবারও ভাবি না যে বর্তমান যুগের আমরা যারা গার্জেন, মানে আমাদের মা বাবা যারা রয়েছেন বর্তমান যুগে, আমরা মনে হয় তারাই আমাদের ছেলে মেয়েদেরকে বা আজকালকার শিশুদেরকে আমরা আধুনিকভাবে তৈরি করার জন্য আমরাই তাদেরকে এমন কিছু স্ট্যাটাস, এমন কিছু শিক্ষা তাদেরকে দিচ্ছি যে বড়দেরকে কিভাবে সম্মান করা উচিত, কিভাবে সম্মান করা উচিত মানে অসম্মান করা উচিত নয়, এই শিক্ষার অভাবটা আমার মনে হয় বর্তমান যুগের গার্জেনদের মধ্যে বেশি আছে। তার কারণ দেখো, আমরা ছোটবেলায় যখন আমার দাদু দিদিমারা বেঁচে ছিলেন, তখন আমার দাদু দিদিমার কাছ থেকে আমরা স্বাধীনতার গল্প শুনেছিলাম। আমরা যখন পরাধীন ছিলাম, তখন আমাদের যে দুর্ভিক্ষ চলেছিল, যে কি কষ্টের মধ্যে দিয়ে আমরা যে স্বাধীনতাটা পেয়েছি, সেটা আমার দাদু দিদিমারা নিজের চোখে দেখেছে। আজকে কিন্তু আমরা স্বাধীনতার দিন এই 15 আগস্ট আমরা পতাকা তুলি, কিছু গান বাজনা শুনি, আনন্দ ফুর্তি করি, কিন্তু স্বাধীনতা সম্পর্কে আমরা জানি না যে কত কষ্ট পেয়ে আমাদের স্বাধীনতাটা পেতে। আজকে আমি স্বাধীনতার কথাটা তুললাম যেহেতু দুদিন বাদে স্বাধীনতা দিবস, তা এইভাবে আমরা যে কষ্ট করে যে বড় হয়েছিলাম, আমার ঠাকুরদা দাদু দিদিমা যখন গল্প শোনাতো, আমার মার সম্পর্কে গল্প শোনাতো, বাবার সম্পর্কে গল্প শোনাতো, যে তোর মা বাবাকে কত কষ্ট করে আমাদের মানুষ হতে হয়েছে, সেইভাবে আমার মা বাবাও আর আমাদেরকে সেই শিক্ষাটা দিত। কিন্তু আজকালকার দিনে দেখা যাচ্ছে যে মা বাবারাই সন্তানদেরকে শিক্ষা দিচ্ছে, হ্যাঁ, যে এইভাবে পোশাক না পরলে আমাদের সম্মান থাকবে না, এরকম ভাবে বিভিন্ন রকম, এইভাবে যদি মানুষের সঙ্গে, মানে অমুক ছেলেটা ভালো পড়াশোনা করছে, অমুক ছেলেটা ফার্স্ট ডিভিশনে যাচ্ছে, তুই কেন পারছিস, এই যে বিভিন্ন রকম ভাবে একটা শিক্ষা দেওয়া, তা আমার মনে হয় যে মা বাবারাই ছেলেদেরকে বাধ্য করাচ্ছে এই স্ট্যান্ডার্ড বাড়ানোর জন্য। বড় বড় মোবাইল চাই, ঘরে একটা বড় মানে প্রয়োজন থাক বা না থাক, বড় একটা এসি চাই, ভালো একটা এসি গাড়ি চাই, এরকম বিভিন্ন রকম স্টাইল যেটা শেখানো হচ্ছে, সেটা কিন্তু আজকালকার যুগের গার্জেনরাই শেখাচ্ছে।
0: অনেক ধন্যবাদ, নিজের মতো করে তাঁর অভিজ্ঞতার কথা ব্যক্ত করলেন আমাদের লিসনার। আমরা 2213-1341 অপেক্ষা করব। মনীষা, এবারে কি আবার একটু আমরা মেসেজে যেতে পারি?
1: আবার একটু মেসেজে যেতে

0: পারি। আমি যে মেসেজটা আমার কাছে রয়েছে, অভয়নগর থেকে অসিত বৈরাগি, তিনি লিখছেন, আজ রাতের রইল বর্ষা মুখর ভালোবাসা। আমার মেয়ের বর্তমান বয়স 30, যখন 4 বছর বয়স ছিল 5 টাকার জিনিস কিনলে বলতো, বাবা তোমার অনেক টাকা খরচ হচ্ছে। আর তার মেয়ের বয়স 2.5 বছর, আমাকে বলে, দাদু আমাকে একটা ফ্রিজ কিনে দেবে, বুঝলে নয় হয়তো, না চাইতে সব পাচ্ছে, তাই এখনকার শিশুরা এমন।
1: পরের মেসেজে আসা যেতে পারে,
0: একটা ফোনও আছে, আমরা কি একটু দেখে নেব ফোনে কে আছেন,
1: তারপরে মেসেজে আসব, দেখা যাক। নমস্কার।
2: নমস্কার,
0: হ্যাঁ বলুন।
2: আমি বরিশাল সদর বাজার থেকে সুজিত ঘোষ বলছি।
1: বলুন।
2: আপনাদের আজকের এই আলোচনার প্রেক্ষিতে কয়েকটা কথা আমি বলতে চাই। সেটা হচ্ছে যে আমরা এত বেশি, এই প্রজন্মের ছেলেমেয়েরা যত বেশি চোখে দেখছে, আমরা আমাদের, আমার বয়স 71 বছর, আমরা কিন্তু এতটা ছোটবেলা থেকে এত কিছু দেখতে পাইনি, ফলে এই দেখার ফলে এত বেশি দেখছি, টিভির মাধ্যমে দেখছি, রাস্তায় বেরিয়ে অজস্র দোকান পাট, যার জন্য আমাদের চাহিদাটা এর থেকেই তৈরি হয়ে যাচ্ছে। আমাদের নিজেদের মন থেকে যে কতটা চাহিদা আছে সেটা আমরা বুঝতে পারছি না, এই দেখে আমাদের চাহিদা বেড়ে যাচ্ছে, এবং অনেক বয়স্ক লোকের মধ্যেও এই জিনিসটা প্রভাব বিস্তার করছে আমি দেখছি। কিন্তু আমরা ছোটবেলায় তো এত দোকান পাট এত কিছু দেখতে পাইনি, যার জন্য আমাদের চাহিদাটাও খুব সীমিত ছিল, তাই নিয়েই আমরা সন্তুষ্ট হতাম, সুখী হতাম। আমি নিজের কথাই নিজে বলছি, আমি এরকমই এরকমই জীবন কাটিয়েছি। তখন আমাদের এখানে কটা দোকান ছিল, আমি আমি গ্রামেই বড় হয়েছি, হয়তো খুব বেশি হলে 2টো দোকান ছিল, সেখানে খুব নিত্য প্রয়োজনীয় জিনিস ছাড়া কিছু আর পাওয়া যেত না। আজকে আপনি দেখুন কত কিছু, মানে যেগুলো খাওয়ার প্রয়োজনই নেই, খেয়ে আরো নানা রকম উপসর্গ দেখা দিচ্ছে, সেগুলো ভর্তি রয়েছে, খাদ্যবস্তু কতটুকু রয়েছে, এ থেকেই তাদের মধ্যে থেকে চাহিদা তৈরি হয়ে যাচ্ছে, যত দেখছে চাহিদা তৈরি হয়ে যাচ্ছে, স্কুল থেকে বেরিয়েই দেখছে দোকান, বাড়ির থেকে বেরিয়েই দেখছে, দুপাশে গিয়েই দেখছে দোকান, সেখানে অজস্র জিনিস ঝোলানো রয়েছে, সাজানো রয়েছে প্যাকেটের মাধ্যমে, তার চাহিদাটা বেড়ে যাচ্ছে। সে তো বুঝতে পারছেন ওর ভেতরে কি আছে না আছে, সেটা আমার প্রয়োজন আছে কি নেই এটা বোঝার মতো ক্ষমতা নেই। অনেক সময় বাবা মা কিনে দিতে বাধ্য হচ্ছে তার বায়না রক্ষা করার জন্য। এইটুকুই বললাম,
1: অনেক ধন্যবাদ। ঘড়ির কাঁটা এগোচ্ছে,
0: আমরা এবার একটু
1: সময়ের তালে তালে আমরা এগোচ্ছি।
0: তুমি একটা খবরের দিকে চোখ রাখার কথা বলছিলে, সেই খবরের দিকে যদি চোখ রাখা যায়,
1: এই মুহূর্তে কিন্তু আমার যেটা বলার সেটা হচ্ছে যে খবর তো হয়েছে কিন্তু মেসেজ ভরে যাচ্ছে,
0: একটু আমরা মেসেজে আসি তারপর আবার একটু খবরের দিকে চোখ রাখবো।
1: হ্যাঁ, পরের মেসেজে যাচ্ছি আমাদের এই বিষয় নিয়ে, আমাদের এই বক্তব্যকে তিনি বলছেন যে আমি আজকে যেটা বলতে চাইছি অন্যভাবে নেবেন না, না আমরা অন্যভাবে কখনোই নিই না, আমরা প্রত্যেকের মনের কথাটাই আমরা জানতে চাই। আজকে তরুণদের প্রেস্টিজ যে শুধু ইলেকট্রনিক গ্যাজেটে সীমাবদ্ধ আছে তাই নয়, আমার মনে হচ্ছে স্ট্যান্ডার্ড স্টেটাস মেনটেন করতে রাস্তায় ঘোরাফেরার জন্য চেন বাঁধা একটি বিলেতি শার্মেও দরকার হয়ে পড়েছে, সেটিও যেন প্রেস্টিজেরই বিশেষ অঙ্গ। সেদিন প্রায় 60 অর্ধ একজন ভদ্রমহিলা রাস্তা দিয়ে আসছিলেন, সেই সময় একটি তরুণ ছেলের হাতের শিকলে বাঁধা একটি শার্মেয় ঘ্যাঁক করে তার দিকে তেড়ে আসে। ভদ্রমহিলা ভয় পেয়ে চিৎকার করে ওঠেন এবং স্থিত হবার পর বলেন, কুকুর সামলাতে পারো না তো রাস্তায় নিয়ে বেরিয়েছো কেন? সঙ্গে সঙ্গে তরুণ ছেলেটি বৃদ্ধাকে কিভাবেই না অপমান করল, তিনি কেন কুকুরের অন্য একটি প্রতিশব্দ ব্যবহার করেছেন? ভদ্রমহিলা তো ঘেমে নেয়ে একেবারে একসা হয়ে গিয়েছেন, রাস্তায় পড়ে যাবেন এরকম অবস্থা, খুব খারাপ লাগলো দেখে। পশুপ্রেম ভালো কিন্তু সেই প্রেম কি একসময় মানবপ্রেমকে ছাপিয়ে যাবে, সেই প্রশ্ন করলাম নিজেকে। আবার কেউ যদি পশুকে ভয় পায় সেটাও কি পশুপ্রেমীর কাছে অন্যায় হয়ে দাঁড়াবে? আজও একটা খবরে দেখলাম বাড়ি ভাড়া নিতে গিয়ে এক দম্পতি বাড়ির মালিকের পোষ্যের আক্রমণে আক্রান্ত। কিছুদিন আগেও একটা খবর শুনেছিলাম, একটি ছেলে ছাদে এসি সার্ভিসিং করতে গিয়ে কুকুরের কামড়ে আক্রান্ত। এক্ষেত্রে তরুণ প্রজন্মকে কি বলা যায় বলুন তো? তরুণ প্রজন্মের কারো কারো কাছে মূল্যবোধ নিয়ে আলোচনা করতে বয়স্ক মানুষটা কি আজকাল ইতস্তত বোধ করেন অপমানিত হবার আশঙ্কায়? সাধারণ

0: মজুমদার বড়ানগর থেকে তিনি প্রশ্ন রেখেছেন।
1: বেশ, চলে যাব এবার। ফোন ব্লিঙ্ক করছিল একটু আগে পর্যন্ত, দেখে নেবো ফোনে কে রয়েছেন। তবে তার আগে কিন্তু আমার কাছে যে খবর আছে সেই খবরে যদি একটু চোখ রাখা যায়, সেটা একটা কল্পবিজ্ঞানের খবর। আমরা তো জানি যে আকাশে এরোপ্লেন ওড়ে এবং রাস্তায় গাড়ি চলে, তাই তো? এবার কিন্তু ব্যাপারটা একটু উল্টে গেছে, মানে আকাশেই গাড়ি উড়ছে, কোনো অতিরিক্ত ব্যবহৃত জ্বালানির প্রয়োজন পড়ছে না, দরকার নেই পেট্রোল ডিজেল বা ইথানলেরও। উত্তরাখণ্ডের আলমোড়ার বাসিন্দা এক তরুণ তৈরি করে ফেলেছেন সম্পূর্ণ উড়ন্ত একটি গাড়ি। উড়ন্ত যানটির একটি প্রোটোটাইপ সফলভাবে পরীক্ষাও করে ফেলেছেন তিনি। তার তৈরি এই যানটি সম্পূর্ণ বিদ্যুৎ চালিত এবং দেশীয় প্রযুক্তিতে তৈরি, ভবিষ্যতে একটি পরিবেশ বান্ধব বিকল্প হিসেবে প্রচলিত পরিবহনের সংজ্ঞাটাই বদলে দিতে পারে এই ধরনের যান। আলমোড়ার যোগেশ্বর ধামের নিকটে কাফলিখান গ্রামের বাসিন্দা রবি তামতা তার স্টার্টআপ সংস্থা, যে সংস্থাটি তিনি তৈরি করেছেন, সেই সংস্থার মাধ্যমেই বৈদ্যুতিক ব্যক্তিগত উড়ন্ত যান তিনি তৈরি করেছেন। তার পোশাকি নাম দিয়েছেন হাপিদা স্কাইনেক্স। বহু বছরের গবেষণার পর প্রোটোটাইপটির সফল উড়ানে সাফল্য এসেছে। এর ফলে ব্যক্তিগতভাবে আকাশপথে যাতায়াতের স্বপ্ন এখন বাস্তবের আরও কাছাকাছি। প্রচলিত উড়ন্ত যানে সাধারণ বিমানের জ্বালানি ব্যবহার করা হয়, কিছু পরীক্ষামূলক যান ইথানল দিয়েও চলে, কিন্তু এই হাপিদা স্কাইনেক্স সম্পূর্ণভাবে বিদ্যুৎ চালিত, তাই পরিবেশের জন্য তুলনামূলকভাবে নিরাপদ। এই যানটিকে বাজারে এনে তার পেটেন্টটা দাবি করার চেষ্টা করছেন রবি। তিনি জানিয়েছেন তার প্রকল্পের লক্ষ্যই দেশের মধ্যে নিরাপদ ও কম খরচে পরিবেশ বান্ধব ব্যক্তিগত বিমান চলাচলকে অনেকটা সহজলভ্য করে ফেলা। কে বলতে পারে 5-10 বছর বাদে হয়তো আপনারও একটি ব্যক্তিগত বিমান থাকবে যা পকেটসই দামে বাজারেই কিনতে পারবেন।
0: আমরা আবার একটু মেসেজের দিকে চোখ দিই। শম্ভু দাস ফলতা বকুলদলা থেকে মেসেজ করছেন, মানুষের আসল প্রেস্টিজ হচ্ছে তার কাজে, কোনো ইলেকট্রনিক গ্যাজেটে নয়। ইলেকট্রনিক গ্যাজেট মানুষকে সুখ দিল কিন্তু শান্তি না কখনোই দিতে পারে না। আসলে আমাদের প্রেস্টিজটা সেটা নির্ভর করে সমাজে তুমি কি কাজ করছো তার উপরে। ফলতা বকুলতলা থেকে মেসেজ করেছেন শম্ভু দাস।

0: শুনছেন 107 FM রেইনবো, রণজয় আর মনীষা রয়েছে আজ রাতে সংবাদ সফর নিয়ে। একটা কাজের খবর দিয়ে এই গানের পরের পর্বটি শুরু করব। এই যে 15ই আগস্ট, ছুটির দিন, নানা জায়গায় যাওয়ার কথা আছে আপনার, তাই প্ল্যান করে রেখেছিলেন যে কিভাবে যাওয়া যায়। প্ল্যান করেছিলেন মেট্রো ধরবেন, কিন্তু ছুটির দিনের মেট্রো কখন চলবে, কিভাবে চলবে, আদৌ ঠিকঠাকভাবে চলবে কিনা, সব নিয়েই একটু ঘেঁটে আছেন। আপনার জন্য খবরটা দিয়ে দিই, স্বাধীনতা দিবসে দিনভর কম মেট্রো চলবে, কিন্তু কম মেট্রো চললেও আগের বছরের তুলনায় বেশি মেট্রো চলবে, ফলে স্বাভাবিকভাবেই দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত ব্লু লাইন এবং হাওড়া ময়দান থেকে সল্টলেক গ্রিন লাইনে মেট্রো পরিষেবার সময়সূচিতে বদল হতে পারে। তবে প্রথম ও শেষ মেট্রোর সময়সূচিতে কোনো বদল নেই। দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত ব্লু লাইনের আপ ও ডাউন শাখায় 97টি করে মোট 194টি মেট্রো চলাচল করবে। হাওড়া ময়দান থেকে সল্টলেক পর্যন্ত গ্রিন লাইনে আপ ও ডাউন শাখায় 74টি, মোট 148টি মেট্রো চলবে। নোয়াপাড়া থেকে দমদম বিমানবন্দর পর্যন্ত ইয়েলো লাইনে মোট 92টি মেট্রো চলবে। জয় হিন্দ বিমানবন্দর থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত প্রতিদিন 5টি করে মেট্রো চলে, স্বাধীনতা দিবসে 4টি করে চলবে। জোকা এসপ্ল্যানেড পার্পল লাইনে অন্যান্য দিনের মতো মেট্রো পরিষেবা পাওয়া যাবে। কবি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত অরেঞ্জ লাইনে শনিবার মেট্রো চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। প্রতিটি রুটে প্রথম ও শেষ মেট্রো পরিষেবা অপরিবর্তিত থাকছে। সকাল 6টা থেকে বর্তমান মেট্রো পরিষেবা পাচ্ছে আমজনতা, শেষ মেট্রো প্রান্তিক স্টেশন থেকে রাত 10:30। শুধু তাই নয়, বাড়ানো হয়েছে মেট্রো সংখ্যাও এবছর, ফলে সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা একটা বিষয় দিয়েছিলাম, সেই বিষয় নিয়ে লিখতে দিয়েছিলাম, আপনারা জানিয়েছেন আপনাদের মতামত। এছাড়া আপনারা প্রচুর মতামত দিচ্ছেন, ফোনও টুকটাক করে আসছে আমাদের কাছে
1: মেসেজে। তাহলে মনীষা আমরা চলে যাই, যেহেতু অনেকগুলো মেসেজ ইতিমধ্যেই চলে এসেছে এবং জমা হচ্ছে, আমরা সরাসরি এবারে যার মেসেজে যাব। তিনি আমাদের নমস্কার জানিয়েছেন এবং তারপরে লিখছেন যে আসলে নিজের সক্ষমতা না থাকলে কিছু করার থাকে না। আমার স্কুল জীবনের কথা বলছি, যখন ক্লাসের বন্ধুরা দামি দামি বই, খাতা, ব্যাগ আর ছাতা নিয়ে স্কুলে যেত, আমার একটু খারাপ লাগতো ঠিকই, কারণ দুঃখের বিষয় আমার একটা ব্যাগও কেনা হয়নি। অন্যের বই চেয়ে নিয়ে নোট লিখে পড়েছি, তখন প্রেস্টিজের কথা এতটা তো ভাবিনি, শুধু ভাবতাম বাবা যে পারছে না কি আর করা যায়। আমার মনে এমনই হতো, কিন্তু কখনো সেটাকে নিয়ে বেশি কিছু ভাবিনি, চিন্তাও করিনি। তবে আমাদের শিশুদের মানসিকতা একটু অন্য, তারা গ্যাজেট নিয়ে বেশি ভাবে, বন্ধুর বাড়ি পাকা ঘর, বন্ধুর বাবার একটা গাড়ি আছে, এসব বলতে শুনেছি। ওদের যদি এসব থাকে আমাদের কেন থাকবে না বাবা? হয়তো অবাক হলাম তার এমন কথা শুনে, পরে ভাবলাম সময় বদলেছে, এখন আধুনিকতায় সব বদল হয়েছে। সত্যি তো, পুরনো কুঁড়ে ঘর আর তো চলে না, তাই তো সমাজে সবার সাথে পাল্লা দিতে প্রেস্টিজকে প্রাধান্য দিতেই হবে। তাই তো যতই কষ্ট হোক, কিনতে হবে নতুন গাড়ি, গড়তে হবে পাকা বাড়ি, থাকবে এসি, থাকবে পরিবার আর সন্তানের জেদ পূরণ করতে দামি দামি সমস্ত ফোন, দামি ঘড়ি অবশ্যই যে দরকারি। এসএন মণ্ডল বাপি কোড়াকাটি সন্দেশখালি থেকে মেসেজ করেছেন। মনীষা দেখো, আমাদের এই যে আমরা আজকে যে বিষয়টা দিয়েছি, যে শুধুমাত্র গ্যাজেটের মধ্যে কি আমাদের সমস্ত প্রেস্টিজ সীমাবদ্ধ? আজকের জেনারেশন তারা কি ভাবছে? ইতিমধ্যে আমরা অনুষ্ঠানের অনেকটা সময় আমরা অতিক্রম করে এসেছি, হাতে আর মাত্র মিনিট 20 মতো সময় রয়েছে, এবং সেখানে আমাদের যারা লিসনার রয়েছেন অভূতপূর্বভাবে তারা তাদের নিজেদের কথা ব্যক্ত করছেন। এই সময়ের যে দাবি, সেই দাবিটা কোথায় কখন কিভাবে আসছে, রণজয় আর মনীষাকে হয়তো আলাদা করে বলতে হচ্ছে না, বলার প্রয়োজনই পড়ছে না, যেখানে এত সুন্দরভাবে আমাদের লিসনাররা সেই সময়ের দাবি, সময়ের যে মূল্যবোধ সেটা কোথায় কখন কিভাবে এসে ধরা পড়ছে সেটাকে অদ্ভুতভাবে তারা বলছেন, তারা লিখছেন।
0: নবকুমার দাস গার্বেরিয়া থেকে লিখছেন, ছোটবেলায় আমি আমার বাবাকে হারাই, তারপর মাকে নিয়ে আমার জীবন চলা। মায়ের প্রতি ভালোবাসাটা অনেকটা বেশি আমার থাকে। তারপর আমার সংসার জীবনে আসার পরেও আমার মায়ের বিরুদ্ধে আমি কোনোদিন কোনো কথা বলতে চাইনি। বর্তমানে আমার এক 6 বছরের সন্তান, সেও আমাকে যথেষ্ট স্নেহ এবং ভালোবাসা দেয়। তাই কদিনের জন্য আমার ছেলে তার মামার বাড়িতে আছে এবং আজকেই আমি বিশেষ প্রয়োজনে তার কাছে যাই। যাওয়ার সময় বাড়িতে কিছু রান্না হয়েছিল, সেই রান্নাটাও তার কাছে যায়। সেই রান্নাটা দেখে সে আনন্দিত হয়ে বলে, বাবা চিকেন নিয়ে আসছে। তখন ছেলে বলে, বাবা আমার জন্য চিকেন নিয়ে আসছো, কিন্তু আমি তো চিকেন নিয়ে যাইনি। তখন তার মাসি তাকে বলে, চিকেন আনেনি তোর বাবাকে আনতে বল। তখন ছেলে বলছে না বললে বাবা, না বললে বাবা কষ্ট পাবে। এই কথা শুনে আমার খুব আনন্দ হয়, আনন্দে বুক ভরে যায়। ছেলের প্রতি ভালোবাসা নিয়েই বললাম ধন্যবাদ নেবেন।
1: সত্যি কত রকমের অনুভূতি, কত রকমের খারাপ লাগা, কষ্ট লাগা, আবার ভালো লাগাও তো আছে।
0: ঠিক
1: এই সময়ের দাবি মেনেই তারই কত রকমের না মোড় রয়েছে, কত রকমের টার্ন রয়েছে।
0: এবং শিশু যখন তার বাবার কষ্ট বুঝতে পারছে, শিশু যখন তার বাবার কষ্ট হবে এটা বুঝতে আগাম পাচ্ছে, সেটাই বোধ হয় ভালোবাসার সবচেয়ে বড় উপহার।
1: এর থেকে বড় প্রাপ্তি বোধ হয় হতে পারে না। কিন্তু এই সময়ে এটারও দাবি রয়েছে মনীষা, এই ভাবনা, এই কথা, এই বলার দাবিও যে আজকে ফুরিয়ে যায়নি, আজকে অনুপস্থিত, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না 107 FM রেনবোর আজ রাতে সংবাদ সফরের এই প্ল্যাটফর্ম থেকে। এটাই বোধ হয় আমাদের আশার ভবিষ্যৎ।
0: ঠিক ঠিক কথাই বলেছো তুমি, আর সেই জন্যই বোধ হয় আমরা একের পর এক এরকম

0: বন্ধুত্ব পাচ্ছি, মেসেজ পাচ্ছি, হোয়াটসঅ্যাপ পাচ্ছি।
1: পরের মেসেজে একটু চলে যাওয়া যাক। 9903 65 999 2। প্রিয় সংবাদ সফর, আগের যুগের চাইতে এই যুগের পরিবর্তন তো দেখা যায়, সেটা তো ঠিকই। যদিও পরিবর্তন সমাজ সংসারের নিয়ম, তবে সেটা যদি হয় ভালোর জন্য পরিবর্তন, শুধু মানুষের মূল্যবোধের অবক্ষয় হয়েছে তাই নয়, কমেছে মানুষের ধৈর্য, মানুষের সহনশীলতা, নিজের ও অন্য মানুষের সঙ্গে মেনে ও মানিয়ে নেওয়ার ক্ষমতা। আমি মনে করি প্রেস্টিজ কখনোই গ্যাজেটে সীমাবদ্ধ হতে পারে না। মানুষের যেহেতু এখন দেখনদারি বেড়ে গিয়েছে, এই প্রচার সর্বস্ব দুনিয়াতে এক শ্রেণীর মানুষ তারা নিজেদের কিছু একটাকে কেন্দ্র করে বাইরের মানুষের কাছে নিজেদের স্ট্যাটাস জাহির করেন, যদিও সেটা একেবারেই ঠুনকো। মানুষের ব্যবহার, মানুষের শিক্ষা দীক্ষা, তাদের চারিত্রিক গঠন একটা মানুষকে সবার কাছে গ্রহণযোগ্য সুপরিচিত করে তোলে এবং সেটি শেষ পর্যন্ত স্থায়ী হয়ে থাকে। কষ্ট করে কোনো কিছু পাওয়া, সে তো যতই আধুনিক ও আকর্ষণীয় জিনিস হোক না কেন, না চাইতে কোনো কিছু পাওয়ার মধ্যে সেটা অনেক অনেক তফাত। গোপাল সিনহা বসুনগর মধ্যমগ্রাম থেকে মেসেজ করেছেন।
0: এই মেসেজগুলো কোথাও আমাদের সত্যি অনুপ্রাণিত করে, বুঝতে চেষ্টা করি আমরা মানুষের মন কিসে আনন্দিত হয় কিসে নয়, আর সেজন্যই বোধ হয় সংবাদ সফর এতটা রঙিন হয়ে ওঠে আপনাদের এই মেসেজগুলোর জন্য। সংবাদ সফরে মনীষা রণজয় রয়েছে আপনার সঙ্গে, খবর দিচ্ছি আমরা একের পর এক আপনাকে, এবং আপনিও আমাদের সঙ্গে রয়েছেন খবরের দুনিয়ায়। খবরের দুনিয়ায় থাকতে থাকতে আমরা কিন্তু এমন কিছু খবর খুঁজে বার করি যে খবরগুলো আমাদের আলাদা করে ভাবতে শেখায়, যে খবরগুলো আমাদের আলাদা করে বুঝতে শেখায় যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি, সমাজ কি বলছে। আর তাই আপনাদের কাছে মতামত চেয়েছি, যেমন আপনারা মত জানাচ্ছেন।

0: একদম শেষ মুহূর্তে, শেষ মুহূর্তের মেসেজে প্রিয় রণজয়দা মনীষাদি সংবাদ সফরে আজকের টপিক নিয়ে বলতে গিয়ে প্রথমেই বলি, আগের জেনারেশনের চাহিদা ছিল সীমিত, অল্পেতে তারা সন্তুষ্ট থাকত। তাদের কাছে প্রেস্টিজ মানে সে কী কাজ করছে, কতটা জ্ঞান অর্জন করছে, পরিবারের পাশে কতটা থাকতে পাচ্ছে, তারই আশ্বাস, তারই প্রতিশ্রুতি। গ্যাজেট হলো বাইরের প্রেস্টিজ, কাজ ব্যবহার জ্ঞান হলো ভেতরের প্রেস্টিজ, যা টিকে থাকে, সময়ের জন্য থাকে, সব সময়ের জন্য। এখনকার জেনারেশনের গ্যাজেট ছাড়া একটু ব্যাকডেটেড লাগে, এটা সত্যি কথা। কিন্তু গ্যাজেট দিয়ে যে মানুষ বড় হয় না, ফোনটা যতই দামি হোক না কেন, ভেতরের মানুষটা দামি না হলে তার যে কোনোই দাম থাকে না। সোমেন যাদবপুর থেকে মেসেজ করেছেন।
1: এরপর যে মেসেজের দিকে চোখ রাখবো, একদম শেষ শেষ মুহূর্তের মেসেজ হিসেবে, শ্যামসুন্দর দাস নারকেল বাগান থেকে। তিনি লিখছেন, বাবা ছিলেন স্বর্ণ কারিগর, কর্মচারী, স্বল্প বেতনে। তার মধ্যে শিক্ষা গ্রহণ করেছি পাঁচ ভাই বোনে। রোদ ঝড় বৃষ্টিতে কিংবা প্রবল প্লাবনে যেতে হতো বাবাকে প্রতিদিন অমূল্য অর্থের সন্ধানে। ক্যালেন্ডারের মাসের তালিকায় উল্টে তৈরি করতাম খাতা, সেখানে সব অঙ্ক হতো পাতার পর পাতা। পুজোর সময় রঙিন পোশাক হয়নি কখনো, উঁচু ক্লাসের ইউনিফর্ম পুজোয় হতো বানানো, তারপরেই পুজোয় ঘোরা, করিনি কখনো অবহেলা। কোনো রকম চাহিদা ছাড়াই কেটেছে মোদের ছেলেবেলা। সাকন্যকে মনে হতো অমৃত সমান, মনে দুঃখ আসেনি কখনো, বাবাকে করেছি সম্মান। আজ যেন প্রতিকূলে বইছে নদীর ঢেউ, চাহিদাহীন কোনো সন্তান খুঁজে পাচ্ছি না কেউ। দামি মোবাইল, দামি বাইক, দামি পোশাক আশাক বাবাকে যেন দিতেই হবে, যেখানেই সে পাক। আত্মহননের ঘটনাগুলি দেখছি সবাই অহরহ, কষ্ট করেও চেষ্টায় রত বাবা যত আছে দুরহ। সন্তানের চাহিদা পূরণে বাবা বিচলিত সর্বদা, সন্তানের কি ভাবা উচিত নয়, বাবার কথা একদা।
0: সত্যি অসাধারণ ভাবে আপনারা মেসেজ করেছেন, ফোন করেছেন, হ্যাঁ, ছড়ায়, কথায়, কবিতায়। মানুষের প্রেস্টিজ কি গ্যাজেটেই বাধা, আজকের জেনারেশন তারা কি করছে, এই নিয়ে আপনাদের যে উপলব্ধি, অসাধারণভাবে আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে বলতে বাধ্য হচ্ছি। দারুণভাবে আপনারা যারা মেসেজ করেছেন এবং যারা ফোন করেছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ। যারা ফোন করেছেন, রবীন্দ্র দাস বেহালা ঠাকুরপুকুর থেকে, মোহাম্মদ মহসিন আরামবাগ হুগলি থেকে, সায়ন ঘোষ মালদা থেকে, শ্যামল বসু চৌধুরী যাদবপুর থেকে, প্রসাদ দলুই উলুবেড়িয়া থেকে, অপূর্বা সেন দমদম থেকে, সমীর দাস হরিণঘাটা বড়জাগলি থেকে, সুজিত ঘোষ বড়িশা শখের বাজার থেকে ফোন করেছেন। আর যারা মেসেজ করেছেন, অনিমেষ ভট্টাচার্য বেহালা থেকে, শ্রিয়া মুখার্জি বেহালা থেকে মেসেজ করেছেন, মেসেজ করেছেন বেলঘুড়িয়া থেকে, পায়েল ব্যানার্জি, রীনা পণ্ডিত দমদম পার্ক থেকে, অ্যান্ডি কলকাতা 61 থেকে, অভয়নগর থেকে অসিত বৈরাগী মেসেজ করেছেন, শম্ভু দাস বকুলতলা ফলতা থেকে, সাধনা মজুমদার বড়ানগর ডানলপ থেকে, এস এন মণ্ডল বাপি সন্দেশখালী কোড়াকাটি থেকে, নবকুমার দাস গাড়বেড়িয়া থেকে, শ্যামসুন্দর দাস নারকেল বাগান গড়িয়া থেকে, সোমেন যাদবপুর থেকে, গোপাল সিনহা বসুনগর মধ্যমগ্রাম থেকে মেসেজ করেছেন। প্রত্যেকে যারা মেসেজ করেছেন, যারা ফোন করেছেন এবং যারা শুধুই শুনলেন, তাদের প্রত্যেককে অজস্র ধন্যবাদ। দারুণভাবে আপনাদের যে ভাবনা, সেটা হয়তো পরিস্ফুট করেছে আমাদের আজকের অনুষ্ঠানের যে ইস্যু আমরা তুলে ধরেছিলাম আজকের সময়ের জন্য। আজকের সময়ের যে ইস্যু, তাতে আপনাদের ভাবনা সত্যি স্যালুট জানাতেই হয় মনীষা।
1: একেবারেই তাই, আপনারা যে সুন্দরভাবে আপনাদের ভাবনা সুললিতভাবে, কখনো গদ্যে কখনো পদ্যে আমাদেরকে পাঠালেন, আমরাও সমৃদ্ধ হলাম। আবার অন্য কোনো বৃহস্পতিবার রণজয় মনীষা নিয়ে আসবে, আবার অন্য কোনো বিষয় জানিয়ে আপনি কথা বলবেন।
0: তবে একটাই কথা যে সকলে মিলে একসঙ্গে থাকুন, বেঁধে বেঁধে থাকুন, আর আমাদের হৃদয়ের যে ভালোবাসা, যে মানবিকতা, সেটার পাঠ আগামী প্রজন্মের জন্য সেটা এগিয়ে নিয়ে চলুন। তাই তো,
1: একেবারেই তাই। শুভরাত্রি আজকের জন্য।

কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM রেইনবো, শুনতে কি চাও, শুনতে কি চাও। স্টুডিওতে আমি তপারতি, এবং অবশ্যই আপনাদের SMS এবং হোয়াটসঅ্যাপের অপেক্ষায়। 9903659992 এই নাম্বারে অপেক্ষা করতে করতে আমার পছন্দের শিল্পী রূপম ইসলাম।

প্রথম তিনটি অনুরোধের কথা বলি। কৃষ্ণেন্দু হালদার কুলপি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গান শুনতে চেয়েছেন দিল ছায়া ছবি থেকে অনুরাধা বড়ওয়াল এবং সুরেশ ওয়াদকারের কণ্ঠে ও প্রিয়া প্রিয়া এই গানটি, লতা মঙ্গেশকর এবং সোনু নিগমের কণ্ঠে মুসে দোস্তি কারোগি ছায়াছবি থেকে জানে দিল মে কব সে হেতু এই গানটি শুনতে চেয়েছেন রাজু মান্না জগৎপুর উলুবেড়িয়া থেকে। এবং তারপরের অনুরোধ রঙ্গিলা ছায়াছবি থেকে প্যারিয়ে জানে কেসা এই গানটি শুনতে চেয়েছেন তন্ময় ভবানীপুর থেকে। কৃষ্ণেন্দু হালদার, রাজু মান্না এবং তন্ময় আপনাদের তিনজনের জন্য পরপর তিনটি গান।

এরপরের অনুরোধের কথা বলি। শুভম দত্ত হেরামপুর মুর্শিদাবাদ থেকে অনুরোধ করেছেন ন্যানো নে বান্ধি, এই গানটি গোলছায়া ছবি থেকে ইয়াসির দেশাইয়ের কণ্ঠে। তারপরের অনুরোধ গোপাল সিনহা বসুনগর মধ্যমগ্রাম থেকে অনুরোধ করেছেন সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, এই গানটি নচিকেতার কণ্ঠে। অভিজিৎ সাঁতরা এফসিআই গেট বজবজ কলকাতা 137 থেকে অনুরোধ করেছেন

দিল বালে দুলহনিয়া লে যায়ঙ্গে ছায়া ছবি থেকে, রুক যা ও দিল দিওয়ানে উদিত নারায়ণের কণ্ঠে। শুভম দত্ত, গোপাল সিনহা এবং অভিজিৎ সাঁতরা আপনাদের তিনজনের জন্য পরপর তিনটি গান।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM রেইনবো, শুনতে কি চাও, শুনতে কি চাও।
2: নাইন নাইন জিরো থ্রি সিক্স ফাইভ ট্রিপল নাইন অবশ্যই আপনাদের খুব চেনা নাম্বার, হোয়াটসঅ্যাপ এবং SMS যেমন আসে তেমন আসছে। তবে অনেকটা সময় পেরিয়ে গেলাম আজকের শুনতে কি চাও অনুষ্ঠানে, আপনাদের সঙ্গে স্টুডিওতে আমি তপারতী। এর পরের অনুরোধ সোনারপুর থেকে অদিতা অনুরোধ করেছেন, গব্বর ইজ ব্যাক ছায়াছবি থেকে তেরি মেরি কাহানি বারিশ কি পানি এই গানটি অরিজিৎ সিং এর কণ্ঠে, এবং অরিজিৎ সিং এবং পলক মুছালের কণ্ঠে অবশ্যই। তারপরের অনুরোধ করেছেন অসিত বৈরাগী অভয়নগর চব্বিশ পরগনা থেকে, শুনতে চেয়েছেন শ্যামল মিত্রের কণ্ঠে সাগরিকা ছায়াছবির আমার স্বপ্নে দেখা রাজকন্যা এই গানটি। এর পরের অনুরোধ করেছেন শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে, ধনঞ্জয় ভট্টাচার্যের কণ্ঠে মাটিতে জন্ম নিলাম এই গানটি শুনতে চেয়েছেন অদিতা, অসিত বৈরাগী এবং শঙ্করচন্দ্র দে। আপনাদের তিনজনের জন্য পরপর তিনটি গান।

অবশ্যই সময় তার মতো বইছে, সময় শেষ হয়ে আসছে আজকের শুনতে কি চায়ের। মেবি দুটি গান শোনাতে পারবো, আর এর পরের গানটি শুনব মোহাম্মদ রফির কণ্ঠে, পাথর কে সনম তুঝে হামনে মোহাম্মদ কে খোদা মানা। এই গানটি পাথর কে সনম ছায়াছবি থেকে। গানটি শুনতে চেয়েছেন স্নেহাশিস চক্রবর্তী মধ্যমগ্রাম থেকে, গানটি শোনাতে চেয়েছেন তার দুর্গানগরের বন্ধু স্নেহাকে। স্নেহাশিস চক্রবর্তী এবং স্নেহা আপনাদের দুজনের জন্য এই গানটি রইল।

আজকে শুনতে কি চাও এর শেষ অনুরোধটি ভুলু সাহা মধ্যমগ্রাম থেকে অনুরোধ করেছেন কিল সাইগেলের কণ্ঠে যে কোনো একটি রবীন্দ্রসঙ্গীতে। আমি শোনাবো আমি তোমায় যত শুনিয়েছিলাম গান, এই গানটি ভুলু সাহা আপনার জন্য এই গানটি রইল আজকে এবং আপনাদের সকলের জন্য। খুব সুন্দর সুন্দর গানের সঙ্গে আমরা আবার যেরম চলে আমাদের শুনতে কে চাও এর জার্নি তেমনই চলল। আশা করি সবাই খুব নিজেদের মতো করে ভালো আছেন, ভালো থাকবেন। আপনাদের সঙ্গে আমি তপারতি ছিলাম এতক্ষণ এবং সবাই খুব ভালো থাকুন, শুনতে থাকুন 107 MHz FM রেইনবো।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন 107 মেগাহার্টজ এফএম রেইনবোয়ে। এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সুররঞ্জনী। সুররঞ্জনীতে প্রথমে শুনবেন খেয়াল, শিল্পী আরশাদ আলী খান। শুনবেন রাগ বাগেশ্রী, তবলায় সমীর নন্দী, হারমোনিয়ামে অমিতাভ ভট্টাচার্য, তানপুরায় ইলোরা মান্না। বাগেশ্রী রাগে খেয়াল, পরিবেশনায় আরশাদ আলী খান।

এতক্ষণ শুনলেন খেয়াল, আরশাদ আলী খানের পরিবেশনায় শুনলেন রাগ বাগেশ্রী। সুররঞ্জনীতে এরপরে শুনবেন গিটার, শিল্পী হৃতম সরকার, শুনবেন রাগ মধুকোষ, তবলায় ইমন সরকার। মধুকোষ রাগে, গিটার পরিবেশনায় হৃতম সরকার।

0: এতক্ষণ শুনলাম গিটার মধুকোষ রাগে পরিবেশনায় ঋতম সরকার। এর সাথে শেষ হল শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সুররঞ্জনী।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

107 মেগাহার্টজ এফএম রেইনবো, রাত 2:24 সময়, হিন্দি ছায়াছবির গানের, হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আপকে লিয়ে, আপকে লিয়ের প্রথম ঘন্টায় আপনাদের সঙ্গে আমি তপারতি। আমি শোনাবো আপনাদের 90s ক্লাসিক্স, অর্থাৎ 90-এর দশকের বেশ কিছু বিখ্যাত ছায়াছবির গান। প্রথম গানটি শুনব বোম্বে ছায়াছবি থেকে চিত্রার কণ্ঠে।

107 মেগাহার্টজ এফএম রেইনবো শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আপকে লিয়ে। আপকে লিয়ের প্রথম ঘন্টায় আপনাদের সঙ্গে আমি তপারতি শুনছি নাইনটিজের গান। এরপরের গান শুনব কবিতা কৃষ্ণমূর্তির কণ্ঠে বাস্তব ছায়াছবি থেকে, তারপরের গান উদিত নারায়ণের কণ্ঠে দস্তক ছায়াছবি থেকে, পরপর দুটি গান।

0: 107 FM Rainbow. Shat Shure Sharadi. Shat Shure Sharadi.
1: একশো সাত মেগাহার্টজ FM রেইনবো শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আপকে লিয়ে। নাইনটিজের গান শুনছি আমরা। এরপরের গান শুনব তাল ছায়াছবি থেকে, হরিহরন, সুখবিন্দর সিং এবং এ আর রহমানের কণ্ঠে।

এর পরের গান শুনব সংঘর্ষ ছায়াছবি থেকে, সোনু নিগম এবং শ্রদ্ধা পণ্ডিতের কণ্ঠে। তারপরের গান শুনব দামিনী ছায়াছবি থেকে, কুমার শানু এবং সাধনা সরগমের কণ্ঠে।

গান শুনছিলাম দিওয়ানা ছায়া ছবির অলকা ইয়াগনিক এবং বিনোদ রাঠোড়ের কণ্ঠে। সময় তো একদম শেষ, তাই প্রথম ঘন্টা থেকে আমি তপারতি বিদায় নেব। দ্বিতীয় ঘন্টা থেকে আপকে লিয়ে আপনাদের সঙ্গে থাকবেন উজ্জ্বল ভট্টাচার্য। যেতে যেতে গান শুনব স্বপ্নে ছায়া ছবি থেকে হরিহরণ এবং সাধনা সরগমের কণ্ঠে। সবাই খুব ভালো থাকুন, শুনতে থাকুন 107 MHz FM রেইনবো।

আপকে লিয়ে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আমি রয়েছি উজ্জ্বল। এই মুহূর্তে বল না গানটি শুনব অরিজিৎ সিং এবং আশিস কাউরের কণ্ঠে কাপুর অ্যান্ড সন ফিল্ম থেকে।

পরের গান মোহাম্মদ ইরফান, অরিজিৎ সিং এবং সাইম ভাটের কণ্ঠে, মার্ডার টু ফিল্ম থেকে।

আমি মিস্টার কন্টেম্পোরারি গান। আমার এই অধুরি কাহিনী ফিল্ম থেকে।

গান কেকের কণ্ঠে তুম মিলে ফিল্ম থেকে অনুষ্ঠান শুনছেন 107 FM রেনবোয়ে আপকে লিয়ে হিন্দি ছায়াছবির।

আপকে লিয়ে আজ এই পর্যন্তই। স্টুডিওর ঘড়ি বলছে সময় এখন ভোর চারটে। প্রভাতি শাস্ত্রীয় সঙ্গীতের এই অনুষ্ঠানে প্রথমে শুনবেন খেয়াল, রাগ দেশি, শিল্পী পণ্ডিত মনোজিৎ মল্লিক, তবলায় অশোক মুখার্জি, স্যারেঙ্গিতে আলরাখা কালবন্ধ। রাগ দেশি।

দেশের আগে খেয়াল শুনলেন, শিল্পী ছিলেন পণ্ডিত মনোজিৎ মল্লিক, তবলায় অশোক মুখার্জি, সারেঙ্গিতে আল্লা রাখা কালবন্ত। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেনবোয়ে। প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের এই অনুষ্ঠানে এখন সেতার বাদন, শিল্পী পার্থ বোস, রাগ কোমল ঋষভ আশাবারী, তবলায় অসিত জানা।

কুমুদ ঋষভ আশাভরি রাগে সেতার বাদন শুনলেন শিল্পী ছিলেন পার্থ বোস। প্রভাতী আজ এই পর্যন্তই। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেইনবোয়ে। ভোর ঠিক 5টায় আপনাদের প্রিয় অনুষ্ঠান চিরন্তনী নিয়ে আমি আসছি উজ্জ্বল।

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে চিরন্তন কথায় সাজানো চিরন্তনী চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে
1: কিছু কথা আছে যেগুলো চিরকালীন অন্ধকারে যা আলো দেখায় গোলক ধাঁধায় যা পথের দিশা দেখায় অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেনবোতে প্রতি শুক্র শনি রবি ভোর ঠিক পাঁচটা থেকে আজ 14 আগস্ট শুক্রবারের চিরন্তনী সঙ্গে আমি উজ্জ্বল আজকে আপনাদের বলেছিলাম কথা দিয়েছিলাম যে বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসের কিছু অংশ শোনাব আপনারা যদিও আপনাদের বার্তা আপনাদের চিন্তাভাবনা পাঠান আমাদের 9903653992 আজকেও আপনাদের বার্তার অপেক্ষায় থাকব তবে কতটা পড়তে পারবো জানি না কারণ বড় উপন্যাস তার কিছু অংশটা পড়ার চেষ্টা করব একদম শুরু করছি রবীন্দ্রনাথের একটি গান একই সূত্রে বাঁধিয়ে আছি সহস্রটি মন বন্দে মাতরম

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: বঙ্কিমচন্দ্রের আনন্দমঠের অংশবিশেষ। 1176 সালের গ্রীষ্মকালে একদিন পদচিহ্ন গ্রামে রৌদ্রের উত্তাপ বড় প্রবল। গ্রামখানি গৃহময়, কিন্তু লোক দেখি না। বাজারে সারি সারি দোকান, হাটে সারি সারি চালা, পল্লিতে পল্লিতে শত শত মৃন্ময় গৃহ, মধ্যে মধ্যে উচ্চ নীচ অট্টালিকা, আজ সব নীরব। বাজারে দোকান বন্ধ, দোকানদার কোথায় পলাইয়াছে ঠিকানা নাই। আজ হাট বার হাট লাগে নাই, ভিক্ষার দিন ভিক্ষুকেরা বাহির হয় নাই, তন্তুবায় তাঁত বন্ধ করিয়া গৃহপ্রান্তে পড়িয়া কাঁদিতেছে, দাতারা দান বন্ধ করিয়াছে, অধ্যাপককে টোল বন্ধ করিয়াছে, শিশুও বুঝিয়ার সাহস করিয়া কাঁদে না। রাজপথে লোক দেখি না, সরোবরে স্নাতক দেখি না, কেবল শ্মশানে শৃগাল কুকুর। এক বৃহৎ অট্টালিকা, তাহার বড় বড় ছরওয়ালা থাম দূর হইতে দেখা যায়। তাহার অভ্যন্তর ঘরের ভিতর মধ্যাহ্ন অন্ধকারে এক দম্পতি বসিয়া ভাবিতেছে, তাহাদের সম্মুখে মন্বন্তর। মহেন্দ্র সিংহ পদচিহ্ন গ্রামে বড় ধনবান, কিন্তু আজ ধনী নির্ধনের এক দর। এই দুঃখপূর্ণ কালে ব্যাধিগ্রস্ত হইয়া তাহার আত্মীয় স্বজন দাস দাসী সকলেই গিয়াছে, কেহ মরিয়াছে কেহ পালাইয়াছে। সেই বহু পরিবার মধ্যে এখন তাহার ভার্যা ও তিনি স্বয়ং আর এক শিশুকন্যা, তাহাদেরই কথা বলিতেছিলাম। তাহার ভার্যা কল্যাণী চিন্তা ত্যাগ করিয়া গোশালে গিয়া স্বয়ং গোদহন করিলেন, পরে দুগ্ধ তপ্ত করিয়া কন্যাকে খাওয়াইয়া গরুকে ঘাস জল দিতে গেলেন। ফিরিয়া আসিলে বলিলেন,

তারপর তুমি মেয়েটি লইয়া শহরে যাইও। মহেন্দ্র কহিলেন, শহরে যদি যাইতেই হয় তবে তোমায় বা কেন এত দুঃখ দিই, চলো না এখনই যাই। এরপর দুজনে অনেক তর্ক বিতর্ক হইল। মহেন্দ্র জিজ্ঞাসা করিলেন, তুমি পথ হাঁটিতে পারিবে কি? বেহারা তো সব মরিয়া গিয়াছে, গরু আছে তো গাড়োয়ান নাই, গাড়োয়ান আছে তো গরু নাই। আমি পথ হাঁটিব, তুমি চিন্তা করিও না। কল্যাণী মনে মনে স্থির করিলেন যে না হয় পথে মরিয়া পড়িয়া থাকিব, তবু তো ইহারা দুইজন বাঁচিবে। পরদিন প্রভাতে দুইজনে কিছু অর্থ সংগ্রহ লইয়া ঘরদোর চাবি বন্ধ করিয়া গরুগুলো ছাড়িয়া দিয়া কন্যাটিকে কোলে লইয়া রাজধানীর উদ্দেশ্যে যাত্রা করিলেন। যাত্রাকালে মহেন্দ্র বলিলেন, পথ অতি দুর্গম, পায়ে পায়ে ডাকাত লুটেরা ফিরিতেছে, শুধু হাতে যাওয়া উচিত নয়। এই বলিয়া মহেন্দ্র গৃহে ফিরিয়া বন্দুক গুলি বারুদ লইয়া গেলেন। দেখিয়া কল্যাণী বলিলেন, যদি অস্ত্রের কথা মনে করিলে তবে তুমি একবার সুকুমারীকে ধরো, আমিও হাতিয়ার লইয়া আসিব। এই বলিয়া কল্যাণী কন্যাকে মহেন্দ্রের কোলে দিয়া গৃহমধ্যে প্রবেশ করিলেন। মহেন্দ্র বলিলেন, তুমি আবার কি হাতিয়ার লইবে? কল্যাণী আসিয়া একটি বিষের ক্ষুদ্র কৌটো বস্ত্রের মধ্যে লুকাইল। দুঃখের দিনে কপালে কি হয় বলিয়া কল্যাণী পূর্বেই বিষ সংগ্রহ করিয়া রাখিয়াছিলেন। জ্যৈষ্ঠ মাস, দারুণ রৌদ্র, পৃথিবী অগ্নিময়, বায়ুতে আগুন ছড়াইতেছে, আকাশ তপ্ত তামার চাঁদোয়ার মতো, পথের ধুলি সকল অগ্নিস্ফুলিঙ্গবৎ। কল্যাণী ঘামিতে লাগিলেন, কখনো বাবলা গাছের ছায়ায়, কখনো খেজুর গাছের ছায়ায় বসিয়া শুষ্ক পুষ্করিণীর কর্দম্ময় জল পান করিয়া কত কষ্টে পথ চলিলেন। মেয়েটি মহেন্দ্রের কোলে, এক একবার মহেন্দ্র মেয়েকে বাতাস দেয়, একবার নিবিড় শ্যামল পত্ররঞ্জিত সুগন্ধ কুসুমযুক্ত লতা বেষ্টিত বৃক্ষের ছায়ায় বসিয়া দুজনে বিশ্রাম করেন। কল্যাণী কিছুটা জল পান করিয়া স্নিগ্ধ হইলেন, কিন্তু দুইজনে ক্ষুধায় বড় কাতর হইলেন। তাহু সহ্য হয়, মেয়েটির ক্ষুধা তৃষ্ণা সহ্য হয় না, অতএব আবার তাহারা পথ বাহির হইলেন। এই অগ্নিতরঙ্গ সন্তরণ করিয়া সন্ধ্যার পূর্বে এক চটিতে পৌঁছলেন। মহেন্দ্রের মনে বড় আশা ছিল চটিতে গিয়া স্ত্রীকন্যার মুখে শীতল জল দিতে পারিবেন, প্রাণ রক্ষার জন্য মুখে আহার দিতে পারিবেন, কিন্তু কই, চটিতে তো মনুষ্য নাই, বড় বড় ঘর আছে, মনুষ্য সকল পালাইয়াছে। মহেন্দ্র তত নিরীক্ষণ করিয়া স্ত্রী কল্যাণীকে বলিলেন, তুমি একটু সাহস করিয়া একা থাকো, দেশে যদি গাই থাকে শ্রীকৃষ্ণ দয়া করুন, আমি দুধ আনিব। এই বলিয়া একটি মাটির কলসি হাতে করিয়া মহেন্দ্র নিষ্ক্রান্ত হইলেন। কল্যাণী কন্যাকে রইয়া সেখানে অপেক্ষা করিতে লাগিলেন। মহেন্দ্র চলিয়া গেলে কল্যাণী একা বালিকাকে লইয়া সেই জনশূন্য স্থানে প্রায় অন্ধকার কুটির মধ্যে চারিদিক নিরীক্ষণ করিতেছিলেন। তাহার মনে বড় ভয় করিতেছিল, কেহ কোথাও নাই, কেবল শৃগাল কুকুরের রব। ভাবিতেছিলেন, কেন তাহাকে যাইতে দিলাম, নয় আর কিছুক্ষণ ক্ষুধা তৃষ্ণা সহ্য করিতাম। মনে করিলেন, চারিদিকের দ্বার রুদ্ধ করিয়া বসি, কিন্তু একটি দ্বারের কপাট বা অর্গল নাই। চারিদিক চাহিয়া দেখিতে দেখিতে সম্মুখস্থ দ্বারে একটা কি ছায়ার মতো দেখিলেন, মনুষ্যাকৃতি বোধ হয়, কিন্তু মনুষ্যও বোধ হয় না, অতিশয় শুষ্ক শীর্ণ, অতিশয় কৃষ্ণবর্ণ উলঙ্গ বিকট আকার মনুষ্যের মতো কি যেন আসিয়া দাঁড়ে দাঁড়াইল। কিছুক্ষণ পরে সেই ছায়া যেন একটা হাত তুলিল, অস্থি চর্ম বিশিষ্ট অতি দীর্ঘ শুষ্ক হস্তের দীর্ঘ শুষ্ক অঙ্গুলি দ্বারা কাকে যেন সংকেত করিয়া ডাকিল। কল্যাণীর প্রাণ শুকাইল। তখন সে রূপার একটা ছায়া প্রথম ছায়ার পাশে আসায় দাঁড়ালো, তারপর আর একটা, আর একটা, কত হাসিল, ধীরে ধীরে নিঃশব্দে তাহারা গৃহ মধ্যে প্রবেশ করিতে লাগিল। সেই প্রায় অন্ধকার গৃহ নিশীত শ্মশানের মতো ভয়ঙ্কর হইয়া উঠিল। তখন সেই প্রেতবত মূর্তি সকল কল্যাণী ও তাহার কন্যাকে ঘিরিয়া দাঁড়াইল। কল্যাণী প্রায় মূর্ছিতা হইলেন। কৃষ্ণবর্ণ শীর্ণ পুরুষেরা তখন কল্যাণী এবং তাহার কন্যাকে ধরিয়া তুলিয়া গৃহের বাহির করিয়া মাঠ পার করিয়া এক জঙ্গল মধ্যে প্রবেশ করিল। কিছুক্ষণ পরে মহেন্দ্র কলিস করিয়া দুগ্ধ লইয়া সেখানে উপস্থিত হইল। দেখিল কেহ কোথাও নাই, ইতস্তত অনুসন্ধান করিল, কন্যার নাম ধরিয়া শেষে স্ত্রীর নাম ধরিয়া অনেক

0: ডাকিল, কিন্তু কোনো উত্তর পাইল না। যে বনমধ্যে দস্যুরা কল্যাণীকে নামাইল, সে বন অতি মনোরম, আলো নাই, শোভা দেখে এমন চক্ষু নাই, দরিদ্রের হৃদয়ান্তর্গত সৌন্দর্যের ন্যায় সে বনের সৌন্দর্য অদৃষ্ট রইল। দেহে আহার থাকুক বা না থাকুক, মনে ফুল আছে, ফুলের গন্ধে সে অন্ধকারেও আলো বোধ হইতেছিল। যখন দস্যুরা কল্যাণী আর তাহার কন্যাকে নামাইল, তাহারা ঘিরিয়া বসিল, তাহারা বাদানুবাদ করিতে লাগিল যে ইহাদিয়াকে লইয়া কি করা যায়। যা কিছু অলঙ্কার কল্যাণীর সঙ্গে ছিল তাহারা পূর্বেই হস্তগত করিয়াছিল, একদল তাহার বিভাগে ব্যতিব্যস্ত। অলঙ্কারগুলি বিভক্ত হইলে একজন দস্যু বলিল,
1: আমরা সোনা রূপা লইয়া কি করিব, একখানা গহনা লইয়া কেহ আমাকে এক মুঠো চাল দাও, ক্ষুধায় প্রাণ যায়, আজ কেবল গাছের পাতা খাইয়া আছি।
0: একজন এই কথা বলিলে সকলেই সেই রব গোল করিতে লাগিল,
1: চাল দাও, চাল দাও, ক্ষুধায় প্রাণ যায়, সোনা রূপা চাই না।
0: দলগত তাহাদিওকে অনেক থামাইতে চাই চেষ্টা করিলেন, কিন্তু কেহ থামে না। ক্রমে উচ্চ কথা লাগিল, গালাগালি হইল, মারামারির উপক্রম। যে অলঙ্কার ভাগে পাইয়াছিল শেষে অলঙ্কার রাগে তাহারা দলপতির গায়ে ছুড়িয়া মারিল, দলপতি দু একজনকে মারিল। তখন সকলে দলপতিকে আক্রমণ করিয়া তাহাকে আঘাত করিল। দলপতিও অনাহারে শীর্ণকৃষ্ট ছিল, দু এক আঘাতেই ভূপতিত হইয়া প্রাণত্যাগ করিল। তখন ক্ষুধিত, রুষ্ট, উত্তেজিত, জ্ঞান শূন্য দস্যুগণের মধ্যে সকলে বলিল,
1: শৃগাল কুকুরের মাংস খাইয়াছি, ক্ষুধায় প্রাণ যায়, এসো ভাই, আজ এই বেলাকে খাই, খাই, খাই, খাই, জয় কালী, জয় কালী
0: বলিয়া উচ্চনাদ করিয়া উঠিল, এই বলিয়া সেই বিশীর্ণ দেহ কৃষ্ণ কায় প্রেতবৎ মূর্তি সকল অন্ধকারে খল খল হাস্য করিয়া করতালি দিয়া নাচিতে আরম্ভ করিল। দলপতির দেহ পোড়াইবার জন্য একজন অগ্নি চালিতে প্রস্তুত হইল, শুষ্ক লতা কাষ্ঠ তৃণ আহরণ করিয়া চকমকি শোলায় আগুন করিয়া সেই তৃণ কাষ্ঠ জ্বালিল। তখন অল্প অল্প অগ্নি চলিতে লাগিল। তখন একজন বলিল,
1: হেই, যদি যদি মহা মাংস খাইয়াইয়া প্রাণ রাখিতে হয়, তবে এই বুড়ার শুকনো মাংস কেন খাই, আর যাহা লুটি আনিয়াছি তাহাই খাই, এসো এসো, এই কচি মেয়েটাকে পোড়াইয়া খায়।
0: আরেকজন করিল,
1: যাহায় বাবু, পোড়া আর ক্ষুধা সহ্য হয় না।
0: তখন সকলে লোলুপ হইয়া সেখানে কল্যাণী কন্যা যেখানে শুইয়াছিল সেই দিকে চাহিয়া দেখিল, দেখিল কল্যাণী বনমধ্যে পালাইয়াছে, শিকার পালাইয়াছে। দেখিয়া
1: মায় মার শব্দে সেই প্রেত মূর্তিগুলো দস্যুগল চারিদিকে ছুটিল, অবস্থা বিশেষে মনুষ্য হিংস্র চন্তু মাত্র।
0: তখন দস্যুরা চিৎকার করিয়া চারিদিক হইতে ছুটি আসিতে লাগিল। কন্যাটি ভয় পাইয়া আরও চিৎকার করিয়া কাঁদিতে লাগিল। কল্যাণী তাহাকে নিরস্ত হইয়া পলায়নের চেষ্টা করিলেন না। এক বৃহৎ বৃক্ষতলে কণ্টক শূর্ণ তৃণময় স্থানে বসিয়া কন্যাকে ক্রোড়ে করিয়া কেবল ডাকিতে লাগিলেন, কোথায় তুমি, যাহাকে আমি নিত্য পুজো করি, নিত্য নমস্কার করি, যাহার ভরসায় এই বনমধ্যেও প্রবেশ করিতে পারিয়াছিলাম, কোথায় তুমি হে মধুসূদন, কোথায়, কোথায় তুমি? সেই সময় ভয়ে ভক্তির প্রগাঢ়তায় ক্ষুধা তৃষ্ণার অবসাদে কল্যাণী ক্রমে বাহ্য জ্ঞান শূন্য আভ্যন্তরিক চৈতন্যময় হইয়া শুনিতেছিলেন, যেন অন্তরিক্ষে স্বর্গীয় স্বরে গীত হইতেছে, হরেম রারেম ধৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, হরেম রারেম ধৈট ভারে। কল্যাণী বাল্যকালাপটি শুনিয়াছিলেন যে দেবর্ষি গগন পথে বিনা যন্ত্রে হরিনাম করিতে করিতে ভুবন ভ্রমণ করিয়া থাকেন। তাহার মনে সেই কল্পনা জাগরিত হইতে লাগিল। মনে মনে দেখিতে পারিলেন শুভ্র শরীর, শুভ্র কেশ, শুভ্র শ্রু, শুভ্র বসন, মহাশরীর মহামণি বিনা হস্তে যেন চন্দ্রালোক প্রদীপ্ত নীলা আকাশ পথে গাইতেছেন, হরে মুরারে মধুকৈঠ ভারে। ক্রমে গীত নিকটবর্তী হইতে লাগিল, আরো স্পষ্ট করিয়া তিনি শুনিতে লাগিলেন, হরে মুরারে মধুকৈঠ ভারে। ক্রমে আরো নিকটে, আরো স্পষ্ট, হরে মুরারে মধুকৈঠ ভারে। শেষে কল্যাণীর মাথার উপর।

বনস্থলী প্রতিধ্বনিত করিয়া গীত বাজিল, হরে মুরারে মধে কৈঠ ভারে। কল্যাণী তখন নয়নন মিলন করিলেন, সেই অর্ধস্ফুট বনান্ধকার মিশ্রিত চন্দ্ররশ্মিতে দেখিলেন সম্মুখে সেই শুভ্র শরীর, শুভ্রকেশ, শুভ্র শুশ্রু, শুভ্রবসন ঋষি মূর্তি। অন্য মনে কল্যাণী মনে করিলেন প্রণাম করিব, কিন্তু প্রণাম করিতে পারিলেন না। মাথা নোয়াইয়া একেবারে চেতনা শূন্য হইয়া ভূতল শায়িনী হইলেন। সে বনমধ্যে এক প্রকাণ্ড ভূমিখণ্ডে ভগ্ন শিলাখণ্ড সকলে পরিবেষ্টিত হইয়া একটি বড় মঠ রইয়াছে। সেই মঠের একটি কুঠারি মধ্যে একটি বড় কুঁদো জ্বলিতেছিল, তাহার ভিতর কল্যাণীর প্রথম চৈতন্য হইলে আবার দেখিলেন সম্মুখে সেই শুভ্র শরীর, শুভ্র বসন মহাপুরুষ। কল্যাণী বিস্মিত লোচনে চাহিতে লাগিলেন, এখনো স্মৃতি পুনরাগমন করিতেছিল না। মহাপুরুষ বলিলেন, মা, এ দেবতার ঠাঁই, শঙ্কা করিও না, একটু দুধ আছে, তুমি দুধ খাও, তারপর তোমার সহিত কথা কহিব। কল্যাণী প্রথমে কিছুতে বুঝতে পারিলেন না, তারপর ক্রমে ক্রমে মনের মধ্যে কিছুটা স্থৈর্য হইলে গলায় আঁচল দিয়া সেই মহাত্মাকে একটি প্রণাম করিলেন। তিনি সুমঙ্গল আশীর্বাদ করিয়া গৃহান্তর হইতে একটি সুগন্ধ মৃত পাত্র বাহির করিলেন। সেই জ্বলন্ত অগ্নিতে দুগ্ধ উত্তপ্ত করিয়া কল্যাণীকে দিয়া বলিলেন, মা, কন্যাকে কিছু খাওয়াও, আপনিও কিছু খাও, তাহার পর কথা কহিবে। কল্যাণী হৃষ্টচিত্তে কন্যাকে দুগ্ধপান করাইতে আরম্ভ করিলেন, কিন্তু নিজে কিছু খাইলেন না। কল্যাণী কহিলেন, আমাকে দুধ খাইতে আজ্ঞা করিবেন না, বাধা আছে, আমি খাইব না। আপনি দেবতা, আপনাকে বলিব, আমার স্বামী পর্যন্ত অভুক্ত আছেন, তাহার সাক্ষাৎ না পাইলে কিংবা তাহার ভোজন সংবাদ না শুনিলে আমি কি প্রকারে খাইব। ব্রহ্মচারী জিজ্ঞাসা করিলেন, তোমার স্বামী কোথায়? তাহা জানি না, তিনি দুধের সন্ধানে বাহির হইলে পরে দস্যুরা আমাকে চুরি করিয়া লইয়া আসিয়াছে। তখন ব্রহ্মচারী একটি একটি করে প্রশ্ন করিয়া কল্যাণী এবং তাহার স্বামীর বৃত্তান্ত সমুদয় অবগত হইলেন। কল্যাণী স্বামীর নাম বলিলেন না, বলিতে পারেন না, কিন্তু আর তার পরিচয়ের পর ব্রহ্মচারী বুঝিলেন। তিনি জিজ্ঞাসা করিলেন, তুমি মহেন্দ্রের পত্নী? কল্যাণী নিরুত্তর হইয়া যে অগ্নিতে দুগ্ধ তপ্ত করিতেছিল অবনত মুখে তাহাতে কাষ্ঠ প্রদান করিতে লাগিলেন। ব্রহ্মচারী বলিলেন, তুমি আমার বাক্য পালন করো, দুগ্ধ পান করো, আমি তোমার স্বামীর সংবাদ আনিতেছি। রাত্রি অনেক, চাঁদ মাথার উপর, পূর্ণচন্দ্র নহে, আলো তত প্রখর নহে, এক অতি বিস্তীর্ণ প্রান্তরের উপর সেই অন্ধকারের ছায়া বিশিষ্ট অস্পষ্ট আলো পড়িয়াছে। সেই আলোতে মাঠের এপার ওপার দেখা যাইতেছে না, মাঠে কি আছে কে আছে দেখা যাইতেছে না। ব্রহ্মচারী পাহাড়ের উপর উঠিয়া শিখরে দাঁড়াইয়া স্তব্ধ হইয়া শুনিতে লাগিলেন। কি শুনিতে লাগিলেন বলিতে পারি না, সে অনন্ত তুল্য প্রান্তরের কোনো শব্দ নাই, কেবল বৃক্ষাদির মর্মর শব্দ। এক স্থানে পাহাড়ের নিকট বড় জঙ্গল, উপরে পাহাড়, নিচে রাজপথ, মধ্যে সেই জঙ্গল। সেখানে কি শব্দ হইল বলিতে পারি না। ব্রহ্মচারী সেই দিকে গেলেন, নিবিড় জঙ্গল মধ্যে প্রবেশ করিলেন, দেখিলেন সেই বন মধ্যে বৃক্ষরাজির অন্ধকারে তলদেশে সারি সারি গাছের নিচে মানুষ বসিয়া আছে। মানুষ সকল দীর্ঘাকায়, কৃষ্ণকায়, সশস্ত্র, বিট পরিচ্ছেদে নিপতিত জ্যোৎস্নায় তাহাদের মার্জিত আয়ুধ সকল জ্বলিতেছে। এমন 200 লোক বসিয়া আছে, একটি কথাও কহিতেছে না। ব্রহ্মচারী ধীরে ধীরে তাহাদিগের মধ্যে গিয়া কি একটা ইঙ্গিত করিলেন। কেহ উঠিল না, কেহ কথা কহিল না, কেহ কোনো শব্দ করিল না। তিনি সকলের সম্মুখ দিয়া সকলকে দেখিতে দেখিতে লাগিলেন। অন্ধকারে মুখপানে চাহিয়া নিরীক্ষণ করিতে করিতে গেলেন, যেন কাহাকে খুঁজিতেছেন পাইতেছেন না। খুঁজিয়া খুঁজিয়া একজনকে চিনিয়া তাহার অঙ্গ স্পর্শ করিয়া ইঙ্গিত করিলেন। ইঙ্গিত করিতেই সে উঠিল। ব্রহ্মচারী তাহাকে লইয়া দূরে আসিয়া দাঁড়াইলেন। এই ব্যক্তি যুবাপুর।

পুরুষ ঘনকৃষ্ণ গুম্ফস্রোতে তাহার চন্দ্রবদন আবৃত। সে বলিষ্ঠাকায় অতি সুন্দর পুরুষ, সে গৈরিক বসন পরিধান করিয়াছে, সর্বাঙ্গে চন্দন শোভা। ব্রহ্মচারী তাহাকে বলিলেন, ভবানন্দ, মহেন্দ্র সিংহের কোনো সংবাদ রাখো। ভবানন্দ তখন বলিলেন, মহেন্দ্র সিংহ আজ প্রাতে স্ত্রীপুত্র লইয়া গৃহত্যাগ করিয়া যাইতেছিল চটিতে। এই পর্যন্ত বলাতে ব্রহ্মচারী বলিলেন, চটিতে যাহা ঘটিয়াছে তাহা জানি, কে করিল? গেঁও চাষা লোক বোধ হয়, এখন গ্রামের চাষাভুষো পেটের জ্বালায় ডাকাত হইয়াছে। আজকাল কে ডাকাত নয়, আমরা আজ লুটিয়া খাইয়াছি, কোতোয়াল সাহেবের দুই মন চাউল যাইতেছিল, তাহা গ্রহণ করিয়া বৈষ্ণবের ভোগে লাগাইয়াছি। ব্রহ্মচারী হাসিয়া বলিলেন, চোরের হাত হতে আমি তাহার স্ত্রী কন্যাকে উদ্ধার করিয়াছি, এখন তাহাদিয়াকে মঠে রাখিয়া আসিয়াছি। তোমার উপর এখন ভার, মহেন্দ্রকে খুঁজিয়া তাহার স্ত্রী কন্যা তাহার জিম্মা করিয়া দাও, এখানে জীবানন্দ থাকিলে কার্যোদ্ধার হইবে। ভবানন্দ স্বীকৃত হইলেন, ব্রহ্মচারী তখন স্থানান্তরে গেলেন। চটিতে বসিয়া বসিয়া ভাবিয়া কোনো ফলোদয় হইবে না বিবেচনা করিয়া মহেন্দ্র গাত্রোত্থান করিলেন। নগরে গিয়া রাজপুরুষদিগের সহায়তায় স্ত্রী কন্যার অনুসন্ধান করিবেন এই বিবেচনায় সেদিকেই চলিলেন। কিছু দূর গিয়া পথিমধ্যে দেখিলেন কতগুলো গরুর গাড়ি ঘেরিয়া অনেকগুলি সিপাহী চলিয়াছে। 1176 সালে বাংলা প্রদেশ ইংরেজের শাসনাধীন হয় নাই, ইংরেজ তখন বাংলার দেওয়ান, তাহারা খাজনার টাকা আদায় করিয়া লন, কিন্তু বাঙালির প্রাণ সম্পত্তি প্রভৃতি রক্ষণাবেক্ষণের কোনো ভার লয়েন না। তখন টাকা লইবার ভার ইংরেজের, আর প্রাণ সম্পত্তি প্রভৃতি রক্ষণাবেক্ষণের ভার পাপিষ্ঠ নরাধম বিশ্বাসন্তা মনুষ্য কুল কলঙ্ক মির্জাফরের ওপর। মির্জাফর আত্মরক্ষায় অক্ষম, বাংলা রক্ষা করিবে কি প্রকারে? মির্জাফর গুলি খায়, ঘুমায়, ইংরেজ টাকা আদায় করে, ডিসপ্যাচ লেখে, বাঙালি কাঁধে আর উৎসন্নে যায়। বাংলার কর ইংরেজের প্রাপ্য, কিন্তু শাসনের ভার নবাবের ওপর। এমনই এক সময় কলিকাতার কোম্পানির ধনাগারে যাইতেছিল সিপাহীর পাহারায় গাড়ি বোঝাই হইয়া। রৌদ্রের দিনে সিপাহীরা পথে চলে না, রাত্রে চলে। চলিতে চলিতে সেই খাজনার গাড়ি আর সৈন্য সামন্তে মহেন্দ্রের গতিরোধ হইল। মহেন্দ্র সিপাহী ও গরুর গাড়ি কর্তৃক পথরুদ্ধ দেখিয়া পাশ দিয়া দাঁড়াইলেন, তথাপি সিপাহীরা তাহার গা ঘেঁষিয়া দেখিয়া তিনি এটা বিবাদের সময় নয় বিবেচনা করিয়া পথি পার্শ্বস্ত জঙ্গলের ধারে গিয়া দাঁড়াইলেন। একজন সিপাহী বলিল, মহেন্দ্রের হাতে বন্দুক দেখিয়া এ বিশ্বাস তাহার দৃঢ় হইল। সে তাড়াইয়া গিয়া মহেন্দ্রের গলা ধরিল এবং চোর চোর বলিয়া সহসা এক ঘোষা মারিল এবং বন্দুক কাড়িয়া লইল। মহেন্দ্র রিক্ত হস্তে কেবল ঘোষাটি ফিরাইয়া মারিলেন। মহেন্দ্র একটু রাগ বেশি হইয়াছিল, বাই বাহুল্য, ঘোষাটি খাইয়া সিপাহী মহাশয় ঘুষি ঘুরিয়া অচেতন হইয়া রাস্তায় পড়িলেন। তখন তিন চারজন সিপাহী আসিয়া মহেন্দ্রকে ধরিয়া চোরে টানিয়া সেনাপতি সাহেবের নিকট লইয়া গেল এবং সাহেবকে বলিল, এই ব্যক্তি একজন সিপাহীকে খুন করিয়াছে। সাহেব পাইপ খাইয়াছিলেন, খাইতেছিলেন, মদের ঝোঁকে একটু বিহ্বল ছিলেন, বলিলেন, শালা কোপাকারকে শাদি করো। সিপাহীরা বুঝিতে পারিলেন না বন্দুকধারী ডাকাতকে তাহারা কি প্রকারে বিবাহ করিবে, কিন্তু নেশা ছুটলে সাহেবের মত ফিরিবে, বিবাহ করিতে হইবে না বিবেচনায় তিন চারিজন সিপাহী গরুর গাড়িতে মহেন্দ্রকে হাতে পায়ে বাঁধিয়া তুলিয়া দিল। মহেন্দ্র দেখিলেন এত লোকের সঙ্গে জোর করা বৃথা, জোর করিয়া মুক্তি লাভ হইবেই বা কি করে? স্ত্রী কন্যার শোকে মহেন্দ্র কাতর, বাঁচিবার কোনো ইচ্ছা ছিল না। সিপাহীরা মহেন্দ্রকে উত্তম করিয়া গাড়ির চাকার সঙ্গে বাঁধিল। এদিকে ব্রহ্মচারীর আজ্ঞা পাইয়া ভবানন্দ মৃদু মৃদু হরিনাম করিতে করিতে যে চটিতে মহেন্দ্র বসিয়াছিল সেই চটির দিকে চলিলেন। সেখানে মহেন্দ্রের সন্ধান পাওয়ার সম্ভাবনা আছে কিনা বিবেচনা করিলেন। সেই সময় হঠাৎই সেই সিপাহীদের সঙ্গে তাহার সাক্ষাৎ হইল। ভবানন্দ তালপাহাড় হইতে যে চটির দিকে চলিতেছিলেন তার মাঝখানে, তিনিও মহেন্দ্রের ন্যায় সিপাহীদিগকে পাশ দিলেন। একে সিপাহীদিগের সহজ বিশ্বাস ছিল এই চালান লুট করিবার জন্য ডাকাতরা অবশ্যই চেষ্টা করিবে, তাতে আবার পথিমধ্যে একজন ডাকাতকে গ্রেপ্তার করিয়াছে। কাজে কাজেই ভবানন্দকে আবার রাত্রিকালে পাশ দিতে দেখিয়া তাহাদিগের বিশ্বাস হইল যে এহু আর একজন ডাকাত, অতএব তৎক্ষণিক সিপাহীরা তাকে ধৃত করিল। ভবানন্দ মৃদু হাসিয়া বলিলেন, কেন বাপু? সিপাহী বলিল, তুম ডাকু হও।

0: দেখিতে পাইতেছ কেরুয়া বসন পরা ব্রহ্মচারী আমি, ডাকাতি এইরকম
1: অনেক ব্রহ্মচারী সন্ন্যাসী ডাকাতি করে।
0: এই বলিয়া সিপাহী ব্রহ্ম ভবানন্দের গলা ধাক্কা দিয়া টানিয়া আনিল। ভবানন্দের চক্ষু সে অন্ধকারে চলিয়া উঠিল। তিনি আর কিছু না বলিয়া বিনীতভাবে বলিলেন, হ্যাঁ প্রভু, কি করিতে হইবে আজ্ঞা করুন। সিপাহী ভবানন্দের বিনয় সন্তুষ্ট হইল,
1: লেও মাথায় পরে এক মোট লেও।
0: এই বলিয়া সিপাহী ভবানন্দের মাথার উপর একটা তোলপি চাপাইয়া দিল। তখন আর এক সিপাহী তাহাকে বলিল,
1: না পালাবে, আর এক জনকে যেখানে ব্যাধিয়া রাখিয়াছ একে গাড়ি সেখানে বাঁধিয়া রাখো।
0: ভবানন্দের তখন কৌতূহল হইল যে বেঁধে রেখেছে কাকে। তখন ভবানন্দ মাথার তোলপি ফেলিয়া যে সিপাহী তোলপি মাথায় তুলিয়া দিয়াছিল তাহার গালে এক চড় মারিলেন। সুতরাং সিপাহী ভবানন্দকে বাঁধিয়া গাড়ির ওপর তুলিয়া দিল, মহেন্দ্রের নিকট ফেলিল। ভবানন্দ চিনিল সেই মহেন্দ্র সিংহ। সিপাহীরা পুনরায় অন্যমনস্ক কোলাহল করিতে করিতে চলিল, আর গরুর গাড়ির চাকার কচকচ কচকচ শব্দ হইতে লাগিল। ভবানন্দ ধীরে ধীরে কেবল মহেন্দ্র মাত্র শুনিতে পাইরূপ স্বরে বলিলেন, মহেন্দ্র সিংহ, আমি তোমায় চিনি, তোমার সাহায্যের জন্যই আমি এখানে আসিয়াছি। কে আমি তাহা এখন তোমার শুনিবার প্রয়োজন নাই। আমি যাহা বলি সাবধানে তাহা করো, তোমার হাতের বাঁধনটা গাড়ির চাকার উপর রাখো। মহেন্দ্র বিস্মিত হইলেন, কিন্তু বিনা বাক্য ব্যয় ভবানন্দের কথা মতো কাজ করিলেন। অন্ধকারে গাড়ির চাকার নিকট একটুখানি সরিয়া গিয়া হস্ত বন্ধন রজ্জু চাকায় স্পর্শ করাইয়া রাখিলেন। চাকার ঘর্ষণে ক্রমে দড়ি কাটিয়া গেল, তারপর পায়ের দড়ি এরূপ করিয়া কাটিলেন। এরূপ বন্ধন হইতে মুক্ত হইবার পর ভবানন্দের পরামর্শে নিশ্চেষ্ট হইয়া গাড়ির উপরে পড়িয়া রইলেন। ভবানন্দ সেরূপ বন্ধন ছিন্ন করিলেন, উভয় নিস্তব্ধ। যেখানে সেই জঙ্গলের কাছে রাজপথে দাঁড়াইয়া ব্রহ্মচারী চারিদিক নিরীক্ষণ করিয়াছিলেন, সেই পথেই ইহাদের যাইবার পথ। সেই পাহাড়ের নিকট সিপাহীরা পৌঁছলে দেখিল পাহাড়ের নিচে একটা ঢিপির ওপর একটি মানুষ দাঁড়াইয়া আছে। চন্দ্রদীপ্ত নীল আকাশে তাহার কালো শরীর চিত্রিত হইয়াছে দেখিয়া হাওলাদার বলিল,
1: হাই হাই, আর একজন ওকে ধরিয়ান ধরিয়ান, মঠ বহিবে।
0: তখন একজন সিপাহী তাকে ধরিতে গেল। সিপাহী ধরিতে যাইতেছে, সে ব্যক্তি স্থির দাঁড়াইয়া আছে, নড়ে না। সিপাহী তাকে ধরিল, সে কিছু বলিল না। ধরিয়া তাকে হাওলদারের নিকট আনিল, তখনও কিছু বলিল না। হাওলদার বলিলেন,
1: ওর মাথায় মোট দাও।
0: সিপাহী তার মাথায় মোট দিল, সে মাথায় মোট লইল। তখন হাওলদার পিছন ঘুরিল, তখন হঠাৎ একটা পিস্তলের শব্দ। হাওলাদারের মস্তক বিদ্ধ হইয়া ভূতলে পড়িয়া প্রাণত্যাগ করিল।
1: হাওলাদারকে মারা বলিয়া একজন সিপাহী ছুটিয়া মুটিয়ার হাত ধরিল। মুটিয়ার হাতে তখন পিস্তল। মুটিয়া মাথার মোট ফেলিয়া দিয়া পিস্তল উল্টাইয়া ধরিয়া সেই সিপাহীর মাথায় মারিল। সিপাহীর মাথা ভাঙিয়া গেল, সে নিরস্ত হইল। সে সময় হরি হরি হরি হরি হরি হরি হরি শব্দ করিয়া 200 শস্ত্রধারী লোক আসিয়া সিপাহী দিগকে ধরিল। সিপাহীরা তখন সাহেবের আগমন প্রতীক্ষা করিতেছিল। সাহেব ডাকাত পড়িয়াছে বিবেচনা করিয়া 70 গাড়ির কাছে আসিয়া চতুষ্কোণ করিবার আজ্ঞা দিলেন। ইংরেজরা নেশা হইলে বিপদ তাদের থাকেন, বিপদের সময় নেশা থাকে না। তখন সিপাহীরা চারিদিকে সম্মুখ হইয়া চতুষ্কোণ করিয়া দাঁড়াইল। অধ্যক্ষের পুনর্বার আজ্ঞা হইবে, তাহারা বন্দুক তুলিয়া ধরিল। এমন সময় সাহেবের কোমর হইতে তাহার ওষিকে কাড়িয়া লইল, লইয়াই এক আঘাতে তাহার মস্তক ছেদন করিল। সাহেব ছিন্ন শির হইয়া অস্ত্র হইতে পড়িয়া গেল। তাহার ফায়ারের হুকুম দেওয়া হইল না। সকলে দেখিল যে এক ব্যক্তি গাড়ির ওপর দাঁড়াইয়া তরবারি হস্তে হরি হরি শব্দ করিতেছে এবং সিপাহী মার সিপাহী মার বলিতেছে। সে ভবানন্দ। সহসা অধ্যক্ষকে ছিন্ন শির দেখিয়া এবং রক্ষার জন্য তাহার নিকট আজ্ঞা না পাইয়া সিপাহীরা কিয়ৎক্ষণ ভীত নিশ্চেষ্ট ছিল। অবশেষে তেজস্বী দস্যুরা তাহাদিওকে অনেক হত এবং আহত করিল। গাড়ির নিকট আসিয়া টাকার বাক্স সকল হস্তগত করিল। সিপাহীরা ভগ্নোৎসাহ ও পরাভূত হইয়া পলায়ন পর হইল। তখন যে ব্যক্তি ঢিবির উপর দাঁড়াইয়াছিল, শেষে যুদ্ধের প্রধান নেতৃত্ব গ্রহণ করিয়াছিল, সে ভবানন্দের নিকট আসিল। উভয় তখন আলিঙ্গন করিলে ভবানন্দ বলিলেন, ভাই জীবানন্দ, সার্থক ব্রত গ্রহণ করিয়াছিলে। জীবানন্দ বলিল, ভবানন্দ, তোমার নাম সার্থক হোক। মহেন্দ্র শকট হইতে নামিয়া একজন সিপাহীর প্রহরণ কারিয়া লইয়া যুদ্ধে যোগ দিবার উদ্যোগী হইয়াছিল, কিন্তু এমন সময় তাহার স্পষ্ট বোধ হইল যে ইহারা দস্যু, ধনাপহরণ ইহাদের সিপাহীকে আক্রমণ করার মূল কারণ। এরূপ বিবেচনা করিয়া তাহারা তখন ধীরে ধীরে সেই স্থান ত্যাগ করিয়া যাইতেছিলেন। এমন সময় ভবানন্দ আসিয়া তাহার নিকট দাঁড়াইল। মহেন্দ্র জিজ্ঞাসা করিলেন, মহাশয়, আপনি কে? তখন ভবানন্দ বলিল, তোমার তাতে প্রয়োজন কি? আমার কিছু প্রয়োজন আছে। আজ আমি আপনার দ্বারা